পুলকবাবু লিখছেন তাঁর ডায়েরিতে। যাই হোক, স্যার মাঝে মাঝে কলকাতা আসেন রেলের সেই নন এসি শ্রেণীর সিটে। কখনো কখনো আমাকে ডাকেন, টুকটাক গল্প করেন। এভাবেই তিনি প্রায় 4-5 বছর দিল্লিতে কাটিয়ে অবসর গ্রহণ করলেন। হঠাৎ তাঁর ফোন পেলাম। স্যার বললেন তিনি কলকাতা ফিরে আসছেন, তার ছেলে কিছুটা অসুস্থ, তাই স্টেশনে আসতে পারবে না। যদি সম্ভব হয় আমি যাতে স্টেশনে থাকি। কিছু বাক্স প্যান্টরা আছে আর কি, আমি গেলে তার সুবিধে হয়। আমি আগ্রহ নিয়েই গেলাম। স্যার পদে থাকাকালীন যেদিন দিল্লি যাচ্ছিলেন সেদিন স্টেশনে কত লোক, আর আজ কোথাও কেউ নেই। অবসর বড়ই নির্মম। সেই দিনই একজন অতি প্রতাপশালী চাকরিজীবী বুঝতে পারেন, তিনি এতদিন প্রবল জনবেষ্টিত হয়েও আসলে কতটা একা ছিলেন। যাই হোক, ট্রেন এলো, স্যার বগি থেকে নামলেন। বাক্স প্যাঁটরা একদম কম নয়, সুটকেস, লেপ তোষক, বইপত্র। আমি একজন কুলি খুঁজছি। হঠাৎ একজন ভিখিরি গোছের মানুষ এসে ছো মেরে সুটকেস তুলে নিলেন। আমি তা কেড়ে নেওয়ার আগেই আরেকজন ছুটে এসে নিলেন লেপ তোষকের বান্ডিল। খুঁড়িয়ে হাঁটা এক রমণী চিলের মতো বুকে তুলে নিলেন বইয়ের স্তূপ। আমি হা হা করে তাদের দিকে ছুটে যাচ্ছি, স্যার কাঁধে হাত দিয়ে থামালেন, বললেন কোনো অসুবিধে নেই, ওরা আমার খাতিরের মানুষ, ওরা কিচ্ছু নিয়ে পালাবে না। আমি অক্সফোর্ডে পড়াশোনা করা রয়্যাল বেঙ্গল টাইগারের দিকে অবাক চোখে তাকিয়ে আছি। বলেন কি, এই খোঁড়া গন্ধযুক্ত ভিখিরির দল তার খাতিরের মানুষ? সন্দেহ দূর করার জন্যই যেন একজন বলে ওঠেন, স্যারেরে আমরা খুব ভালোবাসি, যখনই রেলে আসেন আমাদের সাথে গল্প করেন, খোঁজ খবর নেন, টাকা পয়সা দেন, তাই আমরা তারে খুব খুব ভালোবাসি। বলতে বলতে তারা মাথায় বোঝা চাপিয়ে সামনে এগিয়ে চলেন, পেছনে আমি আর স্যার। এমন সময় নাকে সর্দি, চোখে পিচুটি পড়া এক 7-8 বছরের মেয়ে কোত্থেকে লাভ দিয়ে এসে স্যারের কোমর জড়িয়ে ধরে, আর স্যার তার জন্য কাঠি লজেন্স কেনার জন্য ব্যস্ত হয়ে ওঠেন। আমি দেখি আর ভাবি, চাকরি শেষে এমন রাজকীয় গৃহ প্রত্যাবর্তন কজন মানুষের ভাগ্যে জোটে? সময় আরেকটা গানের, সমবেত কণ্ঠে আমরা শুনবো এই গানটি, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি।

শুরুতেই বলেছিলাম, শুধু আমার নিজের কথা তো নয়, আপনাদের কথা দিয়ে সেজে ওঠে আমাদের চিরন্তনীর আসর। উত্তর বাওয়ালি থেকে যেমন সুভাষ চক্রবর্তী লিখছেন, শ্রবণসাথী সৌম্যকে সুপ্রভাত জানিয়ে করি নিবেদন, চিরন্তনীর গল্প গান শোনার আশায় করেছি কাল যাপন। গল্প গানের আড়ালে থাকে অমূল্য শাশ্বত বাণী, তাই মন দিয়ে শুনতে থাকি আকাশবাণী। সুপ্রভাত দাদা, আমি শিখেছি একা থাকতে, একাই লড়াই করে বাঁচতে। জীবনের প্রতিটি বাধা, কষ্ট আর ব্যর্থতা আমাকে আরও শক্ত হতে শিখিয়েছে, আর না মেনে প্রতিটি নতুন দিনকে সাহসের সঙ্গে গ্রহণ করে নিজের পথ নিজেই তৈরি করে এগিয়ে চলাই আমার লক্ষ্য। কারণ আমি বিশ্বাস করি যে মানুষ নিজের উপর ভরসা রাখতে শেখে, তাকে থামিয়ে রাখা যায় না। ঢাকুরিয়া থেকে লিখছেন সৌভিক। সাত সুরে সাত দিন, তিন দিন চিরন্তনী, তোমা পরে আমরা সবে ভীষণভাবে খুশি। সৌম সাথে চিরন্তনী, বিশেষ নিবেদন, নিবেদনের নতুনত্বে হয়েছ আপনজন। আমার জীবন আধারে ঢাকা, আলোর নাহি রেখা, এই জীবনে তেমন কিছু গল্পের নাইকো দেখা। জীবনের কথা গল্পের অপূর্বই ক্ষণ, সাপ্তাহিকেই নিবেদনে ভরে প্রাণ মন। চরৈবেদী চিরন্তনী, বেশ লাগলো বেশ, সৌমরাই নিবেদন থাকবে মননে রেশ। লিখছেন পশ্চিম মেদিনীপুর থেকে অরিজিৎ দাস অধিকারী। শুভ সকাল দাদাভাই।

নাই, গল্প শুনব বলে অপেক্ষা করে আছি। সাঁকড়াইল হাওড়া থেকে লিখছেন শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। রাঙাপানি শিলিগুড়ি থেকে লিখছেন প্রফুল্ল কুমার সিংহ। পুলকবাবুর গল্প শুনলাম, ভালো লাগলো, শুভ সকাল, সাথে আছি। শুভ সকাল দাদা ভাই, তোমার বলা গল্পে আজকে ধন্য হলাম। গানগুলি আমার মনোহরণ করেছে, পুলকবাবুর স্যারের মতো যদি সকলেই হতেন তবে আরও ধন্য হয়ে যেতাম। খুব ভালো থাকবেন, ভালোবাসা নেবেন। লিখছেন প্রবীণ মিনতি চট্টোপাধ্যায় পশ্চিম বর্ধমান থেকে। হাওড়া থেকে রঞ্জন, অনেকদিন পর শুনতে এলাম চিরন্তনী, কেমন আছেন? আমি তো বেশ ভালো আছি। শান্ত প্রকৃতির মায়া আজ হৃদয়ে আগলে রাখি, বারে বারে সে অচিন পাখির নাম ধরে আছে ডাকি, যার সুরের মায়া এই হৃদয়ে জড়াতে চায়। মন যেন পড়ল বাধা এই চিরন্তনীর মায়ায়, কত কথা বলবো ভাবি শব্দ নাহি পাই, ভোরের মায়া হৃদয়ে মেখে মন হারাতে চাই। বেলঘড়িয়া থেকে লিখছেন পায়েল ব্যানার্জি। পরের মেসেজটি পাঠিয়েছেন সরসোনা থেকে রাজবন্ধু। লিখছেন সুপ্রভাত সৌম্য, আজও চিরন্তনীর গান গল্পের আসরের সঙ্গে আছি।

গুড মর্নিং সৌম্য ভাই, আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র। রবিবারের ভোরে সকল শ্রোতা বন্ধুকে জানাই শুভেচ্ছা। আজ ঐতিহাসিক কার্গিল বিজয় দিবস, অমর বীর শহীদদের শ্রদ্ধা ও প্রণাম জানাই। আজ পেরেন্টস ডে, মা বাবাকেও প্রণাম করার দিন। আজ তোমার অনুষ্ঠান খুব ভালো লেগেছে, ভালো থেকো। তারপরের মেসেজটি কে পাঠিয়েছেন? খানাকুল হুগলি থেকে অভিজিৎ মণ্ডল লিখছেন, ভোরের সাথে চিরন্তনী, শুভ সকাল দাদা। আজকে স্যারের প্রত্যাবর্তনের গল্প জীবনকে নতুন অভিজ্ঞতা দিল। শুভ সকাল, আন্তরিক শুভেচ্ছা রইল। আমি সঞ্জিত রায় সরসুনার নারায়ণ কলোনি থেকে বলছি, খুবই সুন্দর গল্প শোনানোর জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। কমলেন্দু দাস বাঘাযতীন পার্ক শিলিগুড়ি থেকে লিখছেন, সকল শ্রোতা বন্ধুদের জানাই শুভ সকাল। তারপরের মেসেজটি লিখছেন মোহাম্মদ আকবর মোল্লা, জলগাঁও মহারাষ্ট্র থেকে লিখছেন, গুড মর্নিং সৌমদা, আজ শুনছি সপ্তাহের শেষ চিরন্তনী, গানে গল্পে অতুলনীয়, খুব ভালো লাগলো আজকের গল্প। সুপ্রভাত সৌমদাদা ভাই, সপ্তাহের শেষ চিরন্তনী আজকে আপনার উপস্থাপনায়। প্রণববাবুর গল্পের সাথে সুন্দর সুন্দর গান ভীষণ ভালো লাগলো, ভালো থাকবেন। লিখছেন মাধবী শীল হুগলি থেকে।

বাঁকুড়া থেকে ডিপি চ্যাটার্জি লিখছেন, সেলফ কনফিডেন্স একটা আর্ট, ফ্ললেস বাঁচা একটা প্যাশন, কজন পারি। তারপরের মেসেজটি

পাঠিয়েছেন মুকুল সর্দার খুলনা বাংলাদেশ থেকে। লিখছেন চিরন্তনী সকাল, গানে গল্পে সকালটা ভরিয়ে দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ। সকলের জন্য শুভকামনা রইল। আজকের অনুষ্ঠান বেশ উপভোগ করলাম। ধীরেন পাল মেদিনীপুর থেকে লিখছেন, সুপ্রভাত চিরন্তনী, খুব ভালো লাগলো, সুন্দর উপস্থাপনা।

তার পরের মেসেজটি কে পাঠিয়েছেন দেখি, লিখছেন, আজকের গল্প খুব ভালো লাগলো, ঢাকুরিয়া থেকে লিখছেন মৌলি। শুভ সকাল, রবিবারের সকালের চিরন্তনী গান ও গল্পে ভরা সকালের ফুরফুরে হাওয়া এবং পুরনো স্মৃতি মনে করা চিরন্তনী। আমি শিবশঙ্কর সাঁত পশ্চিম মেদিনীপুর থেকে। সুপ্রভাত, অনেক অনেক দিন পর আমাদের প্রিয় চিরন্তনীর পাইলট হিসেবে আপনাকে পেলাম। শুক্র শনি রবি গেলে অপেক্ষার শুরু হয়, চিরন্তনীর কি যে উন্মাদনা না শুনলেই নয়। আজকের প্রসঙ্গে বলি, ধন মান কোনো কিছুই স্থায়ী নয়, শুধু ব্যবহারী মানুষের একমাত্র পরিচয় যা অমৃত্য মানুষকে সর্বজনগ্রাহী করে তোলে। সাধন ঘোষ লিখছেন মধ্যম গ্রাম থেকে।

আপনাদের এই বার্তাগুলোই মনে থেকে যায়, মনের মধ্যে অন্যরকম একটা আলোড়ন তৈরি করে আমাদের প্রত্যেকের মনেই। আমরা যারা নতুন নতুন গল্প নিয়ে আসি আপনাদের কাছে, বা আপনারা যারা আমাদের প্রতিদিন নতুন নতুন মন্তব্যে নতুন নতুন মুহূর্ত সাজিয়ে আমাদের সমৃদ্ধ করেন, শেষ বেলায় আরেকটি মেসেজ দিয়ে শেষ করি। বিদ্যুৎ রায় জলপাইগুড়ি থেকে লিখছেন, চিরন্তনীর এ সপ্তাহের শেষ চিরন্তনী, খুব ভালো লাগলো সৌম্য ভাইয়ের উপস্থাপনায়, অনেকদিন পর আপনি এই অনুষ্ঠানে এলেন, ভালো থাকবেন সবাই। সমবেত কণ্ঠে আরেকটি গান শুনব, তারপর ধীরে ধীরে বিদায় নেওয়ার পালা।

আরও কিছু মেসেজ ইতিমধ্যে পেয়েছি। সোমালী ঘোষ নদিয়া থেকে লিখছেন, দারুণ লাগলো আজকের গল্প। ডানলপ থেকে সৌমিতা চক্রবর্তী লিখছেন, খুবই শিক্ষণীয় পুলকবাবুর স্যারের জীবন, তার মতো আমরা কজন হতে পারবো জানি না। তারপরের মেসেজটি পাঠিয়েছেন রবিন কর, লিখছেন, পুলকবাবুর সৌভাগ্য ওর স্যারের মতন একজন মানুষকে সামনাসামনি দেখেছেন, পেয়েছেন অনেকটা সময়।

চিরন্তনীর আসর থেকে এবার বিদায় নেওয়ার পালা। আবার অন্য কোনো দিন অন্য কোনো সময় নিশ্চয়ই কথা হবে আপনাদের সকলের সঙ্গে। আপাতত আপনাদের জন্য রেখে গেলাম বন্দে মাতরম, পণ্ডিত চন্দ্রশেখর ভাসের কণ্ঠে। এই গানটি শুনতে শুনতে আমরা বহুরাইয়ের আসরে প্রবেশ করবো।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: সুপ্রভাত। শুরু হয়ে গেল ভোরাই, আর ভোরাইয়ে আজ সঙ্গে রয়েছি আমি দেবারতী। এই যে ভোরবেলা বলা হয় নাকি ভোরের স্বপ্ন সত্যি হয়, আর ভোরবেলার যে স্বপ্নগুলো দেখি মাঝে মাঝে, ভালো স্বপ্ন দেখলে মনে হয় যে ইস, এই স্বপ্নটা যদি সত্যি সত্যি হয়ে যায়। আবার মাঝে মাঝে যদি আমরা একটু খারাপ স্বপ্ন দেখি তখন মনে হয় যে এই স্বপ্ন যেন সত্যি না হয়। একটা রাত শেষ হয়ে একটা নতুন সকাল শুরু, এবং তার মাঝের এই যে ভোরটা আমাদের সকলের খুব খুব প্রিয়। কারোর অভ্যেস আছে ভোরবেলা ঘুম থেকে উঠে নিজের দিনের শুরুটাতে নিজেকে অনেকটা সময় দেওয়া, আবার কেউ কেউ হ্যাঁ একটু দেরিতে ভোর হয়তো তাদের যে দিনলিপি তাতে থাকে না। তবে ভোরের স্বপ্ন কিন্তু প্রত্যেকেরই একটু অন্যরকম। আর এই মাসে, জুলাই মাসের ভোরাইয়ের বিষয় হলো ভোরের স্বপ্ন। আর প্রত্যেক শনি রবি আপনার পাঠানো সেই চিঠি আমরা পড়ি, আর তাই বেশি সময় নেব না, চিঠি শুরু করব পড়া। প্রথম চিঠি পড়ব সর্বেশ্বর পালের, হুগলি থেকে লিখেছেন। সাথী, আমাদের প্রয়াত রাষ্ট্রপতি বলেছিলেন যে স্বপ্ন মানুষকে ঘুমোতে দেয় না, সেই স্বপ্ন মানুষের জীবনের জন্য অভিপ্রেত। এই স্বপ্ন হলো জীবনের প্রত্যয়, দৃঢ় হলে এই প্রত্যয় যে কোনো মানুষকে জীবনে সফলতা এনে দেয়। সেই সাফল্যের ভাগ পায় তার পরিবার, তার দেশ। ভোরের স্বপ্ন বলতে আমি বুঝি জীবনের প্রাথমিক লক্ষ্য। সেই লক্ষ্য পূরণ করতে আমাদের যে কর্তব্য সাধন করতে হয় সেদিকেই আলোকপাত করা যাক। সব বাবা মায়েরাই চান তার সন্তান জীবনের সর্বক্ষেত্রেই প্রথম হোক, তাই প্রতিযোগিতার অসম দৌড়ে একজন বা দুজনে বাবা মায়ের আশা পূরণ করতে পারে, বাকিরা কিন্তু বাবা মায়ের সেই স্বপ্ন পূরণ করতে পারে না। সবাই কিন্তু সমাজে নিজ নিজ স্থান দখল করে নেয় নিজের দক্ষতায়। এরাই কিন্তু দেশের বা সমাজের প্রভূত উপকারে আসে, তারাও স্বপ্ন দেখে এই সমাজে প্রতিষ্ঠা পাওয়ার। তাই এই পৃথিবীটা আজও সুন্দর আর ছন্দময়। শৈশবে আমার একজন গৃহশিক্ষক বীরেন মুখোপাধ্যায় ছিলেন সাহিত্যিক সমরেশ বসুর নিজ পাড়ার সাহিত্য গোষ্ঠীর একজন পরিচিত মুখ। আমি শৈশবে সেই পরিচয় না পেলেও মনে আছে পড়াশোনার ফাঁকে ফাঁকে আমাকে গল্প আর ছড়া লেখা উৎসাহ দিতেন। স্কুল ম্যাগাজিনেও আমার লেখা স্কুলের শিক্ষকদের প্রশংসাও করত। অনেকদিন পরে দেশ পত্রিকায় রূপদর্শী ছদ্মনামের এক লেখকের লেখা থেকে আমি এই কথা জানতে পারি। এটা জানার পর ঘটনাটা আমার কাছে ভোরের স্বপ্ন বলেই মনে হয়েছিল, আর আমি উৎসাহ পাই নতুন নতুন সৃষ্টিকর্মে। আজ শৈশবের সেই স্বপ্ন আমার অনুপ্রেরণা। সবাইকে রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি বিনীত সর্বেশ্বর পাল, মহেশ, হুগলি থেকে। সত্যি এই স্বপ্ন, ভোরের স্বপ্ন মনে হয় জীবনকে এগিয়ে নিয়ে যায়, ঠিকই বলেছেন বৃন্দাবন ঘোষ। এরপর চিঠি লিখেছেন বিষ্ণুপুর বাঁকুড়া থেকে। প্রিয় ভোরাই, স্বপ্ন শুধু ঘুমের মধ্যে হয় না, জাগ্রত অবস্থাতেও স্বপ্ন দেখি আমরা, দিনের আলোয়, কর্মের মাঝে, প্রতি নিঃশ্বাসে। তবে সব স্বপ্নের মধ্যে ভোরের স্বপ্ন যেন একটু বিশেষ। প্রবাদ আছে ভোরের স্বপ্ন সত্যি হয়, জানি না কতটা সত্যি, কিন্তু ভোরের প্রথম আলো যখন আকাশে ছড়িয়ে পড়ে মনটা তখন এক অদ্ভুত আশায় ভরে ওঠে। সেই আলো যেন বলে আজ নতুন দিন, আজ কিছু বদলাবে। আমি সেই ভোরে দাঁড়িয়ে দেখতে চাই এক স্বপ্ন, দেশের সর্বাঙ্গীন উন্নতির স্বপ্ন। দেখতে চাই কোনো গৃহস্থের গৃহিণী আর চিন্তা করেন না আজ কি রান্না করব, কারণ অন্যের সংস্থান আছে। দেখতে চাই কোনো পিতামাতার চোখে আর উদ্বেগ নেই সন্তানের ভবিষ্যৎ নিয়ে, কারণ বেকারত্বের কালো মেঘ কেটে গেছে। গ্রামের যুবকটি শহরে না গিয়ে নিজের মেধায় কাজ পায়, কৃষক লাভের মুখ দেখে আর ছোট দোকানির ব্যবসা ফুলে ফেঁপে ওঠে। নারী নিরাপত্তার স্বপ্নটিও দেখি আমি। দেখতে চাই রাতের কোনো পথ নারীর জন্য ভয়ের কারণ নয়। প্রতিটি মেয়ে নির্ভয়ে বাইরে বেরোয়, প্রতিটি মা নিশ্চিন্তে মেয়েকে স্কুলে পাঠান। রাস্তাঘাটে, অফিসে, আদালতে, মাঠে, সর্বত্র নারী তার পাওনা সম্মান পায়। আর ঠিক সেই ভোরে যখন আমার চোখ খোলে, স্বপ্নটাও যেন সত্যি হতে থাকে। এই ভোরের স্বপ্ন শুধু আমার নয়, এই স্বপ্ন লাখো বাঙালির, লাখো ভারতবাসীর। স্বপ্নটিকে বাস্তব করতে একটাই দরকার, আমাদের প্রত্যেকের একটু সচেতনতা, একটু প্রচেষ্টা, একটু ভালোবাসা। তাহলে হয়তো কোনো একে ভোরে ঘুম ভেঙে দেখব স্বপ্ন আর বাস্তব এক। সেদিন আর কোনো বিদেশি পণ্য নয়, দেশেই সব। কোনো অভাব নয়, শুধু প্রাচুর্য। কোনো ভয় নয়, শুধু নিরাপত্তা। এই স্বপ্নটাই আমার ভোরের প্রার্থনা, সেই স্বপ্নই সত্যি হোক, এই হোক আমার কামনা। বাহ, এই স্বপ্ন সত্যি হলে মনে হয় আমরা সকলেই খুব খুশি হব। চিঠিটি লিখেছিলেন বৃন্দাবন ঘোষ, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে। পরের চিঠি পড়ব, উত্তর বাওয়ালি থেকে সুভাষ চক্রবর্তী লিখেছেন। প্রিয় ভোড়াই, 1983 সালের 18 জুন প্রেসিডেন্সিয়াল ওয়ার্ল্ড কাপে জিম্বাবুয়ের সাথে সীমিত ওভারের এক দিবসীয় ক্রিকেটের গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট করতে নেমে আমাদের দেশ ভারতের একসময় স্কোর দাঁড়ায় 17-5, অর্থাৎ 5 উইকেটে হারিয়ে মাত্র 17 রান। এমন পরিস্থিতিতে এই ম্যাচে ভারত জিতবে কেউ স্বপ্নেও ভাবেনি, অথচ সেদিন ভারতই জিতল। এই জয়ের কারিগর স্বয়ং ভারতীয় দলের অধিনায়ক কপিল দেব, যিনি সেদিন দুর্ধর্ষ ঝোড়ো ব্যাটিং করে অপরাজিত 175 রানের অবিশ্বাস্য ইনিংস খেলে দেন। আপামর ভারতবাসীর সাথে আমারও স্বপ্ন দেখা শুরু হলো, ভারত এবারের বিশ্বকাপ জয় করবে। 25 জুন ভোরের স্বপ্নে দেখেই ফেললাম কপিল দেবের হাতে শোভা পাচ্ছে প্রেসিডেন্সিয়াল ওয়ার্ল্ড কাপ। ভোরে দেখা এই স্বপ্নের কথা মা, বাবা, ভাই বোন, স্কুলের সহপাঠী, বন্ধুদের এক এক করে বলেই ফেললাম। তবে চিন্তা হতে লাগলো, ভারত কি সত্যি ক্রিকেটে বিশ্বজয়ী হবে? তখন বাড়িতে টিভি ছিল না, তাই ভারত বনাম অপ্রতিরোধ্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের ফাইনাল খেলা টিভিতে দেখতে বাড়ি থেকে অনেক দূরের আর এক বাড়িতে সন্ধ্যা নামতে পৌঁছে গেলাম। চেনা অচেনা অনেক ক্রিকেট প্রেমীদের মাঝে নিজের বসার জায়গা করে নিলাম। টান টান উত্তেজনার মধ্যে খেলা শুরু হলো। ওয়েস্ট ইন্ডিজের পেস ব্যাটাররা সামনে, আমাদের ব্যাটসম্যানরা ধরাশায়ী হতে লাগলেন। ভারতীয় দল 60 ওভারের ইনিংসে মেরে কেটে মাত্র 183 রান সংগ্রহ করলো, যা প্রতিপক্ষ দলের কাছে অতি সামান্য একটা সংখ্যা মাত্র। তবে ভারতীয় দলের নৈপুণ্যের কাছে প্রতিপক্ষ দল ধরাশায়ী হলো এবং আমার দেখা ভোরের স্বপ্ন সত্যি হলো। ইতি উত্তর বাওয়ালি থেকে সুভাষ চক্রবর্তী। এরকম স্বপ্ন মনে হয় সেই সময় দাঁড়িয়ে প্রত্যেকেই দেখেছিলেন এবং সেই স্বপ্ন ভারতীয়দের কাছে পূরণ হয়েছিল। এর থেকে ভালো, এর থেকে আনন্দের মনে হয় সত্যি আর কিছু হওয়ার নেই। আর ভোরের স্বপ্ন নিয়ে আপনাদের চিঠি পড়ছি ভোরাইয়ে, আমি দেবারতী সঙ্গে রয়েছি। আর এখন মনে হচ্ছে যে একটুখানি সামান্য হলো ছেলেবেলার বৃষ্টিতে ভিজতে পারি। বৃষ্টি আকাশটা একটু মেঘলা হয়ে আছে বাইরে, সেই মেঘলা আকাশ যদি বৃষ্টি ঝাঁপিয়ে নামে, তৎক্ষণাৎ ছোট্টবেলায় চলে যাবো।

0: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM Rainbow তে। ভোরাই 107 FM Rainbow তে
1: এই গানটার হাত ধরে যেন শৈশবে ফিরে চলে গেলাম, তাই না? আর শৈশবে ভোরবেলায় যদি বাজে স্বপ্ন দেখতাম আমরা, চিৎকার করে কেঁদে উঠতাম, মা এসে আমাদের জড়িয়ে ধরত, সান্ত্বনা দিত। সত্যি ভোরের স্বপ্ন নিয়ে কথা হচ্ছে জুলাইতে, এবং ছোটবেলার কথা আসবে না সেটা কখনো হতে পারে। রয়েছি ভোরাইতে, আমি দেবারতী, এবং আপনার চিঠি পড়ছি ভোরের স্বপ্ন নিয়ে। আমি মিনতি চট্টোপাধ্যায় রানীগঞ্জ পশ্চিম বর্ধমান থেকে লিখছি। প্রিয় বন্ধু ভোরাই, জ্যোতিষশাস্ত্র ও লোকবিশ্বাস অনুযায়ী ভোরের স্বপ্ন সত্যি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তবে বৈজ্ঞানিক মতে স্বপ্ন হল অবচেতন মনের কল্পনা ও মস্তিষ্কের বিভিন্ন কার্যকলাপের প্রতিফলন। ছোটবেলায় মা বলতেন, ভোরের বেলা দুঃস্বপ্ন দেখলে সকালে স্নান করে তুলসী গাছে এক ঘটি জল দিয়ে প্রণাম করতে হয়। বেলা শেষে এসে বহুবার বহু স্বপ্ন ভোরবেলায় দেখেছি, কিন্তু সত্যি হয় নাই। ঘোর বর্ষাকালে একবার স্বপ্ন দেখেছিলাম, প্রচুর গাছের চারা আমাদের বাড়িতে একজন দিয়ে গেল, বলল এগুলো রোপণ করবে। আধো ঘুম ও জাগরণে দেখা স্বপ্ন আমার সত্যি হয়েছিল। তখন আমি গ্রামের বাড়িতে ছিলাম, সকালবেলা দেখছি সত্যি পাড়ায় ঢেড়ি পিটিয়ে একজন বলে গেল পঞ্চায়েত অফিস থেকে আজ নানা রকম গাছের চারা বিতরণ করা হবে, ইচ্ছুক ব্যক্তিরা সকাল 10টার পর ওখানে হাজির হবেন। যথারীতি আমার চাষি ভাইকে নিয়ে পঞ্চায়েত অফিস থেকে আম, জাম, মেহগনি, নারকেল, কাঁঠাল ইত্যাদি গাছের চারাগুলো সযত্নে বাড়িতে নিয়ে আসা হলো। বাড়ির উঠান সংলগ্ন জমি তৈরি করে গাছগুলি যথারীতি সারিবদ্ধ ও ফারাক রেখে রোপণ করা হলো। বন্ধুদের বলি, পারিবারিক সূত্রে ছোট থেকেই আমি একটু গাছ ঘেঁষা। একটি গাছ কখনো প্রকৃতি বলা যায় না। আমার ইচ্ছা ছিল ছোটখাটো একটা সবুজের স্বর্ণখনি তৈরি করা। আমার মনে হয় সেদিনের ভোরের স্বপ্ন সাকার হলো রোপণ করা গাছগুলি আজ সত্যি মহিরুহতে পরিণত হয়েছে। কয়েক বছর আগে আম গাছগুলিতে ভালোই ফলন হচ্ছে, নারকেল, জাম ও কাঁঠাল গাছগুলিও ফলবতী হয়েছে। গাছের শাখা প্রশাখাগুলিতে প্রচুর পাখ পাখালিরা আশ্রয় পেয়েছে। এছাড়া ছায়া তরুতলে বসে মানুষরাও মনের শান্তি ও প্রাণের আরাম পাচ্ছে। বন্ধু, এরকম ভোরের স্বপ্ন আমি বারবার দেখতে চাই, যে স্বপ্ন সাকার হলে মানুষেরা প্রাণবায়ু পেয়ে জীবিত থাকবে। আমরা পারস্পরিক ভালোবাসায় গাছগুলিকে আজীবন যত্নে রাখব নিজেদের স্বার্থে। চিঠিটি লিখেছেন মিনতি চট্টোপাধ্যায় রানীগঞ্জ থেকে, অনেক ধন্যবাদ আপনাকে। পরের চিঠি লিখেছেন কেকা চৌধুরী হুগলি থেকে, হরিপাল হুগলি থেকে। প্রিয় ভোরাই, প্রতিদিনের মতো মেয়েকে ঘুম থেকে ডেকে দিতেই উঠে বলে, দিলে তো স্বপ্নটা ভেঙে, কি দারুণ ভোজ খাচ্ছিলাম, জাস্ট রাজভোগটা মুখে তুলে যাচ্ছি। ওমা, ভোরের স্বপ্ন তো সত্যি হয় গো, তাহলে আজ আমি বিশেষ ভোজ খাচ্ছি বলো। বললাম, আমাকে এক্ষুনি দাদু দিদার কাছে যেতে হবে, তোরা যা পারিস রান্না করে নিস। ফিরে শুনি সেদিন ওর ভোরের স্বপ্ন পুরোপুরি মিথ্যে করে সেদ্ধ ভাতে দিন কেটেছে। আরে, বললাম ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলে তা কখনোই সত্যি হয় না। ভোর ভোর ঘুম থেকে উঠে কঠোর পরিশ্রমের মাধ্যমে কেউ যদি তার স্বপ্নকে সত্যি করতে চায় তবে তা সত্যি হবে। আমি ছিলাম না, রান্না করা, বাজার করা, কিচ্ছু না করে তুমি সারাদিন মোবাইলে সময় কাটিয়েছো, আর খিদের সময় সেদ্ধ বাচ্চারা কি জুটবে। আসলে তুমি ঘুমিয়ে ঘুমিয়ে যেটা দেখছিলে সেটা স্বপ্ন নয়, সেটা পূরণ করতে তোমার ঘুম চোখ থেকে চলে যায় সেটাই স্বপ্ন। আমি খুব কম স্বপ্ন দেখি, নয়তো রাতে ঘুমের মধ্যেই সেসব হারিয়ে ফেলি, মনে রাখতে পারি না। তবে একদিন ভোরবেলার স্বপ্ন আজও পরিষ্কার মনে আছে। দেখছিলাম এক পাহাড়ি পথে আমি হারিয়ে গেছি। আমি অর্থাৎ ছোট্ট আমি ফ্রক পরে চুলের দুটো ঝুঁটি

ও কেন কাঁদছিলে, কেন এত কাঁদছিলে, কেন আবার হাসছিলে তো? আচ্ছা মিনি কে, তুমি তুমি কার নাম বলছিলে বিড়বিড় করে? অপ্রস্তুত অবস্থায় মনে মনে দারুণ খুশি হয়েছিলাম। ওহ, স্বপ্নে এতক্ষণ কাবুলিওয়ালাকে পেয়েছিলাম। আর আমি রবি ঠাকুরের মিনি। কেকা চৌধুরী লিখেছেন হরিপাল, হুগলি থেকে। বাহ, এরকম স্বপ্ন কি সুন্দর হয় না? পরের চিঠিতে যাই, আমি একজন বরিষ্ঠ নাগরিক, লিখেছেন ডক্টর কাঞ্চন চ্যাটার্জি দুর্গাপুর থেকে, দুর্গাপুর পশ্চিম বর্ধমান থেকে। এই যে চিঠি, এই চিঠি কিন্তু আমাদের কাছে খুব কাছের, জানেন তো। তাই আমরা চেষ্টা করি যতগুলো চিঠি বেশি পড়ে নেওয়ার, মানে যতগুলো পড়তে পারি। এইবার চিঠি পড়ছি ডক্টর কাঞ্চন চ্যাটার্জি, লিখেছেন দুর্গাপুর পশ্চিম বর্ধমান থেকে। কপালে দইয়ের ফোঁটা লাগিয়ে পরীক্ষা দিতে বেরিয়ে পড়লাম। বাস স্ট্যান্ডে পৌঁছে দেখি কোনো বাস নেই, শুনশান চারদিক। পরীক্ষার হলে পৌঁছতে তো দেরি হয়ে যাবে, আশঙ্কায় বুক কাঁপতে শুরু করেছে। হঠাৎ সামনে এক টোটো এসে দাঁড়ালো। তাড়াতাড়ি পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে টোটোতে বসে পড়লাম। বারবার টোটো চালককে জোরে চালাতে বলছি, কানে নিচ্ছে না কোনো কথাই। এ গলি ও গলি ভিতর দিয়ে টোটো চলছে, সব রাস্তায় অচেনা লাগছে। পরীক্ষা কেন্দ্রে আর পৌঁছতে পারছি না, দুশ্চিন্তায় ঘামছি। হঠাৎ ঘুমটা ভেঙে গেল, দেখি ভোর হয়ে এসেছে। স্বপ্ন ভেঙে যেতে এক অদ্ভুত মানসিক শান্তি ও ভালো লাগায় এনে দিল। দুশ্চিন্তা মুক্ত হওয়ারও একটা আনন্দ আছে। গভীর ঘুমের ঘোরে অবচেতন মনে সৃষ্টি হয়, এটি মানুষের মনের গোপন আকাঙ্ক্ষা ও ইতিবাচক অনুভূতির প্রতিফলন, যা দৈনন্দিন জীবনের ক্লান্তি দূর করতে দারুণভাবে সাহায্য করে থাকে। বিজ্ঞান অনুযায়ী ঘুমের সময় মানুষের মস্তিষ্ক তার অবচেতন মনের স্মৃতি উস্কে দেয়। বহুদিন আগেই মা ও বাবা গত হয়েছেন, জীবনে চড়াই উতরাই তো আছেই। অনেক সময় নানা কারণে আজও মা বাবার কথা মনে পড়ে, তাদের কাছে না পেয়ে মনটা ভারাক্রান্ত হয়ে যায়। জমা হওয়া স্মৃতির অ্যালবাম তো আছেই, তাই হয়তো মা বাবা মাঝে মাঝেই ভোরের স্বপ্নে দেখা দেন, তখন তো বেশ ভালোই লাগে, সত্যি তাই। পরের চিঠিতে চলে যাই, পরের চিঠি লিখেছেন অরূপ মণ্ডল, সাঁতরাগাছি হাওড়া থেকে। প্রিয় ভোরাই, আলোর পথে হাঁটবে বলেই মানুষভাবে কল্পনা করে, স্বপ্ন দেখে, সত্যে পৌঁছাতে অন্ধকারের মধ্যেও লড়াই করে, পরাজিত হয়, আবার উঠে দাঁড়ায়। নিজের অস্তিত্বের জন্য লড়াই, সত্য প্রতিষ্ঠার লড়াই, আর লড়াই আছে মানেই মানুষের স্বপ্ন আছে। চিরদিন কাহারও সমান নাহি যায়, চক্রবত পরিবর্তন্তে সুখানিচ দুঃখানিচ। তাই প্রকৃতির মতো মানুষের জীবনেও অন্ধকারের শেষ প্রহারে আসে ভোর। ভোরের স্বপ্নে লুকিয়ে থাকে এক অদ্ভুত সত্যের আভাস, চারিদিকে তখনও অন্ধকারের শেষ রেখা বিরাজ করছে, অথচ দিগন্তে আলোর জন্ম নেওয়ার প্রস্তুতি। তখন মানুষ এমন কিছু দেখে যা হয়তো মনের গভীরে বহুদিন ধরে নীরবে জেগে থাকা আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি, যা এক অনুচ্চারিত প্রত্যাশা, যেখানে হারিয়ে যাওয়া মানুষ ফিরে আসে, অপূর্ণ ইচ্ছাগুলো ডানা মেলতে চায়, ভাঙা সাহসগুলো আবার মাথা তোলে, বাস্তবের কঠিন মাটিতে সেগুলো অসম্ভব বলে মনে হয়। তবে স্বপ্নের মূল্য তখনই যখন মানুষ জেগে উঠে সেই স্বপ্নকে বাস্তবের পথে হাঁটাতে শেখে। সূর্যের মতো প্রতিটি ভোর শেখায় গতকালের ব্যর্থতা মুছে ফেলে আজকের সম্ভাবনাকে সত্যের পথে নিয়ে যেতে। স্বপ্ন যদি দিশা দেখায় তবে পরিশ্রমী তো গন্তব্যে পৌঁছে দেয়। তাই ভোরের স্বপ্নকে হৃদয়ের প্রেরণা বানিয়ে প্রতিটি পদক্ষেপে এগিয়ে চলাই মানুষের প্রকৃত সার্থকতা। যে মানুষ স্বপ্ন দেখে সে বাঁচতে শেখে, আর যে মানুষ ভোরের আলোয় সেই স্বপ্নকে কর্মে রূপ দেয়, তার জীবনেই প্রতিদিন অন্যের কাছে অনুপ্রেরণার সূর্যোদয় হয়ে যায়। অরূপ মণ্ডল লিখেছেন সাঁতরাগাছি হাওড়া থেকে। সত্যি এই স্বপ্ন সত্যি করার যে লড়াই, এই লড়াই কিন্তু বড় আশ্চর্যের লড়াই। এখন একটা সুন্দর গান শুনবো অনুপ ঘোষালের কণ্ঠে।

0: 107FM Rainbow. Shat Shure Sharadi. Shat Shure Sharadi. ছোটবেলায় ঘুম ভাঙত এক মোলায়েম সুরে। পাড়ার হরিহর কাকা করতাল বাজিয়ে কীর্তন করতে করতে পুকুর পাড়ে মন্দির পর্যন্ত যেত। উপুদের আম বাগানে সেই সুর প্রতিধ্বনিত হয়ে চারপাশের সব বাড়ির জানালায় টোকা দিয়ে যেত। হরিহর কাকা এখন আর নেই। কোনো কোনো বাড়িতে তাও প্রভাতীর সুর হিসেবে বাজে রেডিও, বাজে রবীন্দ্রসঙ্গীত বা শ্যামাগীতি। তোমার প্রিয় প্রভাতী গান যা এখন রোজ শুনতে না পেলেও মনে মনে গুনগুন করে যাও, আমাদের সঙ্গে সেই সুর ভাগ করে নাও। অগস্ট মাসের ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল প্রভাতী সুর। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোরাই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903653992, 9903659992 এই নাম্বারে। আমাদের মেইল করুন এই অ্যাড্রেসে AIR FM Rainbow Kolkata, দ্যাট ইজ AIR FM RAINBOWKOLKATA, AIR FM Rainbow Kolkata@gmail.com। অগস্ট মাসের বিষয় আমরা রাখলাম প্রভাতী সুর। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি ঠিক সকাল 6টায় শুধুমাত্র 107FM রেইনবোতে। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107FM রেইনবোতে
1: আর ভোরাইয়ের সঙ্গে রয়েছে আমি দেবারতী। পড়ছি আপনার চিঠি আর জুলাই মাসের বিষয় ভোরের স্বপ্ন। এবারে চিঠি পড়ব। চিঠি লিখেছেন মাম্পি দাস, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান থেকে। সুপ্রিয় ভোরাই, এখন আমি 40-এর কোঠাতে চৌকাঠে বসে মাঝে মাঝে ডুববি শৈশব স্মৃতিতে। ছোটবেলায় স্কুলের ছুটিতে চলে যেতাম মামা বাড়ি। সারাদিন মাঠ ঘাট পুকুর ঘুরে স্বপ্ন দেখব না এটা হতে পারে না। মাঝ রাতে মনে হতো কেউ যেন নাকি সুরে ডাকছে, বাইরে না গেলে ঘাড় মটকে দেবে। যদিও ঘাড় মটকায়নি কখনো। আবার পরের দিন মনে হলো কেউ যেন গাছে লাফালাফি করছে, অমনি ভূত ভূত বলে চিৎকার। দিদা হ্যারিকে নিয়ে উঠে আসতেন। যেদিন খুব ভয় পেতাম সেদিন গোঙাতে গোঙাতে কথা বন্ধ হয়ে যেত। সকালে মায়ের বকুনি জুড়ত ভূতের গল্প শুনতাম বলে। আমি যখন ক্লাস 3 পড়ি, কোনো একদিন রাত্রিবেলায় নিজের ছায়া দেখে ভয় পেয়েছিলাম। সবাই হেসেছিল। এই তো গেল মামা বাড়ির গল্প। এবার বাড়ির গল্প বলি। আমি কিন্তু ভূতের স্বপ্নই বেশি দেখতাম, সেগুলো একটাও সত্যি হয়নি। তবে কারো মারা যাওয়ার স্বপ্ন দেখলে সেটা কিন্তু বেশিরভাগ সময় সত্যিই হতো। তবে স্বপ্নে যাতে দেখতাম তারা কিন্তু দিব্যি আছেন যাপন সুখে। আবার কখনো কখনো দেখতাম পরীক্ষায় প্রশ্ন খুব কঠিন এসেছে, সেটাও সত্যি হতো। কখনো দেখতাম ফেল করে খুব কাঁদছি বাবার ভয়ে। যদিও ফেল কখনো করিনি, তবে সত্যিটা হলো আমরা যে বিষয় নিয়ে বেশি আলোচনা করি বা চিন্তা করি সেটাই আমরা স্বপ্নে দেখি। তবে ভূতেরা এখন স্বপ্নে আমাদের দেখে শ্মশানের ছাই ম্যাক আত ছাই মাখে। আচ্ছা, চিঠিটি লিখেছেন মাম্পি দাস, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান থেকে। পরের চিঠিতে চলে যাই। পরের চিঠিটি লিখেছেন রানীর বাজার সোনামুখী বাঁকুড়া থেকে সোমনাথ দাস। প্রভাত সখা, প্রিয় ভোরাই, কর্মব্যস্ত জীবনে মানবকুল যে সমস্ত বিষয় চিন্তা করে ঘুমের মধ্যে অবচেতন মনে, সেই সকল বিষয়গুলি কল্পনার মনে ভেসে ওঠে। বৈজ্ঞানিক ভাষায় এগুলোকে বলা হয় স্বপ্ন। অন্যভাবে মানুষ অলৌকিক বা অবাস্তব চিন্তা করলে তাকে স্বপ্ন দিবা স্বপ্ন বলে। চিরন্তন প্রবাদ, ভোরের স্বপ্ন সত্যি হয়। এক ছিন্নমূল মহিলার বাস্তব জীবনের স্বপ্নের কথা। লোকালয়ের বাইরে মানার চরের বাসিন্দাদের মাছ ধরা, চাষাবাদ, যাতায়াত, জীবিকা সবকিছু নদী কেন্দ্রিক, এক কথায় দামোদর নদ, বাসিন্দাদের মা বাপ। অতিবৃষ্টি ও দামোদরের জল ছাড়লে বাঁধের জলের বিপদ মাত্রা লাল সীমা পৌঁছানোর আগে অঞ্চলের বাঁধ রক্ষা কমিটির যুদ্ধকালীন তৎপরতায় প্রচার করা হয় রাতে সজাগ থাকার নির্দেশ, সাথে মাছ ধরা ও বন্যার আগাম সতর্কতা। এক বর্ষণ মুখর রাত্রে নদীর বাঁধ রক্ষায় অসতর্কতায় প্রবল ঢেউয়ে মাটির বাঁধ ধসে, বানে ভেসে যায় বছর ২৫ নীলু। ঘটনার আকস্মিকতায় স্মৃতি হারান মা সরলা দেবী। প্রতি সকালে মাটির ঘরের দাওয়ায় বাঁশের খুঁটিতে হেলান দিয়ে প্রথম চলতি মানুষকে সতর্ক করেন, সাবধান, বাঁশের নজর রাখিস বাবা, ছলাৎ ছলাতা নদীতে বান ডেকেছে। পরিচিতরা সাধারণত বাড়ির সামনের রাস্তা এড়িয়ে চলেন। এক রাত্রে সরলা দেবী স্বপ্নে দেখেন ছেলে নীলু ফিরে এসেছে। বাস্তবিক পক্ষে সকালে ভিন্ন জেলার মানসিক স্বাস্থ্যকেন্দ্র হতে স্মৃতি ফিরে ঘটনার ৬ মাস পর সম্পূর্ণ সুস্থ নীলু পুলিশের গাড়ি থেকে নামে। বাহ বাহ! সোমনাথ দাস লিখেছেন রানীর বাজার সোনামুখী বাঁকুড়া থেকে। পরের চিঠি পড়ব, লিখেছেন রাজু দাস বৈরাগ্য, নদিয়ার করিমপুরের বাঁশবাড়িয়া গ্রাম থেকে। প্রিয় ভোরের আলো ভোরাই, আমি মাঝে মাঝে যে স্বপ্নটা দেখি সেটাই আজ তোমার কাছে তুলে ধরলাম। নমস্কার নমস্কার বন্ধুরা, আমি আর যে রাজু তোমাদের সামনে প্রচুর কথা, প্রচুর গল্প আর বেশ কিছু মন ভালো করা গান নিয়ে চলে এসেছি 107 FM রেইনবোতে। বলবো তোমাদের সাথে কথা, ফোন নাম্বারটি তোমাদের সবার জানা, তবু আর একবার 0332243791 এই নাম্বারটি ডায়াল করে তোমাদের মনের যত গোপন কথা বলতে চলে এসো বন্ধু। আর হ্যাঁ, ফোন করার সময় রেডিওর ভলিউম একেবারে কমিয়ে দেবে, না হয় রেডিও বন্ধ করে তোমার মনের কথা, যত সব কথা সব শুনবো আমি। বলতে বলতেই প্রথম বন্ধু চলে এসেছে। নমস্কার, হ্যালো, আপনি কে, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি মঙ্গল গ্রহে মঙ্গলই কথা বলছি। আচ্ছা, মঙ্গল গ্রহ থেকে। হ্যাঁ বলুন আপনার মনের কথা। আমার ওই এক ছেলে হয়েছে, দিন রাত রেডিওতে ফোন করবে, কখন থেকে যাচ্ছি সকাল হয়ে, আচ্ছা কখন থেকে যাচ্ছি সকাল হয়ে গেছে উঠে পড়ো, আচ্ছা এটা ডাকছি হবে, কখন থেকে ডাকছি সকাল হয়ে গেছে উঠে পড়ো, কিন্তু কে শোনে কার কথা, ঘুমের ভেতরেও বিড়বিড় করছে আর হ্যালো হ্যালো করছে, কি আশ্চর্য! মঙ্গলের গলা আমার মায়ের গলার মতো কেন হয়ে গেল? আস্তে আস্তে চোখের সামনে মায়ের মুখ ভেসে উঠল। এ কি, বিছানাতেই রয়েছি, কোথায় রেডিওর মাইক্রোফোন, কোথায় আমি? মা বিছানা গোছাতে বক বক করছেন, তাহলে সত্যি নয়, স্বপ্ন। মা অনেকক্ষণ আগে রেডিও চালিয়ে দিয়েছেন, রেডিওতে গান বাজছে, স্বপন যদি মধুর এমন হোক সে মিছে, কল্পনা জাগিও না আমায় জাগিও না। নদিয়ার করিমপুরের বাঁশবাড়িয়া গ্রাম থেকে রাজু দাস বৈরাগ্য। বাহ, এই স্বপ্ন সত্যি হোক এটাই চাই। পরের চিঠি, অচিন্ত চক্রবর্তী সর্দারপাড়া বিষ্ণুপুর বাঁকুড়া থেকে। প্রিয় বন্ধু আকাশবাণী FM ভোরায়, সময়ের সন্ধিক্ষণে এসে দেখি সুপ্রভাত, মেঘলা আকাশ, ঝিরঝির বৃষ্টির মাঝে কানে ভেসে আসে আকাশবাণী বেতার তরঙ্গে ভোরাইয়ের সুর। বৃষ্টির স্নাত বর্ষার আবির্ভাবে ভোরাই তোমাকে জানাই বিশুদ্ধ জলে ধুয়ে মুছে সতেজ সবুজ ঘাসের অভিনন্দন। বেতার তরঙ্গে ভাসিয়ে দিয়েছ বিষয় ভোরের স্বপ্ন। জীবনের অতিক্রান্ত পথ চলতে চলতে শরীর বড় ক্লান্ত, তবুও পথ চলার শেষ নেই যেন বিশ্রাম, কর্মব্যস্ততায় ছুটে চলে যেন সবাই বাতাসের আগে আগে। শুরু হয় রবি কিরণে দিনের আলোয় পথ চলা, সূর্য অস্ত গমনায়, আস্তে আস্তে নেমে আসে নীরব অন্ধকার। কর্মবিরতির পর রাতের খাবার খেয়ে শয়নকক্ষে প্রবেশ করি, একটু বিশ্রামের অপেক্ষায় রাত্রি যাপন। সারাদিনের পথ চলার মাঝে দেখি নানান দৃশ্য, বিচিত্র বৈচিত্র্যের মাঝে অনুভব করি এটাই কি জীবনের ইতিহাস। দুঃখ, বিরহ, ব্যথা, যন্ত্রণা, সুখ, আনন্দ, শান্তির ঘটনা আমাদের শিক্ষা দেয়। এই শিক্ষায় শিক্ষিত হয়ে স্বপ্ন দেখার প্রবণতা বেড়ে যায়। ভোরাই কিন্তু এখানে জানতে চাই ভোরের স্বপ্ন। ইচ্ছা সবার অনেক রকম, স্বাদ থাকলেও সাধ্য থাকে না অনেকের, তাই স্বপ্ন পূরণ সবার সবসময় হয় না। এটা তো ভোরের স্বপ্ন, ভোরের স্বপ্ন শুনেছি সত্যি হয়। রাতের নীরবতা দেখেছ কি, শুনেছ কি রাত্রির কান্না? গভীর নিদ্রায় যখন আমরা আচ্ছন্ন রাত্রি যাপনের পরে ভোরের আকাশ ছিঁড়ে উঁকি দিতে প্রস্তুত সূর্যের আলো, তখনও ঘুমে বিভোর। মা ঠাকুমারা বলেন, ভোর হলো দোর খোলো, খোকা খুকু ওঠো রে। জীবনের পথ চলতে চলতে কোনো ঘটনার সাক্ষী হিসেবে যখন প্রত্যক্ষ করি, করি মনের মধ্যে অলীক কল্পনা, নিরুপায়ে অসহায় বিপদগ্রস্ত সেই মানুষটার জন্য কিছুই করতে পারলাম না, অসহায় অনাথের করুণ বিপর্যয় তবুও আমি নিরুপায়, মানুষ হয়ে মানুষের জন্য পারলাম না সহযোগিতা করতে, পরিস্থিতির বাইরে আমি একজন শুধুমাত্র দর্শক, অসহায় পরিস্থিতির মোকাবিলা করতে পারলাম না কিছুই। মনের মধ্যে আঘাতের বিরহ যন্ত্রণা যখন আমাকে ছোবল মারে নিদ্রামগ্ন গভীর ঘুমে, যখন সারাদিনের পরিশ্রমের ক্লান্তি নিবারণে অচৈতন্য অবস্থায় মন কুড়ে কুড়ে খায়, অনেক প্রশ্নের উত্তর নিতে কেউ যেন আসে নিরাকারে, তখনই দেখি নিজেকে নিজেকে স্বপ্ন করি, নিজেকে প্রশ্ন করি। ভিড় করে তর্ক বিতর্ক, দুঃখ, মন খারাপ, হাসি, কান্না, সুখ, শান্তির চলে অলীক কল্পনা, যেন মনে হয় সমুদ্র সৈকতে দাঁড়িয়ে ভোরের সূর্য ওঠা দেখছি, নদীর স্রোতে মন যেন হারিয়ে যাচ্ছে সাগরের পানে বর্ষা ও বন্যার মোহনায়, জঙ্গলের বৃক্ষের সমাবেশ দেখতে দেখতে যখন হারিয়ে যাচ্ছি সেই পাহাড়ের চূড়ায়, ওঠার চেষ্টা করতে

পা ফুসকে যাচ্ছে গভীর খাদে। হঠাৎ ঘুম ভেঙে যায় দুটো দুটো বুকে, ভয়ে বালিশটাকে যখন আঁকড়ে ধরি তখন দেখি একটা এটা ভোরের স্বপ্ন। জানলার ফাঁকে চোখ যায় ওই নীল আকাশের দিকে প্রভাত আলোর আগমন। ঘুম ভেঙে দেখি আমি তো বিছানায় শুয়ে, আমি দেখছিলাম ভোরের স্বপ্ন। বাস্তবে জীবনের ঘটে যাওয়া কাল্পনিক দৃশ্য অজান্তেই ভেসে আসে অদৃশ্য মনে ক্যামেরায়। ঘুমের দেশে অচিন্ত চক্রবর্তী লিখেছেন সর্দারপাড়া বিষ্ণুপুর বাঁকুড়া থেকে। পরের চিঠি পড়ি, সুতপা চক্রবর্তী লিখেছেন গড়িয়া থেকে। ভোরের বন্ধু ভোরাই, তোমার জুলাই মাসের বিষয়ে লিখতে বসে অনেক বছর আগের এক ঘটনার কথা মনে পড়ে গেল। আমি তখন প্রত্যেক মাসেই একবার করে বৃদ্ধা পিসিকে দেখতে যেতাম। একবার কাজের চাপে প্রায় দুমাস বাদে পিসিকে দেখতে গেলাম। পিসিকে খুব ভালোবাসতাম, তাই খুশি মনেই ঘুমোতে গেলাম। হঠাৎ দেখলাম যে ব্যারাকপুরে পৌঁছতে গেছি, কিন্তু পিসির বাড়ি খুঁজে পাচ্ছি না। যাকে জিজ্ঞেস করছি সেই বলছে যে আপনি ওই বাড়ির সামনেই দাঁড়িয়ে আছেন, অনেকবার সেখানে গিয়েছি, কাজে পিসির বাড়ি খুব ভালোভাবেই চিনি, অথচ খুঁজে পাচ্ছি না। সামনে একজন ভদ্রলোক আসছেন দেখে তাকে জিজ্ঞাসা করলাম, তিনিও সে একই কথা বললেন। এবার আমি মেজাজ হারালাম, চিৎকার করে বললাম, এটা তো পুরো বাড়ি, পিসির বাড়ি নয়। ঘুমটা ভেঙে গেল, দেখলাম ভোর হয়ে গেছে, বুঝলাম এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। যাই হোক, বিছানা ছেড়ে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম পিসির বাড়ির উদ্দেশ্যে। রাস্তায় ভাবতে ভাবতে চললাম যে কতদিন পরে আমাকে দেখে পিসি কি খুশিই না হবে। পিসির বাড়িতে গিয়ে জানলাম আগের দিন রাত 12টার সময় পিসি না ফেরার দেশে চলে গেছেন। আমি যাবার একটু আগেই দুই দাদা শ্মশান থেকে ফিরেছে। কিছুক্ষণ সেখানে থেকে উঠে পড়লাম, বাড়ির দিকে রওনা দিলাম। ফেরার পথে মনে হচ্ছিল পিসির সাথে আর কোনো দিন দেখা হবে না। ভোরের স্বপ্নটা আমার এইভাবেই সত্যি হয়েছিল, সুতপা চক্রবর্তী গড়িয়া থেকে লিখেছেন। পরের চিঠি লিখেছেন রূপা বৈরাগী, বহিরগাছি নদিয়া থেকে। ঘুম ভাঙানিয়া ভোরাই, স্বপ্ন আসলে আমাদের অবচেতন মনের কল্পনা, কিন্তু বিশ্বাস করো বন্ধু, আমার স্বপ্নের মধ্যে যেসব দৃশ্যের আনাগোনা তার ধারে কাছেও আমার কল্পনার কখনো পৌঁছায় না। ঘুমোতে ঘুমোতে আমার প্রায় মাঝরাত হয়ে যায়। স্বভাবতই ভোরবেলা যখন ঘুমটা বেশ গভীর হয় তখন কি যে সব দেখি স্বপ্নের মধ্যে, দুশ্চিন্তা আমার ঘুম ভেঙে যায় মাঝে মাঝে। তবে অদ্ভুত ব্যাপার যে স্বপ্ন আমার কাঁচা ঘুম ভাঙিয়ে দেয়, ঘুম ভাঙার পর তার বিন্দু বিসর্গ আমার মনে থাকে না। স্বপ্নের কেমন উপদ্রব বলো দেখি। তবে ভোরের স্বপ্ন তো সত্যি হয়, তার প্রমাণ একবার হলেও পেয়েছি জীবনে। একসময় একটা স্বপ্ন প্রায়ই আমার ভোরের ঘুম ভাঙিয়ে দিত। আমরা আমাদের পুরনো বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা দেখতে পেতাম না স্বপ্নে। এর কিছুদিন পরেই হঠাৎ করেই আমাদের পুরনো বাড়ি ছেড়ে চলে আসতে হয় নতুন ঠিকানায়। মাঝে মাঝে ভোরের কোনো দুঃস্বপ্নে হঠাৎ ঘুম ভেঙে যায়। মা বলে খারাপ স্বপ্ন দেখে আবার ঘুমিয়ে পড়লে সেই স্বপ্ন সত্যি হয় না। তাই ভোরের দুঃস্বপ্নকে মিথ্যে করতে তখন ঘুমের সাথে আমার এক অসম যুদ্ধ শুরু হয়। তারপর একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি। শুভেচ্ছান্তে রূপা বইটাকে, বহির্গাছি নদিয়া থাকে। স্বপ্ন, এই স্বপ্ন মাঝে মাঝে মন কেমন করে দেয়, আর তখন মনে হয় যে মনকে গানই হয়তো শান্ত করবে। মেঘলা দাশগুপ্ত থাকলো আপনার কানে।

0: আছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। ছোটবেলায় ঘুম ভাঙত এক মোলায়েম সুরে। পাড়ার হরিহর কাকা করতাল বাজিয়ে কীর্তন করতে করতে পুকুর পাড়ে মন্দির পর্যন্ত যেত। উপুদের আম বাগানে সেই সুর প্রতিধ্বনিত হয়ে চারপাশের সব বাড়ির জানালায় টোকা দিয়ে যেত। হরিহর কাকা এখন আর নেই। কোনো কোনো বাড়িতে তাও প্রভাতীর সুর হিসেবে বাজে রেডিও, বাজে রবীন্দ্রসঙ্গীত বা শ্যামাগীতি। তোমার প্রিয় প্রভাতী গান যা এখন রোজ শুনতে না পেলেও মনে মনে গুনগুন করে যাও, আমাদের সঙ্গে সেই সুর ভাগ করে নাও। অগস্ট মাসের ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল প্রভাতী সুর। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোরাই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903653992, 9903659992 এই নাম্বারে। আমাদের মেইল করুন এই অ্যাড্রেসে AIR FM Rainbow Kolkata, দ্যাট ইজ AIR FM RAINBOWKOLKATA AIR FM Rainbow Kolkata@gmail.com। অগস্ট মাসের বিষয় আমরা রাখলাম প্রভাতী সুর। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি ঠিক সকাল 6টায়, শুধুমাত্র 107 FM রেইনবোতে। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছে 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: আর ভোরাইয়ের সঙ্গে রয়েছে আমি দেবারতে। জুলাই মাসের বিষয় ছিল ভোরাইয়ে ভোরের স্বপ্ন, এবং আপনারা প্রচুর প্রচুর চিঠি পাঠিয়েছেন। আমরা চেষ্টা করেছি যে প্রচুর চিঠি যাতে পড়তে পারি, যত বেশি সংখ্যক পড়তে পারি। তবে যাদের চিঠি পড়ে উঠতে পারবো না তাদের অবশ্যই আমি প্রাপ্তি স্বীকার করব। তবে এখনও কিছুটা সময় আছে, আর কটা চিঠি আমি পড়তে পারবো আশা করছি। এবারের যার চিঠি পড়বো তিনি হলেন দেবাশিস খা। চিঠি লিখেছেন পশ্চিম মেদিনীপুর থেকে। প্রিয় ভোরাই, সারাদিন আমরা যা কিছু চিন্তাভাবনা করে থাকি তা ঘুমের সময় আমাদের অবচেতন মনে স্বপ্নে ফুটে ওঠে। স্বপ্ন দেখার কোনো নির্দিষ্ট সময় হয় না, যে কোনো সময় ঘুমোলে মানুষ স্বপ্ন দেখে। ঘুম থেকে ওঠার পর আমরা তা ভুলে যাই, কখনো আবার সেগুলো মনে থেকে যায়। ঘুমের মধ্যে দেখা ভোরের স্বপ্ন যে সত্যি হবে এমন কোনো মানে নেই। অনেকেই বলে থাকেন ভোরের স্বপ্ন সত্যি হয়। স্বপ্ন বিভিন্ন রকমের হয়, যেমন

সকালে দুপুরের বিকেলের সন্ধ্যের গভীর রাতের এবং ভোরের স্বপ্ন গভীর ঘুমের রেম REM যেটা রেম চক্র সাধারণত শেষ পর্যায়ে ঘটে, যা দীর্ঘস্থায়ী সবচেয়ে বেশি হয়। এই স্বপ্নগুলো অত্যন্ত স্পষ্ট ও জীবন্ত হয়, ঘুম ভাঙার আগে দেখার কারণে আমাদের স্মৃতিতে অনেকক্ষণ রয়ে যায়, 90 মিনিট বা তার বেশি স্থায়ী হয়। জ্যোতিষশাস্ত্রীয় বিশ্বাস অনুসারে ভোর 3টে থেকে 5টা ব্রহ্ম মুহূর্ত সময়ে দেখা স্বপ্ন নাকি অনেক সময় বাস্তবে সত্য হয়। বিশেষজ্ঞ ক্যাভেলের মতে আমাদের মস্তিষ্ক ভোরবেলায় সেই স্বপ্ন দেখে যার প্রয়োজনীয়তা নেই আমাদের জীবনে, তাই ভোরের স্বপ্ন সত্য হয় না, এটি ভেন্টিং ড্রিমস বলে। এটা হলো স্বপ্নের বজ্র। ডাক্তার শ্রীনিবাসের মতে REM পিরিয়ডে মানুষের আবেগ, মানসিক অবস্থা এবং অতীতে ঘটে যাওয়া ঘটনাগুলো স্বপ্নে ভেসে ওঠে। এই কাজ ওই কাজ করতে চাইলে মনে হয় ভোরের স্বপ্ন সত্যি হয়েছে, এর কোনো ব্যাখ্যা নেই। বিনীত দেবাশিস খা কোন্নগর ঘাটাল পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন। আর একটি চিঠি চটপট পড়ব, এরপর আমাকে প্রাপ্তি স্বীকারই করতে হবে। পরের চিঠি লিখেছেন মঞ্জুলি দাস হুগলি থেকে, লিখেছেন ভোরের কপিঞ্জল ভোরাই, ভোরের স্বপ্ন নাকি সত্যি হয় আর খারাপ ও ভয়ের স্বপ্ন সবাইকে বলে দিতে হয়। ছোটবেলা থেকে কতই স্বপ্ন তো দেখে যাচ্ছি, কিন্তু কোনোটা রাতের, কোনোটা ভোরের আর কোনোটা দিবা স্বপ্ন আলাদাভাবে দেখা হয়নি। তবে সব ভাই বোনেরা এক জায়গায় হলে মজার স্বপ্ন নিয়ে চলতো গল্প আর হাসাহাসি। এক দাদা অদ্ভুত আর অবিশ্বাস্য স্বপ্নের গল্প বলত, বুঝতে পেরেও আমরা তার বলার ভঙ্গিমা ও বানানো স্বপ্নের গল্প শুনে খুব মজা পেতাম, চ্যালেঞ্জ করলে খুব রাগ হতো। ছোট একটা বোনকে তার স্বপ্নের কথা জিজ্ঞেস করলে সে কান্না জুড়ে বলতো আমি ভুলে গেছি। আমি প্রায়ই একটা স্বপ্ন দেখতাম, একটা অন্ধকার সরু গলি, দুপাশে উঁচু বাড়ি, কিছুতেই সেই গলি আর শেষ হতো না, ভয়ে ঘুম ভেঙে যেত। সিঁড়ি দিয়ে উঠতে চাইছি, কিছুতেই পাচ্ছি না, যেই না আবার চেষ্টা করছি অমনি পা ফসকে সোজা বিছানায় চিৎপটাং। আর একটা স্বপ্ন প্রায় দেখি, কোথাও যাচ্ছি সবাই মিলে, প্ল্যাটফর্মে ট্রেন এসে দাঁড়িয়ে পড়েছে, ট্রেনে উঠতে গিয়ে দেখি পায়ের জুতো পরা হয়নি। ছোটবেলা থেকেই শুনে আসছি গত রাতে বাড়িতে চোর ঢুকেছিল, তাই স্বপ্নের চোরের স্বপ্ন দেখে ভয়, চোর চোর বলে ঘুমের মধ্যে চিৎকার করা আমার স্বভাব। রাস্তার ধারে শ্বশুর বাড়ি আমার, একবার ওই রকম শুনে গ্রামের পাহারাদার জানলার কাছে এসে লাঠি ঠুকে জিজ্ঞাসা করলো, কই কোন দিকে গেল চোর? ঘুম ভেঙে লজ্জা পেয়ে গেলাম। শুভেচ্ছা কামনায় চিঠি লিখেছেন মঞ্জুলি দাস মগরা হুগলি থেকে। এবার আমি একটু প্রাপ্তি স্বীকার করব, যারা যারা চিঠি পাঠিয়েছেন কিন্তু তাদের চিঠি সময়ের অভাবে পড়ে উঠতে পারলাম না। চিঠি লিখেছেন গোপাল মজুমদার দুর্গাপুর থেকে, চিঠি লিখেছেন আমাদেরকে পূর্ব বর্ধমান থেকে স্বপন কুমার কুণ্ডু, এরপরেও চিঠি লিখেছেন আমাদের নাজির হোসেন বিশ্বাস মুর্শিদাবাদ থেকে, চিঠি লিখেছেন এর পরের চিঠিটা লিখেছেন, আচ্ছা মঞ্জুলি দেবীর চিঠি তো আমি পড়েছি, এরপরের চিঠিটা চন্দনা ঘাটি লিখেছেন রঘুনাথ বাড়ি থেকে, তারপরের চিঠিটা লিখেছেন আমাদের হীরালাল ঘোষ বাঁকুড়া থেকে, লিখেছেন চিঠি লিখেছেন পশ্চিম মেদিনীপুর থেকে দেবীপ্রসাদ মণ্ডল, এছাড়াও চিঠি লিখেছেন আমাদেরকে পূর্ব বর্ধমান থেকে, এবং তার নাম কি তিনি লিখতে ভুলে গেছেন, না লিখেছেন শ্রী হৃদয় রঞ্জন মুখার্জি, তারপরের চিঠি লিখেছেন আমাদের হলদিয়া পূর্ব বর্ধমান থেকে শ্রাবন্তী দেবনাথ, এবং চিঠি লিখেছেন অনিল কুমার ঠাকুর কাটোয়া থেকে, চিঠি লিখেছেন পূর্ব মেদিনীপুর থেকে বিমল কুমার প্রধান, সমীর কুমার শেঠ লিখেছেন বাঁশবেরিয়া থেকে হুগলি থেকে, চিঠি লিখেছেন সাউথ সিথি থেকে বৈশাখী চক্রবর্তী, পূর্ব বর্ধমান থেকে শর্মিষ্ঠা মোদক, এছাড়াও চিঠি লিখেছেন চৈতি ব্লক হলদিয়া পূর্ব মেদিনীপুর থেকে

0: চিঠি লিখেছেন শান্তালতা বিষয় সাহা। এছাড়াও চিঠি লিখেছেন আমাদের কে সুব্রত সুন্দর জানা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। চিঠি লিখেছেন আমাদের শেখ জাকির হোসেন হুগলি থেকে, তারকেশ্বর হুগলি থেকে চিঠি লিখেছেন। লিখেছেন প্রভাতি মানা পশ্চিম মেদিনীপুর থেকে। এরপরে চিঠি বীরভূম থেকে লিখেছেন অসীম মণ্ডল, জীবনানন্দ দাসনগর থেকে, আচ্ছা জীবনানন্দ দাসনগর থেকে চিঠি লিখেছেন। চিঠি লিখেছেন সর্বাণী আদক পূর্ব মেদিনীপুর থেকে। এছাড়াও বিশ্বনাথ পাকরাশি লিখেছেন শ্রীরামপুর থেকে। পরে চিঠি অমিত কুমার রায় লিখেছেন হাওড়া থেকে। এবং সুজিৎ চক্রবর্তী লিখেছেন নবী মুম্বাই মহারাষ্ট্র থেকে। আর যারা যারা চিঠি লিখেছেন, যাদের চিঠি পড়ে উঠতে পারলাম না, তাদের কাছে সত্যি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ সময়ের অভাবে পড়া হলো না। আরও দুজনের নাম বলবো। কলকাতা থেকে লিখেছেন আনন্দময়ী মুখোপাধ্যায় এবং চিঠি লিখেছেন আমাদেরকে রণেশ কুমার দত্ত কাটোয়া পূর্ব বর্ধমান থেকে। আপনারা যার চিঠি পাঠিয়েছেন অনেক ধন্যবাদ।
1: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুদীপ বসু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বিতরণ অনুষ্ঠানের 136তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। মলডোভা, উত্তর ম্যাসিডোনিয়া এবং রোমানিয়া সফর শেষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সকালে নতুন দিল্লি ফিরেছেন। সফরকালে রাষ্ট্রপতি তিনটি ইউরোপীয় দেশের সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্ব মজবুত করার বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠক ও আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিকশিত ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম 2026-এর অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময় করবেন। দেশের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 400-এরও বেশি তরুণ তরুণী প্রধানমন্ত্রীর সঙ্গে এই মত বিনিময় পর্বে অংশ নেবেন। লোকসভায় পরীক্ষায় অনিয়ম ঠেকাতে পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল আনছে কেন্দ্রীয় সরকার। সংসদে সোমবারের কার্যসূচিতে বিলটি অন্তর্ভুক্ত করা হয়েছে। উত্তরপ্রদেশের সারনাথের প্রাচীন বৌদ্ধ নিদর্শন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন একে প্রত্যেক ভারতীয়ের কাছে গর্বের মুহূর্ত বলে অভিহিত করেছেন। 1999 সালে কার্গিল যুদ্ধে শহীদ ভারতীয় সেনা জওয়ানদের বীরত্বের প্রতি শ্রদ্ধা জানাতে আজ দেশজুড়ে কার্গিল বিজয় দিবস পালন করা হচ্ছে। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয় এবং অপারেশন বিজয়ের সফল সমাপ্তির 27তম বার্ষিকী হিসেবে এই দিনটি পালিত হয়। পশ্চিমবঙ্গের 22 বছর বয়সী জিমন্যাস্ট প্রতিষ্ঠা সামন্ত গ্লাসগো কমনওয়েলথ গেমসে মহিলাদের ভল্ট ইভেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছেন। দুটি ভল্ট মিলিয়ে মোট 13.025 স্কোর করেছেন তিনি। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
2: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
3: एक प्रकार से पीएम जय अब गरीबों की जय बन गई है।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1455 নম্বরে ফোন করুন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: এইভাবেই ভালোবেসে, এইভাবেই আদরের সাথে ডেকে রোববার সকাল সকাল আমি ঘুম থেকে তুলছি তো আপনাদের সকলকে। তাই প্রথমেই জানাই সুপ্রভাত, গুড মর্নিং শুরু হয়ে গেছে। নমস্কার কলকাতার সঙ্গে রয়েছে আমি দেবারতী। আর এই যে রোববার সকাল, এই রোববারের জন্য আমরা প্রত্যেকে অপেক্ষা করে থাকি যে কবে এই রোববারটা আসবে, আমি অনেকক্ষণ ঘুমাবো। তবে যাদের প্রতিদিন তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অভ্যেস, তাদের কাছে যাহাই রোববার তাহাই সোমবার। তাই যারা যারা ঘুম থেকে উঠে গেছেন, তারা তো নিশ্চয়ই হাতে কাপে মানে চা বা কফি কিছু একটা নিয়ে কানে 107 FM রেইনবোকে রেখেছেন। আর যারা যারা ঘুম থেকে এখনও ওঠেননি, তাদেরকে বলি উঠে পড়ুন, উঠে পড়ুন। এই রোববারে সকালে আকাশটা একটু মেঘলা হয়ে আছে, আর এরকম একটা মেঘলা সকালে প্রচুর মন ভালো করা গান কিন্তু সাজিয়ে রেখেছি শুধু আপনার জন্য। আর তাই জন্যই আজকে 10টা পর্যন্ত সঙ্গে থাকতে হবে নমস্কার কলকাতায়। যখন দেবারতী রয়েছে, কথা দিচ্ছি যে ভালো ভালো গান তো শোনাবই। তাই প্রথমেই সুমন চট্টোপাধ্যায় থাকলো কানে কানে, আর তারপর ফিরছি 4 মিনিট পর।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হাওয়া অফিসের হালচাল, হালচাল।
3: হাওয়া অফিস বলছে যে আজকে মূলত আকাশ সাধারণত মেঘলা থাকবে এবং কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা আজকে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। গতকাল গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ছিল 96% এবং সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা ছিল 85%। এবং গত 24 ঘন্টায় মোট বৃষ্টিপাত হয়েছে 9.6 মিলিমিটার। পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা রয়েছে। পশ্চিমবঙ্গ উপকূল ও উত্তর বঙ্গোপসাগরে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাতাসের গতিবেগ ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার থাকবে, যা মাঝে মাঝে বেড়ে 55 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। তাই আজ মানে 26 জুলাই, আজ থেকে 27 জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র বা উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হচ্ছে। তাই দয়া করে আপনারা সমুদ্রে যাবেন না এই আজকের গোটা দিনটা এবং 27 তারিখ পর্যন্ত। এবং তার সঙ্গে এই যে বৃষ্টি, বৃষ্টি একটা আবহাওয়া, বৃষ্টি হতে পারে। এবং আজকে যখন অফিস আসছি তখনও দেখছি আকাশটা পুরো মেঘলা হয়ে আছে। একটা ব্রিজের উপর দিয়ে আসছি, তখন না দেখে মনে হলো যেন আমি দার্জিলিংয়ে চলে গেছি, কারণ গাড়ির কাছে ছোটো ছোটো ছোটো ছোটো জলের বিন্দু, কারণ বৃষ্টি হয়েছিল তার কিছুক্ষণ আগেই। আর আকাশটা পুরো মেঘলা হয়ে দূরে ট্রেন লাইন, অদ্ভুত অদ্ভুত একটা অনুভূতি তৈরি হচ্ছিল। মনে হচ্ছিল যেন ছোটোবেলায় এরকম বৃষ্টির ছবি আঁকতাম না আমরা। রূপঙ্করের ছেলেবেলার গান থাকলো।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: আমরা যারা বাংলা গান আর কবিতাকে ভালোবাসি, তাদের কাছে আজকের দিনটা খুব খুব খুব খুব স্পেশাল। কারণ আজ 26 জুলাই আমাদের প্রিয় কান্ত কবি রজনীকান্ত সেনের জন্মবার্ষিকী। রবি ঠাকুরের সমসাময়িক সময়ে দাঁড়িয়ে যিনি একদিকে যেমন লিখেছিলেন কালজয়ী সব ভক্তিগীতি, অন্যদিকে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় তার লেখা দেশাত্মবোধক গানগুলো বাঙালিকে ঘরে ঘরে এক করে দিয়েছিল। মনে পড়ে কান্তকবির সেই বিখ্যাত গান, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নিয়ে রে ভাই। স্বদেশী আন্দোলনের যুগে এই একটা গানই বাঙালি জাতির বুকের ভেতর দেশপ্রেমে যে আগুন জ্বালিয়ে দিয়েছিল তা ইতিহাস হয়ে রয়েছে। শুধু দেশপ্রেম কেন, মন খারাপের দিনে তার লেখা তব চরণ নিম্নে, এই গানগুলো শুনলে আজও আজও যেন বুকের ভেতরটা শান্ত হয়ে যায়। জীবনে কত কষ্ট, গণ্ডগোল এবং অসুস্থতায় আওয়াজ হারিয়ে গিয়েছিল তার, কিন্তু শেষ দিন পর্যন্ত তার কলম থেকে শুধুই প্রেম আর সুর ঝরে পড়েছে। আজকের এই বিশেষ দিনে তাই শ্রদ্ধা জানাই আমাদের সকলের প্রিয় কান্ত কবি রজনীকান্ত সেনকে, এবং তাকে আজ শ্রদ্ধা জানাবো অবশ্যই গানে গানে।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: এক একটা দিন নিজের খাতায় এত কিছু লিখে রাখে যে সেই দিনটা প্রচণ্ড প্রচণ্ড স্পেশাল হয়ে যায়, প্রচণ্ড গুরুত্বপূর্ণ হয়ে যায় আমাদের সকলের কাছে। যেমন ধরো আজকে 26শে জুলাই, আজ কিন্তু বিশ্বজুড়ে আরও একটা অত্যন্ত জরুরি দিন, আজকে আন্তর্জাতিক ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র সংরক্ষণ দিবস, অর্থাৎ ইন্টারন্যাশনাল ডে ফর দ্য কনজারভেশন অফ দ্য ম্যানগ্রোভ ইকোসিস্টেম। ইউনেস্কোর উদ্দেশ্যে মানে উদ্যোগে এই দিনটা পালন করা হয়, এবং এই দিনটার গুরুত্ব কিন্তু আমাদের মানে এই বাংলার বা আমাদের বাংলার কলকাতার মানুষের

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: স্টুডিও ক্লক এখন 7:49 হয়ে 43 সেকেন্ড, আর নমস্কার কলকাতায় রয়েছি আমি দেবারতী। আর জানলাটা একবার খুলে দেখেছেন আজকে বাইরে কি সুন্দর মেঘ করে এসছে না, একদম একটা থমথমে মেঘলা ওয়েদার। আর সবচেয়ে বড় কথা, আজ হলো রবিবার, মানে অফিসে যাওয়ার দৌরাত্ম্য নেই, তাড়া নেই, স্কুল নেই, কলেজ নেই, উফ। মানে রোববার যদি রোজ আসতো, আমি তো মাঝে মধ্যেই প্রার্থনা করি যে রোজ রবিবার হোক, তাহলে যদিও রবিবারের গুরুত্ব এতটা দিতাম কিনা আমার খুব ডাউট রয়েছে। তখন ভাবতাম যে দূর, এত ছুটি নিয়ে কী হবে, কাজও তো লাগবে, তাই না? আর আজকে রবিবারের প্ল্যানটা কী বলুন তো, মানে এখনও কি চাদর জড়িয়ে সেই আলসামে মেখে আলসেমিতে একদম নিজেকে একদম আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছেন, নাকি ঘুম থেকে উঠেছেন একটু ওই ধোঁয়া ওঠা এক কাপ আদাচা? আর আজকে রোববার মানে কিন্তু ওই সাদা আলুর তরকারি, একদম ফুলকো ফুলকো লুচি, তাই তো? এইটা রবিবারের প্ল্যান বলা যায়, মানে রবিবার লুচি তরকারি ছাড়া হয় না। যদিও এখন আমরা প্রত্যেকেই খুব স্বাস্থ্য সচেতন এবং তেল বেশি খাবো না, ডিপ ফ্রাইড খাবার বেশি খাবো না, এটা কিন্তু হওয়া খুব ভালো। তবে রোববার একটু ব্যতিক্রম হলে না মন্দ হয় না, ওই জন্যই তো সারা সপ্তাহ জুড়ে সকলেই আমরা বলি যে রবিবার তুমি কবে আসবে। এই একটা রবিবারের প্রতি আমাদের প্রত্যেকের খুব ভালোবাসা।

0: রেডিও 107 এফএম রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 এফএম রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: গান মিলান্তি, গান মিলান্তি।
4: আপনি আপনার পছন্দের গান রিকোয়েস্ট করতে পারেন গান মিলান্তিতে, 9903653992 মেসেজ করে অথবা হোয়াটসঅ্যাপ করে। এবং এখন যার পছন্দের গান আমি শোনাবো, তিনি হলেন সৌভিক ঠাকুরিয়া থেকে, এবং রূপম ইসলামের কণ্ঠে খুব সুন্দর একটা গান রিকোয়েস্ট করেছে সৌভিক। এবং আজকের এই বাইরের ওয়েদারের সঙ্গে খুব সুন্দরভাবে মানানসই সেই গানটা, সো সেই গানটা থাকলো। এবং জানিয়ে রাখি যে এই সুন্দর একটা গান, আর তারপরে একটা দু মিনিটের ছোট্ট নিউজ ব্রেক, তারপরে ফিরছি 8:02 দেবারতে নিয়ে নমস্কার কলকাতা। আপনি কিন্তু কোথাও যাবেন না।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে এই অনুষ্ঠান শোনা যাবে। প্রধানমন্ত্রী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিকশিত ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম 2026-এর অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করবেন। লাদাখ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড জুড়ে 74টি ভাইব্রেন্ট ভিলেজ বা সীমান্তবর্তী গ্রামকে কেন্দ্র করে গত মাসের 4 থেকে 30 তারিখ পর্যন্ত দুটি পর্যায়ে এই কর্মসূচি আয়োজিত হয়েছিল। দেশের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 400 বেশি তরুণ তরুণী প্রধানমন্ত্রীর সঙ্গে এই মতবিনিময় পর্বে অংশ নেবেন। ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন আনুষ্ঠানিকভাবে 57তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া ইফির জন্য চলচ্চিত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। ভারতীয় বিভাগগুলির জন্য চলচ্চিত্র জমা নেওয়ার সময়সীমা শেষ হবে আগস্টের মাঝামাঝি সময়। ফিল্ম ফ্রিওয়ের মাধ্যমে আন্তর্জাতিক বিভাগের চলচ্চিত্র জমা নেওয়ার শেষ তারিখ নির্ধারিত হয়েছে 31 আগস্ট। ফ্রান্স ও স্পেনে গত কয়েকদিন ধরে চলা দাবানলের কারণে 250,000-এরও বেশি মানুষ ঘরছাড়া হয়েছেন। স্পেনের ভ্যালেন্সিয়ায় দাবানলে এক ব্যক্তির মৃত্যুর খবর স্বীকার করে ইতোমধ্যেই সেদেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। অন্যদিকে ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জিরোন ও লান্দ এলাকা থেকে প্রায় 2 লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মার্কিন সেনা ইরানে বিমান হামলা সাময়িকভাবে বন্ধ রাখার পশ্চিম এশিয়ার পরিস্থিতি প্রায় 2 সপ্তাহ পর তুলনামূলক শান্ত। বেড়েছে কূটনৈতিক তৎপরতা, যদিও হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সাম্প্রতিক উত্তেজনার কারণে আবহাওয়া কিছুটা থমথমে। ভারতের স্কোয়াশ খেলোয়াড় অনাহাত সিং বিশ্ব স্কোয়াশ জুনিয়র চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতে ইতিহাস সৃষ্টি করেছেন। কানাডার নায়াগ্রা অন্তালেকে আয়োজিত এই প্রতিযোগিতায় মেয়েদের সিঙ্গলসে শীর্ষ বাছাই অনাহাত ফাইনালে মিশরের রুকাইয়া সালেমকে 3-0 ব্যবধানে হারিয়ে দেশের প্রথম স্কোয়াশ খেলোয়াড় হিসেবে এই শিরোপা জয়ের ইতিহাস গড়লেন। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: আমি জানি জানি, এই যে একটা দীর্ঘ গান এবং খবরের ব্রেকের পর আমি জানি তোমার মনে এই কথাটাই চলছে যে দেবারতী তোমার দেখা নাই। না না না, খুব শিগগির চলে এসেছি স্টুডিও ক্লক, এখন 8:07 হয়ে 34 সেকেন্ড। নমস্কার কলকাতার পরের ঘন্টা মানে দ্বিতীয় ঘন্টা শুরু হয়ে গেল। আর এই যে আমাদের মেয়েদের বা মহিলাদের বিভিন্ন ধরনের সমস্যা থাকে, তার মধ্যে একটা সমস্যা হলো ইরেগুলার মেনস্ট্রুয়েশন, যেগুলো আমরা কমন ল্যাঙ্গুয়েজে বলি পিরিয়ডস, ইরেগুলার পিরিয়ডস, তাদের নিয়মিত ঠিক সময় পিরিয়ডস হয় না। সেই বিষয়ে কিন্তু আমাদের প্রচুর মহিলাদের বা মেয়েদের ডাউট থাকে, প্রচুর প্রশ্ন থাকে। সেই প্রশ্নগুলো সবসময় আমরা ডাক্তারের কাছে গিয়ে উঠতে পারি না। তো সেই বিষয়টা নিয়ে, মানে ইরেগুলার মেনস্ট্রুয়েশন বা ইরেগুলার পিরিয়ডস নিয়ে আজকে কথা হবে। কারণ আমাদের সঙ্গে থাকবেন আজকে হ্যালো ডক্টর সেগমেন্টে গাইনেকোলজিস্ট ডক্টর শুভদীপা চক্রবর্তী। এবং এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনার বা আপনার বাড়ির মেয়েদের জন্য, তো সেই প্রশ্ন অবশ্যই লিখে পাঠাতে পারেন 9903653992 তে মেসেজ বা হোয়াটসঅ্যাপ করে। প্রথমে লিখতে হবে হ্যালো ডক্টর, তারপর নিজের প্রশ্ন এবং নাম আর শর্ট লোকেশন লিখে পাঠিয়ে দিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। আর এই যে ধরো সময়, সময় না কারোর জন্য আটকে থাকে না, সময় পাল্টে যায়, সময়ের সাথে সাথে টেকনোলজি অনেকটা এগিয়ে আসে, অনেক সময় অনেক রকম এতটাই পরিবর্তন হয় যে আমরা যারা আর কি 90s কিড বা তারও আগের যে জেনারেশন যারা, তারা প্রত্যেকে সেই ডায়াল করা ফোন আমরা দেখেছি। আর আমি দেখেছি ম্যাক্সিমাম ডায়াল করা যে বাটন ফোনগুলো, অনেকে তো সেই ফোন যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ইউজ করা হতো সেই ফোনগুলো, টেলিফোন বুথ, সেখান থেকে আজকে আমাদের হাতে মুঠো ফোন। মানে এই যে

0: স্মার্টফোনের যুগে আমাদের অনেক কিছু পাল্টে গেছে, অনেক কিছু আমরা মিস করি। মানে এই যে ফোন আসার পর আপনি কোন বিষয়টা সবচেয়ে বেশি মিস করেন? মানে ল্যান্ডলাইনের ক্র্যাডল ধরে ঘন্টার পর ঘন্টা গল্প করা, বার্থডেতে হাতে লেখা গ্রিটিংস কার্ড পাঠানো, এই যে স্মার্টফোনের যুগে অনেক কিছুই পাল্টে গেছে। আসলে ধরুন স্মার্টফোনের যুগে আমরা কাউকে বার্থডেতে জাস্ট একটা মেসেজ করে দিই, হ্যাপি বার্থডে, খুব ভালো থেকো বা খুব ভালো থাকিস, ম্যাক্সিমাম একটা ফোন করে দিলাম। আগে কি সুন্দর গ্রিটিংস কার্ডে আমরা লিখতাম, এখন নিউ ইয়ারে হ্যাপি নিউ ইয়ার জাস্ট উইশ করে দিলাম আমরা মেসেজ করে বা হোয়াটসঅ্যাপ করে। আগে কি সুন্দর সুন্দর ছোটো ছোটো কার্ড বানাতাম, আর যে সবচেয়ে কাছের বন্ধু তাকে বড় কার্ড, যে একটু দূরে তাকে ছোট কার্ড, এরকম কত স্মৃতি রয়েছে না? মানে স্মার্টফোন এসে আমাদের যোগাযোগ যত সহজ করে দিয়েছে তার জন্য সত্যি আমরা খুব থ্যাঙ্কফুল টেকনোলজির কাছে। তবে অনেক নস্টালজিয়া আমাদেরকে এখনও সেই পুরনো সময় বারবার ফিরিয়ে নিয়ে যায়। তো স্মার্টফোন আসার পর আপনি কোন বিষয়টা সবচেয়ে বেশি মিস করেন সেটা লিখে পাঠান 9903653992 এই মেসেজ বা হোয়াটসঅ্যাপ করে। আর এখন আরও নস্টালজিক হব আমাদের ইন্ডি পপ প্লেলিস্টের হাত ধরে, তাই কানে থাকলো শান
1: এফএম রেনবোতে ইন্ডি পপ প্লেলিস্ট। ইন্ডি পপ প্লেলিস্ট। ইন্ডি পপ প্লেলিস্ট।

0: 107 FM Rainbow. Shot Shure Sharani. Shot Shure Sharani.
1: Shunchen. Namaskar Kolkata.
2: Namaskar Kolkata.
1: 107 FM Rainbow Te. Namaskar Kolkata.
2: Namaskar Kolkata.
3: Dinner time.
4: আজ 26 জুলাই, দেশের ইতিহাসে অত্যন্ত গৌরবময় একটা দিন। আজ কার্গিল বিজয় দিবস। ঠিক 27 বছর আগে 1999 সালের 26 জুলাই লাদাখের হাড় কাঁপানো ঠান্ডা আর দুর্গম কার্গিল পাহাড়ে ইতিহাস তৈরি করেছিল আমাদের ভারতীয় সশস্ত্র বাহিনী। দীর্ঘ প্রায় 2 মাসের বেশি সময় ধরে চলা অপারেশন বিজয়, এর মাধ্যমের মধ্যে দিয়ে অনুপ্রবেশকারীদের তাড়িয়ে কার্গিলের বরফে ঢাকা উঁচু পাহাড়ের চূড়ায় আবার সসম্মানে উড়ল আমাদের ভারতীয় পতাকা, ত্রিরঙ্গা। 18,000 ফুট উঁচুতে দাঁড়িয়ে ভাবা যায় -ডিগ্রির তাপমাত্রা এবং খাড়া পাহাড়ের চ্যালেঞ্জকে উড়িয়ে দিয়ে আমাদের দেশের বীর জওয়ানরা দেশকে রক্ষা করেছিলেন। এই লড়াইয়ে দেশের জন্য নিজের প্রাণ বিসর্জন দিয়েছিলেন বহু বীর শহীদ। রক্ত জমাট বাঁধা সেই ঠান্ডাতেও যাদের আত্মত্যাগ আর সাহসিকতা আজ আমাদের বুক ভরে শ্বাস নিতে শেখায়, বিজয়ের এই দিনে সেই সমস্ত বীর শহীদদের এবং তাদের পরিবারকে জানাই আমাদের শতকোটি প্রণাম। আজকের দিনে চলুন আমরা সকলে একসাথে স্মরণ করি সেই বীর গাথাকে, বলি জয় হিন্দ।

0: 107 FM Rainbow. Shot Shure Sharade.
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শহরের ইতি কথা।
4: আমরা যারা শহর কলকাতায় থাকি, আমরা কি সত্যি পুরো কলকাতাকে চিনি? ভিক্টোরিয়া, হাওড়া ব্রিজ আর দক্ষিণেশ্বর, এগুলো তো রয়েছেই, এগুলো আমরা প্রত্যেকেই চিনি, নিয়মিত যাতায়াত হয়। কিন্তু এই শহরের এমন কিছু গলি, অলিগলি, পুরনো দালান আছে যাদের পাশ দিয়ে আমরা প্রতিদিনই হেঁটে যাচ্ছি, অথচ তাদের আড়ালে যে আশ্চর্য গল্পগুলো থাকে আমরা সত্যি জানতেই পারি না। আজ হাঁটব কলকাতারই সেরকম একটা অচেনা গলিতে। সেন্ট্রাল এভিনিউ বা পোদ্দার কোর্টের সামনে দিয়ে তো আমরা প্রায়শই যাতায়াত করি, তাই তো? ছাতা মাথায় ব্যস্ত মানুষ, বাসের হর্ন, রাস্তার কোলাহল। কিন্তু এই পোদ্দার কোর্টের একদম পিছনটাতেই সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স চার্চের পাশ দিয়ে একটা ছোট্ট গলি চলে গেছে। গলিটার নাম ব্ল্যাক।

বার্ন লেন। ব্যস্ত শহরের ঠিক দুপা ভিতরে এই গলিতে পা রাখলে মনে হবে পুরো কলকাতার যেন হুট করে 200 বছর পিছনে হেঁটে চলে গেছে। আজ যেখানে আধুনিক ইমারত, আজ থেকে ঠিক 200 বছর আগে অর্থাৎ 1800 সালের গোড়ায় দৃশ্যটা কিন্তু এমন ছিল না। চীন থেকে আসা যে মানুষরা প্রথমে কলকাতা

এই তারা লাল লণ্ঠন টাঙিয়ে তৈরি করেছিলেন প্রাচীন এক চীনা চার্চ আর চুন সুরকির অদ্ভুত সব বাড়ি। একসময় রবিবারের সকালেই এই গলির বাতাসে ভাসত কাঠের কাজের শব্দ আর তাজা সুপের মিষ্টি গন্ধ। জানি না আজও এই সকালটা একই রকম আছে কিনা, অবশ্যই নেই। এখন শহরের কোলাহলে আমরা অনেক অনেক অনেক ব্যস্ত, আমাদের সেই গন্ধ, আমাদের সেই আওয়াজ শোনার সময় নেই। তবে রবিবারের সকালটা মনে হয় আমাদের হাতে প্রচুর সময় থাকে, ব্যস্ততা অনেক কম। তাই যদি মনে হয় যে এই ব্ল্যাকবার্ন রোডে, এই ব্ল্যাকবার্ন লেনে একটুখানি হেঁটে আসবেন, হেঁটে আসুন আর কানে থাকুক মনসুর সাইমন এফএম রেইনবো। নমস্কার কলকাতায়। এবারে শিলাজিৎ মজুমদারের জল ফোনিং যদি কানে থাকে তাহলে আরও ব্যাপারটা জন্য

হ্যাঁ, জল ফোরিং আমি খুঁজে দিতেই পারি, আর খুঁজে দিতে পারি তোমার পছন্দের গান। মানে তুমি তোমার পছন্দের গান শুনতে পারো, রিকোয়েস্ট করতে পারো আমাদের 9903653992। আর যারা যারা নিজেদের পছন্দের গান রিকোয়েস্ট করবে, তার সঙ্গে কিন্তু একটা বিষয় আমরা আড্ডা দিচ্ছি, যে এই যে মুঠোফোন বা টেলিফোন চলে আসার পর, স্মার্টফোন চলে আসার পর, কোন বিষয়টা সবচেয়ে বেশি মিস করো? সেটা হাতে লেখা গ্রিটিংস কার্ড হতে পারে, পুরনো ডায়াল করা ফোন হতে পারে, যাই হোক না কেন, কী কী বিষয়গুলো মিস করো, কেন মিস করো, একটু লিখে পাঠাও 9903653992।

0: কারণ তোমার মেসেজের জন্যই আমি অপেক্ষা করছি। আর এখন একটা পছন্দের গান শোনাবো, গানটা শুনতে চেয়েছে অর্জুন সিং হাওড়া আমতা রামচন্দ্রপুর থেকে, এবং দিল তো পাগল হে থেকে খুব সুন্দর একটা বৃষ্টির গানের রিকোয়েস্ট এসছে, সো সেই গানটা থাকলো তোমার জন্য।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: আরে রিমা, সোলার প্যানেল লাগিয়ে নাও, সোলার প্যানেল লাগিয়ে নাও, কবে থেকে আমার সব বন্ধুরা বলতো, কিন্তু আমি মেনে নিয়েছি যবে থেকে প্রধানমন্ত্রী বলেছেন।
3: ভারত সরকার কা লক্ষ সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
2: আমি প্রধানমন্ত্রী জির কথায় সোলার প্যানেল লাগিয়েছি আর আমার বিদ্যুৎ বিল জিরো এসেছে, আপনিও লাগিয়ে নিন।
4: PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা আজই রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
5: গান মিলান্তি, গান মিলান্তি।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা
2: FM রেইনবোতে। তিনে কে তিন, তিনে কে তিন, গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক।
3: এফএম রেইনবোতে তিনেকে তিন, গানের হ্যাট্রিকে থাকলো পরপর তিনটে গান শুধু তোমার জন্য। থাকলো রঙ্গিলার নাও, থাকলো কে কে এবং সঙ্গে ফসিলস।

0: FM Rainbow-তে তিনে কে তিন, তিনে কে তিন, গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক।
1: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM Rainbow-তে নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: নমস্কার কলকাতায় তোমার সঙ্গে রয়েছি আমি দেবারতী। আর রবিবার, জানি রবিবার সকাল সকাল খুব একটা বেরোনোর তারা থাকে না, তাও যারা যারা আজকে বেরোবেন তাদের জন্য থাকছে এবার ট্রাফিকের আপডেট। এমনিতে ট্রাফিকের আপডেট অনুযায়ী আজকে দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকবে সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত। আর বাকিটা বরং সরাসরি ট্রাফিক সার্জেনের থেকে শুনে নিই।
3: নমস্কার, লালবাজার ট্রাফিক কন্ট্রোল থেকে জানাচ্ছি, এই মুহূর্তে শহর কলকাতায় যান চলাচল সর্বত্র স্বাভাবিক আছে। সকাল থেকে সেরকম কোনো ঘটনার খবর নেই। আর মিটিং মিছিল পয়সানের মধ্যে 10টা নাগাদ কলেজ স্ট্রিট থেকে একটা ছোটো প্রসেশন আছে, 150 মতো কালেকশন, সেটা বিবি গাঙ্গুলি পর্যন্ত যাবে। আর যে প্রসেশনগুলো রয়েছে, দুপুর 1টা নাগাদ একটা মিটিং রয়েছে গান্ধী স্ট্যাচুর কাছে, 200 মতো কালেকশন থাকবে। এছাড়া রয়েছে 16টা নাগাদ একটা প্রসেশন রয়েছে যেটা বালিগঞ্জ থেকে বেরোবে, সেখানে 350 মতো কালেকশন থাকবে। আর বড় সড়ো কোনো মিটিং মিছিল নেই, আশা করছি 3:30টা স্বাভাবিক থাকবে। নমস্কার।
0: জামাই

ঈশান মিত্রের কণ্ঠে একটা খুব সুন্দর গান, আর এই গানটার পরেই ঠিক 9:02 ফিরছি নিয়ে নমস্কার কলকাতা। তার আগে থাকবে একটা ছোট্ট 2 মিনিটের নিউজ ব্রেক, সঙ্গে থাকুন।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। মলডোভা, উত্তর ম্যাসেডোনিয়া এবং রোমানিয়া সফর শেষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সকালে নতুন দিল্লিতে ফিরে এসেছেন। সফরকালে রাষ্ট্রপতি ওই তিনটি ইউরোপীয় দেশের সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্ব মজবুত করা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। তৃণমূল কংগ্রেস সরকারের দুর্নীতি তুলে ধরতে পশ্চিমবঙ্গ বিধানসভায় সিএজি রিপোর্ট পেশ করেছেন রাজ্যের অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত। তিনি বলেন, রিপোর্ট দেখে বোঝা যাবে বাংলা কেন আর্থিকভাবে পিছিয়ে রয়েছে। এ নিয়ে বিশেষ অধিবেশন ডেকে আলোচনা হবে বলেও তিনি জানিয়েছেন। কলকাতার ধর্মতলায় বামেদের মিছিলে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল পশ্চিম বর্ধমানের অন্ডাল থেকে পাকড়াও করা হয় বন্দর এলাকার বাসিন্দা মোহাম্মদ আফরোজকে। অন্যদিকে নিজের বাড়ি থেকে গ্রেপ্তার হয়েছে রাজাবাজার এলাকার বাসিন্দা আরশাদ আলী। সাংবাদিক নিগ্রহের ঘটনায় এ পর্যন্ত 9 জনকে আটক করেছে পুলিশ। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে পুলিশ প্রশাসনকে অপব্যবহারের বেশ কয়েকটি ঘটনার সঙ্গে যুক্ত 5 পুলিশ আধিকারিকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল বিধানসভায় এই তথ্য জানিয়েছেন। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে গতকাল মোহনবাগান সুপার জায়ান্ট 1-0 গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে দিয়েছে। প্রথমার্ধ গোল শূন্য ছিল। দ্বিতীয়ার্ধে ম্যাচের 52 মিনিটে সাহল আব্দুল সামাদ মোহনবাগানের হয়ে জয়সূচক গোল করেন। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 3-1 গোলে হারিয়ে ভারতের সাব জুনিয়র পুরুষ দল FIH ইউথ হকি 5S এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছে। প্রতিযোগিতার ফাইনালে ভারতের হয়ে গোল করেন রমিত পাল, অধিনায়ক কেতন কুশওয়াহা এবং শাহরুখ আলী। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: স্টুডিও ক্লক এখন 9:05 হয়ে 53 সেকেন্ড, আর নমস্কার কলকাতার একদম শেষ ঘন্টা শুরু হয়ে গেল। সঙ্গে রয়েছে আমি দেবারতী। আর আজকে জিজ্ঞাসা করেছি যে এই যে স্মার্টফোন এলো, স্মার্টফোন আসার পর না আমাদের জীবনে অনেক কিছু পরিবর্তন এসেছে। যেমন আমরা আগে অনেকটাই নিজেদের বই পড়া, লেখালেখি, কার্ড এইসবের মধ্যে ডুবে থাকতাম, বা সেই পুরনো দিনের সেই ল্যান্ডলাইন ফোন, সবার হাতে ফোনও ছিল না, ইভেন ল্যান্ডলাইন ফোনটাও সবার বাড়িতে থাকতো না। এটা অনেকটা যারা আর কি একটু সচ্ছল পরিবার তাদের পরিবারে থাকতো। সো এইরকম একটা ছোটোবেলা আমাদের প্রত্যেকেরই কেটেছে, এবং সেখান থেকে ব্যাক টু প্রেজেন্ট সিচুয়েশনে যদি আসি, যখন হাতে স্মার্টফোন এসে গেছে, তখন কিন্তু অনেকটাই মানে ছবি পাল্টে গেছে। তো সেইখানে দাঁড়িয়ে আমি জিজ্ঞাসা করেছি যে স্মার্টফোন আসার পর কী কী বিষয়গুলোকে তুমি মিস করো। তো বেলপুকুর তুংপাড়া শ্যামপুর হাওড়া থেকে দীপক কুমার তুং লিখেছেন যে, গুড মর্নিং দিদিভাই, গুড মর্নিং। স্মার্টফোন আসার ফলে সবার হাত ঘড়ির ব্যবহার অনেক কমে গেছে, ক্যামেরার ব্যবহার কমে গেছে, আত্মীয়তা অনেক কমে গেছে, কারণ এখন কেউ কারো বাড়ি যেতে চায় না, ওই হাই হ্যালো ছবি করে পাঠিয়ে দিল, এতেই যথেষ্ট। এইটা ঠিক কথা, আমি একদম একমত। এবং আমারও কিন্তু এই স্মার্টফোন হাতে আসার পর থেকে খুব বাজে একটা অভ্যেস হচ্ছে ঘড়ি না পরার একটা অভ্যেস। আগে ঘড়ির উপর আমরা, হাত ঘড়ির উপর একটা আমাদের ডিপেন্ডেন্সি ছিল, সেটা নষ্ট হয়ে গেছে। শুভ সকাল দিদি ভাই, কার্ড, চিঠি, ফোন সব মিস করি। এখন হোয়াটসঅ্যাপে এক লাইন লিখে ছেড়ে দেয় শর্মিষ্ঠা মুখার্জী সাঁকরাইল হাওড়া থেকে। এটা আর কী করা যাবে বলো, মানুষ বড্ড তাড়ায় আছে। ফোন আসার পর বন্ধু এবং মানুষের সঙ্গে সরাসরি বসে গল্প করার সময় সীমিত হয়েছে, এখন সবাই ফোন স্ক্রিনে ব্যস্ত। অর্জুন সিং হাওড়া থেকে লিখেছেন, এইটা ঠিক কথা। যে কারণে আমার বন্ধুরা যখন আমরা সবাই একসাথে বসি, হাত কেউ যদি ফোন নিয়ে ফোন ঘাটে, আমি সবচেয়ে বেশি ঝগড়া করি তখন। ওকে, দেবারতী, গুড মর্নিং। গুড মর্নিং। সুভাষ চক্রবর্তী উত্তর বাউলি থেকে লিখেছেন যে, স্মার্টফোন আসা চিঠি আর লিখতে হয় না, লিখলেও ইমেল যথেষ্ট। হ্যাঁ, কিন্তু হাতের লেখা চিঠির একটা আলাদা মজা ছিল, তাই না? আর এখন জুবিন নটিয়াল আর শাশ্বত সচদেব থাকলো কানে, আর এটা ছোট্ট গানের পর ফিরছি।

0: 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে।
4: 90s এর ছোটবেলা কাটানো বা বড় হওয়া মানুষদের একটা দারুণ চেনা চোখের কথা মনে পড়ে। সেই গাঢ় নীল চোখ, নিষ্পাপ চকলেট বয় লুক আর এক গাল হাসি। ঠিক ধরেছেন, আজ অর্থাৎ 26 জুলাই জন্মদিন আমাদের সবার প্রিয় 90s এর হার্ট থ্রব যুগল হংসরাজের। অন স্ক্রিন ওনার সিনেমাটার সংখ্যা হয়তো খুব বেশি নয়, কিন্তু ওই যে বলে না, কম খেলে বেশি স্বাদ, ছোটবেলায় মাসুম সিনেমার সেই কিউট চাইল্ড আর্টিস্ট থেকে শুরু করে পাপা ক্যাথে হের সেই ঘর সে নিকলতে হি গানের রোম্যান্টিক হিরো, আর তারপর মহব্বতের সেই বেহালা বাজানো মিষ্টি ছেলেটা, যুগল হংসরাজ মানেই কিন্তু আমাদের 90s ক্রাশ এবং এক রাশ মিষ্টি নস্টালজিয়া। আর সবচেয়ে মজার বিষয় কি জানেন, উনি কিন্তু শুধু অভিনয় করেননি, বাচ্চাদের সুপারহিট অ্যানিমেটেড ফিল্ম রোড সাইড রোমিও ডিরেক্ট করে ন্যাশনাল অ্যাওয়ার্ডও জিতে নিয়েছিলেন জন্মদিনে, তাই তাকে জানাই এবং অনেক অনেক শুভেচ্ছা সহ আজকের দিনটা যেন তার খুব খুব খুব ভালো কাটুক। এবং আজকে হ্যাপি বার্থডে জানাই গোটা FM পরিবারের তরফ থেকে, গোটা আকাশবাণীর তরফ থেকে। এবং আমরা তো সেলিব্রেশন শুধু শুকনো মুখে করি না, আমরা গানে গানে করি, তাই মহব্বতে থেকে সেই গানটাই থাকলো, খুব সুন্দর একটা গান।
3: FM রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সং, ফ্ল্যাশব্যাক সং।
5: एक लड़की थी दीवानी सी, एक लड़के पे वो मरती थी, नजरें झुका के शर्मा के गलियों से गुजरती थी, चोरी चोरी चुपके चुपके चिट्ठियां लिखा करती थी, कुछ कहना था शायद उसको, जाने किससे डरती थी, जब भी मिलती थी मुझसे मुझसे पूछा करती थी, प्यार कैसे होता है, ये प्यार कैसे होता है, और मैं सिर्फ यही कह पाता था।

0: আছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM Rainbow তে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: মর্নিং মন্ত্র,
4: মর্নিং মন্ত্র।
5: আচ্ছা সত্যি করে বলুন তো, সত্যি করে বলবেন, মাঝরাতে হঠাৎ করে শপিং অ্যাপ খুলে কোনো একটা ড্রেস বা ব্র্যান্ডেড জুতো দেখে মনে হয় না, ইস এটা না কিনলে না মানে আমার জীবনটাই পুরো শেষ, বরবাদ। অমনি আমরা আবেগের ঘোরে, আবেশের মধ্যে থেকে সোজা মেরে দিই বাই নাও, আর পার্সেলটা ঘরে আসার দু তিন দিন পর যখন জামাটা বা জুতোটা ট্রাই করি তখন ভাবি ইস এটা এখন না কিনলেও হতো, পরে কিনলেও হতো, বা খুব কি দরকার ছিল কেনার। তাই আজ মর্নিং মন্ত্রাতে একদম অমূল্য টিপস দেব। ইয়াস, অনলাইনে কোনো কিছু পছন্দ হলে কখনোই সাথে সাথে অর্ডার করবেন না, ওটাকে সোজা কার্টে ফেলে রেখে দিন, দু তিনটা দিন নিশ্চিন্ত ওটাকে রেখে ওটার কথা ভুলেই যান। এবং বিশ্বাস করুন, 48-72 ঘন্টা পর যখন অ্যাপটা আবার খুলবেন দেখবেন ওই জিনিসটার প্রতি আপনার আর কোনো ফিলিংস বেঁচেই নেই। হ্যাঁ, মানে আপনার ব্যাংক ব্যালেন্স কিন্তু আপনার ফিনান্সিয়াল বুদ্ধিতে বাঁচেনি, বেঁচেছে আপনার চরম অলসতার দৌলতে। একেই বলে লেজিনেসের সাহায্যে স্মার্ট সেভিংস। হ্যাঁ, মানে এরকম সেভিংস করতে পারলে আমার জীবনটা একবার বর্তে যেত।

0: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM Rainbow তে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: আর নমস্কার কলকাতায় রয়েছে তোমার সঙ্গে আমি দেবারতী, হচ্ছে আমাদের আড্ডা। আর আজকে জিজ্ঞাসা করেছি যে স্মার্টফোন আসার পর থেকে তুমি কোন কোন বিষয়গুলোকে মিস করো, আর সেগুলো লিখে পাঠাতে বলেছি 9903653992। এবং উৎপল মাইতি বেহালা থেকে রিকোয়েস্ট করেছেন একটা গান, সেই গানটা শোনাবো, তবে তার আগে মেসেজটা পড়ি। হাই দেবারতী দি, হাই। চিঠির গুরুত্ব কমে গেছে, সাথে সম্পর্ক, সে যে কোনো সম্পর্কই হোক না কেন তার গুরুত্ব কমে গেছে। আর ঘড়ি, ক্যামেরা, এগুলোর ব্যবহার নেই বললেই চলে। এগুলোর ব্যবহার সাথে বন্ধুদের সাথে দলবদ্ধ আড্ডা এখন সিনেমাতে দেখা যায়, বাস্তবে নেই বললেই চলে। এটা ঠিক কথা, এটা আমিও খুব মিস করি। যাদবপুর থেকে সোমেন লিখেছে যে দেবারতী প্রথম তোমাকে জানায় বৃষ্টি ভেজা শুভ সকাল, তোমাকেও জানাই শুভ সকাল। স্মার্টফোন আসার পর আমরা আজকাল অনেক স্মার্ট হয়ে গেছি। আগে নববর্ষ, বিজয়া দশমীতে আমরা সবাই মিলে আত্মীয় স্বজন এবং গুরুজনদের বাড়ি গিয়ে প্রণাম করতাম, এখন সেই সব আর সেরকম দেখা যায় না। আই থিঙ্ক লিখতে চেয়েছ দেখা যায় না, ওই ফোনে ফোনেই সব সারা হয়ে যায়। মানুষজন বড্ড বেশি অলস হয়ে গেছে, এটা ঠিক কথাই বলেছ যে মানুষজন আজকাল বড্ড বেশি অলস। সুপ্রভাত দিদি, ভোরেতে খুব সুন্দর সুন্দর চিঠি ছিল। আর এই স্মার্টফোন আসার পর মিস করি ক্রস কানেকশন। একবার ক্রস কানেকশন হয়ে এক বৃদ্ধার সাথে, মানে ঠাকুমা দিদিমা বয়সী, সাথে প্রায় এক ঘন্টা ধরে কথা বলি। আমি তখন ছোট্ট ছিলাম, আমি বুঝছিলাম পরে উনি একা, তাই কারোর সাথে কথা বলার জন্য কথা বলে গেছেন। আমি আসলে ফোন করতে গেছিলাম মামা বাড়ি, চলে যাই ওখানে। যাই হোক, কথা বলে ভালোই লেগেছিল তখন দিদি। সৌভিক আর সরকার ফ্রম কসবাহালতু। বাহ, এই হ্যাঁ, ক্রস কানেকশনটা এখন খুব একটা আর হয় না, আমিও দেখেছি সেটা। ওকে, নেক্সট মেসেজ কার আছে দেখি। শুভ, গুড মর্নিং, গুড মর্নিং। আমি অমিত সামন্ত মহিষাদল পূর্ব মেদিনীপুর থেকে বলছি। সব থেকে বেশি যে জিনিস মিস করি, আমাদের সময় ছিল মাঠের মধ্যে খেলাধুলা করা, কত রকম খেলা ছিল, এখন সেগুলো প্রায় অবলুপ্ত হয়ে গেছে। তাছাড়াও আমরা পুকুরে প্রায় এক ঘন্টা ধরে স্নান করতাম, গরমের সময় এখন বিশেষ কেউ আর পুকুরে স্নান করে না। আর বাইরে খেলাধুলা তো প্রায় বন্ধই হতে বসেছে, একটু আধটু হয়তো কেউ কেউ খেলে। তারপরে তখনকার যে রেডিও ছিল, বড় কাঠের বাক্স রেডিও, তাতে গান শুনে মজা আলাদাই ছিল। এখনই ছোট্ট রেডিও বা স্মার্টফোনে সেই ফিলিংসটা পাই না, এটা আমিও একমত তোমার সাথে। ওকে, আরেকটা মেসেজ পড়ি। সুপ্রভাত আজি দেবারতী দিদি ভাই, নমস্কার সহ প্রভাতী শুভেচ্ছা জানাই, আপনাকেও জানাই অনেক অনেক শুভেচ্ছা। স্মার্টফোন আসার পর বাড়ির ল্যান্ডলাইনে ওপার থেকে হ্যালো ডাক মিস করি, যেখানে প্রিয় মানুষজন সঙ্গে অনেক সময় ধরে কথা হতো। আর বেড়াতে গেলে ক্যামেরা সঙ্গে নিয়ে যেতে হয় না, আর স্মার্টফোন যথেষ্ট, তাই ক্যামেরার লেন্সে ফটো তোলা মিস করি। আজ ভোরাইয়ে ভোরের স্বপ্নের বার্তাগুলো এবং আপনার মিষ্টি কণ্ঠে পাঠ খুবই ভালো লাগলো, খুবই ভালো এবং সুস্থ থাকবেন আজকে দিদি। যাদবেন্দ্র পণ্ডা, জুখিয়া বাজার কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এবং আপনিও খুব ভালো থাকবেন। এবং এখন গান মিলান্তিতে, মানে আমাদের রিকোয়েস্টে একটা গান শোনাবো। উৎপল মাইতি বেহালা থেকে ইমন চক্রবর্তী কণ্ঠে গানটি শুনতে চেয়েছেন, তাই এই গানটা থাকলো আপনার জন্য।
4: গান মিলান্তি, গান মিলান্তি।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবো তে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হ্যালো ডক্টর,
4: ডক্টর স্টুডিও ক্লকে এখন 9:34 হয়ে 59 সেকেন্ড, আর আমি রয়েছি সঙ্গে দেবারতী। এই যে মেয়েদের বা মহিলাদের যে ইরেগুলার মেনস্ট্রুয়েশন হয়, ইরেগুলার পিরিয়ডস হয়, এই নিয়ে কিন্তু আমরা অনেক সময় চিন্তিত থাকি। মাঝে মাঝে আমরা ডাক্তারের কাছে যাই, মাঝে মাঝে যাই না, ভাবি যে নিজে থেকে কি ঠিক হয়ে যাবে। তবে আজকে কিন্তু এই বিষয় নিয়ে কথা হবে। আজকে এই নিয়ে যা যা ডাউট আছে আমরা সরাসরি ডক্টরের থেকেই জেনে নেব। এবং আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর শুভদীপা চক্রবর্তী। সো প্রথমেই ডক্টরকে ওয়েলকাম জানাই। গুড মর্নিং ডক্টর।
5: গুড মর্নিং, গুড মর্নিং,
4: গুড মর্নিং।

0: এবং প্রথমেই থ্যাংক ইউ জানাই যে আজকে সকাল সকাল রবিবারের সকালে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং একটা খুব ইম্পর্টেন্ট বিষয় আজকে কথা হবে।
1: নিশ্চয়ই, একদমই তাই।
0: আর এই যে ইরেগুলার পিরিয়ডস বা ইরেগুলার মেনস্ট্রুয়েশন নিয়ে যে কথা হবে আজকে, তো অনেকেই ভাবেন যে মেনস্ট্রুয়েশন এক আধ দিন আগে বা পরে হলেই সেটা অনিয়ম। তাহলে কি সেটাই কি অনিয়ম, বা নিয়মিত বা অনিয়মিত পিরিয়ডস বলতে আসলে কি বোঝায়?
1: এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, কারণ আমার মনে হয় অনেকেরই এই ভুল ধারণাটা থাকে, মানে আমাদের সমাজে তো খুবই প্রচলিত এই ধারণাটা, যে যেটা তুমি বললে যে একটু এক দুদিন আগে পরে হওয়া, এটাকেই বোধহয় অনিয়মিত পিরিয়ডস বলে। কিন্তু আমাদের শরীর কিন্তু বেসিক্যালি বুঝতে হবে যেটা কিন্তু কোনো মেশিন নয় আমাদের বডিটা, যে প্রতিটা মাসে একই দিনে একই সময় পিরিয়ড স্টার্ট হবে। তাই স্বাভাবিকভাবে কয়েকদিনের হেরফের হওয়াটা কিন্তু একদমই নর্মাল। আর চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যদি বলি, যে যদি একজন মহিলার 21 থেকে 35 দিনের মধ্যে নিয়মিত ব্যবধানে পিরিয়ডস হয় এবং প্রতি মাসে এই ব্যবধান যদি মোটামুটি একই থাকে, তাহলে কিন্তু সেটাকে স্বাভাবিকই ধরা হয়। অন্যদিকে যদি কখনো 20 দিনে, আবার ধরো কখনো 50-60 দিনে পিরিয়ডস হয়, বা মাসের পর মাস ধরো পিরিয়ডস বন্ধ থাকা, অথবা মাসে একবারের জায়গায় 2 বা 3 বার করে পিরিয়ডস হওয়া, সেটাকে কিন্তু আমরা অনিয়মিত পিরিয়ডস বলে থাকি। তাই খেয়াল রাখতে হবে যে মানে এই যে অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা, বা তুমি ধরো প্রি মেনোপজ পিরিয়ডটাতেও, পিরিয়ড যেটা আমরা বলি পিরিয়ডস এন্ড হওয়ার আগের টাইমটা, মেনোপজের আগের টাইমটা, সেই সময়ও কিছুটা অনিয়ম কিন্তু খুবই স্বাভাবিক। আর বাকি যেটা বললাম 21 থেকে 35 ডেজ এর মধ্যে সাইকেল হওয়া কিন্তু একদমই নর্মাল। কিন্তু দীর্ঘদিন ধরে যদি অনিয়ম চলতে থাকে, অনিয়ম বলতে আমরা স্পেসিফিক্যালি যেটাকে বলি, সেটা যদি চলতে থাকে, তাহলে কিন্তু অবশ্যই তার কারণ খুঁজে বের করতে হবে।
0: বেশ বেশ। আচ্ছা, লাইফস্টাইল, আমাদের লাইফস্টাইল তো আগে থেকে অনেকটাই পাল্টে গেছে, লাইফস্টাইল কিভাবে মেনস্ট্রুয়েশনের ডেটে উপর এফেক্ট করে?
1: লাইফস্টাইল, দেখো লাইফস্টাইল ডেফিনেটলি অনেকটাই এফেক্ট করে যদি বলি, কারণ আজকালকার দিনে যে আমাদের আমাদের স্পেসিফিক্যালি এই যে এজ গ্রুপটা, সেখানে দেখতে গেলে যে আমাদের লাইফস্টাইল, স্পেসিফিক্যালি বলবো ইটিং ডিসঅর্ডার্স, ইটিং হ্যাবিটস, যেগুলো ভীষণ ভাবে এগুলোর মধ্যে এফেক্ট ফেলে, যেগুলো আমরা ভীষণ ফাস্ট ফুড খাওয়া, বাইরের খাবার দাবার বেশি খাওয়া, তৈলাক্ত খাবার দাবার বেশি খাওয়া, বা তাছাড়াও যদি বলি শুধুমাত্র তো খাওয়া দাওয়া না, আমাদের লাইফস্টাইলে যেটা আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে স্ট্রেস। আজকালকার এই যে ব্যস্ত জীবন, সেখানে মানসিক চাপ, অফিসের কাজ, রাত জাগা, মোবাইল বা ল্যাপটপে দীর্ঘক্ষণ সময় কাটানো, পর্যাপ্ত পরিমাণে ঘুম না হওয়া, এইসব কিন্তু শরীরের মানে মধ্যে যে আমাদের হরমোনাল যে ব্যালেন্সটা, সেটাকে ভীষণ ভাবে নষ্ট করে। আর এছাড়াও বলতে পারো সবকিছু, যে কোনো কিছুই অতিরিক্ত করাও খারাপ, যেমন অতিরিক্ত ব্যায়াম বা দীর্ঘ ভ্রমণ, বা ধরো নাইট শিফটের কাজ, বা অনিয়মিত খাবার খাওয়া রেগুলার বেসিসে, একটা দুদিনে না, রেগুলার বেসিসে এই কাজগুলো করাও কিন্তু মানে ওভুলেশনের ক্ষেত্রে হার্মফুল, আর তাই ডেফিনেটলি মেনস্ট্রুয়াল ইররেগুলারিটিস কজ করে।
0: বেশ। আচ্ছা, এই যে ওজন বাড়ার কথাটা এক্ষুনি বললে, যে হুট করে ওজন বেড়ে গেলে বা হঠাৎ ওজন কমে গেলে এই মেনস্ট্রুয়েশনের কি কোনো সমস্যা হতে পারে, মানে ডায়েটিং, এই খাওয়া দাওয়ার যে খামখেয়ালিপনা, এটা কতটা এফেক্ট করছে?
1: অবশ্যই পারে, কারণ ধরো হঠাৎ ওজন বেড়ে গেলে আমাদের শরীরে, আমরা কেন বলি ওজন বেড়ে যাওয়া, ওজন কমে যাওয়া এটার সাথে কিভাবে রিলেটেড, যে ক্লিয়ার অনেকেই বুঝতে পারে না। কারণ ওজন বেড়ে গেলেই শরীরে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, ফলে কি হয় হরমোনাল ইমব্যালেন্সটা হয়, হরমোন যেই ইমব্যালেন্স হলো অমনি PCOS এর ঝুঁকি বাড়ছে, এবং PCOS মানে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের ঝুঁকি বাড়া মানেই পিরিয়ড অনিয়মিত হওয়া, সেটা পুরো চেইন সাইকেলের মতো চলতে থাকে। আবার ধরো খুব দ্রুত কেউ ওজন কমাতে যাচ্ছে, খুব দ্রুত ওজন কমানো বা অতিরিক্ত ডায়েটিং, ফলে কি হচ্ছে পর্যাপ্ত পুষ্টিকর খাবার পাচ্ছে না শরীর, শরীর মনে করছে এটা বোধহয় কোনো এমার্জেন্সি স্টেট, এটা আমরা বুঝি না, কিন্তু শরীর কিন্তু এটাকে বুঝতে চাইছে যে এমার্জেন্সি স্টেট, যে হঠাৎ করে একটা মানুষ খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, ডায়েটিং এ চলে গেছে, তার ফলে শরীর কি করছে, শরীরের ভিতরের জিনিসপত্র যেগুলো অলরেডি স্টোর রিজার্ভে রয়েছে, সেগুলোকে ইউজ করে শরীর নিজের এনার্জি ক্রিয়েট করার চেষ্টা করছে। বাস সেই মুহূর্তে সেম জিনিস, ওভুলেশন ইন্ডাকশন বন্ধ হচ্ছে, হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে, ফলে পিরিয়ডস ইররেগুলার হচ্ছে।
0: আচ্ছা আচ্ছা, আমাদের শ্রোতা বন্ধুদের আমি জিজ্ঞাসা করেছিলাম যে এই বিষয়ে যদি কোনো সমস্যা আছে কিনা, তো হাওড়ার অশোকপুর থেকে টগরী ঘোষ উনি মেসেজ করেছেন যে ওনার মেয়ের বয়স হলো 15 এবং প্রথম দিন খুব যন্ত্রণা হয় পিরিয়ডসে, এবং তারপর পিরিয়ডস কম হয়, তারপর আবার ঠিক হয়, এটা কেন হয়?
1: আচ্ছা, এই বিষয়ে আমি উত্তরটা যখন ওনাকে দেবো, তার সাথে আমি কটা জিনিস বলে রাখি। তুমি ফার্স্টলি আমাকে জিজ্ঞেস করেছিলে ইররেগুলার পিরিয়ডস, এই জিনিসটার ব্যাপারে একটু আইডিয়া না থাকলে ওনার প্রশ্নের উত্তর দেওয়াটা সম্ভব হবে। ইররেগুলার পিরিয়ডস বলতে আমরা অনেকগুলো টাইপস বুঝি, তার মধ্যে ফার্স্ট পরে অলিগোমেনোরিয়া, এই কথাটা, অর্থাৎ 35 দিনের বেশি ইন্টারভেলে পিরিয়ডস হওয়া, মানে আজকে হলো আবার 35 দিন পর হবে,

0: তার থেকে বেশি অ্যাটলিস্ট গ্যাপে হবে। অর্থাৎ সারা বছরে দেখা যায় এইসব মানুষের 4-5 বার মতো পিরিয়ড চায়, প্রত্যেক মাসে মাসে হলো না। এটার কমন কজ PCOS হতে পারে, স্ট্রেস হতে পারে, অতিরিক্ত বেশি রকমের এক্সারসাইজ করা, বা হঠাৎ করে ওজন কমে যাওয়া, বা থাইরয়েডের সমস্যা, বা হাইপার প্রোল্যাক্টিনেমিয়া, এই কটা কারণে ইউজুয়ালি এটা হয়। মানে আমি যদি সোজা ভাষায় বলে দিতে চাই, একটা হয়তো জানুয়ারি মাসে পিরিয়ড ছিল, তারপরে মার্চ মাসে হচ্ছে, তারপরে গিয়ে মে মাসে, তারপরে হয়তো গিয়ে অক্টোবর মাসে, এরকম সারা বছরে 4-5 বার আমার পিরিয়ডস হবে। দ্বিতীয় হচ্ছে পলিমেনোরিয়া, অর্থাৎ এই এই পিরিয়ডটাই, সাইকেলটাই কমে চলে আসবে 21 দিন। 21 দিনের কম ইন্টারভ্যালে বারবার করে পিরিয়ডস হওয়া, এটাও কিন্তু ওয়ান সেকেন্ড হরমোনাল ইমব্যালেন্সের জন্যই হচ্ছে। অর্থাৎ 1 তারিখে পিরিয়ডস হলো, আবার মাসের 15 তারিখে পিরিয়ডস হচ্ছে, আবার সেই মাসেরই হয়তো 29 তারিখ থেকে পিরিয়ড স্টার্ট হয়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে অ্যামেনোরিয়া, মানে পিরিয়ড একেবারে বন্ধ হয়ে গেল। এবার সেটা দুরকম কারণে হতে পারে। একটা হচ্ছে প্রাইমারি অ্যামেনোরিয়া, অর্থাৎ 15 বছর বয়স পর্যন্ত পিরিয়ড শুরুই হলো না কারোর। তখন কিন্তু আমাদের অনেক রকম জিনিস দেখতে হয়, যে বাচ্চাদের মধ্যে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার আছে কি নেই, এবং তখন সেভাবে আমরা নির্ণয় করি যে whether it's primary amenorrhea or what। কিন্তু ইউজুয়ালি দেখা যায় 15 বছরের বাচ্চা বয়স হয়ে গেছে কিন্তু তখনও পিরিয়ড স্টার্ট হয়নি। আরেকটা হচ্ছে সেকেন্ডারি অ্যামেনোরিয়া, অর্থাৎ আগে পিরিয়ডস হতো, নিয়মিতই হতো, কিন্তু হঠাৎ করে 3 মাস বা তার থেকে বেশি 6 মাস যাবৎ পিরিয়ডস পুরোপুরি বন্ধ কোনো না কোনো কারণে। তো এবার এগুলোরও কমন বিভিন্ন রকমের কারণ হতে পারে। কিন্তু আমি তোমাকে কেনই কথা বললাম এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, যে অনেকেই ভাবেন যে একটু অনিয়মিত দেরিতে পিরিয়ডস হওয়া মানেই বোধহয় সেটা সমস্যা, না, একেবারেই না। এই বয়সে ইউজুয়ালি এই অ্যাডোলেসেন্ট পিরিয়ডটাতে আমি বারবারই বলছি, একটু ইরেগুলার হওয়া, মানে ইরেগুলার আমাদের মতে যেটা, যে আজকের ডেট আমার 28 ডেজ এর সাইকেলটা চলে গেল, 29 নম্বর দিনে হলো বা 31 নম্বর দিনে হলো, এটা কিন্তু একদমই নর্মাল জিনিস, এটা কিন্তু একদমই ভয়ের কোনো কারণ না। আরেকটা যেটা ব্যথা হওয়া, ব্যথাটা ভীষণ নর্মাল। ডিসমেনোরিয়া, প্রাইমারি ডিসমেনোরিয়া যেটাকে আমরা বলি, পিরিয়ডস এর প্রথম দিন থেকে শুরু করে দ্বিতীয় দিন অব্দি এই যে ব্যথাটা হয়, এটা ভীষণ নর্মাল। কিন্তু দেখতে হবে যে যদি ব্যথাটা প্যাথোলজিক্যাল হয়, তাহলে কিন্তু পিরিয়ড শুরু হওয়ার আগের দিন থেকে ব্যথাটা শুরু হবে, এবং পিরিয়ডস হওয়ার পরেই ব্যথাটা কিন্তু কন্টিনিউ করবে, ব্যথাটা কমে যাবে না। প্রাইমারি ডিসমেনোরিয়ার ক্ষেত্রে ব্যাপারটা সাবসাইড করে যায়, ব্যথাটা কমে যায়, কিন্তু প্যাথোলজিক্যাল যদি আমরা বলি সেই ক্ষেত্রে কিন্তু ব্যথাটা কমবে না। সেটা যদি কোনো সিস্টের কারণে হয়, এন্ডোমেট্রিওসিস এর কারণে হয়, বা যদি ফাইব্রয়েড টিউম, মানে ওভেরিয়ান ইউটেরাইন ফাইব্রয়েড এর জন্য হয়, তাহলে কিন্তু সেই ব্যথাটা সাবসাইড করবে না। তখন আমাদের খেয়াল রাখতে হবে যে তখন কিন্তু উই নিড টু সি আ গাইনোকোলজিস্ট।
1: বেশ, এই একই যে আপনি প্রশ্নের উত্তরটা দিলেন, তার জেরে আর একটা প্রশ্ন এসেছিল, আমি প্রশ্নটা পুরোটা রিপিট করছি না। ওনারও মেয়ের আর কি কখনো 1 মাস ছাড়া, কখনো 2 মাস ছাড়া হচ্ছে পিরিয়ডস। তা উনি যেটা জিজ্ঞাসা করেছেন যে কি করণীয়, এবং ওনার নাম ঈশানী সাপুই, বাউরিয়া থেকে মেসেজ করেছেন।
0: ওই যে আমি আগেও বললাম, যদি পিরিয়ডসটা এমন হয় যে, আমি আরেকটা সূত্র বলে রাখি, যে পিরিয়ড যখন শুরু হওয়ার টাইম, একেবারে ফার্স্ট 2-3 ইয়ার্স আফটার স্টার্টিং পিরিয়ডস, মানে মেনস্ট্রুয়েশন জাস্ট শুরু হলো, যেরকম আমরা মেনার্কি বলে থাকি, সেই ফার্স্ট 2-3 ইয়ার্স কিন্তু ইরেগুলার সাইকেলস হয়, কারণ আমাদের শরীর তখন ঠিকভাবে ওভুলেশন বা ডিম প্রোডাকশন করতে পারে না। ফলে কি হয়, অ্যানওভুলেটরি সাইকেলস এর জন্য অনেক সময় দেখা যায় একটু ইরেগুলার সাইকেলস হচ্ছে, এটাতে ভয় পাওয়ার কিছু নেই। তো বয়সটা এখানে একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। উনি কি বয়স মেনশন করেন?
1: না, বয়সটা উনি মেনশন করেননি।
0: হ্যাঁ, বয়সটা মেনশন করলে আমি বলতে পারতাম যে এটা খুব খুব নর্মাল নাকি একটু চিন্তার বিষয়। যদি এটা মিডল এজড হয়, মিডল এজড হলে কিন্তু আমাকে এটা দেখতে হবে ইনভেস্টিগেশনস করে, থাইরয়েডের প্রোফাইল করে বা হরমোনাল প্রোফাইল করে বডি, যে কোন রকমের, বা USG করে স্পেসিফিক্যালি পেটের ছবি করে আমাকে দেখতে হবে যে কোন রকমের প্যাথোলজি আছে কিনা, যেরকম 2-3 মাস অন্তরন্তর পিরিয়ডস হওয়ার পিছনে কোনো কারণ আছে কিনা। আরেকটা হচ্ছে ওয়ান সেকেন্ড মেনোপজ, মানে জাস্ট পিরিয়ডসটা বন্ধ হতে যাচ্ছে, তার 2-3 বছর আগে থেকে শুরু করে কিন্তু এরকম ইরেগুলার সাইকেলস হতে থাকে। তো দুটো ক্ষেত্রেই কিন্তু এটা ভীষণ নর্মাল, এমনকি মিড এজেও এটা নর্মাল, কিন্তু একটা পার্টিকুলার পিরিয়ড অবধি, সেটা আমাকে দেখতে হবে। যদি কন্টিনিউয়াস দেখা যায় 2-3 মাস 4 মাস করে অফ থাকছে, তখন ডেফিনেটলি কিন্তু ইনভেস্টিগেশনস নেসেসারি।
1: আচ্ছা, অনেকেই অনিয়মিত পিরিয়ডস হলেই দোকানে গিয়ে নিজেরাই পিল বা ওষুধ কিনে খাওয়া শুরু করে দেন, অথবা ভাবেন যে কোনো কিছু খাবার খেলে হয়তো আবার হয়ে যাবে মেনস্ট্রুয়েশন। এইটা কতটা বিপজ্জনক এই ধারণাটা?
0: এইটা কিন্তু মানে সত্যি খুব একটা কনসার্নের বিষয়, যে অনেকেই ভাবেন পিরিয়ড হচ্ছে না, একটা হরমোনের ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। এই কনসেপ্ট, এই মিসকনসেপশনটা রাদার কিন্তু অনেকেরই আছে, কিন্তু এটা একেবারেই ঠিক নয়। অনিয়মিত পিরিয়ডস এর কারণ কিন্তু অনেক কিছু হতে পারে, যেটা আমরা অনেক সময় কিন্তু খেয়াল রাখি না। একটা হচ্ছে প্রেগনেন্সি, ওয়ান অফ দ্য মেজর রিজনস বিহাইন্ড এরকম অ্যামেনোরিয়া হওয়া, হঠাৎ করে মাসিক বন্ধ থাকার পিছনে ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট রিজনস হচ্ছে প্রেগনেন্সি। এবং অনেকেই ভাবেন যে ঠিক আছে, ওইটাকে সবার লাস্ট কজ হিসেবে সবাই ধরে, এটা কিন্তু ভীষণ ভুল একটা জিনিস। কারণ গর্ভাবস্থা, তাছাড়াও PCOS, থাইরয়েডের সমস্যা, প্রোল্যাকটিন

0: হরমোনের সমস্যা বা অতিরিক্ত মানসিক চাপ, এমনকি জরায়ু বা ডিম্বাশয়ের কিছু রোগ, মানে আমি যেমন বলছিলাম ইউট্রাইন ফাইব্রয়েড হওয়া বা ওভেরিয়ান এন্ডোমেট্রিওসিস থাকা, চকলেট সিস থাকা, এইগুলো কিন্তু সবকটাই স্ট্রং রিজনস বিহাইন্ড অনিয়মিত পিরিয়ড। মানে এই একটা পার্ট আমি এখানে ক্লিয়ার করে রাখতে চাই, ইররেগুলার পিরিয়ডস হওয়া প্রথমেই যেমন ভীষণ ভয় চিন্তার কারণ নেই যে আমাকে কিছু না কিছু একটা রোগ হয়ে গেছে তার জন্যই হচ্ছে, ঠিক একই ভাবে হয়েই চলেছে দীর্ঘদিন ধরে, অথচ আমি কোনো ইনভেস্টিগেশন করছি না কারণ ডাক্তারবাবু তো বলেছিলেন এটা চিন্তার বিষয় না। এই দুটোই কিন্তু ক্ষতিকারক, দুটোই কিন্তু ক্ষতিকারক, এটা ডাবল এজেড সোর্ড এর মতো কিন্তু কাজ করে। তো খেয়াল রাখতে হবে যে না জেনে, কোনো কোনো রোগ না জেনেই ওষুধ খাওয়া উচিত না। আর ওভার দ্য কাউন্টার পিলস তো যে কোনো রোগের ক্ষেত্রেই আমরা ডেফিনেটলি পেশেন্টদেরকে বারণ করে নিতে, আর এই ক্ষেত্রে তো একদমই না, কারণ হরমোনের ওষুধ খেলে মানে সময় সময় পিরিয়ডস হয়ে যাবে এই কনসেপ্টটা মানে অনেকে মানে পোষণ করে যে এটা ডেফিনেটলি হয়, এবং এই মিসকনসেপশনটার জন্য অনেকেই হরমোনের ওষুধগুলো খেয়ে নেয় প্রথম দিকে, তার ফলে কি হয় সেটা আন্ডারলাইং কজটা সেটা হিডেন রয়ে যায় এবং পরবর্তীকালে সেটা বড় আকার নিয়ে কিন্তু ম্যানিফেস্ট করে।
1: বেশ বেশ, আর একদম শেষে জাস্ট জিজ্ঞাসা করব যে এই বিষয়টা মানে কখন আর কি মেয়েরা বা মহিলারা বুঝবেন যে রেড ফ্ল্যাগ, এইবারে আমাকে ডাক্তারের কাছে যেতেই হবে?
0: অনেক সময় বেসিক্যালি বলতে গেলে তুমি যেটা বলছো মানে ডাক্তারের কাছে যেতে চায় না লোকে অনেকেই, একে তো মহিলাদের রোগ, ফলে কি হয় মেয়েদের একটা লজ্জা ওই ফ্যাক্টরটা প্লে করে, ভয় অবহেলার কারণেও অনেকে কিন্তু এই চিকিৎসকের কাছে যেতে দেরি করে, ফলে যে সিমটমস গুলো সাইন্স অ্যান্ড সিমটমস গুলো এগুলো অনেক দিন ধরে হিডেন রয়ে যায়। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখি কিন্তু মানুষ এসে কমপ্লেন করে যে এই সমস্যাটা আমার 1.5 বছর ধরে, 2 বছর ধরে, 3 বছর ধরে, কিন্তু আমরা ডাক্তারের কাছে আসিনি, ফলে এটাই বলা যে টানা 3 মাস বা তার বেশি সময় ধরে যদি পিরিয়ড না হয় অথবা যদি খুব বেশি রক্তপাত হয় বা প্রতি ঘন্টায় প্যাড ভিজে যাচ্ছে, প্যাড চেঞ্জ করতে হচ্ছে, দিনে আমাকে 2-3টের বেশি প্যাড ইউজ করতে হচ্ছে এগুলোর ক্ষেত্রে, বা 7 দিনের বেশি সময় ধরে রক্তপাত চলছে তাও আবার প্রত্যেকটা মাসে, মানে প্রত্যেক মাসেই দেখা যাচ্ছে 15-20 দিন করে ব্লিডিং হচ্ছে, অথবা অসহ্য তলপেটের ব্যথা যেটা আমি বললাম যে পিরিয়ডস এর আগের থেকে শুরু হচ্ছে, এমনকি হয়তো সারা মাস ধরেই ব্যথাটা পারসিস্ট করছে আর পিরিয়ডস হওয়ার পরেও ব্যথাটা কমছে না সেই ক্ষেত্রে, বা পিরিয়ড এর মাঝখানে বারবার রক্তপাত হওয়া যেটাকে আমরা ইন্টারমেনস্ট্রাল ব্লিডিং বলি, মানে দুটো পিরিয়ডস পুরো প্রপার পিরিয়ডস হচ্ছে 7 দিন 7 দিন করে, তার মাঝখানে হঠাৎ করে 2-3 দিনের জন্য আমার পিরিয়ডস হচ্ছে, স্পটিং হচ্ছে সেই ক্ষেত্রে, আর আরেকটা হচ্ছে অনিয়মিত পিরিয়ড এর সঙ্গে দ্রুত ওজন বৃদ্ধি, অতিরিক্ত লোম ব্রণ বা স্তন থেকে দুধের মতো স্রাব বেরোনো, এইসব ক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি সঙ্গে সঙ্গে গাইনোকোলজিস্ট দেখানো উচিত।
1: বেশ বেশ বেশ, থ্যাংক ইউ ভেরি মাচ আজকে সকাল সকাল আমাদের সময় দেওয়ার জন্য এবং একটা ইম্পর্টেন্ট বিষয়ে আমাদেরকে অ্যাওয়্যার করার জন্য, থ্যাংক ইউ।
0: আমারও খুব ভালো লাগলো, ডেফিনেটলি একটা গ্রোয়িং কনসার্ন টাইপ অফ একটা টপিক নিয়ে আলোচনা করতে পেরে সকাল সকাল এবং সবাইকে জানাতে পেরে এই বিষয়ে, আমারও খুব ভালো লাগলো দেবারতী।
1: থ্যাংক ইউ। আর আজকে ইরেগুলার মেনস্ট্রুয়েশন নিয়ে কথা হলো, আমাদের সঙ্গে ছিলেন ডক্টর শুভদীপা চক্রবর্তী।
2: হ্যালো ডক্টর।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা। প্রাইস ট্যাগ মার্কেটে কার দর কত দূর? প্রাইস ট্যাগ, প্রাইস ট্যাগ
1: মার্কেটে আজকে প্রতি লিটার পেট্রোলের দাম 113.51 টাকা এবং ডিজেলের দাম 99.82 টাকা। আর যারা আজকে ভাবছে সোনা টোনা কিনতে যাবে, রবিবারের মার্কেট একটু ছুটি ছুটি আছে, একটু সোনা কিনে আসি চলো, তাদের একটু সোনার দামটা বলে দিই। আজকে 24 ক্যারেট সোনার দাম হলো প্রতি গ্রামে 14,493 টাকা, 22 ক্যারেট সোনার দাম 13,285 টাকা, 18 ক্যারেট সোনার দাম 10,870 টাকা। আর যারা আমার মতো রূপো পড়তে ভালোবাসো, তাদের জানিয়ে দিই আজকে প্রতি গ্রামে সিলভার বা রূপোর দাম 240 টাকা। আশা করি কাজে লাগবে, আর আপাতত যেটা কাজে লাগবে সেটা হলো ভালো গান, শিল্পা রাও আর পাপন থাকলো তোমার কানে।

0: हंसते हैं खुश हो तो रोते हैं। ये मुसाफिर मोहब्बत के बड़े अजीब होते हैं।
1: शुंचो 107 FM रेनबो सात सुरे सारा दिन सात सुरे सारा दिन
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
3: স্টুডিও ক্লক এখন 9:55 হয়ে 18 সেকেন্ড, আর সঙ্গে রয়েছে নমস্কার কলকাতায় আমি দেবারতী। আর এখন জাস্ট শেষ কটা মেসেজ পড়ব। আজকে জিজ্ঞাসা করেছিলাম যে এই স্মার্টফোন আসার আগে কোন কোন বিষয়গুলোকে আপনি মিস করেন। সো চিত্তব্রত গুহ, জয়রামপুর, হাওড়া।

থেকে লিখেছেন সুপ্রভাত দেবারতী। সুপ্রভাত, এই মুঠোফোনের যুগে বড় মিস করি পিয়নের আসা পোস্ট কার্ড ও ইংল্যান্ড পেপারের চিঠি, এছাড়া সেই ব্যাটারি দেওয়া টর্চ লাইট। সত্যি তাই, এখন আর টর্চ লাইট নিয়ে কী আর আমরা বেরোই, ফোনের স্মার্টফোনের টর্চেই অভ্যস্ত। গুড মর্নিং দিদি, গুড মর্নিং। স্মার্টফোন আসার পর মানুষ নিজেদের মধ্যেই কথা বলতে ভুলে গেছে। আগে সবাই মন খুলে কথা বলতো, আগে সবাই গল্পের বই পড়তো, এখন সব পিডিএফ, এটা মিস করি। রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে। পিডিএফ আমি এখনও অভ্যস্ত হতে পারিনি, কি হওয়া করা বিষয়, আমি পিছিয়ে থাকছি। ওকে, সৌভিক ঠাকুরিয়া থেকে লিখেছে যে তা মিস করি আমি ভুলভাল জায়গা ফোন করে মজা করো, এবং সেই মোটা বই যাতে অনেকের ফোন নাম্বার লেখা থাকতো। হ্যাঁ, এটা কিন্তু আমিও দেখেছিলাম, কিন্তু কোনোদিন ইউজ করা হয়নি। ওকে, তারপরের মেসেজটা দেখি। স্মার্টফোন আসার পর আমি ল্যান্ডলাইন ফোন আর 160 লেটার্সের মধ্যে লেখা SMS আর রিস্ট ওয়াচ জিনিসটাকে খুব মিস করি, যদিও আমাদের এখনও ল্যান্ডলাইন আছে আর রিস্ট ওয়াচ এখনও ব্যবহার করি। ওকে, শাওন বারাসাত থেকে, বাহ, এটা হ্যাঁ মিস করার মতোই বিষয় অ্যাকচুয়ালি। ওকে, পরের মেসেজ দেখি, পরের মেসেজ একটা অন্য বিষয়ে মেসেজ এসছে। ওকে, গানের রিকোয়েস্ট এসছে, এইদিকে মেসেজে দেখি। শুভ সকাল, ঘড়িয়া চিঠিকে মিস করি, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাকরাইল থেকে লিখেছে। আর চটপট সবার মেসেজ খুব একটা পড়া হয়ে উঠবে না হয়তো। গুড মর্নিং সুইট দেবা, গুড মর্নিং। আমার কাছে একটা সুবিধা হয়েছে, বাড়ির কেউ দূরে জব করছে, তার সাথে ভিডিও কলিং করে খোঁজ খবরটা করতে পারি, সাথে টেক্সটের মাধ্যমে ইম্পর্টেন্ট কথাবার্তা বলতে পারি। আচ্ছা, অ্যান্ডি লিখেছে, আমি জিজ্ঞেস করছি তুমি কি মিস করতে, ওকে মিস করছো। ওকে, যাদের মেসেজ পড়া হয়ে উঠলো না প্লিজ রাগ করো না, আবার পরের দিন নিশ্চয়ই পড়বো। আর এখন তোমাকে শোনাবো একটা 2 মিনিটের ছোট্ট সুন্দর গান ঈশান মিত্রের কণ্ঠে, আর এই গানটার পরেই শেষ হচ্ছে আমাদের নমস্কার কলকাতা। ছিলাম আমি দেবারতী, আবার খুব শিগগির কথা হবে কোনো একটা অন্য সময়। সো স্টে টিউন টু 107 FM রেইনবো।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে শোনা যাবে মন কি বাত। দেশে প্রশ্ন ফাঁসের রোধে কঠোর পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। আগামীকাল লোকসভায় পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল পেশ করবেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং। তিনি পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার

অ্যাক্ট 2024 সংশোধনের জন্য এই বিলটি পেশ করবেন। যাত্রী পরিষেবার জন্য আজ সকালে দিল্লি মেট্রো নেটওয়ার্কের সব স্টেশন খুলে দেওয়া হয়েছে। সমাজ মাধ্যমে এক পোস্টে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন জানিয়েছে, তাদের নেটওয়ার্কের সব স্টেশনেই প্রবেশ ও প্রস্থান উভয় গেটই খোলা রয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ মধ্য মহারাষ্ট্র এবং ওড়িশায় অতি প্রবল বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। ছত্তিশগড়, গুজরাট, কোঙ্কণ এবং গোয়ায় আগামীকাল পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে IMD। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ এবং হিমাচল প্রদেশেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসুম ভবন। কৈলাস মানসসরোবর যাত্রার পঞ্চম দলটি নাথুলার পথ ধরে কৈলাস পর্বত ও মানসসরোবর হ্রদের পবিত্র তীর্থযাত্রা সফলভাবে সম্পন্ন করে নিরাপদে গ্যাংটকে ফিরে এসেছে। উল্লেখ্য, এবছর নাথুলা রুট দিয়ে কৈলাস মানসসরোবর যাত্রার মোট 10টি দল ওই পথে তীর্থযাত্রা করবে। পাক অধিকৃত কাশ্মীরে তীব্র বিক্ষোভের জেরে জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি আজ দুদিনের আন্দোলনের ডাক দিয়েছে। কর্মসূচির চূড়ান্ত পর্যায়ে লং মার্চ করবে ওই সংগঠন। রাজ্য সরকারের নির্দেশ মতো মুর্শিদাবাদ মেডিকেল কলেজে 5টি নতুন বিভাগ চালু হচ্ছে। 10ই জুলাই মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীর ঘোষণার পর স্বাস্থ্য দপ্তর এই নির্দেশিকা জারি করেছে। নির্দেশিকা অনুযায়ী নিউরো, কার্ডিওলজি, নেফ্রোলজি, নিউরোসার্জারি, কার্ডিওথোরাসিক ও ভাস্কুলার সার্জারি, CTVS এই 5টি বিভাগে মোট 100টি শয্যা যুক্ত হচ্ছে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

এখন ভারতের গ্রামে গ্রামে ছাদের চেহারা বদলে গেছে। আগে যেখানে ছাদে পাপড় আর কাপড় শুকোতে দেখা যেত, এখন সেখানে বিদ্যুতের বিল জিরো হয়ে গেছে। গ্রামে গ্রামে সোলার প্যানেল লাগানো চলছে, আপনিও লাগিয়ে নিন। 78,000 টাকা সাবসিডি দিচ্ছে ভারত সরকার, 30,00,000 বেশি পরিবার তো এর সুবিধা নিচ্ছে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হতে রেজিস্টার করুন।

আকাশবাণী কলকাতা। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই। অনুষ্ঠান এক যোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলো হার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলো হার্টজে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গ 505 মিটারে অর্থাৎ 594 কিলো হার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগা হার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগা হার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগা হার্টজে, পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগা হার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগা হার্টজে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। আকাশবাণীর শিলিগুড়ি শান্তিনিকেতন মুর্শিদাবাদ এফএম গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগা হার্টজে, এফএম রেইনবো প্রচার তরঙ্গে 107 মেগা হার্টজে এবং বিবিধ ভারতীর এফএম প্রচার তরঙ্গে 101.8 মেগা হার্টজে ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দেশবাসীর উদ্দেশ্যে প্রচারিত মন কি বাতের 136তম পর্ব।

0: প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্জে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। আকাশবাণীর শিলিগুড়ি, শান্তিনিকেতন, মুর্শিদাবাদ ও এফএম রেনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্জে, এফএম গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে এবং বিবিধ ভারতীর এফএম প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্জে ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।
1: আমার প্রিয় দেশবাসী, নমস্কার। আমাদের জীবনে কিছু তারিখ এমন থাকে যা মনে রাখার জন্য ক্যালেন্ডার দেখার প্রয়োজন পড়ে না। আজ 26 জুলাই, এমনই একটি তারিখ। আজ কারগিল বিজয় দিবস। এই দিন আমাদের গর্বে ভরিয়ে দেয়। এই দিন আমাদের বীর যোদ্ধাদের অবিস্মরণীয় সাহসের কথা স্মরণ করায়। কারগিলের উঁচু উঁচু শিখর, কঠিন আবহাওয়া, শত্রুর চ্যালেঞ্জ, এমন প্রতিটি পরিস্থিতি ছিল আমাদের সৈনিকদের সামনে। কিন্তু তাদের অদম্য সাহস প্রতিটি চ্যালেঞ্জের চেয়ে বড় ছিল। তারা ভারতমাতার রক্ষার জন্য নিজেদের সব কিছু উৎসর্গ করেছেন। আজ কারগিল বিজয় দিবসে আমি সমস্ত বীর শহীদ এবং বীর সৈনিকদের সশ্রদ্ধ প্রণাম জানাই। বন্ধুরা, আজকের ভারত তার বীরদের শুধু মনে রাখে না, বরং নতুন প্রজন্মের কাছে তাদের কাহিনী পৌঁছে দেয়। এই অনুভূতি থেকেই এই বছর একটি বিশেষ শৌর্য বিজয় যাত্রা বের করা হয়েছে। 14 জুলাই দিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল থেকে শুরু হওয়া এই মোটরসাইকেল যাত্রা দ্রাসের কার্গিল ওয়ার মেমোরিয়াল পর্যন্ত পৌঁছবে। এর বার্তা হল ওয়ান রাইড, ওয়ান নেশন, ওয়ান সেলিউট। এই যাত্রা আমাদের মনে করিয়ে দেয় যে দেশের জন্য দেওয়া বলিদান কখনো ভোলা যায় না। বন্ধুরা, আজ ভারত তার সৈনিকদের সাহসের পাশাপাশি তার প্রযুক্তিগত সক্ষমতাকেও নিরন্তর শক্তিশালী করে তুলছে। কয়েকদিন আগে ভারতীয় নৌবাহিনীতে INS মহেন্দ্রগিরি অন্তর্ভুক্ত করা হয়েছে। এই আধুনিক যুদ্ধজাহাজ ভারতেই ডিজাইন করা হয়েছে, ভারতেই তৈরি হয়েছে। এতে 75% বেশি স্বদেশী উপকরণ ব্যবহার করা হয়েছে। এটি আত্মনির্ভর ভারতের ক্রমবর্ধমান শক্তির প্রতীক। এই মাসেই DRDO পিনাকা লং রেঞ্জ গাইডেড রকেটেরও সফল পরীক্ষা করেছে। এই সাফল্যের পিছনে আমাদের বৈজ্ঞানিক ও ইঞ্জিনিয়ারদের সম্মিলিত পরিশ্রম রয়েছে। 2-3 দিন আগেই DRDO কুশা ক্ষেপণাস্ত্রেরও সফল পরীক্ষা করেছে। বন্ধুরা, আজ প্রতিরক্ষা উৎপাদন হোক, প্রতিরক্ষা রপ্তানি হোক বা মিত্র দেশগুলোর সঙ্গে রাজনৈতিক সহযোগিতা, ভারত নিরন্তর নতুন উচ্চতার দিকে এগোচ্ছে। এই মাসের শুরুতে আমি ইন্দোনেশিয়ায় গিয়েছিলাম, যেখানে ব্রহ্মস এবং অস্ত্র মিসাইলের জন্য একটি বড় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তির উপর বিশ্বের আস্থা বাড়ছে। আসুন, এই কারগিল বিজয় দিবসে আমরা আমাদের অমর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই এবং একটি সুরক্ষিত, সক্ষম ও আত্মনির্ভর ভারত গঠনের জন্য আমাদের সংকল্প আরও দৃঢ় করি। আমার প্রিয় দেশবাসী, মন কি বাতের গত পর্বে আমি আপনাদের ক্যাচ দ্য রেইন অভিযানের বিষয়ে বলেছিলাম। আমি অনুরোধ করেছিলাম বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের এই অভিযানকে জন আন্দোলনে পরিণত করুন। ক্যাচ দ্য রেইন অভিযানের বার্তা অত্যন্ত সহজ। যেখানে বৃষ্টি হবে, যখন বৃষ্টি হবে, জলকে সেখানেই সংরক্ষণ করুন। সেজন্য 4 জুলাই থেকে দেশ জুড়ে এক বিশেষ অভিযান চালানো হচ্ছে। এর মাধ্যমে বৃষ্টির জল সঞ্চয়, গ্রাউন্ড ওয়াটার রিচার্জ, পুরাতন জলধারার পুনরুজ্জীবন এবং বৃক্ষরোপণকে নতুন গতি দেওয়া হচ্ছে। আমি খুবই আনন্দিত যে গ্রাম হোক বা শহর, পঞ্চায়েত হোক কিংবা সামাজিক সংস্থা, প্রতিটি জায়গাতেই মানুষ বেশি বেশি করে অংশগ্রহণ করেছেন। বহু পুরনো পুকুর থেকে ময়লা পরিষ্কার করা হচ্ছে, অনেক কূপ ও

জলাশয়কে নতুন জীবন দান করা হচ্ছে। বন্ধ হয়ে পড়ে থাকা বোরওয়েলের মাধ্যমে এখন গ্রাউন্ড ওয়াটার রিচার্জ করা হচ্ছে। বন্ধুরা, মধ্যপ্রদেশের সিধি জেলায় প্রায় 1500 পুকুর খনন করা হয়েছে। নরসিংহপুরে অমৃত সরোবরের সৌন্দর্যায়ন করা হয়েছে। মহারাষ্ট্রের নাসিকে বৃহৎ মাত্রায় জল সংরক্ষণের শক্তি গড়ে উঠেছে। অন্ধ্রপ্রদেশের নন্দিয়ালে সব গ্রাম পঞ্চায়েত এই অভিযানের সঙ্গে যুক্ত হয়েছে এবং পুরনো পুকুরগুলিকে আবারও ব্যবহারযোগ্য করে তোলা হয়েছে। আমাদের শহরগুলিও পিছিয়ে নেই। ছত্তিশগড়ের কোরবা, ওড়িশার ভুবনেশ্বর এবং অন্ধ্রপ্রদেশের বিজয়নগরমে এই অভিযানের উৎসাহব্যঞ্জক ফলাফল দেখা যাচ্ছে। আসুন আমরাও আমাদের আশেপাশের কোনো একটি নালা, কূপ বা জলাশয়ের দায়িত্ব নিই, জলের প্রতিটি ফোঁটা সংরক্ষণ করি। আজকের সংরক্ষিত প্রতিটি ফোঁটা আগামী প্রজন্মের ভবিষ্যতের সবচেয়ে বড় মূলধন। আমার প্রিয় দেশবাসী, সম্প্রতি গ্লাসগোতে কমনওয়েলথ গেমস শুরু হয়েছে। প্রত্যেক দেশবাসী ভারতীয় দলকে নিরন্তর নিজেদের শুভেচ্ছা জানাচ্ছেন। তাঁদের কামনা এই যে সকল ক্রীড়াবিদ ও অ্যাথলিট যেন অসাধারণ ক্রীড়া প্রদর্শন করেন এবং মানুষের হৃদয় জিতে নেন। বন্ধুরা, আমাদের যুবারা ইদানিংকালে ক্রীড়াক্ষেত্রে বেশ কিছু চমৎকার সাফল্য অর্জন করেছেন। পিভি সিন্ধু ব্যাডমিন্টনে জাপান ওপেন খেতাবজয়ী প্রথম ভারতীয় হয়েছেন। তার এই সাফল্যে সারা দেশ গর্বিত। ভারতীয় মহিলা ক্রিকেট দলও লন্ডনে লর্ডস স্টেডিয়ামে নিজেদের প্রথম টেস্ট ম্যাচ জিতেছে। এটি এক ঐতিহাসিক জয়। আমাদের টিম 270 রানের বিরাট ব্যবধানে এই খেলায় জয়লাভ করেছে। কিন্তু বিষয়টা শুধু এইটুকুই নয়, লর্ডসের দীর্ঘ ইতিহাসে মহিলা ক্রিকেট দলের এটিই ছিল প্রথম টেস্ট ম্যাচ। 1983-তে এই মাঠেই ভারত নিজেদের প্রথম ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল। আজ আমাদের নারী শক্তি এখানে দেশের নাম উজ্জ্বল করেছে। কিছু ক্ষুদ্র প্রয়াস এমনও হয় যা অত্যন্ত অর্থবহ হয়ে ওঠে। কেরালার এর্নাকুলামের সাউথ চিত্তুরে ক্রীড়া বিষয়ক এমনই এক প্রয়াসের কথা আমি জানতে পেরেছি। এখানে একটি স্কুলে সংস্কৃত ক্লাব রয়েছে। সেখানকার এক শিক্ষক অভিলাষজি অত্যন্ত অভিনব পদ্ধতিতে সংস্কৃতকে জনপ্রিয় করে তুলছেন। এই প্রজেক্টটিকে অক্ষর কন্দুক নাম দেওয়া হয়েছে। এতে সংস্কৃত অক্ষরগুলিকে ফুটবল খেলায় ব্যবহৃত শব্দগুলির সঙ্গে যুক্ত করে সহজভাবে বোঝানো হয়। তাতে শেখার আনন্দও পাওয়া যায়, পাশাপাশি খেলার সঙ্গে মানুষের সংযোগও বাড়ে। আমার প্রিয় দেশবাসী, গত রবিবার বিক্রম ওয়ানের সফল উৎক্ষেপণের ফলে প্রতিটি দেশবাসী গৌরবান্বিত হয়েছেন। আমরা সকল দেশবাসী স্পেস সেক্টরের এই ঐতিহাসিক ক্ষণের সাক্ষী হয়েছি। এটি প্রাইভেট সেক্টর দ্বারা নির্মিত ভারতের প্রথম রকেট। আমাদের যুবা ইনোভেটর্সরা সেই কাজ করে দেখিয়েছেন যা কল্পনা করাও দুঃসাধ্য ছিল। তারা অবিশ্বাস্য দক্ষতা, আবেগ ও ধৈর্যের নিদর্শন রেখেছেন। দীর্ঘ সময় পর্যন্ত আমাদের স্পেস সেক্টর বেসরকারি ক্ষেত্রের জন্য বন্ধ ছিল। এই সেক্টরে আগ্রহী বহু যুবা নিজেদের প্রতিভা প্রদর্শন করার সুযোগ পাচ্ছিলেন না। যুবাদের কল্যাণের লক্ষ্যে আমরা স্পেস সেক্টরকে প্রাইভেট সেক্টরের জন্য উন্মুক্ত করি। আজ তার ফলাফল সারা পৃথিবী দেখতে পাচ্ছে। বন্ধুরা, আমাদের যুবা বন্ধুরা বিজ্ঞানের ক্ষেত্রেও ভারতের নাম উজ্জ্বল করছেন। সায়েন্স অলিম্পিয়াডস পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতাগুলির মধ্যে একটি। এতে বড় মাত্রায় ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে থাকে। এই মাসেই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথমেটিক্সের অলিম্পিয়াড হয়েছে। এই প্রতিযোগিতায় ভারতীয় দলের প্রদর্শন অনবদ্য ছিল।

ফিজিক্স অলিম্পিয়াডে আমাদের পাঁচজন ছাত্রছাত্রী সকলেই স্বর্ণপদক জিতেছে, আর ভারত প্রথম স্থান অর্জন করেছে। বিগত এক দশকে অনুষ্ঠিত প্রত্যেক ফিজিক্স অলিম্পিয়াডে আমাদের দেশের ছাত্রছাত্রীরা স্বর্ণ বা রৌপ্য পদক অবশ্যই জিতেছে। কেমিস্ট্রি অলিম্পিয়াডেও আমাদের সকল ছাত্রছাত্রীরা স্বর্ণপদক জিতেছে। এটা এখনও পর্যন্ত সবথেকে ভালো পারফরমেন্স ছিল। বায়োলজি অলিম্পিয়াডেও আমাদের সব ছাত্রছাত্রীরা পদক জিতেছে, যার মধ্যে একটি স্বর্ণপদকও অন্তর্ভুক্ত। অপরদিকে ম্যাথামেটিক্স অলিম্পিয়াডে আমাদের ছাত্রছাত্রীরা দুটি স্বর্ণপদক আর রৌপ্য পদক নিজ নামাঙ্কিত করে। আমাদের দেশের যুব শক্তির উপর আমি গর্বিত। এটা দেখে আনন্দ হচ্ছে যে ভারতে অলিম্পিয়াড আর হ্যাকাথনের সংস্কৃতি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আমার বিশ্বাস, দেশের একাধিক যুবক এরকম ফোরামে নিজেদের আগ্রহ দেখাবে এবং ভারতের পতাকা ঊর্ধ্বে তুলে ধরবে। আমার প্রিয় দেশবাসী, যখন প্রতিভা থাকে এবং কিছু করার আবেগও থাকে, তখন যে কোনো পথ হয়ে ওঠে সহজ। কাশ্মীরের ঐতিহ্যবাহী মাদুর বগু নিয়ে যে প্রচেষ্টা চলছে তা এরই প্রতিফলন। এটি উলুখাগড়া এবং খড় দিয়ে তৈরি করা হয়। এই চাটাইটি বানানোর প্রক্রিয়া বহু বছর পুরনো। এর জন্য কাশ্মীরের জলাভূমি অঞ্চলের ঘাস ও উলুখাগড়া কাটা হয়ে থাকে, রোদে শুকোনোর পর ছাঁটাই করা হয়, আর তারপরে শুরু হয় হাতে বোনার কাজ। দুজন কারিগরের মোটামুটি চার দিন সময় লাগে এই চাটাই বুনতে। এই মাদুর অনন্য এবং ইকো ফ্রেন্ডলিও। এর একটি বড় বিশেষত্ব হল গরমে এই মাদুর থেকে শীতলতা পাবেন আর শীতকালে উষ্ণতা। প্রথম দিকে এটি কাশ্মীরের ঘরে ঘরে দেখা যেত, কিন্তু বিগত কিছু বছরে এর ব্যবহার কমতে শুরু করে। এই সময় শ্রীনগরের গুলাম হোসেনজি এবং তার মেয়ে তঞ্জিলাজি একটি সংকল্প গ্রহণ করেন, দুজনে বগু শিল্পের ঐতিহ্যকে নতুন জীবন দান করতে বদ্ধপরিকর। গুলাম হোসেনজি খুবই সাধারণ পরিবারের। এই কাজ করতে গিয়ে উনি নানা বাধা বিপত্তির সম্মুখীন হন, কিন্তু বগু সংরক্ষণের ওনার এই সংকল্প অটুট ছিল। দেখতে দেখতে ওনার এই প্রচেষ্টার সঙ্গে আরও অনেক মানুষ যুক্ত হতে শুরু করেন। গুলাম হোসেনজি এই কৌশলের যথেষ্ট বিকাশ ঘটালেন। এই মিশনে স্থানীয়ভাবে তিনি সরকারি সাহায্যও পান। আজ দ্রুত ক্রমবর্ধমান বগুর জনপ্রিয়তা দেশের অন্যান্য প্রান্তেও পৌঁছে যাচ্ছে। এই প্রচেষ্টার সঙ্গে যুক্ত প্রত্যেক ব্যক্তির জন্য আমি গর্বিত। আজ আমাদের সবার লোকাল প্রোডাক্টসের ওপর বিশ্বাস আছে। আমরা ভোকাল ফর লোকালের মন্ত্রে এগিয়ে চলেছি। সেক্ষেত্রে কাশ্মীরের বগু আপনাদের ঘরের একটি অংশ হোক, এই ব্যাপারে আপনারা একবার অবশ্যই ভাবুন। বন্ধুরা, আমাদের দেশে চা শুধুমাত্র একটি পানীয় নয়, এটি ঘনিষ্ঠতাও বাড়ায়। সকালের শুরু হোক, বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ হোক বা পরিবারের সাথে কিছু সময় কাটাবার হোক, চা প্রতিটি মুহূর্তের অঙ্গ হয়ে যায়। আর আপনারা তো ভালো করেই জানেন চায়ের সাথে আমার সম্পর্ক কি। কিন্তু আজ আমি যে চায়ের কথা বলছি, সে শুধুমাত্র স্বাদই দেয়নি, বরং অনেক বোনেদের জীবনে আত্মনির্ভরতার সুগন্ধও মিশিয়ে দিয়েছে। উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লখিওয়ালা গ্রামে সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত মহিলারা বিদুর প্রেরণা স্বদেশী হার্বাল টি তৈরি করেছেন। এতে লেমন গ্রাস, গুলঞ্চ, যষ্টিমধু, তুলসী, কাঁচা হলুদ, দারুচিনি, এলাচ এবং মৌরির মতো প্রাকৃতিক জিনিস মিশ্রিত আছে। নিজস্ব অপূর্ব স্বাদ ও গুণের জন্য এই চা খুব অল্প সময়ের মধ্যে মানুষের মাঝে বিশেষ পরিচিতি বানিয়ে নিয়েছে। প্রয়াগরাজের মহাকুম্ভ এবং দিল্লি

ইন্টারন্যাশনাল ফুড ফেস্টিভ্যালে এই হার্বাল চা খুব প্রশংসিত হয়েছে। বিদেশ থেকে আগত অতিথিরাও এর প্রতি বিশেষ আগ্রহ দেখিয়েছেন। বন্ধুরা, সবচেয়ে প্রেরণামূলক হল এর শুরু হওয়াটা। এই সম্পূর্ণ প্রচেষ্টা শুধুমাত্র 1,00,000 টাকা দিয়ে শুরু হয়েছিল। আজ এই ব্র্যান্ড দেশের বড় বড় সংস্থাগুলির কাছে পৌঁছে গেছে। এই প্রচেষ্টা আমাদের বলে যে যখন স্থানীয় জ্ঞান, প্রকৃতি এবং মহিলাদের আত্মবিশ্বাস একসাথে হয়, তখন এক ছোট প্রচেষ্টাও বড় পরিবর্তনের সূচনা হয়ে যায়। আমার প্রিয় দেশবাসী, আজ দেশ জুড়ে এক পের মা কে নাম, একটি গাছ মায়ের নামে অভিযানের মাধ্যমে লোকেরা প্রকৃতির প্রতি নিজ দায়িত্ব পালন করছেন। যখন সমাজ এই ভাবনার সাথে যুক্ত হয়, তখন অতি সুন্দর এবং প্রেরণাদায়ক উদাহরণও সৃষ্টি হয়। বন্ধুরা, আহমেদাবাদে জন অংশীদারিত্বের অদ্ভুত শক্তি দেখা গিয়েছে। ভাড়ু এলাকায় 1 ঘন্টার মধ্যে 3,50,000-এরও বেশি গাছ রোপণ করা হয়েছে। এতে 25,000-এরও বেশি মানুষ সম্মিলিত ছিলেন। স্কুলের শিশুরা, এনসিসি ক্যাডেটস, স্বয়ংসেবক এবং সাধারণ নাগরিক প্রত্যেকে এই অভিযানে অংশ নেন। আগামী বছরগুলিতে এই গাছগুলোই এক ঘন নগর অরণ্যের রূপ নেবে। এই প্রচেষ্টাকে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে লিপিবদ্ধ করা হয়েছে। বন্ধুরা, এক পেড় মা কে নাম অভিযানের ফলে উত্তরপ্রদেশে জনশক্তির অদ্ভুত উদাহরণ দেখা গেছে। সেখানে একদিনে 12 জুলাইতে 35 কোটিরও বেশি গাছ লাগানো হয়। উত্তরপ্রদেশের সাংসদ হওয়ায় আমার জন্যও এটি বিশেষ গর্বের বিষয়। আমার প্রিয় দেশবাসী, গাছ শুধুমাত্র মানুষের জন্যই হয় না, অগণিত জীবজন্তুরও বাসা। গুজরাটের গিরের জঙ্গলে প্রায় 60 বছর বাদে ইন্ডিয়ান গ্রে হর্নবিল আবার বাসা বাঁধছে। এটা গিরের বছরের পর বছর ধরে হয়ে চলা সংরক্ষণ এবং পুনর্স্থাপনের প্রচেষ্টার ফল। হর্নবিলকে জঙ্গলের কৃষক বলা হয়। এরা ফল খেয়ে বীজগুলি দূরবর্তী স্থানে পৌঁছায়। সেই বীজ থেকেই জঙ্গলে নতুন গাছ জন্ম নেয়। এইভাবে একটি পাখি জঙ্গলকে বারবার সবুজ রাখতে সাহায্য করে। আমি আপনাদের সবাইকে বলবো, আমরা সবাই যেন আমাদের জীবনের কোনো বিশেষ সুযোগকে প্রকৃতির সাথে অবশ্যই যুক্ত করি। একটি গাছ মায়ের নামে লাগায়। আজকে লাগানো একটি ছোট্ট চারা আগামী প্রজন্মের জন্য সবুজ প্রকৃতি, স্বচ্ছ হাওয়া ও সুন্দর ভবিষ্যতের উত্তরাধিকার হতে পারে। আমার প্রিয় দেশবাসী, আমরা সবাই জানি আজ প্লাস্টিক দূষণ সমগ্র পৃথিবীর পরিবেশের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। সিঙ্গেল ইউজ প্লাস্টিকের আবর্জনা অনেক বছর ধরে প্রকৃতির ক্ষতি করতে থাকে। এই জন্য প্লাস্টিকের ঠিক মতো ব্যবস্থাপনা খুব জরুরি। বন্ধুরা, বিহারের সীতামাড়ি থেকে ওয়েস্ট টু ওয়েলথ এর দারুণ উদাহরণ সামনে এসেছে। এখানে আবর্জনা রিসাইকেল করে তার থেকে চমৎকার বসার বেঞ্চ তৈরি করা হচ্ছে। একটা বেঞ্চ তৈরি হতে প্রায় 40 কিলো সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার হয়। এটি মজবুত, টেকসই এবং আরামদায়ক হওয়ার সাথে সাথে ইকো ফ্রেন্ডলিও হয়। এগুলি সরকারি স্কুল, পার্ক এবং সার্বজনীন স্থানে লাগানো হয়। এর মাধ্যমে লোকেদের মধ্যে পরিবেশ সংরক্ষণের প্রতি সচেতনতাও বৃদ্ধি পাচ্ছে। এই প্রচেষ্টায় স্থানীয়দের সাথে সাথে জেলা প্রশাসনেরও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এর ফলে স্থানীয়ভাবে রোজগারের সুযোগও তৈরি হচ্ছে। সীতামাড়ির এই প্রচেষ্টা আমাদের বলে রিডিউস, রিইউজ ও রিসাইকেল আজ কেবল একটি স্লোগান নয়, বরং আমাদের জীবনের এক অঙ্গ হতে চলেছে। বন্ধুরা, আমাদের

মনে থাকবে গতবার মন কি বাতে আমি গণেশ উৎসবের কথা বলেছিলাম। আমি অনুরোধ করেছিলাম যে আমাদের দেশের মাটি দিয়ে তৈরি গণেশ প্রতিমারই পুজো করা উচিত। প্লাস্টার অফ প্যারিস দিয়ে তৈরি যে গণেশ প্রতিমা বা বিদেশ থেকে যেসব গণেশ প্রতিমা আনা হয় তার বদলে আমাদের দেশের মাটি দিয়ে তৈরি গণেশজিকেই ঘরে প্রতিষ্ঠা করা উচিত। এই বিষয়ে অনেকেই আমাকে বার্তা পাঠিয়েছেন এবং মতামত জানিয়েছেন। লোকেরা জানিয়েছেন তাঁরা আমার অনুরোধ মেনে নিয়েছেন, তাঁরা স্থানীয় মাটি দিয়ে তৈরি গণেশ প্রতিমা প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁরা লিখেছেন মন কি বাতে আগেই এই আলোচনা হওয়ায় তাঁদের ঠিক সময় ঠিক পদক্ষেপ নিতে সুবিধে হয়েছে। আমি আবারও একবার অনুরোধ রাখছি, এইবার গণেশ পূজয় দেশের মাটি দিয়ে তৈরি গণেশজিকে নিজেদের ঘরে প্রতিষ্ঠা করুন, পুজো করুন। আপনার এই প্রচেষ্টাও এক প্রকার প্রকৃতি পূজাই হবে। আমার প্রিয় দেশবাসী, এবার আমি আপনাদের এমন এক ব্যক্তির সম্বন্ধে বলবো যার সম্পর্কে শুনে আপনাদের খুব গর্ববোধ হবে। এমন একজন ব্যক্তি যিনি সায়েন্স ও ইনোভেশন এর ক্ষেত্রে দারুণ কাজ করেছেন, বিশ্বে যার পরিচিতি তৈরি হচ্ছে, কিন্তু তারপরেও তিনি নিজের শিকড়ের সাথে গভীরভাবে যুক্ত। সুযোগ পেলেই তিনি নিজের মাটিকে সম্মান করতে ভোলেন না। সেই ব্যক্তি হলেন মণিপুরের ডক্টর রোনাল্ডো লেসরামজি। ওর নাম রোনাল্ডো, কিন্তু কাজের ক্ষেত্রে উনি একজন অ্যাস্ট্রোফিজিসিস্ট। উনি জাপানে কাজ করেন আর ইয়াং গ্যালাক্সির এক বিশাল সমষ্টি খোঁজ করছেন, যে দল উনি তারও একজন। আপনারা জানতে চাইবেন যে উনি আসলে কি করছেন। আসলে উনি এই পুরো সমষ্টির নাম মণিপুরের এক সুন্দর লেক এর নামের সঙ্গে জুড়ে দিয়ে নাম রেখেছেন লোকটাক প্রোটো ক্লাস্টার। লোকটাক মিষ্টি জলের এক বিশাল বড় ঝিল। লোকটাক লেকে ভাসমান জলজ উদ্ভিদ মিলে এক অনন্য ল্যান্ডস্কেপ তৈরি হয়। দেখলে মনে হয় বিশাল সমুদ্রের মধ্যে ছোট ছোট দ্বীপ ভেসে বেড়াচ্ছে। একই রকমভাবে ইউনিভার্সে এই ইয়াং গ্যালাক্সি এক বিশাল কাঠামো নির্মাণ করছে। আজ মণিপুরের লোকটাক কেবল দেশের মানচিত্রেই নয়, বরং এই বিশাল মহাকাশে তার নিজের সৌন্দর্যের বিচ্ছুরণ ঘটাচ্ছে। এই প্রাপ্তি সমস্ত ভারতবাসীর গৌরব বাড়াচ্ছে। এর থেকে আমাদের যুব বন্ধুরা শিখতে পারেন যে নিজের ঐতিহ্যের সঙ্গে যুক্ত থেকেও নতুন উচ্চতা ছুঁতে পারা যায়। এ এমনই এক শিখরের অস্তিত্ব যা নক্ষত্রের দুনিয়াকে ঝলমলে করে তুলতে পারে। আমার প্রিয় দেশবাসী, কিছুদিন বাদেই 7ই আগস্ট আমাদের দেশ ন্যাশনাল হ্যান্ডলুম ডে পালন করবে। এই সুযোগে আমরা আমাদের বয়নশিল্পী ভাই বোনদের কৌশল ও সৃজনশীলতার উৎসব পালন করব। আমাদের এই বন্ধুরা চলে আসা পরম্পরাকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছেন। বন্ধুরা, হাতে বোনা এই সব পোশাক কোনো না কোনো ক্ষেত্রে সমাজ ও তার সঙ্গে যুক্ত অসংখ্য মানুষের কাহিনী সামনে নিয়ে আসে। এরা সেই মানুষ যারা গর্বের সঙ্গে ভারতের সাংস্কৃতিক পরম্পরাকে সযত্নে লালন করার কাজে যুক্ত রয়েছেন। আজকের দিনে আমার অনুরোধ যে আমরা হস্তশিল্পকে উৎসাহ দিয়ে আমাদের বয়নশিল্পী বন্ধুদের সম্মান জানাব। আসুন আমরা ভোকাল ফর লোকাল এই ভাবনাকে আরও শক্তিশালী করি। বন্ধুরা, আজ দেশে হ্যান্ডলুমকে যেভাবে উৎসাহ দেওয়া হচ্ছে তাতে বড় অংশের মানুষের জীবন আরও উন্নত হচ্ছে। পোচামপল্লি থেকে পাটনা আর কুথমপল্লি থেকে কচ্ছ পর্যন্ত এর বহু উদাহরণ দেখতে পাওয়া যায়। আজ এমন বহু মানুষ ও গোষ্ঠী আছেন যারা আমাদের হ্যান্ডলুমের এই গৌরবময় ঐতিহ্যকে নতুন উৎসাহ ও পরিচিতি দান করছেন। কেউ
পোচামপল্লী

মিক্কাতের সুন্দর পরম্পরাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আবার কেউ মহিলা বয়ন শিল্পীদের যুক্ত করে উল প্রোডাক্টস বানাচ্ছেন, কিছু মানুষ কেরালামের ঐতিহ্যবাহী কসাউ কলাকে সংরক্ষণ করছেন। এর ফলে আমাদের মা বোনদের আয়ও হচ্ছে। বন্ধুরা, আরেকটি বিষয় যা আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই তা হল খাদি। আমরা সবাই জানি যে খাদি মহাত্মা গান্ধীর খুব প্রিয় ছিল। গত কয়েক বছরে খাদি খুব জনপ্রিয় হয়ে উঠেছে। গত ১২ বছরে এর বিক্রি ৬ গুণ বেড়ে গেছে। বিক্রির এই অঙ্ক এখন ৮০০০ কোটি টাকার কাছাকাছি পৌঁছে গেছে। আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, আগামী উৎসবে খাদির কোনো না কোনো দ্রব্য, হ্যান্ডলুমের কোনো না কোনো দ্রব্য, হ্যান্ডিক্রাফ্টের কোনো না কোনো দ্রব্য অবশ্যই কিনুন। আমার প্রিয় দেশবাসী, যদি আপনাদের জিজ্ঞেস করা হয় যে ভারতে কত প্রকারের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে, তাহলে আপনারা চিন্তায় পড়ে যাবেন। এটা এই জন্য যে আমাদের এখানে অনেক বাদ্যযন্ত্র আর তার সঙ্গে যুক্ত পরম্পরা রয়েছে। এরকমই এক ইনস্ট্রুমেন্ট ত্রিপুরার চোংপ্রেঙ্গ। এটা এখানকার আদিবাসী সমাজে অত্যন্ত জনপ্রিয়। বাঁশের তৈরি এই বাদ্যযন্ত্রে তিনটি তার আছে। এর থেকে যে সুর বেরোয় তা অতি সুমধুর, যার সঙ্গে অনেকটা স্বরদের মিল পাওয়া যায়। কিছু কারণে এর জনপ্রিয়তা যুব প্রজন্মের মধ্যে কমে যাচ্ছিল। সেজন্য সুরজ কুমার দেববর্মা তাকে আবার জনপ্রিয় করে তোলার সংকল্প নিয়েছেন। আজ তাঁর চেষ্টার ফল পাওয়া যাচ্ছে। তিনি চোংপ্রেঙ্গের সঙ্গে সঙ্গে ওখানকার অন্য ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রও বাজাচ্ছেন। ককবরক লোকগান, বাউল গান, বাংলা লোকগান এতে খুব ভালো লাগে। আমি এখন আপনাদের একটি ছোট্ট ক্লিপ শোনাতে চাইছি। এই সুর আপনারা কখনো ভুলতে পারবেন না।

বন্ধুরা, আমার বিশ্বাস এই সুর শুনে আপনাদের খুব ভালো লেগেছে। আমার অনেক গর্ব দেববর্মাজিকে নিয়ে। পারম্পরিক সঙ্গীতকে জনপ্রিয় করে তোলার জন্য তাঁর এই প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়। আমার অনুরোধ, আপনারাও আপনাদের আশেপাশের এরকম ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের কথা সোশ্যাল মিডিয়াতে অবশ্যই শেয়ার করুন। আপনার এই প্রচেষ্টা অন্যকেও ঐতিহ্যবাহী ভারতীয় সঙ্গীতের সঙ্গে যুক্ত করবে। আমার প্রিয় দেশবাসী, কাল 27 জুলাই ভারতরত্ন ডক্টর APJ আব্দুল কালামের প্রয়াণ দিবস। ডক্টর কালামের ব্যক্তিত্ব নানান প্রেরণার স্বরূপ, কিন্তু তাঁর মনের সবচেয়ে কাছে এক শিক্ষকের ভূমিকা। তিনি শিশু ও যুবকদের বড় স্বপ্ন দেখার জন্য উৎসাহ দিতেন। ঘটনাচক্রে এই সপ্তাহেই আমরা গুরু পূর্ণিমা পালন করব। আমাদের মা বাবা আমাদের প্রথম গুরু, স্কুলের শিক্ষক যারা আমাদের অক্ষর পরিচয় করান। গুরু পূর্ণিমা এই সব গুরুদের প্রতি কৃতজ্ঞতা জানানোর সুযোগ। আমি দেশের সব শিক্ষক ও গুরুজনদের প্রণাম জানাই। বন্ধুরা, কয়েকটি সপ্তাহ পরেই আমরা আমাদের স্বাধীনতার মহোৎসব পালন করব। 15ই আগস্ট সমস্ত ভারতবাসীর কাছে গর্বের দিন। এই দিন সেই সব অসংখ্য বীরদের স্মরণ করার দিন যারা ভারতমাতার স্বাধীনতার জন্য নিজেদের সমস্ত কিছু সমর্পণ করেছিলেন। তাঁদের ত্যাগ আর তপস্যার জন্য আজ আমাদের হাতে তেরঙা। এই তেরঙায় রয়েছে আমাদের

0: সংবিধানের আদর্শ। বন্ধুরা, গত কয়েক বছরে হর ঘর তিরঙ্গা অভিযান অত্যন্ত উৎসাহের সঙ্গে সারা দেশকে এক অসাধারণ আদর্শে যুক্ত করেছে। প্রতি ঘর প্রতি রাস্তায় তেরঙ্গার উৎসব দেখা যায়। এই বছরও হর ঘর তিরঙ্গা অভিযানকে সম্পূর্ণ উৎসাহের সঙ্গে এগিয়ে নিয়ে যেতে হবে। নিজেদের ঘরে পুরো সম্মানের সঙ্গে তেরঙ্গা ওড়াতে হবে। বন্ধুরা, প্রতি বছর 15ই আগস্টের আগে আপনারা আমাকে অনেক পরামর্শ ও প্রস্তাব দিয়ে থাকেন। এবছরও আপনারা অবশ্যই আপনাদের চিন্তাভাবনা মাই গভ পোর্টালে অবশ্যই পাঠান। আমি আপনাদের প্রস্তাবের অপেক্ষায় রয়েছি। বন্ধুরা, মন কি বাত আজ এই পর্যন্ত। আগামী মাসে আমরা আবার মিলিত হব দেশবাসীর সঙ্গে অনেক নতুন উপলব্ধি আর উৎসাহব্যঞ্জক উদ্যোগ নিয়ে। এখন আমাকে অনুমতি দিন, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
1: এতক্ষণ শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর। মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাত শিরোনামে প্রদত্ত ভাষণের বাংলা রূপান্তর আবার শুনতে পাবেন আজ রাত 8টায় একই প্রচার তরঙ্গে। আকাশবাণী
2: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
3: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কে জয় বন গই হ্যায়।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 7 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: শুনুন, আপনি কি পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে শুনেছেন?
2: ভারত সরকার কা লক্ষ সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
1: এতে আপনার বাড়ি সূর্য বাড়ি হয়ে যাবে, মানে বিদ্যুতের বিল আসবে জিরো, আর উৎপাদিত বিদ্যুৎ অতিরিক্ত হলে বিদ্যুৎ গ্রিড বিক্রি করে অর্থ উপার্জনও সম্ভব। তাহলে অপেক্ষা কিসের, এখনই রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: एक प्रकार से पीएम जय अब गरीबों की जय बन गई है।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 7 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া গানদরিয়া ছুঁয়ে যাক মন।

0: দেখতে দেখতে সময় 12:06 এসে পৌঁছলার আমরা দুজনে এসে হাজির হয়েছি আপনাদের সঙ্গে, জয়শ্রী মুখোপাধ্যায়
1: আর শাশ্বতী দে, আর থাকবো বেলা একটা পর্যন্ত। আর রবিবার মানেই তো রবি গান রবি কথার দিন। আজ রবি গান রবি কথা নিয়ে আপনাদের সঙ্গে থাকছি, আর কার কথা বলবো?
0: বলবো রবীন্দ্রনাথের জীবনে এমন অনেক মানুষের তো সাহচর্য এসেছে যারা রবীন্দ্রনাথকে

0: বলা যায় ঘিরে থেকেছেন, নৃত্য করেছেন। কখনো যখন হয়তো কেউ নেই, কারুর সঙ্গে একটা কথা বলতে হবে, কোনো বিশেষ কথা কারুর সঙ্গে শেয়ার করতে হবে, এসে দাঁড়িয়েছেন, তারা হাত বাড়িয়েছেন। সেই রকমই এক হাত বাড়ানো বন্ধু জীবনে নির্ভরশীলতায় যখন কবিকে ঘিরেছিলেন, সেরকম এক বন্ধুর কথা।
1: সেই বন্ধু প্রিয়নাথ সেন।
0: একদম।

0: চিরবন্ধু চিরনির্ভর, যার সঙ্গে সব কিছু, শুধুমাত্র কাব্যজগৎ নয়, সাহিত্য জগৎ নয়, জীবনের যে কোনো বিষয় নিয়েই কথা বলা যায়, সেই চিরবন্ধু চিরসখা প্রিয়নাথ সেন, তার সঙ্গে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের যে সম্পর্ক, সেই নিয়েই আজকের কথা। কবির সাংসারিক পারিবারিক জীবন, জমিদারি জীবন, ঠাকুর কোম্পানির মালিক হিসেবে ব্যবসা, সেই ব্যবসায়ী জীবন, শিলাইদহ, পতিসর, সাজাদপুরে থাকাকালীন চাষবাসে তীব্র মনোযোগী এক কবির জীবন, বহুমুখী এই কবির সব ক্ষেত্রেই এই বন্ধুর সক্ষতা সাহচর্য কবিকে সমৃদ্ধ করেছে।
1: আসলে দেখো, সাহিত্যিক কবি রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ হয়ে ওঠার ক্ষেত্রে তাঁদের অবদান কম কিছু নয়। নিখাত বন্ধুত্ব পাওয়াটা সত্যি কথা, দেখো পৃথিবীতে খুব বিরল। হ্যাঁ, মানে রবীন্দ্রনাথ সেক্ষেত্রে কিন্তু শত্রুতাও পেয়েছেন, কিন্তু ওই উজ্জ্বল হীরকখণ্ডের মতো কিছু বন্ধুত্ব জীবনের পরিধিতে এসে তার অস্তিত্বকে আবার নতুন করে, যেন ওই বলে না যে এনার্জাইজড করে দেওয়া আর কি, সেরকম তেমনই রবীন্দ্রনাথের বন্ধুত্ব যার সঙ্গে হয়েছে, জীবনস্মৃতিতে যার উল্লেখ রয়েছে, তিনি হলেন প্রিয়নাথ। জীবনস্মৃতিতে রবীন্দ্রনাথ বলছেন, প্রিয়নাথ সেন একজন পণ্ডিত, প্রবর, বহু ভাষাবিদ এবং সাহিত্যের সাত সমুদ্রের একজন নাবিক। জার্মান ভাষা সাহিত্য, ফরাসি, সংস্কৃত, ইংরেজি ও বাংলা ভাষা সাহিত্যে তার অবাধ বিচরণ এবং অত্যন্ত প্রগাঢ় ব্যুৎপত্তি।
0: হ্যাঁ, সাহিত্যের রাজপথ থেকে গলি পর্যন্ত সর্বত্রই বলে যায় ছিল তার স্বচ্ছন্দ যাতায়াত, এবং তার সম্পূর্ণ সাহচর্য রবীন্দ্রনাথ নিজে উপলব্ধি করেছেন, উপভোগ করেছেন বলা যায়। রবীন্দ্রনাথ বলছেন, সন্ধ্যা সঙ্গীত লেখার কালে এই প্রিয়নাথ সেনের উচ্ছ্বসিত প্রশংসা পেয়েছেন। বলছেন, যখন তিনি ভগ্ন হৃদয় লেখে

0: তখন প্রিয়নাথবাবু থেকে মানে প্রশংসা পাননি,
1: এতটা
0: প্রশংসা পাননি। কিন্তু প্রিয়নাথ সেনের কাব্যিক বিশ্লেষণ পর্যবেক্ষণে রবীন্দ্রনাথের যথেষ্ট বিশ্বাস এবং সমীহ থাকত। প্রশংসা পাননি সেটা তিনি কিন্তু সহজেই অ্যাকসেপ্ট করেছেন বলা যায়। এবং পরবর্তী সময়ে যখন তিনি সন্ধ্যা সঙ্গীত লিখছেন সেখানে প্রশংসাতে তিনি আপ্লুত হয়েছেন। এই যে একজন বন্ধু পাশে থাকলে
1: নির্ভর করা, আসলে সমস্ত লেখাই প্রথমে প্রিয়নাথ সেনের হাতে তুলে দিতেন, কারণ তিনি অত্যন্ত, এই নয় যে হ্যাঁ ভালো হয়েছে, আমরা বলি না ভালো হয়েছে, একটা আমাদের একটা অ্যাপ্রোচটা অনেক ক্যাজুয়াল থাকে, কিন্তু তিনি সেরকম ছিলেন না,
0: তিনি প্রকৃত অর্থে বন্ধু ছিলেন। সেই জন্যই যেটুকু সমালোচনা করার দরকার বন্ধুর ভালোর জন্য, সেই সমালোচনাটুকুও করতেন, আবার ভালো হলে ভালোটাও বলতেন।
1: একদম সুচিন্তিত মতামত যাকে বলে, বিশ্লেষণটা খুব সূক্ষ্ম, এবং রবীন্দ্রনাথ কিন্তু তাঁর জন্য অপেক্ষা করে থাকতেন, আসলে ডাকতেন যেন আয় তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি।
0: ঠিক সহচরী না হলেও সহচর তো বটে,
1: বন্ধুর অ্যাকচুয়ালি কোনো বয়স থাকে না, সীমারেখা থাকে না, জেন্ডার থাকে না। তো প্রিয়নাথ সেন এমনই এক বন্ধু, হৃদয়ের কথা যিনি বুঝতে পারতেন, লেখার পরতে পরতে কবিকে আরও বেশি গভীরে নিয়ে যেতেন হয়তো, তাই না? আমরা চলে যাব সেই গানে, যে গানের সুরে ওই কথাটা হঠাৎ আমরা বলে ফেললাম, সহচর, সহচরী।

0: প্রিয়নাথ সেন এবং রবীন্দ্রনাথ। এই যে সখ্যতা, অর্থাৎ দেখো আজকের দিনে আমরা বলি না যে আমরা সোশ্যাল নেটওয়ার্কে দেব, হ্যাঁ আমাদের ওইখানেই লেখার একটু কাটাছেড়া হয়, কেউ ক্রিটিক থাকে,
1: লাইক কমেন্ট শেয়ার হবে, কিন্তু সেই সময়ও কিন্তু এই জিনিসটা ছিল,
0: একদম একদম
1: সেটা অন্য ফরম্যাটে ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের সময় সোশ্যাল মিডিয়া ছিল না এবং রবীন্দ্রনাথ সেজন্য তার বন্ধু মহলে শেয়ার করতেন এবং সেই শেয়ার থেকে লাইক কমেন্ট পেতেন এবং

0: লাইক কমেন্ট দ্বারা অনুপ্রাণিত হতেন বলা যায়।
1: আর এইখানে ওই যে মানে যে কাজটি করতেন আর কি
0: ছড়িয়ে দেওয়ার কাজ,
1: আমরা আজকাল বলি না সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করেন, তো সেইটা প্রিয়নাথ সেনের
0: ভূমিকা ছিল সেরকমই।
1: তিনি নিজে লেখাগুলো যেমন পড়তেন, অন্য মানুষদেরও পড়াতেন এবং তাদের মতামত নিতেন এবং রবীন্দ্রনাথকে জানাতেন আর কি। তুমি যেটা
0: তার পরবর্তী সময় তার এফেক্টটা পরবর্তী লেখাতে পড়তো রবীন্দ্রনাথ ঠাকুরের, এটা বলাই বাহুল্য।
1: তার মানে দেখো রবীন্দ্রনাথ কিন্তু লেখার সাথে সাথে মানুষের মধ্যে চলে যেতেন যে কি লেখাটা তারাও কিরকম ভাবে ভাবছেন তথাকথিত যারা আর কি।
0: তিনি যদিও দুঃখ করেছিলেন যে আমার লেখা সর্বত্র গামী হতে পারেনি, কিন্তু এভাবে অনেকটা জায়গায় কিন্তু ছড়িয়ে পড়েছিল তার লেখা। প্রিয়নাথ সেন তার মানে প্রধান হোতা ছিলেন বলা যায়,
1: শুভানুধ্যায়ী তিনি, বন্ধু তিনি। তো এই
0: বয়সে বড় হয়েও কিন্তু এই যে গভীর বন্ধুত্ব, এটা কিন্তু মানে বয়স যে মানে বন্ধুত্বের কোনো বাধা নয়, এটা তার আরেকটা প্রমাণ।
1: আসলে দুটো মনই ইম্পর্টেন্ট না, এবং তারা একটা সূত্রেই বাধা, যেখানে উনি এত, যেটা রবীন্দ্রনাথ মানে ওনার পরিচয় দিতে গিয়েই বলছেন যে এত বিদ্বান মানুষ, সেই বিদ্বান মানুষ যখন রবীন্দ্রনাথের সাহচর্যে তাঁর লেখা নিয়ে কথা বলছেন, রবীন্দ্রনাথের এটা একটা বোধহয় বড় নির্ভরশীলতা যে যেটাই লিখছেন এরম একজন বিদগ্ধ মানুষের কাছে গিয়েও পৌঁছচ্ছে এবং তিনি তো আর সবাইকে পড়াচ্ছেন আর কি। তো রবীন্দ্রনাথের এইসব লেখার কাটা ছেঁড়া ত্রুটি গুণাগুণ বিচার এটার কিন্তু রবীন্দ্রনাথ নিজেই বলছেন তে যথেষ্ট সমৃদ্ধ হতেন আর কি। সেই সময় প্রিয়নাথ সেনের সাহচর্য না পেলে তাঁর কাব্য জমির আবাদে ফসলের ফলন কতটা হতো বা কাব্যের বর্ষা কতটা ঝরঝরিয়ে নামতো তা নিয়ে সন্দেহ আছে।
0: রবীন্দ্রনাথই এই সন্দেহ প্রকাশ করেছেন, জীবন স্মৃতিতে লিখছেন এই কথাগুলো, তিনি নিজেই লিখছেন যে একটা মানে অধ্যায়ই আছে, মানে জীবনস্মৃতির একটা পার্ট সেটা প্রিয়নাথ সেনকে নিয়েই পুরোটা লেখা, মানে এতটাই তার জীবনে প্রভাব বেশি প্রিয়নাথ সেন এই মানুষটির যে তাকে নিয়েই একটি অধ্যায় লিখেছেন।
1: এবং সেখানে ওই কথাটা দেখো, জমির আবাদে ফসলের ফলন কতটা হতো এবং কাব্যের বর্ষা কতটা ঝরঝরিয়ে নামতো, মানে প্রিয়নাথ সেন তাকে এতটাই সাপোর্ট দিতেন মেন্টালি এবং তাতে তার মানে বর্ষা আর বাধা মানত না, ঝরঝর ঝরঝর করে নেমে পড়তো কাব্যের বর্ষা আর কি।
0: হ্যাঁ, আর সেই বর্ষার ঝড় মানে ঝরঝর যে বর্ষা, সে তার গানে কাব্যে সাহিত্যে রবীন্দ্রনাথের নানা লেখায় আমরা নানাভাবে পেয়েছি। আর এই বন্ধুটি পাশে ছিলেন বলেই সেটা সম্ভব হয়েছে, বারবার আমরা সেই কথায় ফিরে ফিরে আসছি। আর শুধু কাব্যের বলয়ের বন্ধুত্বই তো নয়, আরও অনেক কিছু রয়েছে, আমরা সে কথায় আসবো, কিন্তু তার আগে কি একটু গান শুনে নেব?
1: নিশ্চয়ই, সংসারে ঢোকবার আগে সে বন্ধুত্বকে আরও পাকাপোক্ত করে নিই। ডক্টর চিত্রলেখা চৌধুরী এবং পরে প্রমিত সেনের কণ্ঠে দুটি গান পরপর।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে।

প্রিয়নাথ বাবু ছিলেন রবীন্দ্রনাথের সাংসারিক এবং পারিবারিক জীবনের একটি ঢাল বলা চলে। নানা ঝড় ঝাপটায় রবীন্দ্রনাথ যখন অস্থির হতেন, এই প্রিয়নাথ বাবু তাকে সামাল দেওয়ার চেষ্টা করতেন, কবিকে সুর

0: বিয়ে, বিয়ের আগের সমস্যা, বিয়ের পরের সমস্যা ইত্যাদি নানা পারিবারিক ঝঞ্ঝায় রবীন্দ্রনাথকে আগলে রাখতেন, ছাতার মতো সুরক্ষা দিতেন প্রিয়নাথ সেন।
1: শুধু তাই নয়, শিলাইদহ প্রতিসর সাজাদপুরে জমিদার রবীন্দ্রনাথ, নানাবিধ উদ্ভাবনশীল কাজ, সেসব কাজে নিজেকে নিযুক্ত করতেন। এই সব কাজের গুণাগুণ বিচার করে, সঠিক বেঠিক বিচার করে প্রিয়নাথ সেন মতামত দিতেন, এবং অবশ্যই রবীন্দ্রনাথ সেই মতামতে যথেষ্ট গুরুত্ব দিয়ে তারপর কিন্তু পদক্ষেপ নিতেন।
0: একদম, মানে দেখো, একটা জিনিস, সেটা সাহিত্য হোক, বাড়ির কাজের হোক, ব্যবসা হোক, সর্বক্ষেত্রে কিন্তু রবীন্দ্রনাথকে ওই আর কি সাহচর্য দেওয়া এবং এত তো সাহস দরকার যে রবীন্দ্রনাথের মতো মানুষকে বলছেন যে তুমি এটা ঠিক করছো কি না বা এটা করো না,
1: রবীন্দ্রনাথ ঠাকুরের ঠিক ভুল ধরিয়ে দেওয়ার মতো
0: করার মতো। বন্ধু মানে অনেক সময় হয় যে হ্যাঁ সবটাই ভালো, হ্যাঁ যে তুমি এগিয়ে যাও আমি আছি, সেটা না। ইনি কিন্তু বিচার বুদ্ধি সেটা পুরোটাই প্রয়োগ করতেন, এবং কোথায় তোমায় থামতে হবে সেটাও অনেকটা সময় আকার ইঙ্গিতে বুঝিয়ে দিতেন যে না এটা তোমার জন্য নয়। যেমন ধরো ব্যবসার ক্ষেত্রে,
1: হ্যাঁ, যেটা জ্যোতিদাদা রবীন্দ্রনাথেরও ইচ্ছা হলো, দাদার জ্যোতিদাদার মতো,
0: হ্যাঁ জ্যোতিদাদা তো ব্যবসা করতেনই,
1: তার মতো রবীন্দ্রনাথেরও ইচ্ছে হলো, তো
0: ব্যবসা করবে,
1: কোম্পানি খোলা হলো, ঠাকুর কোম্পানি। এই কোম্পানি পাট চাষের উদ্যোগ নিল। আমরা কিন্তু জানি যে আমরা মানে আগে প্রোগ্রামেও আমরা এই বিষয় নিয়ে প্রোগ্রাম করেছি, রবীন্দ্রনাথ ঠাকুর নানা বিষয়ে মানে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসতেন, চাষাবাদ নিয়ে অনেক কিছু করেছেন। তো এইখানে পাট চাষের উদ্যোগ নেওয়া হলো,
0: কিন্তু রবীন্দ্রনাথ কি হলেন,
1: বারবার যেটা হয়েছে, রবীন্দ্রনাথ চাষ মানে চাষাবাদে কখনোই সফল হয়ে উঠতে পারেননি সেভাবে আর কি, লোকসান করলেন এই কোম্পানি চালাতে গিয়ে, দেনার দায়ে জর্জরিত হলেন। উদ্ধারকারীকে
0: প্রিয়নাথ সেন,
1: প্রিয়নাথ সেন
0: একদম একদম, শুধু নিজে দায়িত্ব নিলেন তা না, তিনি ব্যবসায়িক বুদ্ধি দিলেন, এবং ব্যবসায়িক বুদ্ধি দিয়ে কাছ থেকে টাকা নিয়ে সুদ মেটালেন, তার কাছ থেকে টাকা নিয়ে আসলে ধার মেটালেন, এইভাবেই রবীন্দ্রনাথের সমস্ত দেনা তিনি মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। ভাবা যায়, রবীন্দ্রনাথের গায়ে কিন্তু এক ফোঁটা আঁচ লাগতে দেননি
1: তিনি, তার কাজ কিন্তু তিনি তার লেখার কাজ, জমিদারির কাজ, সেগুলো সামলে গেছেন। আর এই যে ব্যবসায় অসফল হয়ে যে মানে দেনার দায়ে পড়লেন, সেই দায়টা পুরো নিজের কাঁধে নিয়ে নিলেন প্রিয়নাথ সেন।
0: এইভাবেই ছায়ার মতো লেগে থাকতেন পণ্ডিত প্রবর বন্ধু চিরসখা প্রিয়নাথ সেন। দেখো আমরা তো বলি আমাদের বন্ধু, আমাদের চিরসখা, তাঁরও কিন্তু সেই সখা, সেই বন্ধু তার জীবনভর পাশে ছিল।
2: শুনুন, আপনি কি পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে শুনেছেন?
3: ভারত সরকার কা লক্ষ সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
2: এতে আপনার বাড়ি সূর্য বাড়ি হয়ে যাবে, মানে বিদ্যুতের বিল আসবে জিরো, আর উৎপাদিত বিদ্যুৎ অতিরিক্ত হলে বিদ্যুৎ গ্রিড বিক্রি করে অর্থ উপার্জনও সম্ভব। তাহলে অপেক্ষা কিসের, এখনই রেজিস্টার করুন পিএম সূর্যঘর .gov.in।
4: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত

জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আমরা আবারও ফিরে এলাম আপনাদের সাথে। আমরা রয়েছি গানদরিয়া 107 FM রেইনবো, জয়শ্রী মুখোপাধ্যায়
1: আর শাশ্বতী দে। আর আজ কথা বলছি রবি ঠাকুরের কথা, আবার শুনছি রবি ঠাকুরের গান। আর আজ যে বিষয়টি নিয়ে কথা বলছি, রবি ঠাকুর এবং প্রিয়নাথ সেনের সম্পর্ক, তাদের বন্ধুত্ব, তাদের পরস্পরের প্রতি যে মানে প্রগাঢ় যে ভালোবাসা, সেই ভালোবাসার কথা।
0: আর দেখো, আমরা তো দেখলাম যে তিনি শুধু কাব্য সমালোচনা করতেন তা নয়, লেখার ব্যাপারে তিনি তার বিপদের সময় একদম ঢাল হয়ে দাঁড়িয়েছেন, দেনা মিটিয়েছেন, এইরকমই এক মানুষ প্রিয়নাথ সেন। এবং তার এই এত ব্যুৎপত্তির মধ্যে কিন্তু আরেকটা বিশেষ জায়গা ছিল, তিনি জ্যোতিষ চর্চায় অত্যন্ত জ্ঞান তাঁর ছিল আর কি। হয়তো রেগুলার তিনি জ্যোতিষ চর্চা করতেন না, কিন্তু যথেষ্ট এই বিষয়ে তার ব্যুৎপত্তি ছিল আর কি।
1: হ্যাঁ, একবার রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর সঙ্গে তার তর্ক হয়েছিল যে ফলিত জ্যোতিষের সারবত্তা বলে কিছু হয় না, কিন্তু প্রিয়নাথ বাবু ফলিত জ্যোতিষ চর্চা করতেন এবং হাত দেখা, কোষ্ঠীবিচার এগুলিতে সিদ্ধ হস্ত ছিলেন, এবং তিনি রামেন্দ্র সুন্দরবাবুকে পরাস্ত করেছিলেন সেখানে, যে না এই সারবত্তা রয়েছে, এটা প্রমাণ করেছিলেন তাকে নানা রকম তথ্য এবং বিচার বিশ্লেষণ দিয়ে। রবীন্দ্রনাথও এই হাত দেখা কোষ্ঠীবিচারে বিশ্বাস করতেন,
0: ঠিক
1: সেটা প্রিয়নাথবাবুকে লেখা চিঠির মাধ্যমে বোঝা গেছে।
0: আসলে কি বলতো, রবীন্দ্রনাথের কোষ্ঠীবিচার করে যা যা লিখে তিনি দিয়েছিলেন অক্ষরে অক্ষরে সত্যি হয়েছিল। এবং তিনি বলেছিলেন যে আমরা জানি একটি রাশি এবং একই লগ্ন যখন হয় লগন চাঁদা, তো সেই লগন চাঁদা ছেলে রবির কোষ্ঠীবিচারের হদিশ পাওয়া যায় যে শুধু সাফল্য নয়, অনেক ঝড় ঝঞ্ঝা, অনেক শোক, মৃত্যু শোক, এসব কথাও কিন্তু বলা ছিল। এবং প্রিয়নাথ সেন যে কোষ্ঠীবিচার করেছিলেন, যা কথা বলা ছিল রবীন্দ্রনাথকে, অভ্রান্ত নির্ভুল কথা।
1: এবং এই রবীন্দ্রনাথকে তাদের যে চিঠিপত্রের আদান প্রদান, সেখান থেকে প্রিয়বাবুকে লিখছেন রবীন্দ্রনাথ, আপনার কাছে আমার ছেলে মেয়ের যে কোষ্ঠীগুলি আছে তা তাড়াতাড়ি বিচার করে যদি পাঠিয়ে দেন তো ভালো হয়। রথির মা অস্থির হচ্ছে, অর্থাৎ বোঝা যাচ্ছে ছেলে মেয়ের

0: মিষ্টিবিচারের জন্য রবীন্দ্রনাথ এই বন্ধুকেই ভরসা করতেন।
1: ভাবা যায় না না, কি বন্ধুত্ব! দেখো, প্রিয়নাথ বাবু রবীন্দ্রনাথের থেকে 7 বছরের বড়, কিন্তু তাতে সখ্যতায় কি কোনো বাধা ছিল?
0: একদম না।
1: আসলে মন দুটো একই কাব্যরসে একই ভাবনায় জারিত। রবীন্দ্রনাথকে জানতে হলে, গোটা মানুষটাকে জানতে গেলে প্রিয়নাথ সেনের বন্ধুত্বের কথা, সেই দিনগুলোর সেই গড়িয়ে যাওয়ার কথা, এগুলো যেমন জীবন স্মৃতিতে আসছে সেই রকম পুরো অধ্যায়ও তিনি কিন্তু রচনা করেছেন। সেখান থেকে পড়া যাবে আর কি বিষয়টা,
0: বিষয়টা জানা যাবে। আমরা যদি এইগুলো না জানি, গোটা রবীন্দ্রনাথকে বুঝে ওঠা কিন্তু সম্ভব হবে না।
1: একদম, প্রাণের সখা হয়ে ওঠা, প্রিয় সখা, আমরা সেই রকমই আজকে সখা বন্ধু, এই রকমই মানুষজনের, মানে এই যে গান তার রবীন্দ্রনাথের লেখায় আর রবীন্দ্রসঙ্গীতে রয়েছে, সেই অংশগুলো আর কি,
0: সেই গানগুলোই আমরা শোনানোর চেষ্টা করছি আপনাদের। আর এই মুহূর্তে আমরা গাইছি
1: স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত। আর আগের গানগুলি আমরা শুনেছিলাম,
0: প্রথমে শ্রীকান্ত আচার্য প্রথম, তারপর রূপঙ্কর, তৃতীয় গান চিত্রলেখা চৌধুরী, চতুর্থ প্রমিত সেন, তারপর ঋতু গুহ, রাহুল মিত্র, এবার স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত।

আজই বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক।

প্রিয়নাথ সেন, তার কথা আমরা শুনছিলাম, রবীন্দ্রনাথের সঙ্গে তাঁর সখ্যতা, এই সব কিছু নিয়েই কিন্তু কীরকম সময় কেটে গেল। একটু আমার মনে হয় যে দেখো, আমরা বারবার বলেছি জীবন স্মৃতিতে রবীন্দ্রনাথ লিখছেন তাঁর সম্পর্কে, তাই না? তো সেটা একটুখানি কি মানে

0: আমরা একটু শোনাতে পারি,
1: মানে শোনাতে পারি, আমাদেরই ভালো লাগবে। প্রিয়নাথ সেনের সঙ্গে আমার নিকট সম্বন্ধ ছিল, নিজের কাছ থেকে দূরে বাহিরে স্থাপন করে তাঁর কথা সমালোচনা করা আমার পক্ষে সম্ভব নয়। তাঁর যেসব লেখা এই বইয়ে সংগ্রহ করা হয়েছে তার অনেকগুলি আমার রচনা নিয়ে। আমি জানি তার কারণটি কত স্বাভাবিক। বাংলা সাহিত্যে যখন আমি তরুণ লেখক, আমার লেখনী নূতন নূতন কাব্যরূপের সন্ধানে আপন পথ রচনায় প্রবৃত্ত, তখন তীব্র এবং নিরন্তর প্রতিকূলতার মধ্য দিয়ে তাকে চলতে হয়েছে।
0: সেই সময় প্রিয়নাথ সেন অকৃত্রিম অনুরাগের সঙ্গে আমার সাহিত্যিক অধ্যবসায়কে নিত্যই অভিনন্দিত করেছেন। তিনি বয়সে এবং সাহিত্যের অভিজ্ঞতায় আমার চেয়ে অনেক প্রবীণ ছিলেন। নানা ভাষায় ছিল তাঁর অধিকার, নানা দেশের নানান শ্রেষ্ঠ সাহিত্যের অবারিত আতিথ্যে তাঁর সাহিত্য রসসম্ভোগ প্রতিদিনই প্রচুরভাবে পরিতৃপ্ত হতো। সেদিন আমার লেখা তাঁর নিত্য আলোচনার বিষয় ছিল।
1: তাঁর সেই ঔৎসুক্য আমার কাছে যে কত মূল্যবান ছিল সে কথা বলাই বাহুল্য। তারপর অনেক দিন কেটে গেল, বাংলা সাহিত্যের অনেক পরিণতি ও পরিবর্তন ঘটল, পাঠকদের মানসিক আবহাওয়ারও অনেক বদল হয়েছে। বোধ করি আমার রচনাও সেদিনকার ঘাট পেরিয়ে আজ এসেছে অনেক দূরে। প্রিয়নাথ সেনের যে প্রবন্ধগুলির কথা তিনি বলছেন, সেই প্রবন্ধগুলিকে সেই দূরের থেকে আজ দেখছি।
0: সেদিনকার অপেক্ষাকৃত নির্জন সাহিত্য সমাজে শুধু আমার নয়, সমস্ত দেশের কিশোর বয়স্ক মনের বিকাশ স্মৃতি উপলব্ধি করছি। বৎসর গণনা করলে খুব বেশি দিনের কথা হবে না, কিন্তু কালের বেগ সর্বত্রই হঠাৎ অত্যন্ত দ্রুত হয়ে উঠেছে। তাই অদূরবর্তী সামনের জিনিস পিছিয়ে পড়তে দেখতে দেখতে নিজেরই জীবিত কালের মধ্যে যুগান্তরের স্বাদ পাওয়া যাচ্ছে।
1: বহু কালের বহু দেশের জ্ঞান ও ভাবের ভাণ্ডারে প্রিয়নাথ সেনের চিত্ত সমৃদ্ধি লাভ করেছিল। তবু তিনি যে কালের মধ্যে প্রতিষ্ঠিত, এখনকার পাঠকের কাছে সে কাল বড়ই দূরবর্তী।
0: একদম, এই লেখার কিছু অংশ আমরা পাঠ করলাম এবং এই কারণেই বলা যে আমরা আমাদের মতো করে প্রিয়নাথ সেন এবং রবীন্দ্রনাথের কথা বলেছি, যেটা জীবন স্মৃতিতে আছে তাঁর ভাবনায়, কিন্তু তাঁর লেখায় বোঝা যায় যে কতটাই আন্তরিক এবং শ্রদ্ধা এই লেখাটার মধ্যে পাওয়া যায়, যে প্রিয়নাথ সেন তাঁর কত কাছের মানুষ ছিলেন। সময় চলেই যায় এভাবে, যুগ পাল্টায়, আমাদেরও সময় চলে এসছে, এবার চলে যাওয়ার সময়। এবং সে কারণে আগের গানটি আমরা মনোজ মুরলী নায়ারের কণ্ঠে শুনেছিলাম, তার আগে স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত, এবং এবার মোহন সিং এর গান শুনতে শুনতে চলে যাব। বন্ধু থেকেই যাবে মনের অন্তরে সর্বত্র, আর আমরাও আপনাদের বন্ধু জয়শ্রী মুখোপাধ্যায়,
1: আশাশ্রুতি দে, এতক্ষণ ছিলাম, আবার ফিরে আসবো নাটক নিয়ে। আর যাবার এই মুহূর্তে যাবার বেলায় রেখে গেলাম মোহন সিং এর গান।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রতিরক্ষা বাহিনীতে দেশজ প্রযুক্তির ব্যবহার ভারতকে শক্তিশালী করে তুলেছে। আকাশবাণীর 136তম মন কি বাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কার্গিল দিবস উপলক্ষে দেশে বীর যোদ্ধাদের অবিস্মরণীয় সাহসের কথা স্মরণ করেন। তিনি বলেন, দেশ মাকে রক্ষার সংকল্পে বীর যোদ্ধারা তাদের সবকিছু উৎসর্গ করেছেন। রাজনৈতিক সহযোগিতার পাশাপাশি প্রতিরক্ষা উৎপাদন এবং গবেষণায় ভারত তার বন্ধু দেশগুলির সঙ্গে সহযোগিতায় এক নতুন দিগন্ত তৈরি করেছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। বিজ্ঞানে ভারতীয় যুবাদের সাফল্যের কথা প্রধানমন্ত্রী তার মন কি বাতে তুলে ধরেন। তিনি বলেন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথমেটিক্স অলিম্পিয়াডে দেশের ছাত্রছাত্রীরা অসাধারণ সাফল্য প্রদর্শন করেছেন, তাদের জন্য গোটা দেশ গর্বিত। কার্গিল যুদ্ধে শহীদ ভারতীয় সেনা জওয়ানদের বীরত্বের প্রতি শ্রদ্ধা জানাতে আজ দেশজুড়ে 27তম কার্গিল বিজয় দিবস পালন করা হচ্ছে। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয় এবং অপারেশন বিজয়ের সফল সমাপ্তি উপলক্ষে এই দিনটি পালিত হয়। আর কিছুদিনের মধ্যেই দেশ স্বাধীনতার মহোৎসবে যোগ দেবে। তেরঙ্গায় রয়েছে দেশের সংবিধানের আদর্শ। এবছরও হর ঘর তিরঙ্গা অভিযান বাস্তবায়িত করতে সার্বিক প্রয়াস চালানো হবে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। দেশে প্রশ্ন ফাঁস রোধে কঠোর পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। আগামীকাল লোকসভায় পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অব আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করবেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। স্বাধীনতা দিবসকে সামনে রেখে পশ্চিমবঙ্গ সরকার আগামী 9-17 আগস্ট রাজ্য জুড়ে হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের নির্দেশিকার ভিত্তিতে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর ইতিমধ্যে সমস্ত সরকারি দপ্তর, জেলা শাসক এবং কলকাতা পুরসভার কমিশনার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে বিস্তারিত নির্দেশিকা পাঠিয়েছে। এ মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: एक प्रकार से पीएम जय अब गरीबों की जय बन गई है।

আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটির বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রতিরক্ষা বাহিনীতে দেশজ প্রযুক্তির ব্যবহার ভারতকে শক্তিশালী করে তুলেছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। কার্গিল দিবস উপলক্ষে দেশে বীর যোদ্ধাদের অবিস্মরণীয় সাহসের কথা তিনি আজ আকাশবাণীর 136তম মন কি বাতে অনুষ্ঠানে স্মরণ করেন। তিনি বলেন, দেশমাতৃকাকে রক্ষার সংকল্পে বীর যোদ্ধারা তাদের সবকিছু উৎসর্গ করেছেন। দেশ তাদের বীরত্ব নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আসামের বন্যা পরিস্থিতির বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোওয়ালের থেকে বিস্তারিত খোঁজ খবর নিয়েছেন। এক সমাজ মাধ্যম বার্তায় শ্রী সোনোওয়াল জানিয়েছেন, তিনি বর্তমানে ডিব্রুগড়ে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করছেন ও সেখানকার প্রকৃত পরিস্থিতি খতিয়ে দেখছেন। শ্রী সোনোওয়াল জানিয়েছেন, দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য একটি আন্তঃমন্ত্রক দল ইতিমধ্যেই আসামে পৌঁছেছে। দেশে প্রশ্ন ফাঁস রোধে কঠোর পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। আগামীকাল লোকসভায় পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অব আনফেয়ার মিন্স সংশোধনী বিল পেশ করবেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বলেছেন, রাজ্যে আইনের শাসনের মাধ্যমে গুন্ডাদের দমন করা হবে। তিনি বলেন, প্রতিবাদ আন্দোলনের নামে যারা সাংবাদিকদের নির্যাতন করেছে তাদের গুন্ডা দমন আইনে সাজা দেওয়ার ব্যবস্থা করা হবে। এদিন তিনি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের সোনাচূড়াতে মন কি বাত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন। অন্যদিকে কলকাতায় নিট আন্দোলনে হিংসা ছড়ানোর ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হয়েছে 14। আজ ব্যাংশাল আদালতে পেশ করা হবে ধৃতদের, তবে গ্রেফতারির সংখ্যারও বাড়তে পারে বলে জানিয়েছে লালবাজার। হুগলি জেলার গ্রামীণ পুলিশের উদ্যোগে দাঁতপুর থানা সাইবার হেল্প ডেস্ক টিম ও সাইবার ক্রাইম থানা এবং হুগলি গ্রামীণ জেলা পুলিশের সাইবার বিশেষজ্ঞদের যৌথ প্রচেষ্টায় সম্প্রতি একটি সাইবার সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের সাইবার প্রতারণার বিভিন্ন কৌশল, নিরাপদ ইন্টারনেট ব্যবহার, ওটিপি, ব্যাংকিং তথ্য ও ব্যক্তিগত তথ্য গোপন রাখার প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিতভাবে সচেতন করা হয়। এ মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর,
3: নাটকের দুপুর
2: 107 FM রেইনবোতে। নাটকের দুপুর,
3: নাটকের দুপুর।
4: আকাশবাণী।

0: ভূত সে ভূত নাকো আছে গুপ্ত সারা ছার রূপ কথাতে ভূত আর মানুষ হলো একাকার।
1: আজকের নাটক লুল্লু, কাহিনী ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, বেতার নাট্যরূপ বৈদ্যনাথ মুখোপাধ্যায়, সঙ্গীত পরিচালনা অলোকনাথ দে, প্রযোজনা জগন্নাথ বসু, নাট্যানুষ্ঠান লুল্লু।

0: এর জন্যে দুঃখ করছেন আমির সাহেব, ফকিরি নিয়ে দেশান্তরি হয়েছেন।
1: হব না, বলেন কি ঠাকুর মশাই, আমার জীবনে এত বড় একটা দুর্ঘটনা।
0: দুর্ঘটনা?
1: আপনি হাসছেন।
0: স্ত্রী বিয়োগকে আপনি দুর্ঘটনা বলছেন? আপনার এই দশাসই যৌবন কাল, তারপর সামনে একাধিক সম্ভাবনা, এমন সময় স্ত্রী হারিয়েছেন, কটা পুরুষ মানুষের এমন ভাগ্য হয়? কপাল দেখেই বুঝেছি ভাগ্যমন্ত পুরুষ আপনি। শাস্ত্রে কি আর সাধে বলেছে, অভাগার ঘোড়া মরে, ভাগ্যবানের বউ মরে?
1: আরে না না না না না, আপনি ভুল করছেন, আমার দিদির ইন্তেকাল হয়নি, তিনি মরেননি ঠাকুর মশাই।
0: ওই একই কথা, যার নাম অপহরণ তার নামই ঊর্ধ্বগমন, তিনি ওপরে টেনে নিয়েছেন। আফসোস করবেন কি মশাই, বিবি আপনাকে মুক্তি দিয়ে গেছেন, সেদিক দিয়ে আমার ব্রাহ্মণী বড় অবিবেচক।
2: ওরে ডাকরা,
0: এই মাঝে কানে গেছে বোধহয়।
2: রাস্তা থেকে লোক ধরে ধরে এনে আমার কুচ্ছ হচ্ছে কেন?
0: না না, এসো ব্রাহ্মণী, তোমার কুচ্ছ করব আমি। এই আমির সাহেব, এই যে আমির সাহেব আমার পাশে।
1: হ্যাঁ, আসসালাম সালাম।
0: আমির সাহেবের বিবিকে কারা নাকি চুরি করে নিয়ে গেছে, তাই ওকে বলছিলাম আর কি, যে কেমন বিবি আপনার বসাই, যে বাড়ির অন্দরমহল থেকে লোপাট হয়ে গেল, নিগদিকিনি আমার ব্রাহ্মণীকে, বুঝবো কেমন চোর?
2: আপনি খেতা করো না।
0: কেন?
2: খুব বুঝেছি।
0: কি হলো?
2: এই বউ বিবির কথা হলেই কেমন সন্দেহ হয় আমার, ভেতরে ভেতরে তুমি ফন্দি আটছো, খান্তমণিকে আর মনে ধরছে না। না
0: কি হচ্ছে, কি হচ্ছে, বাইরের লোক না, তার সামনে কি সব বলছো, আমার মন খারাপ হয়ে যাচ্ছে না। আর আর কি শেষ সময় আছে? হ্যাঁ, চুল উঠে গেছে, এই দেখো দাঁত পড়ে গেছে।
2: হাতি ঘোড়া কি নেই, সব এই ব্রাহ্মণীর জন্য।
0: তা তো ঠিকই, আমি তো প্রতিবার পুজোয় প্রার্থনা করতাম, রূপং দেহি ধনং দেহি, একটা তো পেয়েছি।
2: এই যে এত বড় ডাক সেটা ভূতের রোজা সেজে বসে আছো, সে কার জন্য শুনি? আমি না দিলে ধনপতি মহাজনের মেয়ের ভূত ছাড়াতে পারতে তুমি?
0: ঠিক।
2: ভূত ছাড়ানোর মন্ত্র শিখতে পারতে?
0: ঠিক।
2: আমার জন্য কপাল ফিরিয়েছো, এখন আমাকে হতচ্ছেদটা?
0: ঠিক। না না, মানে না, এটা ঠিক না, মানে ব্যাপার হচ্ছে তুমি একটু এখনকার মতন ক্ষান্ত দাও, ক্ষান্ত মানি যাও, ও ঘরে যাও।
2: দেখছি
0: বাইরের লোক,
2: আমাকে তো আড়াল করতে বললে তুমি বলছো?
0: না না তা নয়, কিছু মনে করবেন না আমি।
1: না না না, ঠিক আছে ঠিক আছে,
0: কিছু মনে করবেন না। এবার আপনি বলুন।
1: মানে হয়েছে কি, একদিন অন্ধকার রাত্রিরে আমার বিবি শোবার ঘরের বাইরে গিয়েছিল, বাড়ির সদর দরজা বন্ধ, এমনিতে কোনো ভয় ডয় নেই। বিবিকে একটু ভয় দেখানোর জন্যে আমি খাটের ওপর বসে বললাম, লে লুল্লু বিবিকে নিয়ে যা।
0: হ্যাঁ,
1: লে লুল্লু বিবিকে নিয়ে যা।
0: লে লুল্লু?
1: হ্যাঁ, লে লুল্লু। ওটা একটা বানানো শব্দ,
0: ও
1: মনে এলো আর বললাম, ওর কোনো মানে নেই, কিন্তু যেই না ও কথা বলে

0: অমনি আমার আস্ত বিবি হুস করে হাওয়ায় মিলিয়ে গেল।
1: রোগ না, বালাই না, লেলুলুলুলু, বাস এটি হাওয়া। বলেন কি মনে হয়? তবে কি জানেন, আপনি ভাগ্যবান। আমার ব্রাহ্মণীকে একবার যদি লেলুলু বলে ওরম করে হাওয়া করে দিতে পারি। দেখি হাতটা, দেখি
0: পরিহাস করবেন না,
1: মানে হাতটা
0: পরিহাস করবেন না ঠাকুর মশাই। বিবি জানার জন্য আমার প্রাণ বড় ব্যাকুল হয়েছে। সবাই বলছে ওকে ভূতে নিয়েছে।
1: সামাজিক ভূত না অসামাজিক ভূত?
0: আগে
1: পেড়ো না কেছো,
0: মানে
1: স্ত্রীলোক নিয়ে টানাটানি কি শুধু ভূতেরাই করে? মানুষ সমাজে অমন অপকর্ম হচ্ছে না, সেগুলো সামাজিক ভূত, আর পাড়ায় থাকলে পেড়ো ভূত। সে ভূত ছাড়াতে থানা পুলিশ করতে হয়।
0: করেছি,
1: ও
0: করেছি।
1: আচ্ছা,
0: কোতোয়ালির দারোগা রোজা ধরতে পরামর্শ দিল।
1: ও,
0: আপনি আপনি আমার বিবিকে ভূতের হাত থেকে বাঁচান ঠাকুর।
1: আমি সাহেব, আমি সাহেব, আপনি তো নিজের চোখে দেখলেন আমি নিজেই কি ভূতের হাতে গৃহবন্দী হয়ে আছি। এ ভূত ছাড়াতে পারছি না।
0: ঠাকুর মশাই, ঠাকুর মশাই, অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি, কিছু একটা উপায় করুন।
1: দেখুন ফকির সাহেব, আপনি
0: আমার নাম ফকির সাহেব না, আমার নাম আমির আলী।
1: হ্যাঁ, তাই তো বলি, যার বউ গেছে সে ফকির হবে কি? সে তো আমির, মুক্ত পুরুষ। শুনুন আমির সাহেব, ভূতে পেলে অবশ্য সে যদি স্থানীয় ভূত হয় আমি ছাড়াতে পারি। হ্যাঁ
0: হ্যাঁ,
1: কিন্তু আপনি বলছেন তো আপনার বিবিকে একবারে উড়িয়ে নিয়ে গেছে। এ আমার বিদ্যে বুদ্ধি মানে এখানে খাটানো চলবে না,
0: খাটানো চলবে না।
1: না
0: তাহলে কি আমার দিদি জানার ফিরবে না?
1: ও কি করছেন? শুনুন, পুরুষ মানুষ বইয়ের জন্য কাঁদছেন কি? খান্তমণি টের পেলে আশকারা পেয়ে যাবে। দেখো কাঁদে তবু, শুনুন শুনুন ফকি ফকি, এই না আমি সাহেব, শুনুন, আরে শুনুন, এ তো ভারী বউ নায়টা দেখছি। আরে শুনুন কি যেন আমি সাহেব, শুনুন আমি আপনাকে সত্যি কথাটা বলছি, শুনুন, কান্নাটা থামান না, কাঁদবেন আমার কথা শুনবেন, এত মা মুশকিল। শুনুন আমার কথাটা শুনুন, আমি বলছি যে আমি প্রকৃত রোজা নই।
0: হ্যাঁ কি
1: ঠিক তাই, ভূত ছাড়াবার মন্তর টন্তর আমি কিচ্ছু জানি না।
0: তবে যে আপনার এত নাম ডাক।
1: হ্যাঁ,
0: আপনার যে এত নাম ডাক,
1: কিচ্ছু জানে না, অথচ নাম ডাকে গগন ফাটে এমন হয় না? হ্যাঁ সব ফুলুকে, লোক মুখে মুখে, একজন শুনলো ভূত ছাড়িয়েছে, ব্যাস, তার ভূত কেমন ভূত কিচ্ছু জানার দরকার নেই, অমনি বলে বেড়াতে লাগলো বামুন ঠাকুরের মতো রোজা হয় না।
0: হ্যাঁ, গ্রামে যাকে জিজ্ঞেস করেছে সেই তো তাই বললে।
1: গিয়ে চেপে ধরুন না, কি করে জানলে, নিজের চোখে দেখেছ? অমনি বলবে লোকে যে বলছে, লোকে যে বলছে। লোকেদের এই স্বভাবের জন্য কত ডাক্তার বদ্যি উকিল মোক্তারের নাম ডাক হয় জানেন? একটা প্রায় মরা রুগী সারিয়েছে, ব্যাস, হাত যশের এই সুখ্যাতি অমনি চাউর হয়ে গেল। কিন্তু কটা যে জ্যান্ত রুগী মেরেছে তার হিসেব কে রাখে মশাই?
0: কিন্তু কিন্তু ঠাকুর মশাই, ঠাকুর মশাই, আপনি তো মহাজনের মেয়ের ভূত ছাড়িয়েছেন।
1: আমি ছাড়াইনি।
0: হ্যাঁ
1: আমি ছাড়াইনি,
0: তবে
1: ভূতের রাজা দয়া করে ছেড়ে গেছেন।
0: ভূতের রাজা?
1: হ্যাঁ, আমার ধনলাভে যাদের চোখ করকর করছে তারা আবার বলে বেড়াচ্ছে, মানে ঝড়ে কাক মরে ফকিরের কেরামতি বাড়ে।
0: তার মানে?
1: তারা বলছে মেয়েটার নাকি হিস্টিরিয়া হয়েছিল, অনেক ডাক্তার বদ্যি দেখেছে, কড়া কড়া ওষুধপত্র পড়েছে, এমনিতেই সেরে যাচ্ছিল। আমার ঝালফুঁকো সব কিচ্ছু না।
0: না না না, আমি তা মনে করি না।
1: আমি করি, আমি করি। হ্যাঁ, মহাজনের মেয়েকে ভূতে পেয়েছিল, ভূত ছেড়ে গেছে, ব্যাস, আমার তাতে কোনো কৃতিত্ব নেই। হ্যাঁ, ভূতের সঙ্গে মানে যোগ সাজসে গোড়া পেটা খেলা।
0: গোড়া পেটা খেলা? সে আবার কেমন ঠাকুর মশাই?
1: গোড়া পেটা খেলা,
0: গোড়া পেটা খেলাটা কি
1: জানেন না?
0: না
1: মানে হচ্ছে ধরুন মামলা মকদ্দমা যেমন হয় আর কি, ধরুন উকিল বাবু খুব স্পিড ঝাড়ছেন তত্তর তত্তর তত্তর করে, ওদিকে কিন্তু ঠিক হয়ে আছে, মক্কেল হেরে যাবে। হ্যাঁ, এই ধরুন আবার এই জমিদার বাবু লেঠেল প্রজার সঙ্গে লাঠি খেলার আখড়ায় লাঠি খেলতে গেলে যেমন হয় আর কি, জমিদার বাবু লাঠি তুলতে না তুলতেই তুখর লেঠেল আগ বাড়িয়ে হেরে বসে
0: থাকে,
1: ঠিক তেমনি আর কি। তাহলে বলি, শুনুন, কাছে আসো, কিন্তু কেউ যেন না জানে।
0: না না না, আল্লাহর কসম কেউ জানবে।
1: আচ্ছা শুনুন তাহলে মন দিয়ে, এই গ্রামে এক তাঁতি বাস করত, খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল হলো তার তানপুরো কিনে। তানপুরো গাইবার যন্ত্র, ওর গলা সাদা চোটে অতিষ্ঠ হয়ে গায়ের সবাই মিলে ওকে তানপুরো

0: শুদ্ধ পাঁচা কোলা করে নিয়ে মিছিল করে কঙ্কাল তলির মাঠে বসিয়ে দিয়ে এলো। নে কত গান গাইবে এবার গা।
1: তারপর তারপর
0: তারপর গান যে করবে শুনবেটাকে। হ্যাঁ, যখন ওকে নিয়ে যাচ্ছে ওই পাঁচা কোলা করে হাত পা ধরে, তখন ও গলার শির ফুলিয়ে বলতে বলতে গেল, যে কঙ্কাল তলির মাঠে গিয়ে আমার গান শুনবে তাকে একখানি গামছা আর এক পন কড়ি দেব।
1: আহারে বেচারা।
0: আরে সবটা শুনুন, তারপর বেচারা বলবেন।
1: আমার খুব খারাপ লাগছে।
0: খারাপ লাগবার কিছু ধরে শুনুন আগে। ওই তাঁতির ওই ঘোষণা লোক মুখে মুখে আমার ব্রাহ্মণীর কানে পৌঁছলো।
1: আচ্ছা,
0: আমার ব্রাহ্মণীর কানে পৌঁছলো।
1: ওরে বাবা,
0: ব্যাস। তখন আমরা খুব গরিব ছিলাম, বুঝলেন? আমি আর খান্তমণি কত যে উপোস দিয়েছি তার হিসেব নিকেশ নেই। তা ব্রাহ্মণের মেজাজটা অবশ্য চিরকালই একটু মানে চড়া ধরনের আর কি।
1: আচ্ছা আচ্ছা।
0: আর এক পন করি তো কম কথা নয়। হ্যাঁ, একদিন বলল ব্রাহ্মণী, যাও না একটু তাঁতির গান শুনে এসো না। সে যে কি গান, তা আপনাকে কি বলবো আমি সাহেব। এক পন করিতে শ্রবণের ক্ষতিপূরণ হয় না। আমিও যাব না, ব্রাহ্মণীও ছাড়বে না। হেজ্জা হেজ্জি টানাটানি করে আমার এমন মেজাজ খারাপ হলো যে কঙ্কালতলির যে মাঠে ওই তাঁতির পো গলা সাজছিল সেখান থেকে দু ক্রোশ দূরে গিয়ে আমি হাজির হলাম।
1: আচ্ছা আচ্ছা।
0: হ্যাঁ, ব্রাহ্মণের ওপর রাগে আমি সংকল্প করলুম আমি বাড়ি আর ফিরব না। হ্যাঁ, আত্মঘাতী হব। শুনুন না, একটা ওষুধ গাছের ডালে গলায় দড়ি দেওয়ার জন্য ফাঁস খাটালাম। ঠিক তখনই দেখি ওষুধ গাছের ডালে একটা ভূত।
1: ভূত? আপনার আপনার ভয় করো না।
0: ভূত আমার পুতের মা, ভূত শাশুড়ির জি, বনবাদারের ভূত প্রেত করবে আমার কি। তারপর জানেন সেই ভূতটা আমার দিকে চেয়ে বলল,
2: এই ও কি করছিস বাচা? গলাটা ওই ফাঁসে গলালি তো, ব্যাস খেল খতম।
0: তাতে তোমার কি?
2: হ্যাঁ,
0: মরবো আমার ইচ্ছে, তুমি বলবার কে?
2: এই চুপ।
0: হ্যাঁ,
2: আমি ভূতের রাজা।
0: ভূতের রাজা? ভূত হলে সবাই নিজেকে রাজা ভাবে। বেঁচে থেকে তো পেট ভরে অন্ন জুটলো না, মরে ভূত হয়ে দেখি রাজা হতে পারি। খবরদার, বাধা দেবে না, বাধা দেবে না। মরা আমার জন্মগত অধিকার, অধিকার।
2: মানছি না, মানবো না।
0: মরা আমার জন্মগত অধিকার, অধিকার।
2: মানবো না, অধিকার। ওরে মরে তো আছিস।
0: হ্যাঁ, তুমি কি অন্তর্যামী ভূত রাজ?
2: ওরে রাজ্যপাট আমার সব গেছে রে, আর রাজা বলে আমাকে লজ্জা দিস না রে।
0: কে নিল তোমার রাজ্যপাট?
2: কে আবার? ওই বেটা, ওই তাদের গায়ের তাঁতির পরে মাকু চালানো হাতে এখন ছুরের চাকু চালাচ্ছে।
0: ও, তুমিও তাহলে আমারই মতন বিপন্ন। ভূতের রানী কি একপন করি চায়?
2: একদম বাচালতা করিস নি, খপ করে হাত বাড়িয়ে গাছের ডালে তুলে নেবো, তখন বুঝবি। শোন, ওই যে গাছের নিচে না ওই তাঁতিপো গান করে, ওইটাই ছিল আমার রাজবাড়ি, জানিস? ও আমাকে না আমাকে বুঝলি প্রাসাদ ছাড়া করেছে রে।
0: আমিও বাস্তুহারা ভূতরাজ, সংসারে নুন আনতে পান্তা ফুরোয়, উপবাস দিয়ে শরীর কালি হয়ে গেল, একে এই দারিদ্র, তার উপর হেঁটলির মতো সতী সদ্ধি ব্রাহ্মণীর গঞ্জনা। বলেছে এক পন কড়ি না নিয়ে ফিরলে ঘরে ঢুকতে দেবে না, হয় আমার দারিদ্র তুমি ঘোচাও নয়তো স্ত্রী ঘোচা। একসঙ্গে দারিদ্র আর স্ত্রী আমি সহ্য করতে পারছি না।
2: কাঁদিস নি, বুঝতে পারছি, পুজো পাঠ আর যজমানির বিদ্যেও তো নেই।
0: আহা, তুমি সত্য দ্রষ্টা ভূতরাজ।
2: ঠিক আছে ঠিক আছে,
0: তোর নাম করি।
2: দীর্ঘায়ু হো। শোন, তুই বাড়ি ফিরে যা, বুঝলি?
0: খালি হাতে?
2: হ্যাঁ।
0: দারিদ্রের সমাধান কি শুধু উপদেশ?
2: আরে না না না, শোন না, তোর সুদিন আসছে।
0: তুমি রাজা, যথার্থ রাজনীতির বুলি কপচাচ্ছ।
2: হ্যাঁ, তোদের গায়ের ওই ধনপতি মহাজন, সে তো মস্ত লোক, কেন দরিদ্র ব্রাহ্মণকে কিছু দান খয়রাত করতে পারে না?
0: মরাধম, পাষণ্ড,
2: কি বললি? স্টুপিড, কি বললি?
0: তোমাকে বলিনি ভূতশ্রেষ্ঠ, আমি বলছিলাম ওই ধনপতি মহাজনটা, দেবদিজে তো ভক্তি নেই তার।
2: না, ভূত পেরেতে তো আছে,
0: ইংরেজি পড়া বাবু লোকদের তাও নেই।
2: জানলি, তারা না ভূতের অবদ্ধ।
0: কেন?
2: তাদের ভয় করি আবার ভক্তিও করি, মানে ভয় করি এই কারণে পাছে মহাপ্রভুরা গায়ে আর কি টলে পড়েন, মানে কি।

0: বমি টমি করে দেয় নাকি। আর ভক্তি করি কেন জানিস, ওই এটা সেটা খেয়ে না ওদের মনের কোঁচকা ঘুচে গেছে, মানে মনের অন্ধকার ঘুচে গেছে। আর জানোই তো বাপু, বিনা অন্ধকারে আমরা অসহায়।
1: ধনপতি মহাজন ইংরেজি পড়েনি?
0: পড়েনি তো
1: না।
0: তাহলে শোন, কালি ওর মেয়েকে ভূতে পাবে, মানে আমি ওর ঘাড়ে চাপবো আর কি, কিছুতেই ছাড়বো না।
1: কিন্তু মহাজন শহর থেকে পাশ করা ডাক্তার আনবে?
0: আনুক, আনুক না, কত আনবে, আনুক। রোগীর বুক পিট পরীক্ষা করার জন্য ওদের কাছে একটা নল থাকে না, আমি সেই নলের মধ্যে বুঝলি ফুস করে ঢুকে পড়ব।
1: তুমি নলে ঢুকবে?
0: হ্যাঁ।
1: আচ্ছা,
0: ওরা আমাদের সঙ্গে পারবে? তখন দেখবি ডাক্তার, বদ্যি, হাকিম, রোজা, ও সব ফেল মেরে যাবে। তখন করবি কি, তুই গিয়ে বলবি আমি সারিয়ে দেব তোমার মেয়েকে।
1: বললি হলো, সারাবো কি করে?
0: আরে আরে আরে, লাইন আছে রে, লাইন আছে। তার
1: কি লাইন?
0: এই তুই রোগীর ঘরে গিয়ে খুব একটা ঢম্বি তম্বি করবি।
1: আচ্ছা,
0: রোগীর বিছনা চারদিকে বন বন বন বন বন বন করে পাক খাবি, আর অং বং চং সব মন্ত্রা উড়াবি।
1: অং বং চং করে তারপর
0: বুঝলি, ওরকম তো অনেকই আসবে, ঝাড়ফুঁক করবে।
1: আচ্ছা,
0: তার মধ্যে কোনটা যে তুই তা তো আমি ঠিক চিনতে পারবো
1: না।
0: তুই তখন রুগীর কানে কানে বলবি, মানে বেশ জোরে জোরে কুক দিয়ে বলবি, ছেড়ে যা, ছেড়ে যা বলছি, গেলি
1: গেলি।
0: তারপরে তারপরে ওই ফিস ফিস করে বলবি, ভূতরাজ, আমি সেই গরিব বামুন এইছি, ব্যাস।
1: আচ্ছা,
0: অমনি আমি মহাজনের মেয়েকে ছেড়ে চলে যাব।
1: আচ্ছা আচ্ছা,
0: কেমন বুদ্ধি
1: বলতি!
0: আর তখন মহাজন খুশি হয়ে তোকে কাঁড়ি কাঁড়ি ধন দৌলত দিয়ে তোকে বিদায় করবে, তোর দুঃখ ঘুচে যাবে। আচ্ছা,
1: বুঝলেন আমির আলী সাহেব, ওই করুণাময় ভূতের রাজার কৃপায় আমার লক্ষ্মী লাভ।
2: আচ্ছা,
1: মহাজনের মেয়ের ভূত ছাড়লো, মেয়েটা উঠে বসলো, আর আমারও নাম ছড়িয়ে পড়লো চারদিকে। এখন অবশ্য ভূতের সঙ্গে যোগ সাজস না করেও কাজ হচ্ছে, মন্ত্র পেয়ে গেছি তো।
2: কি মন্ত্র?
1: রোজা হিসেবে ডাক পড়লেই রুগীর কানে কানে গিয়ে বলি, তাড়াতাড়ি যাবি তো যা, নইলে আজই এখানে তাঁতির গান দেব।
2: তাহলে তাহলে দয়া করে চলুন না ঠাকুর মশাই, আপনার সেই করুণাময় ভূতটিকে গিয়ে ধরি।
1: সে কি করবে?
2: যদি আমার বিবিকে উদ্ধার করে দিতে পারে। ভূতে ভূতে অবশ্যই আলাপ পরিচয় আছে, শাদী বিয়েতে অন্নপ্রাশনে দেখা সাক্ষাৎ হয় নিশ্চয়ই, অন্তত কে নিয়েছে সে খবরটা তো দিতে পারবে।
1: বিনা মূল্যে উপকার চাইছে?
2: আরে না না,
1: জনসেবা?
2: আরে না না না, ছি ছি ছি ছি ছি ছি, পারিশ্রমিক দেব।
1: তাহলে পরোপকার না করার কি আছে, চল।
2: হ্যাঁ চল চল।
3: ব্রাহ্মণে আমিরে এবে হইল গলাগলি, উভে মিলে পার হইলেন মাঠ কঙ্কাল তলি, অসত বৃক্ষ পানে দৃষ্টি জুড়ি চায় কর, করিতে লাগিল স্তুতি মিনতি বিস্তার।
1: তুমি প্রভু করুণাময়, তুমি ভূতের রাজা, তোমার কৃপা বিনে অঙ্গ হইতো ভাজা ভাজা।
2: ও জনাব ভূত সাহেব, আমার খোয়া গিয়েছে গিন্নি, ফিরে পেলে কাঁচা পাকা চড়াই বসিনি।
1: বাস বাস বাস, এই সিন্নীতি শেষ।
2: আচ্ছা
1: আদলা,
2: আচ্ছা
1: চুপ করে দাঁড়ান, ভূতের রাজা আমাদের প্রার্থনা শুনেছেন, দেখছেন না গাছের উপর যেন ঝড় বইছে, গাছটা দুলছে। গাছের নিচে দাঁড়াবেন না, সরে আসুন। হ্যাঁ, ওনার দিক দিকের পাটা যদি ঝুলিয়ে দেন, ব্যাস মাথায় টক করে লেগে মাথায় টোল পড়ে যাবে। এদিকে সরে আসুন, সরে আসুন। হ্যাঁ, আরে ও কি বুঝি, গাছের ডগার দিকে তাকান।
2: কোথায় কোথায়?
1: ওই তো ওই তো, একবারে গাছের ডগা,
2: গাছের ডগায়।
1: হ্যাঁ, দিন দুপুরে চারদিকে সূর্যের আলো, আর গাছের ডগায় এক ধাবলা অন্ধকার।
2: আরে আরে, তাই তো,
1: তাই তাকে দেখুন, ফিকে অন্ধকার, তেমন একটু একটু করে জমাট বাঁধছে, গাঢ় হচ্ছে।
2: ঠাকুরমশাই ঠাকুরমশাই, আমার কেমন ভয় ভয় করছে, গায়ে কাঁটা দিচ্ছে। ঠাকুরমশাই ঠাকুরমশাই, অন্ধকার জমে জমে কি হবে?
1: জল জমে যেমন বরফ হয়, অন্ধকার জমে তেমনি ভূত হয়। ওই অন্ধকার গোলকে কঙ্কাল সার নরমূর্তি ধারণ করছেন করুণাময় প্রভু ভূতং।
2: ভূতং?
1: প্রভু ভূতং, হ্যাঁ ভূতং, গৌরবে অনুষ্ঠ দিচ্ছি। এত বিরক্ত করছেন, একটু বলতে দিন।

0: ঠিক আছে ঠিক আছে।
1: দরিদ্রের নারায়ণ, উমেদারের আশ্রয়, ধনবান শক্তিমান মনুষ্য সদৃশ একটি শ্রেণী। ওই দেখুন আমির সাহেব, ওই দেখুন আমির সাহেব, দেখুন ভালো করে, জল ছবির মতন একটু একটু করে ফুটে উঠছেন তিনি, নররূপী ভূতং।
0: নররূপী ভূতং?
1: নররূপী ভূতং?
0: নররূপী ভূত? ভূত কখনো মানুষ হয়
1: না?
0: না।
1: আমার গুরু পুণ্যপাদ ত্রিশঙ্কু মহারাজ বলেন, অন্ধকার জিয়ে রাখতে পারলেই ভূতের রাজত্ব কায়েম হয়। আর অন্ধকার কি একরকম? অজ্ঞানের অন্ধকার, অবিদ্যার অন্ধকার যেমন আমি, কুসংস্কারের অন্ধকার, হিংসার দেশ, কপটতা, ভণ্ডামির অন্ধকার যেমন মনে করেন আমাদের ধনপতি মহাজন। ভূতে মানুষে ভেদ নেই আমির সাহেব, ভূত মানুষ হতে পারে, আবার মানুষের মধ্যেও ভূত দেখতে পাবেন।
0: কিরকম কিরকম?
1: আট কুড়োর ধন লুটে পুটে খায় পাঁচ ভূতে, তারা মানুষ না। পয়সা হলে ভূতের বাপের ছাদ্য করে পুঁতে, তারা মানুষ না।
2: ভূতের বেকার খাচ্ছে কারা দিনে রাতে, তারা মানুষ না।
1: তারা মানুষ না? তারা প্রণাম হই, প্রণাম হই। মহাপ্রতাপান্বিত শ্রীল শ্রীযুক্ত ভূতরাজ মহাশয়, শারীরিক কুশল তো?
2: অকুশল হবে কেন? আমরা ভূতেরা মানুষের বেগার খাটি না, রাজার তো অঙ্গ নাড়তেই হয় না।
1: মানে আপনারা মানে আমাদের তুলনায় উচ্চ শ্রেণীর জীব।
2: খুব যে তেল দিচ্ছিস রে বামনা, আবার কি মনে করে বলি সঙ্গে উঠিকে বিশ্বাসী না অবিশ্বাসী?
1: ইনি হলেন আমির সাহেব, দারুণ বিশ্বাসী।
0: সালাম সালাম।
1: দারুণ মানে বলছিলাম যে এর একটা উপায় করে দিতে হবে ভূতাবতার।
2: তা এই বুঝি সেই গান গাইছিল, ওই কি যেন গান, ওই খোয়া গেছে গিন্নি।
0: জি হ্যাঁ জি হ্যাঁ। ফিরে পেলে কাঁচা পাকা চড়াই বসিনি,
2: চড়াই বসিনি।
0: জি হ্যাঁ।
2: গিন্নি চুরি গেছে বলি স্বেচ্ছায় না অনিচ্ছায়?
0: না না জনাব ভূত সাহেব, আমার বিবি বড় অনুগত ছিল আমার। একদিন ওকে ভয় দেখাতে গিয়ে বললাম লে লুল্লু।
2: লে কি বললি?
0: লে লুল্লু।
2: লে লুল্লু হয়েছে? তবে তো লুল্লুই লিয়েছে।
0: লুল্লু কে?
2: লুল্লু হলো একটা সভ্য ভব্য নব্য মডার্ন ভূত আর কি।
0: মডার্ন ভূত?
1: ও শাকিন
2: ধরবে আদব, রাজাকে শুধু স্মুটি মাছের দর। এই বলবার জন্য অন্য ভূত আছে।
0: ও অন্য ভূত আছে? বলুন বলুন কে আছে কে আছে।
2: শোন, এখান থেকে 10 কোষ দূরে মাটির মধ্যেখানে একটা পুরনো কুয়া আছে, জল নেই, একদম জল নেই, তাতে শুকনো খটখট করছে। ওই তার মধ্যেই বুঝলি আমাদের ঘ্যাঘো ঘ্যাঘো ভূত ওখানে বাস করে।
0: ঘ্যাঘো?
2: হ্যাঁ ঘ্যাঘো। কে অবশ্য আমাদের ভূতেদের গেজেট বলতে পারো, ওর কাছে গেলেই তোমরা সন্ধান পাবে। তবে ব্যাপারটা কি জানো, কিছুদিন হলো ঘ্যাঘো আর কুয়োর বাইরে আসছে না, কে জানে, ডাকলেও সাড়া দেয় না। শুনেছি ওই ভূতিনী ঘটিত বিষাদে নাকি ভুগছে। এই তবু দেখো, চেষ্টা টেষ্টা করে দেখতে পারো।
1: আচ্ছা পেন নাম ভূতরাজ।
0: সালাম সালাম। এই তো সেই কুয়ো, কিন্তু এখানে তো কাউকে দেখছি না ঠাকুর মশাই।
1: হ্যাঁ কূপের মধ্যে ঝুঁকে পড়ে ডাকুন না।
0: হ্যাঁ কূপের মধ্যে
1: ঝুঁকে পড়ুন।
0: বাপরে বাপ, ভেতরটা যে ভীষণ অন্ধকার।
1: আরে বাবা অন্ধকার বলি তো, ওই ঘ্যাঘো না খ্যাঁকো ও সেই ভূতটা আছে এখানে, ডাকুন না ডাকুন।
0: হ্যাঁ ডাকি। জনাব ঘ্যাঘো সাহেব, ঘ্যাঘো জি,
1: ঘ্যাঘো বাবু, ঘ্যাঘো বাবু,
0: ঘ্যাঘো জি
1: বাড়ি আছেন?
0: আছেন নাকি?
1: কোনো সাড়া শব্দ নাই যে, এখন উপায়
0: কি? উপায়?
1: হ্যাঁ
0: কি উপায়?
1: দাঁড়ান চেষ্টা করে দেখি আরেকবার, শেষ চেষ্টা। কুয়োর মধ্যে থাকলে বাছাদানার ঘাপটি মেরে বসে থাকতে পারবে না। ঘ্যাঘো বাবু, ঘ্যাঘো বাবু, আর ওই ধাষ্টামো করবেন না, নইলে এখানে তাঁতির গান লাগিয়ে দেব।
0: একটা অন্ধকার উঠে এলো যে,
1: ওই অন্ধকারই ঘ্যাঘো রূপ ধরবে, ওই দেখো

0: দেখুন আমি সাহেব বেঁটে খেটে হাড় ওঠা বুড়ো, চোখ মুখ নাক থেকে অগ্নি স্ফুলিঙ্গ বেরুচ্ছে, হাঁটু পর্যন্ত পা নেই তবু হেঁটে বেড়াচ্ছে। আপনি কি গ্যাঙ্গবাবু?
1: কি চাই কি চাই?

0: আমির এর স্ত্রীকে নিয়ে কেটে পড়েছে।
1: মিথ্যে অপবাদ দিও না বলছি,
0: না না,
1: মনুষ্য সমাজের এসব প্রথা আমাদের ভূতেদের মধ্যে অচল। তাহলে আমিও নাকেশ্বরীকে নিয়ে ভাগতাম। তবে হ্যাঁ, অনেক কালে কুয়োর মধ্যে আছি, নব্য ভূত সমাজের প্রগতির সংবাদ বড় একটা রাখি না।
0: তাই জন্য বলছিলাম ঘোঘো বাবু, যে খোঁজ খবর করে একটু যদি দেখো তাহলে গায়ে তাঁতিরও খুব ইচ্ছে যে তুমি আমাদের একটু সাহায্য করো।
1: গানের হাত থেকে বাঁচতে গেলে তো করতেই হয়। কি খোঁজ চাও?
0: মানে খোঁজ চাই ওই আমিরের বিবিকে লুল্লু কোথায় রেখেছে।
1: তার আমি কি জানি?
2: তবে যে সবাই বলে তুমি ভূতদের গ্যাজেট,
1: বলে কে বলে?
2: সবাই বলে। তাত করলে তো হবে না।
0: আমি সাহেব, আস্তে আস্তে আস্তে একটু আস্তে, আমরা তক্কা তক্কি করতে আসিনি। চলুন আমি সাহেব, চলুন আমরা তাঁতির পোকে গিয়ে বলি।
1: আমাকে ভিটে থেকে উৎখাত করার ফোন দি না। জানো জানো জানো বলছো, যখন খুঁজে পেতে দেখি
0: আসো না
1: আর চিবুক ধরে আদর করতে হবে না। জানো নাগরা জোড়া নিয়ে আসি।
2: কি আনতে যাচ্ছে ঠাকুর মশাই?
1: নাগরা জোড়া।
2: নাগরা জোড়া পাই নেই তার আবার নাগরা?
1: এই ভূত সমাজে যার পা আছে তার জুতো নেই, যার জুতো আছে তার পা নেই। পা নেই তো কি হয়েছে, হাতে পড়িব?
2: তাদের কি দরকার? তো দেরি হয়ে
1: গেল। দেখুন না দেখুন না, এই নাগরা হাতে পড়ে যেখানে যেতে চাইবো ঝড়ের বেগে বাতাসে ওপর দিয়ে সাইং সাইং করে চলে যাবো।
2: সাইং সাইং করে?
1: হ্যাঁ। ও বলো কোন দিকটা আগে খুঁজবো?
2: সমতল আর খুঁজতে তো বাকি রাখিনি।
0: না
2: মানে জনাব ঘ্যাগো সাহেব, তুমি একবার পাহাড় অঞ্চলটা দেখে এসো।
1: পাহাড় অঞ্চল? ঠিক আছে, তাই সই। দেখো এবার ভূতের নাগরা এই
2: কোথায় হিমালয়ে গেল ঠাকুর মশাই?
3: হ্যাঁ
2: গোভূত, হিমালয় সত্যি সত্যি মেঘের উপর দিয়ে উড়ে যাচ্ছে।
0: হ্যাঁ হ্যাঁ, তাহলে এক কাজ করুন, আপনি এখানে অপেক্ষা করুন, আমি বাড়ি ফিরি।
2: না না না না না, আমি একা ভয় করছে আমার।
0: না না, আপনার ভয় করতে পারে, কিন্তু ঘরে কি ভূত পুষেছি দেখেই তো এসেছেন। তাই বলছি আপনার ভূত ছেড়ে গেছে, তবু যে কেন সাধ করে ভূতগ্রস্ত হতে চাইছেন আমি বুঝি না। আমি চলি, বুঝলেন? আপনি এখানে থাকুন, আমি চলি। আমি সাহেব চলি আমি।
2: আচ্ছা।

0: আল্লাদে
1: ঠ্যাং জলে নেমেছে
0: মানুষের গন্ধ পেয়েছে,
1: ঠ্যাং জলে নেমেছে
0: মানুষের গন্ধ পেয়েছে।
2: আশ্চর্য সুন্দরী
3: লুল্লু, এবার আমির আসবে, দেখ না তোকে কি করি।
2: ওই আনন্দে থাকো বিবি, ছিঁড়বে না যে শিখে, এতদিনে খসম তোমার করেছে এক নিকে।
3: কখনো না, দূর হ পাজি।
2: এখনো হবি না রাজি, দেখবো কাজী, দেখবো পুরুষ,
3: হ্রদের জলে দেখবি সুরত। কি থোক না মরি,
2: খুব যে দেখি রূপের দেমাক, কিসের এত ফল ফড়ে।
3: করবি কি,
2: ধৈর্য দি, কামড়ে দি।
3: দাঁত ছাড়া আমার কিন্তু হাতেতে নখ আছে, বাঁচতে চাস তো পালা এখন, ওর ছে শাওড়া গাছে।
2: আরে কিছুতেই তো বাঘ মানে না ভালো মানুষের জি।
3: করবি কি,
2: দেখবি নি, ফেলবো খুলে হাতখানি।
3: যতই দেখা কেরদানি, ভূতের গলায় মালা দেব না, এমন আমি খানদানি।
2: এই জাপানি ভূত, আমি তোর ভূত।
3: পাকা
2: আঙুলে তুলব কি।

0: তারপর তারপর গেগো গেগো তারপর কি দেখলে ভাই? বলো বলো বলো বলো, উৎকণ্ঠায় আমার প্রাণ কণ্ঠায় উঠে এসেছে। লুল্লু লুল্লু আমার বিবির ওপর কোনো রকম জোর জবরদস্তি করছে না তো?
1: দেখলাম বিবি সাহেবাকে কোনো রকমই বাস করতে না পেরে লুল্লু ভয়ানক রেগে গেল।
0: তারপর
1: একের নম্বরের গুন্ডা, শরীরটা ওর ফুলে ফুলে দ্বিগুণ হলো, ভূত না হলে পটাশ করে ফেটে মরে যেত। শরীর থেকে তখন আগুনের ফুলকি ছুটছে।
0: সর্বনাশ!
1: নব্য ভূতেরা স্ত্রীলোকের মন জয় করার জন্য কত ক্যাজ জানি না করে, আমাদের সময় এসব ছিল না।
0: কি কি করলো লুল্লু?
1: রাগের চোটে দেখালো ক্যারাটে, পুম ফটাস পুম ফটাস
0: ক্যারাটে।
1: হ্যাঁ, এক টানে বাঁ হাতখানা খুলে ডান হাতে বু বু করে ঘোরাতে লাগলো, আবার ডান হাতখানা খুলে বাঁ হাতে বু বু করে ঘোরাতে লাগলো, পা দুটো খুলেও ওই রকম ঘোরাতে লাগলো। তারপর চোখের কোটা থেকে চোখ দুটো বার করে লোপালুপি খেলতে লাগলো, যেন ভাটা নিয়ে গেন্ডুয়া খেলছে। এসব নাকি একালে করতে হয়, স্ত্রীলোক নাকি ওতেই মজে যায়।
0: মোটেই না, মোটেই না, আমার বেগম সেরকম নয়।
1: এখনো সব বলা হয়নি আমির সাহেব। এরপরে লুল্লু কি করলো জানো?
0: কি করলো?
1: গাছের বোঁটা থেকে ফল ভেঙে নেবার মতো পটাশ করে খুলে ফেললো
0: কি
1: নিজের মুন্ডুটা। মুন্ডুটা হাতে নিয়ে লুল্লু বললো, তোমাকে এক বছর সময় দিলাম, এর মধ্যে যদি আমাকে বিয়ে করতে রাজি না হও তোমার সামনে এই মুন্ডু আমি চিবিয়ে খাবো।
0: বাঁচলাম ভাই ঢ্যাঘো, এখনো বিবিকে উদ্ধারের সময় আছে। তাহলে একটা একটা উপায় বলে দাও, একটা উপায়।
1: এই দেখো, ভূত হয়ে ভূতের বিপক্ষতা করব, তাহলে তো ভূত সমাজে আমি আর মুখ দেখাতে পারবো না।
0: মনুষ্য সমাজে এতে কোনো দোষ হয় না, বরং যে যত বিপক্ষতা করতে পারে সে তত প্রতাপশালী।
2: হ্যাঁ হ্যাঁ,
0: আমাদের মধ্যে একটা তো কথাই আছে।
1: কি কথা?
0: ইষ্ট তো করবই না, অনিষ্ট যে করবো না, কি দিবি দে।
1: হ্যাঁ, ও তাই বুঝি। তবে কথা কি জানো, যা দেখে এলাম তাতে মানুষের সাধ্য নেই ভীমতাল হ্রদের জলে ডুব দিয়ে সুরঙ্গ পথে লুল্লুর ঘরে প্রবেশ করে।
0: আমি যাবো, আমি যাবো, আমি যাবো, তুমি আমাকে পথ বলে দাও, আমি যাবো।
1: এই দেখো, ওই জলে নাবলেই জমে যাবে আমির সাহেব। তবে একান্তেই যদি যাবে, তোমাকে একটা বুদ্ধি আমি দিতে পারি।
0: কি বুদ্ধি?
1: না না না না, তাতেও ভূত সমাজের অনিষ্ট হয়।
0: আর তাতে কি?
1: তাতে কি মানে?
0: সাড়ে কি আর তোমাদের ভূত বলে?
2: হ্যাঁ,
0: মানুষ একজনের ইষ্টের জন্য হাজার জনের অনিষ্ট করতে পারে।
1: হ্যাঁ
0: হ্যাঁ, ও তো হামেশাই হচ্ছে, ওতে কোনো দোষ নেই।
1: হবেও বা, বহুকাল কূপে বাস করছি, অনেক আধুনিক চিন্তা ভাবনার খবর রাখি না। তবে শোনো, এক কাজ করো, যদি বেশ নাদুস নুদুস একটি ভূত ধরে তা তেল বার করতে পারো।
0: কি কি কি?
1: নাদুস নুদুস ভূতের তেল, সেই ভূতের তেল গায়ে মেখে লুল্লুর ঘরে অনায়াসে চলে যেতে পারবে। আর ভূতের লিভার অয়েল বড় উপকারী, সংগ্রহ করে খেয়ে একবার দেখো।
0: ভূতের তেল বাজারে কিনতে পাওয়া যায়? বাজারে কিনতে পাওয়া যায় ভূতের তেল?
1: কি করে পাবে? ভূত তো ভূত ধরে তার তেল বার করে ব্যবসা করবে না, অতি নিন্দে হবে। তো মানুষ তো বলছে সবই করে, তোমরা করছে।
0: ব্যবসার পরিকল্পনা এখন থাক, এখন ভূত কোথায় পাবো তাই বলো। তোমাকে ছাড়া, তোমাকে ছাড়া।
1: ও বাবা, মনুষ্য সমাজে এই বিবেচনা তাহলে আছে, খুশি হলাম। শোনো, এই মাঠের প্রান্তে গোগো নামে একটি গলায় দড়ি ভূত বাস করে।
0: গোগো?
1: হ্যাঁ, গলায় দড়ি ভূত।
0: গলায় দড়ি?
1: তুমি গলায় দড়ি দিতে প্রবৃত্ত হচ্ছে এমন ভান করে সেখানে যাও।
0: আচ্ছা,
1: গোগোর তাহলে তুমি সাক্ষাৎ পাবে।
0: তাহলে তাহলে তাই করি। হ্যাঁ, সালাম সালাম ঘ্যাঘোজি, চলি।
3: কি কি করলি ঘ্যাঘো?
1: আরে নাকেশ্বরী যে গো, হায় রে, আয় ভূতিনি।
3: সোহাগ দেখাস নি, ভূতের শত্রু মনুষ্য সয়না চোখে এ বিশ্ব, অন্য নিয়ে পালিয়ে গেল নিংরেণিতে ভূতের তেল, কি অক্কেল!
1: ওরে নাকেশ্বরী, নাক নাড়িস নি, জানিস না তো গোগো গলায় দড়ি, কি একখানে কঞ্চি, ওর জন্যই তো তোর সঙ্গে আমার বিয়েতে পরে ভাঙছি।
3: তোকে করবো বিয়ে,

0: ওর পেছনে মানুষ না দোষ, সমাধি উঠবে শোর, রাজার কানে উঠলে বলবে তেল হয়েছে তোর।
1: রাগ করে না নাকেশ্বরী, নাই বা হলি প্রাণেশ্বরী, করিস নে পাঁচ কান, তেল পেলাস লিভার অয়েল দিয়েছি বিধান।
2: আচ্ছা এটা তো তেল মারাই কল,
3: আগে বিদেশি কল নয় স্বদেশি ঘানি, স্বদেশি বলদে টানে।
2: ও আচ্ছা, আমার যে একটা উপকার করতে হবে ভাই।
3: উপকার?
2: হ্যাঁ
3: বল।
2: এই আমার এই বাঁশের নলটি চন্ডুর নল, এর মধ্যে একটা ভূত ধরে এনেছি।
3: ভূত?
2: হ্যাঁ ভূত, ভূতটিকে ঘানিতে মেরে তেল বের করে দিতে হবে।
4: আমাকে ঠকিয়ে নলের মধ্যে পুরে কলু বাড়ি নিয়ে যাও, ঠক জোচর কোটাকার পরে কথা ঠিক নেই।
2: কোন কোন কথা তার ঠিক নেই গো গগো?
4: পাগড়ি পাকিয়ে ফাঁস বানিয়ে গলায় দড়ি দিতে যাচ্ছিলে আমির সাহেব, তা দিলে না কেন? ছ্যা ছ্যা ছ্যা, গলায় দড়ি, মরবো বলে মরে না, সে আবার একটা মানুষ। নলের ভেতরে চন্দুর মরা পোড়া গন্ধ, ওরে বাপে বাপ, আমার মাথা ঘুরছে, বমি করে ফেলবো, আমাকে ছেড়ে দাও না মাইরি। তখন না বলেছিলে এর মধ্যে ঢোক, তোমাকে ভূতের বিরোধী দলের নেতা করবো।
2: আরে করবো করবো, বিরোধী দলের নেতা করবো, অত তাড়া কিসের গোগো? আচ্ছা ভাই, এটাকে পিসের তেল বের করে দিতে পারবে তো?
3: খুব পারবো, পেশাই তো আমার পেশা গো। ওই নলের মুখের ছিপি খুলে ওটাকে ঘানি গাছের ভেতর ঢুকিয়ে দিন দিন। তিল সর্ষে তিসি পোস্ত কত কি পিসে তেল বার করলাম, আর একটা ভূতের তেল বার করছি।
2: ভূতের লিভার অয়েলটা কিন্তু আলাদা ছিল।
3: লিভার অয়েল?
2: আপনার
3: লিভারের তেল আলাদা,
2: কিরম রং?
3: ইস, ভূতটা একেবারে চিউড়ে হয়ে গেছে।
4: বাপরে বাপ, ভূত বলে মেচে আছি
3: তা সত্যি
4: বেরোবো, সব আম বাপরে লল লল লল লল লল লল লল করছে, বাপ রে বাপ, দাঁড়াতে পারছি না। আমি একদলা ভূত অদ্ভুত, মায়েরে তোমরা মানুষেরা কত রঙই জানো। আহ,
3: হাই বাপ, কেমন ফুস করে অদৃশ্য হয়ে গেল গো। আচ্ছা আচ্ছা, ভূতের তেলে কি হয়? শীতের বেগুন ভাজা পাঁপড় ভাজা খাওয়া যায়?
2: আরে দূর মশাই, এ তেলের উপকার ভক্ষণে নয় মর্দনে।
3: মর্দনে?
2: গায়ে মাখলে অন্য মানুষ,
3: অন্য মানুষ।
2: ভূতের তেল মেখে ভূতের সঙ্গে লড়বো, ঝাঁপিয়ে পড়বো হিমালয়ের ভীমতাল হ্রদে।

0: আমি বেগম, আমি আমি আমি তোমার আমি
1: আমির, কি স্বপ্ন না সত্যি?
0: না না, ভালো করে চেয়ে দেখো, সত্যি আমি এসেছি। ইয়ে লুল্লু কোথায়?
1: তুমি ওই বিকট ভূতের নাম কি করে জানলে?
0: আরে সে অনেক কথা, তারে বলো তো, ও তোমাকে আনলো কি করে?
1: ও বলে তুমি নাকি তোমার বিবি লুল্লুকে দিয়েছো। হ্যাঁ গো, সত্যি কত ভেবেছি সে কেমন করে হয়।
0: দূর ওসব কথা থাক, তুমি আগে বলো, হাভেলি সদর খিড়কি সব আটকানো বন্ধ, তবুও তোমাকে চুরি করে আনলো কি করে?
1: তার আমি কিছুই জানি না আমির। সেদিন কেন জানি আমি একবার শোবার ঘরের বাইরে এসেছিলাম, তুমি আমাকে বারণ করলে।

0: শুনলাম না, বাইরে বেরিয়ে মনে হলো তুমি যেন কি একটা বললে। তারপর একটা ঝড় এসে আমাকে একেবারে শূন্যে উড়িয়ে নিয়ে গেল, আমি অজ্ঞান হয়ে গেলাম। যখন জ্ঞান হলো দেখি এইখানে এই পাহাড় কুঁদে বানানো গুহার মতো ভূতের বাড়িতে।
1: এতদিন অনাহারে আছো?
0: না না, এখানে কোনো জিনিসের অভাব নেই। পোলাও, কালিয়া, কোরমা, কোপ্তা, কাবাব, যেন আসমান থেকে পড়ে, জানো, লুল্লু আকাশের দিকে হাত মুঠো করে বলে, বাসরড় গোলাপ এসে গেল, গোলাপ দিল্লি কা লাড্ডু, টুপটি ভর্তি লাড্ডু এসে গেল, তুমি খাও, তুমি খাও, নিশ্চয়ই তোমার খিদে পেয়েছে।
1: ভূতুরে খাদ্য খাবো?
0: আহার্যের আমার জাত আছে নাকি? ভূতের হলো পেট ভরে, খিদে মেটে, খেয়ে দেখো, এ ঘরে আয়োজনের কোনো অভাব নেই।
1: কিন্তু কিন্তু যদি লুল্লু এসে পড়ে?
0: না না, সে ভয় নেই, এখন রাত্রিকাল, বাইরে চড়তে গেছে, কাল সকালে আস্তানায় ফিরবে, তিন চার দিন অন্তর আমার ঘরে আসে, আর বলে কাজে রাখবো, কাল আবার আসবার পালা।
1: তাহলে দিদি কাল থেকে শুরু করো
0: কি
1: অভিনয়, ভূতের সঙ্গে প্রণয় প্রণয় খেলা।
2: আমি কি নিয়ে পুরুষ মানুষের গন্ধ পাচ্ছি ঘরে?
0: বুঝতে পাচ্ছি, নিজের কথাই বলছো ঠারে ঠোরে, আর আসবে কে?
2: করবে বলে নিকে
0: খুব যে দেখি টান,
2: জানো বিবি, নিত্য মাখছি জামা বালি সাবান রং বেরেনি।
0: তোমায় দেখতে পেলে আর বেরুনি বলতো, এ তো সাহেব ভূত, পাক্কা লর্ডের ছেলে।
2: সত্যি?
0: একটা কথা, গায়ে কিন্তু লাগাতে হবে গত্তি, নইলে দেখা সটকা, মুখে গন্ধ বোটকা।
2: কখন যে কি বলো বিবি, বুঝি না মাথা মুন্ডু।
0: সব রোগীরই দাওয়াই আছে, চারাস কিংবা চন্ডু, খেতে আমার স্বামী।
2: তবে ডবল খাবো আমি।
0: এই দেখো তার আফিম কৌটো, নলটিও ফন ফনে, দেব নাকি সে যে একটি ছিলিম, বুধাবে এক টানে।
3: কেমন লাগছে চন্ডুর নেশা? আরে বাবা, একেবারে যে কেত্রে শুয়ে পড়েছো বাবা।
2: গা চুলকোচ্ছে, একটু বমি বমি পাচ্ছে।
3: ওইটুকুই এর আয়েস, একেই বলে নেশা,
2: একেই বলে নেশা। আরো এক চিলিম খাবো বিবি।
3: আরে অত অত তাড়া কিসে, অল্প অল্প করে, একটু একটু করে খাও, একটু তিতকুটে লাগছে না? এরপর আসক্ত হয়ে পড়লে জরু বেচো, গরু বেচো, যেখান থেকে পারো নিয়ে এসো আফিং। বাবা সভ্য ভব্য নব্য ভূত, সেই পুরনো কথাটা কি কখনো শোনোনি? থোড়া থোড়া করকে খাও মুঝে মাইল গুকড়ওয়া, আর জরু বেচো, গরু বেচো, মুঝকো লাও ভেড়ুয়া।
2: এই মৌজের সময় মুখ নাড়া দিচ্ছিস তুই আবার কে রে?
3: নেশায় চোখ তো ছানা বড়া, চিনবে কি করে? এবার এক সঙ্গে তোর দুখানি হাত দুখানি পা হ্যাঁচকা টানে খুলে নিয়ে বেরিলির বাঁশের লাঠির মতো একসঙ্গে ঘোরাবো।
2: দাঁড়া দাঁড়া, তুইও মনে হয় নেশা করেছিস, কেমন ঝাপসা হয়ে যাচ্ছিস কেন? দেখাচ্ছি মজা।
3: টাল খাচ্ছ, টাল খাচ্ছ বাবা লুল্লু, লিগামেন্ট সব আলগা হয়ে গেছে, আছাড় খেলেই হাড়ের জয়েন্ট খুলে যাবে।
2: আমার মুন্ডু খুলে মারবো তোকে,
3: খপাত করে ধরে নিয়ে পাহাড়ে আছড়ে ভাঙবো।
2: আরে বিবি, সুন্দরী কি বলে?
0: ঠিকই বলে।

0: এই বুঝি তোর খসম এসেছে, ভূতের ঘরে মনীষীর বাসা, ভূতের উপর ভূতকারী। আমার সঙ্গে যদি জিততে পারিস তবে এই বিবি ফেরত পাবি,
1: মাথার পাগড়ি দিয়ে পেটে তোর ঢুসো দেব।
2: আকাশে বাতাসে অন্তরিক্ষে আনাছে কানাছে পাহাড়ে বৃক্ষে ভূতের জনতা বসে নিরিক্ষে নয় আর ভূতে মল্ল উত্তেজনায় জনতা অধীর পিছলে পিছলে যাচ্ছে আমি চপচপে করে অঙ্গে তাহার মাখানো ভূতের তৈল মাখানো ভূতের তৈল মাখানো ভূতের তৈল।
3: গায়ে মাখার নয়
1: প্রয়োজনে দাগ নেতে সেব্য খাবার ওষুধ লুল্লু নেশায় ঘুমিয়ে পড়েছে।
3: মাপা
1: মাপির কি আছে, শিশি ধরে গলায় ঢেলে দাও, আমি হা করছি দাও।
3: শরীরটা
4: বেশ হালকা লাগছে।
3: তুমি তোমার শরীরের মাংস মজ্জা সব উবে যাচ্ছে, বেরিয়ে পড়ছে হাড়ের কঙ্কাল। আমি আমি তুমি কিরকম বিশ্রী বদলে যাচ্ছ, তুমি ভূত হয়ে যাচ্ছ। কঙ্কালের ওপর মাথার কুলি, কানে গর্ত, নাকে গর্ত, বাবা চোখে শুধু কোটরা। আমার কি সর্বনাশ হলো, আমি আমি আমি কথা বলো, কথা বলো।
5: ঘ্যাঘো আমাকে ঠকিয়েছে, ভূতের লিভারয়েল যেন তো মানুষকে ভূত বানিয়ে দেয়, ও আমাকে সে কথা বলেনি। ওই যে যচ্চরটা এখানেও এসেছে, এই এই ঘ্যাঘো, এই যে দেখা ঘ্যাঘো।
6: মনে নিশ্চয়ই দুঃখ হচ্ছে আমার উপর রাগ, মানুষ কি খায় ঘাস, ভাবতে পারলে ভূত করবে ভূতের সর্বনাশ।
7: জানিস তোদের রাজা আমাদের দলে,
6: ও নাকেশ্বরী হেসে মরি। আর বিবিটা কি বলে,
3: ভূতের রাজার পেয়ারের বামুন।
6: আপনি থামুন, তাঁতির গুঁতোয় রাজার এখন দুঃসময়, একটু একটু ভালো কথা তাই বলতে হয়, তাইতে বিশ্বাস করে পল্লী বেঘরে।
3: হাজার হাজার বছর আমরা রয়েছি পরশি, তবু ভূত হয় না মানব হিতৈষী, তাই তো ভেবে হলাম সারা আমার ঘ্যাঘো করবে এমন কম্ম সৃষ্টি ছাড়া।
6: যা বলেছে ঠিক বলিনি নাকি নাকেশ্বরী?
3: বলেছি তো, বলেছি তো ভুল হয়েছে, বলো তো পায়ে ধরি ঘ্যাঘো, আমার ঘ্যাঘো।
6: কি গো রাগ পড়েছে?
3: খুব হয়েছে, আমার সঙ্গে যাবি তো আয়।
6: বলে ঘ্যাঘো খাবি না আচাব কোথায়, চল চল চল।
3: ওরা চলে গেল, লুল্লু ঘুমিয়ে পড়েছে, তুমি কঙ্কাল হয়ে গেছো, আমি এখন আমার কি হবে, কে আমাকে উদ্ধার করবে, কে আমাকে উদ্ধার করবে।
7: কোনো চিন্তা করো না বিবি জান, আমি তো এখন ভূত, আমি তোমায় রেখে আসব, কিন্তু কিন্তু তোমার সঙ্গে তো থাকতে পারবো না, আমি যে এখন ভূত তোমাদের সমাজে আমি এখন অচল অদ্ভুত।
3: তাহলে কি হবে,
7: কি আবার হবে, যাবে তুমি ভবে, ভূতের শিক্ষা মানুষের কবে, মানুষ কি খায় ঘাস, ভাবতে পারলে ভূত করবে ভূতের সর্বনাশ, তাই মানুষ হয়ে মানুষের করো।

0: উপকার, এই হলো জীবনের আসল সারাৎসার।
1: সাবাস লুল্লু সাবাস সাবাস সাবাস লুল্লু সাবাস সাবাস ভাঙলো না তোর আবাস, ভূত পেতনি খাটাস, জাত পাতের নেই বিচার, ভূত পেতনি খাটাস।

0: লুল্লু নাটকটির অভিনয় এখানে শেষ হল। কাহিনী ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, বেতার নাট্যরূপ বৈদ্যনাথ মুখোপাধ্যায়, অভিনয়ে গৌতম চক্রবর্তী, ধীমান চক্রবর্তী, নীলাদ্রি শেখর বসু, দেবাশিস বসু, নূপুর বসু, সুমিতা বসু, বিপ্লব কেতন চক্রবর্তী, সত্য বন্দ্যোপাধ্যায় ও রমাপ্রসাদ বণিক। সম্পাদনা সমরেশ ঘোষ। নাটকটি প্রযোজনা করেছেন জগন্নাথ বসু।
1: এখন শুনবেন আধুনিক গান শিল্পী লোপামুদ্রা মিত্র।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সৃজিৎ মুখোপাধ্যায়। প্রতিরক্ষা বাহিনীতে দেশজ প্রযুক্তির ব্যবহার ভারতকে শক্তিশালী করে তুলেছে। কার্গিল দিবস উপলক্ষে দেশে বীর যোদ্ধাদের অবিস্মরণীয় সাহসের কথা তিনি আকাশবাণীর 136তম মন কি বাত স্মরণ করেছেন। প্রধানমন্ত্রী বলেন, দেশ মাকে রক্ষার সংকল্পে বীর যোদ্ধারা তাদের সবকিছু উৎসর্গ করেছেন, দেশ তাদের বীরত্ব নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মন কি বাত অনুষ্ঠানে জল সংরক্ষণের ওপর জোর দিয়েছেন। গত 4 জুলাই থেকে দেশজুড়ে বৃষ্টির জল সংরক্ষণে এক বিশেষ অভিযান শুরু হয়েছে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বৃষ্টির জল সঞ্চয় দেশের জল সংরক্ষণে এবং বৃক্ষরোপণের এক নতুন মাত্রা সংযোজিত করেছে। দেশে প্রশ্ন ফাঁস রোধে কঠোর পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। আগামীকাল লোকসভায় পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করবেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বলেছেন, রাজ্যে আইনে শাসনের মাধ্যমে গুন্ডাদের দমন করা হবে। তিনি বলেন, প্রতিবাদ আন্দোলনের নামে যারা সাংবাদিকদের নির্যাতন করেছে তাদের গুন্ডা দমন আইনে সাজা দেওয়ার ব্যবস্থা করা হবে। রাজ্য সরকার বিগত সরকারের আমলে সরকারি ও সরকার পোষিত বিদ্যালয়ে পড়ুয়া ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়ার প্রকল্প সবুজ সাথীর নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রকল্পের নাম সারথি করা হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে MBBS এর নতুন শিক্ষাবর্ষে 50টি আসন বেড়েছে। এতে মোট আসন বেড়ে দাঁড়ালো 250। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, 2026-27 শিক্ষাবর্ষ থেকেই তা কার্যকর করা হবে। বিশ্ব জুনিয়র কোয়াস চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ী প্রথম ভারতীয় হিসেবে অনাহত সিংহকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডবিয়া। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি এই জয়কে ভারতীয়দের জন্য গর্বের মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে সৃজিৎ মুখোপাধ্যায়। কার্গিল যুদ্ধে শহীদ ভারতীয় সেনা জওয়ানদের বীরত্বের প্রতি শ্রদ্ধা জানাতে আজ দেশজুড়ে 27তম কার্গিল বিজয় দিবস পালন করা হচ্ছে। উল্লেখ্য, 1999 সালে এই যুদ্ধে জম্মু ও কাশ্মীরের কার্গিল জেলায় পাকিস্তানি সেনার দখলে এলাকাগুলো পুনরুদ্ধার করেছিল ভারতীয় সশস্ত্র বাহিনী। কার্গিল বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দেশের ঐক্য ও অখণ্ডতা রক্ষায় আত্মবলিদানকারী সকল বীর সেনানী স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী আজ শিক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর তাঁকে এই পদের দায়িত্ব দেওয়া হয়েছিল। উল্লেখ্য, প্রহ্লাদ যোশী ইতিমধ্যে ক্রেতা সুরক্ষা, খাদ্য ও গণবণ্টন এবং নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রকের দায়িত্ব পালন করার পাশাপাশি তিনি এখন থেকে শিক্ষামন্ত্রীর দায়িত্বও গ্রহণ করলেন। দায়িত্ব গ্রহণের পর তিনি শিক্ষামন্ত্রকের বিভিন্ন প্রকল্প ও গুরুত্বপূর্ণ উদ্যোগের

0: ধন্যবাদ জানানো হয়। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে গত ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির জেরে দুই শিশুসহ অন্তত ৭ জন প্রাণ হারিয়েছেন, আহত আরও ২০। পাকিস্তানের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, এ পর্যন্ত পাঞ্জাব প্রদেশ জুড়ে বন্যায় মোট ২২ জন প্রাণ হারিয়েছেন এবং ১৮৩ জন আহত হয়েছেন। দক্ষিণ পশ্চিম ফ্রান্সের বিস্তীর্ণ এলাকায় দাবানল ছড়িয়ে পড়ার কারণে ২৫ লক্ষেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এই দাবানল ক্রমশ বোর্দো শহরের দিকে অগ্রসর হচ্ছে বলে জানা গেছে। জিরন্দ অঞ্চলে আগুন আরও তীব্র আকার ধারণ করার কারণে এই অঞ্চলের ৫৫,০০০ মানুষকে যত দ্রুত সম্ভব ওই অঞ্চল ছেড়ে যাওয়ার অনুরোধ করা হয়েছে। অন্যদিকে লান অঞ্চলেও আরেকটি দাবানলের কারণে ৩০,০০০ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া প্রতিবেশী দেশ স্পেনের মাদ্রিদের পশ্চিমাঞ্চলে দাবালনের কারণে ৭০,০০০ মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ ১০৭ FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো। কাল আমি দেখি ইলেকট্রিক বিল ০, ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে ০ বিল কি করে সম্ভব? প্রশ্ন করতেই বলল,
3: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
2: আমি বললাম, ও এটা ঠিক কাজ।
4: পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
5: শুনছ উইকেন্ড ক্যাফে ১০৭ FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: হ্যাঁ তুমি শুনছো উইকেন্ড ক্যাফে। আর আজকে কিন্তু রবিবার, রবিবার একটা স্পেশাল দিন আমাদের সবার জীবনে। আর বিশেষ করে যেহেতু তুমি যখন টিউন করো 107 FM রেনবো, তখন রবিবারের মাত্রাটাই আলাদা। কারণ উইকেন্ড ক্যাফে চলে তার পরের ঘন্টায় কিন্তু গল্প স্বল্প ওয়েট করে। তবে আজকে একটা বিশেষ দিন। বাই দ্য ওয়ে, এত কথা বলছি, কে আমি? আমি হলাম রাজীব, আর আমার সাথে কে রয়েছে?
2: আমি রিয়া। এই রিয়া রাজীবের আড্ডা চলবে আজকে 4টে থেকে। এসে উপস্থিত হয়েছি আমরা, আর তোমরা রয়েছো আমাদের সঙ্গে। 9903653992 আমাদের হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করার নাম্বার। এই নাম্বারে তোমরাও আমাদের সঙ্গে আড্ডায় জয়েন করতে পারো। আর এই যে একটু আগে রাজীব বলছিল আজ একটা বিশেষ দিন, আজ তো রবিবার, উইকেন্ড, সব কিছু ঠিক আছে। কিন্তু আজকে এই 26শে জুলাই, আর একটু আগে আমরা এই কেসারি থেকে যে গানটা শুনছিলাম, তেরি মিট্টি, এই গানটা শুনতে শুনতে বারবার মনে হচ্ছিল দেশের মাটি এক বিশেষ জায়গা আমাদের সবার হৃদয়ে। প্রতি বছর এই আজকের দিন 26শে জুলাই কার্গিল বিজয় দিবস হিসেবে পালন করা হয়। 1999 সালের মে মাসে শুরু হয়েছিল ভারতের সামরিক বাহিনীর অপারেশন বিজয়, এবং এই 26শে জুলাই কার্গিলের সেই যুদ্ধ শেষ হয়েছিল। দ্রাস, কার্গিল এসবের মতো জায়গা আবার ফিরে এসেছিল ভারতের দখলে, কিন্তু শহীদ হয়েছিলেন 545 জন ভারতীয় জওয়ান।
1: হ্যাঁ, সেই স্মৃতিকে তাজা করতে একটু আজকে আমি লেখালেখি করেছি। যদি রিয়া তুমি অনুমতি দাও, তাহলে সবাইকে সেই লেখাটা একটু বলে শোনাতে পারি? ওকে মা, যদি ফিরতে দেরি হয়, জানবে আমি পথ হারাইনি, আমি ভারতের পাহাড় পাহারা দিচ্ছি। চিঠির শেষে লাইনটা পড়েই মায়ের চোখ ভিজে উঠেছিল। ওদিকে লাদাখের কার্গিলে তখন রাত, তাপমাত্রা শূন্যের অনেক নিচে, বরফের বুক ছিঁড়ে এগিয়ে চলেছেন কয়েকজন ভারতীয় জওয়ান। সামনে শুধু অন্ধকার, মৃত্যুও অপেক্ষা করছে। তবুও তাঁদের চোখে ভয় নেই, কারণ তাঁদের পেছনে দাঁড়িয়ে আছে 140 কোটিরও বেশি মানুষের স্বপ্ন, বিশ্বাস আর তেরঙ্গা। শত্রুর গুলি যখন পাহাড় কাঁপিয়ে দিচ্ছিল, তখন এক তরুণ সৈনিক মুঠোয় শক্ত করে ধরে রেখেছিল ভারতের পতাকা। সে জানত, আজ যদি পতাকা পড়ে যায়, তাহলে শুধু একটা কাপড় নয়, একটা জাতির আত্মমর্যাদাও আঘাত পাবে। সেই যুদ্ধে অনেকেই আর ঘরে ফেরেননি। কেউ বাবার কাঁধে ওঠেনি আর, কেউ মায়ের হাতের ভাত খায়নি আর, কেউ স্ত্রীর ফিরে এসো কথার উত্তর দিতে পারেনি, কিন্তু তারা হেরে যাননি। কারণ তাদের বিশ্বাস থেমে গেলেও, কারণ তাদের নিঃশ্বাস থেমে গেলেও ভারতের নিঃশ্বাস চলতে থেকেছে। আজ আমরা নিশ্চিন্তে ঘুমাই, কারণ কোনো এক অচেনা জওয়ান আজও সীমান্তে জেগে আছেন। আজ আমরা স্বাধীনভাবে তেরঙ্গা ওড়াই, কারণ কেউ একজন নিজের জীবন দিয়ে সেই পতাকার সম্মান রক্ষা করেছিলেন। কার্গিল বিজয় দিবস তাই শুধু ইতিহাসের একটি দিন নয়, এটি প্রতিটি ভারতীয়র কাছে একটা নীরব প্রতিজ্ঞা। দেশপ্রেম শুধু মুখের স্লোগান নয়, প্রয়োজনে নিজের সব কিছু দেশের জন্য উৎসর্গ করার সাহসের নাম। আর যদি কোনো শহীদের মা আকাশের দিকে তাকিয়ে থাকেন, তবে সেই হাসির ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারব না। তাই আজ শুধু একটা বাক্য বলবো, যারা ফিরলেন না তারাই আমাদের ঘরে ফেরার নিরাপত্তা লিখে দিলেন। জয় হিন্দ, বন্দে মাতরম।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: হ্যাঁ, ওয়েদার যেরকম সেরকম তো আমাদের যেটা গণ্ডগোল হচ্ছে সেটা হচ্ছে এই যে এই সময়টায় জলবাহিত প্রচুর রোগের একটা প্রাদুর্ভাব হচ্ছে, প্রাদুর্ভাবই বলবো, কারণ আকাশ থেকেও জল মানে ঢালছে, আবার বিভিন্ন জায়গায় জলও জমছে।
2: একদম, এই জলে জর্জরিত আমাদের জীবন এখন, কিন্তু তা সত্ত্বেও আমাদের এগিয়ে তো যেতেই হবে এবং সুস্থ থাকতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু জানাচ্ছে যে বিভিন্ন সংক্রমিত খাবার এবং জল থেকে এখন বিভিন্ন রকম অসুখ ছড়াচ্ছে, এবং এই বর্ষাকালে টাইফয়েড বা অন্যান্য ভাইরাল ফিভার বা বিভিন্ন পেট খারাপ, এই ধরনের অসুখ বিভিন্ন ভুল অভ্যাসের কারণে হতে পারে। ভুল অভ্যাসে কিন্তু এই অসুখের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। তার মধ্যে প্রথম যেটা একটু আগেই রাজীব বলল, জল মানে অপরিশোধিত জল, এই জল থেকে কিন্তু বিভিন্ন রকম ব্যাকটেরিয়া আপনার শরীরে প্রবেশ করতে পারে। ধরুন রাস্তার ধারে শরবত, ফুচকা বা সঠিকভাবে সিল আটা বোতল থেকে জল না খেলে এই অসুখের ঝুঁকি কিন্তু বাড়তে পারে। তাছাড়া বাড়িতেও যদি অপরিশোধিত জল খাওয়া হয় তাহলেও এই ধরনের জ্বরজারি বা টাইফয়েড হওয়ার সম্ভাবনা বাড়ে। তাই যান্ত্রিকভাবে পরিশোধিত জল বা ফোটানো জল ছেঁকে খাওয়া একান্তই জরুরি। এছাড়াও পরিচ্ছন্নতার অভাব, মানে বাড়িতেই হোক বা বাইরে অপরিচ্ছন্ন পরিবেশে যদি রান্না হয় তাহলে অসুখের ঝুঁকি বেড়ে যায়। আনাজপাতি সমস্ত কিছু ভালো করে ধোয়া জরুরি, বিশেষ করে এই বর্ষাকালে। অনেকক্ষণ আনাজ কেটে খোলা রেখে দিলে, পরিষ্কার হাতে রান্না না করলে বা ওই ফিল্টার্ড ওয়াটার পরিশোধিত জল রান্নায় ব্যবহার না করলে সমস্যা হতেই পারে। হাত ধোয়াটাও কিন্তু ভীষণ জরুরি, খাওয়ার আগে শুধু জল দিয়ে নয় সাবান দিয়ে হাত ধোয়া জরুরি। কোভিড পরিস্থিতিতে আমরা যতটা সচেতন হয়েছিলাম সেই রকমভাবে নিয়ম মানলে এই ধরনের টাইফয়েড বা বিভিন্ন বর্ষাকালীন অসুখ এড়ানো যেতে পারে।
1: একেবারে, সেই এড়ানো যাওয়াটাই তো সবচেয়ে বড় আমাদের জীবনে বেঁচে থাকার উপযোগ্য হওয়া উচিত, কারণ চারিদিকে যেভাবে আমাদের শরীর ইনফেক্টেড হয়, তো যদি কিছু প্রিকশন নিই, যদি মানে আমাদের মেন জীবনে বেঁচে থাকতে গেলে যে বলা হয় না জলই জীবন, তো সেই জলকে যদি আমরা একটু পরিশুদ্ধ করে নিতে পারি, কারণ একেবারে প্রাকৃতিকভাবে যে জলটা আসছে বা যেটা ফিল্টারেশন হচ্ছে তারপরেও যদি একটু অতিরিক্ত করে সেটাকে ফুটিয়ে জীবাণু মেরে ব্যাপারটাকে আমরা একটু তদারকি করি, জলটা পান করি, তাহলে বোধহয় অনেক বেশি সুস্থ থাকবো। আর সুস্থ থাকলেই কিন্তু আমরা দৈনন্দিন যেরকম কাজ করতে পারবো সেরকম আমরা দেশের

0: কাজেও লাগতে পারবো। বেশ কিছু বছর আগে একটা সিনেমা রিলিজ করেছিল ঋত্বিক রোশনের লক্স সিনেমাটা, সেই সিনেমা থেকে একটা গান বেছেছি এবার চালাবো। গানটায় শুধু যে ভারতবর্ষের একতার কথা বলা হয় তা নয়, তার সাথে যে বিভিন্ন জায়গার মানুষ বিভিন্ন কালচার ফুটে উঠেছে এবং সবার একটাই ব্রতী যে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে হবে, ভারতের যে জায়গায় কোনো বিপদ আপদ হয় বা কোনো ডিজাস্টার হয় সেখানে সেনাবাহিনীদের এগিয়ে যাওয়া, সব কিছুর ওই যে মিল তাল সব কিছু মানে একটা সূত্রে গাঁথা হয় এই গানটা দিয়ে। তো আমার মনে হয় আজকে এরকম একটা দিনে যদি এই গানটা গাওয়া যায় তাহলে সেটা যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে আমাদের এক থাকতে সহায়তা করবে। রিয়া তুমি কি বলো, এক কথায় বলবে,
1: মানসিকভাবে বুস্ট আপ, এটাই আমার মনে হয়।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: তুমি শুনছ উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
2: উইকেন্ড ক্যাফে। তুমি শুনছো আজ রোববারের বিকেল। রোববারের বিকেল মানেই ওই দুপুরে মাংস ভাত এবং তারপরে একটু গাটা এলিয়ে দিয়ে শুয়ে থাকা, এবং শুয়ে শুয়ে তোমার কানে যদি এখন রেডিও সেট থাকে তাহলে তুমি নিশ্চয়ই আমাদের শুনছো রিয়া আর রাজীবকে। আর বিকেলের প্ল্যানটাও নিশ্চয়ই করছো, মানে সন্ধ্যের পরে বাড়িতে বন্ধু বান্ধব ডেকে আড্ডা মারবে না কোথাও বাইরে খেতে যাবে, এরকম প্ল্যানও নিশ্চয়ই করে ফেলছো। আর আমরা যেটা ভাবছি, আমরা তো আপাতত রয়েছি এই এক ঘন্টা তোমার সঙ্গে আড্ডা মারছি, আর যেটা করবো 5টা থেকে তোমার প্রিয় গল্প স্বল্প, সেটা কিন্তু আসছে, সেটা শুনতে ভুলো না। গল্প স্বল্প কিন্তু আমাদের এই রোববারের স্পেশাল আইটেম।
3: একেবারে সেই গল্প স্বল্প থেকে কিন্তু আমরা একেবারে গল্প স্বল্প শেষে আমরা তোমার কাছে জানতে চাইবো যে কেমন লাগলো, সেটা তো অবশ্যই। এবং যদি তোমার মনে হয় আমাদের কোনো কাজে খামতি রয়েছে, মানে আমাদের কোথাও যে জায়গাটা ইনপুট একটু অভাব রয়েছে, যে এই জায়গাটা আরেকটু বেটার করা দরকার, এরকম যদি তোমার কিছু বক্তব্য থাকে তুমি সেটা আমাদেরকে কিন্তু জানাতে পারবে। আমি নাম্বারটা তখন বলে দেবো, এখন বলছি না। তো সেই নাম্বারের মধ্যে থেকে মানে যার পাঠানো মেসেজ আমাদের মনে হবে যে না, এটা রিয়েল একটা কজ যেটার আমরা যদি আমাদের গল্পতে ইমপ্লিমেন্ট করতে পারি এই কারণটা, তাহলে আমাদের গল্পটা আরও পরের কাজ আরও বেটার জায়গায় যাবে। তো সেরকম একজনকে কিন্তু আমরা পাঠিয়ে দেবো, যার নাম্বার বাজবো তাকে

0: গোটা কুইজওয়ালাটা তোমাকে খেলতেও হবে না, একেবারে তুমি সেমিফাইনালে এন্ট্রি পাবে আর সেখান থেকে তুমি চলে যেতে পারবে ফাইনালে, মানে ব্যাপারটা অনেকটা এগিয়ে থাকা, কাজেই একটু ট্রাই নিতেই পারো।
1: অনেক সময় কি হয়, এক একটা গান এমন আসে যে গানগুলো শুনলে আমরা হয়তো সেই সময় উপস্থিত থাকি না বা থাকতে পারিনি বা সীমান্তে যেতে পারিনি, কিন্তু কিছু কিছু গান আমাদের শরীরে এমন স্ফুলিঙ্গ তৈরি করে যেগুলো আমাদের এই দেশমাতৃকার চরণে আমাদের সার্বভৌমত্ব রক্ষায় এবং সবার আগে আমাদের তিরঙ্গার প্রতি ভালোবাসা শ্রদ্ধায় মাথা নত করিয়ে দেয় এবং শত্রুর সামনে আমরা বুক ফুলিয়ে দাঁড়াই এবং বলি যে এটা আমাদের দেশ, এটা আমাদের ভারতবর্ষ, এই ভারতবর্ষের জন্য আমরা প্রাণ দিতে পারি।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: আমাদের মনে কত বিষয় নিয়ে কত জটিলতা কাজ করে। আমরা বাড়িতে যখন নিজের মতো থাকি, আমাদের সঙ্গে যারা থাকে পরিবারে তাদের সঙ্গে বিভিন্ন কথাবার্তা, বা যখন আমরা বাইরে অফিসে কাজ করি তখন সেখানে কীরকম সব কিছু চলছে, সব কিছু নিয়ে কিন্তু আমাদের মনটা যে সবসময় ক্লিন অ্যান্ড ক্লিয়ার থাকে তা নয়। প্রচুর সমস্যার সম্মুখীন আমরা হই এবং অনেক সময় অনেক ক্ষেত্রে মন কিন্তু ভারাক্রান্ত হয়ে পড়ে। এই যে রাজীবের উদাহরণ দিয়ে বলি, রাজীব যেমন শুরু মানে যখন আরো মানে রাজীব ছোট ছিল, রাজীব তো এখন বড় হয়ে গেছে, রাজীব যখন ছোট ছিল তখন রাজীবের সঙ্গে কত মেয়ের দেখা সাক্ষাৎ হয়েছে, কত মেয়ের সঙ্গে ও ঘুরতে চেয়েছে, কিন্তু ও কি জানতো যে কে হবে ওর ভবিতব্যা এবং যে মেয়েটির সঙ্গে ও ঘুরতে গেছে বা কিছু গল্প টল্প করতে গেছে, ওর তখন মনের মধ্যে কিন্তু চলেছে যে কি হবে, সম্পর্কটা কি হবে,
2: মানে একটা সংশয়ে ভুগেছি আমি বরাবরই। আচ্ছা আচ্ছা, এই হ্যাঁ একদম একদম, আমি এটা অ্যাডমায়ার করি এবং মানি। আচ্ছা, এই এই বিষয়টা তুমি কেন তুলছো, মানে কি প্রয়োজন?
1: মানে আমি বলতে চাইছি যে সম্পর্ক তৈরি হতে না হতেই আমাদের মনে অনেক সময় ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা শুরু হয়ে যায় যে বিয়ে হবে নাকি সম্পর্কটা থেমে যাবে কোথাও একটা, একাধিক প্রশ্ন আমাদের মাথায় জমে যায়, তো ঝগড়া মতবিরোধ এইগুলোও চলতে থাকে। কিন্তু এ থেকে একটা মুক্তির উপায় আমাদের ভারতবর্ষ খুঁজে পায়নি, কিন্তু জাপান খুঁজে পেয়েছে।
2: ও,
1: জাপানি পন্থা মানসিক ক্লান্তির মধ্যে নতুন করে আলোচনায় উঠে আসছে জাপানের শতাব্দী প্রাচীন একটি দর্শন, যার নামটা কি জানো?
2: কি বলো তো?
1: ইচিগো ইচি।
2: ওরে বাবা,
1: এর মানেটা কি জানো?
2: না।
1: এর মানে হচ্ছে একবার এক সাক্ষাৎ, মানে জীবনের প্রতিটি সাক্ষাৎ একেবারে এক এবং অনন্য, ঠিক একই মানুষ একই জায়গা একই পরিস্থিতিতে আবার দেখা হলেও সেই মুহূর্ত কিন্তু আর আগের মতো থাকে না, কারণ সময় অনুভূতি সবই বদলে যায়। তাই প্রতিটি সাক্ষাৎকে মন দিয়ে সম্পূর্ণ অনুভব করার কথাই বলে এই দর্শন। এই দর্শনে যদি আপনার মনের মধ্যে একবার ঢুকে যায়, একবার কাজ করে, তাহলে কিন্তু যে কোনো টেনশন থেকে আপনি মুক্তি পেতে পারেন। তবে এই দর্শনের অর্থ এই নয় যে সম্পর্কের ক্ষেত্রে সতর্কতা বা বাস্তব বোধের প্রয়োজন নেই। কারো আচরণে অস্বস্তি, অসম্মান বা অন্য কোনো সতর্কবার্তার লক্ষণ দেখা গেলে সেটাও কখনো উপেক্ষা করা উচিত নয়। নিজের মূল্যবোধ, সীমারেখা এবং ভবিষ্যতের প্রয়োজন মাথায় রেখেই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া উচিত এবং জরুরি। বর্তমানকে উপভোগ করার সঙ্গে সঙ্গে সচেতন সিদ্ধান্ত নেওয়াও কিন্তু সমান গুরুত্বপূর্ণ।
2: এক্স্যাক্টলি, এই যে ইচিগো ইচির ব্যাপারটা হলো, মানে সে একটা আমাদের ছোটবেলায় একটা ইয়ে ছিল না, ছড়া ছিল, মাসি গো মাসি, সেরকম আর কি ইচিগো ইচি। এনিওয়ে, এই যে জাপানি পদ্ধতি, এটা যদি জানা থাকতো তাহলে হয়তো অনেকের সম্পর্ক অনেকভাবে অন্যরকম আজকে তার বাস্তব রূপ পেত। কিন্তু ঠিক আছে,
1: এটা খুব একটা বাস্তবসম্মত।

0: ব্যাপার বলে মনে হয়, মানে যে মুহূর্তটাই আমি কারোর সঙ্গে সময় কাটাচ্ছি সেই মুহূর্তটাকেই আমি এনজয় করব, মানে সেই মুহূর্তে আমি পরের মুহূর্তে যে কি হবে সেটা নিয়ে ভেবে আমার সেই মুহূর্তটাকে নষ্ট করার তো কোনো মানে হয় না।
1: ঠিক, এবং এই সূত্র ধরে আমার একটা সিনেমার কথা মনে পড়ে গেল। কিছুদিন আগে আমির খানের ছেলের একটা সিনেমা রিলিজ করেছিল সাইপার লেবির একদিন, সেখানেও কিন্তু মানে ওই একটা জাপানি ব্যাপার ছিল এবং জাপানি ওয়ার্ড দিয়ে একটা গান আছে আপাতত, তাহলে সেই গানটা এনজয় করা যায়।
0: চলো চলো শোনা যাক।

0: সবার থেকে প্রিয় আমার এই দেশ এবং আমার এই দেশের মাটিকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আজকে কার্গিল বিজয় দিবসে আমরা মানে রিয়া আর রাজীব তাই আপনার জন্য বেছেছি এমন কিছু গান যা আপনাকে দেশের কথা বারবার ভাবতে অনুপ্রাণিত করবে। আর তার পাশাপাশি আমাদের আড্ডা গল্প সব কিছুই চলছে। আর একটু আগেই রাজীবের সঙ্গে এমনি অফ এয়ার কথা বলতে বলতে বিভিন্ন মেশিনের কথা বলছিলাম আমরা, সেখানেই একটা কথা উঠে এলো যে এখন যারা সাউথ ইন্ডিয়ান খাবার খেতে ভালোবাসেন, ধরো ধোসা খেতে যারা ভালোবাসেন, তো এই ধোসা বানানো কিন্তু বাড়িতে একটা খুব ঝকমারি ব্যাপার। মানে সেই সঠিক অনুপাতে চাল ডাল মিশ্রণ দিয়ে এবং ঠিকভাবে তাওয়ায় প্রেস করে ব্যাপারটাকে বের করে আনা সত্যি বেশ কঠিন
1: ব্যাপার, বাড়িতে খুব টাফ এটা করা।
0: এবং সেই জন্য এখন যেটা বেরিয়েছে সেটা হচ্ছে ধোসা প্রিন্টার।
1: বাবা,
0: হ্যাঁ, মুশকিল আসান করতে চলে এসেছে ধোসা প্রিন্টার। এবং এই স্বয়ংক্রিয় যন্ত্রটি খুব অল্প পরিশ্রমেই কাগজের মতো পাতলা ধোসা আপনার সামনে একেবারে হাজির করবে চোখের নিমেষে। ধোসা প্রিন্টার হলো আমাদের রান্নাঘরের কাউন্টার টপের উপর রাখা যায় এরকম একটা যন্ত্র, যাতে চাল ডালের মিশ্রণ রাখার পাত্র, মিশ্রণটা বার করার ব্যবস্থা এবং মোটা নলের মতো একটা অংশ থাকে যেখানে ধোসা তৈরি হয়। সাধারণ ইলেকট্রিক ধোসা তাওয়ার মতো এতে ব্যবহারকারীকে নিজে থেকে ওই ব্যাটার ঢালতে বা হাত দিয়ে ছড়িয়ে দিতে হয় না, যন্ত্র নিজেই সেই কাজ করে নেয়। সঠিক অনুপাতে চাল এবং ডালের মিশ্রণটি শুধু যন্ত্রে ঢেলে দিতে হবে, তারপর সুইচ চালু করলেই একেবারে কামাল। যন্ত্রটি এর গরম তলের উপর নির্দিষ্ট পরিমাণ মিশ্রণ ফেলে এবং রোলিং প্লেটে সেটা ছড়িয়ে দিয়ে কয়েক সেকেন্ডেই তৈরি করে দেবে ধোসা। এবং প্রচলিত কালিভিত্তিক যে 3D প্রিন্টার, মানে 3D প্রিন্টারের মতো যে প্রিন্টিং মেশিন, সেই প্রিন্টিং প্রযুক্তির মাধ্যমে কিন্তু এই যন্ত্রে খাবার সেভাবে প্রিন্ট হবে না, তবে এই মেশিনটা যেভাবে ওই চাল ডালের ব্যাটারির সাহায্যে একটা সুষম এবং পাতলা পাতের মতো ধোসা বের করে দেবে, সেই প্রক্রিয়াটা অনেকটাই প্রিন্টারের কথা মনে করায়। তাই এই মেশিনের নাম ধোসা প্রিন্টার। কি ভাবছো, কিনবে?
1: না, আমি কিনবো না, জাস্ট আপাতত গান শুনবো। মানে আমি একটু ব্যাপারটাকে হজম করার চেষ্টা করছি, মানে টেকনোলজি কোথায় গেছে ভাবো। মানে মেশিন থেকে খাবার বেরিয়ে আসে জানি, কিন্তু মেশিনের নামের মধ্যে খাবারের নাম চলে আসছে, এটাই তো একটু নতুনত্বর ব্যাপার।
0: একদম একদম।
2: FM রেনবোতে ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট।

0: মা তুঝে সালাম। আজকের দিনে দাঁড়িয়ে অর্থাৎ এই 26শে জুলাই কার্গিল দিবস, এই দিনে দাঁড়িয়ে আমরা এই কথাটাই বলতে পারি। এবং শুধু একদিন কেন, বছরের প্রতিটা দিন আমাদের মধ্যে, আমাদের মনে যেন এই কথাই প্রতিফলিত হয়, মা তুঝে সালাম। দেশ মাতাকে, দেশের পতাকাকে আমরা এইভাবেই যেন সারা জীবন সম্মান করে যেতে পারি। রিয়া আর রাজীব আজকে এই আড্ডায় ছিল, মানে উইকেন্ড ক্যাফে নিয়েছিল এতক্ষণ। কিন্তু উইকেন্ড ক্যাফে যেমন শেষ হবে, পরের স্লটটাও তো আমাদের শুরু করতে হবে।
1: এক্স্যাক্টলি, একদমই পরের স্লট শুরু হবে। পরের স্লট হলো সেই বিখ্যাত স্লট যেখানে আমরা গল্প শোনাই তোমাদেরকে। হ্যাঁ, এক্স্যাক্টলি, গল্প স্বল্প। আজকে একেবারে গল্প স্বল্প অরিজিনালস, যাকে আমরা বলি, একদম মৌলিক একটা লেখা। সেই গল্পটাকে আমরা সবাই মিলে বিভিন্ন রকমভাবে মুছড়ে এদিক ওদিক করে, মিউজিক রেডি করে তোমাদের জন্য আনছি ঠিক বিকেল 5টায়। তো সবাই রেডি হয়ে যাও শোনার জন্য, এবং শুনে অবশ্যই ফিডব্যাক জানাতে হবে। কোন ফিডব্যাকটা আমাদের পছন্দ হবে সেটা তো পরের বিষয়, কিন্তু সেই ফিডব্যাকটা প্রথমে জানানোর কথা তোমার, তুমি জানাবে। এবং সেই ফিডব্যাকটা, যে ফিডব্যাকটা আমাদের সবচেয়ে বেশি পছন্দ হবে, যেটা গল্পের উন্নতিতে কাজে লাগবে ভবিষ্যতের জন্য, তো সেই তিনি চলে যাবেন কুইজ বলার সেমিফাইনাল রাউন্ডে ডাইরেক্ট। আপাতত এই গানটা এনজয় করি, গানটা পেছনে আস্তে আস্তে বাজে, গানটাকে জোরে বাজাই, আর এই ঘন্টাটা শেষ করছি। বিরতি মানে একটা ছোট্ট নিউজ ব্রেকে যাবো,
0: 5টায় 2 মিনিটে ফিরে আসছি গল্প স্বল্প নিয়ে।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুস্মিতা সেন। কার্গিল যুদ্ধে শহীদ ভারতীয় সেনা জওয়ানদের বীরত্বের প্রতি শ্রদ্ধা জানাতে আজ দেশজুড়ে 27তম কার্গিল বিজয় দিবস পালন করা হচ্ছে। কার্গিল বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দেশের ঐক্য ও অখণ্ডতা রক্ষায় আত্মবলিদানকারী সকল বীর সেনানীর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী আজ শিক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর তাঁকে এই পদের দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের পর তিনি শিক্ষা মন্ত্রকের বিভিন্ন প্রকল্প ও গুরুত্বপূর্ণ উদ্যোগের সম্পর্কে বিস্তারিত পরিস্থিতি পর্যালোচনা করতে একটি বৈঠকে সভাপতিত্ব করেন। জলশক্তি মন্ত্রক জানিয়েছে, জল সংরক্ষণের ক্ষেত্রে ছত্তিশগড়ের রাজনন্দনগাঁও জেলা জাতীয় স্তরে সবচেয়ে এগিয়ে রয়েছে। বৃষ্টির জল ধরুন কর্মসূচির অন্তর্গত মিশন জল রক্ষা প্রকল্পে তারা বৈজ্ঞানিক পদ্ধতি কাজে লাগানোর ব্যাপারে যথেষ্ট পারদর্শিতার পরিচয় দিয়েছে। 500টি বুজে যাওয়া কুয়োকে আবার পুনরুজ্জীবিত করা সম্ভব হয়েছে। বিদেশ মন্ত্রক আজ একটি পরামর্শ জারি করে কৃষ্ণসাগর অঞ্চলে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজে চাকরি করতে ইচ্ছুক ভারতীয় নাগরিকদের এ ধরনের দায়িত্ব গ্রহণ করার আগে নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকিগুলি সতর্কতার সঙ্গে খতিয়ে দেখার জন্য অনুরোধ করেছে। পরামর্শে বলা হয়েছে যে যারা এ ধরনের চাকরি করতে ইচ্ছুক তাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে গত 24 ঘণ্টায় ভারী বৃষ্টির জেরে 2 শিশুসহ অন্তত 7 জন প্রাণ হারিয়েছেন, আহত আরও 20। পাকিস্তানের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, এ পর্যন্ত পাঞ্জাব প্রদেশ জুড়ে বন্যায় মোট 22 জন প্রাণ হারিয়েছেন এবং 183 জন জখম হয়েছেন। দক্ষিণ পশ্চিম ফ্রান্সের বিস্তীর্ণ এলাকায় দাবানল ছড়িয়ে পড়ার কারণে 250,000-এরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়েছে। এই দাবানল ক্রমশ বোর্দো শহরের দিকে অগ্রসর হচ্ছে বলে জানা গেছে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: एक प्रकार से पीएम जय अब गरीबों की जय बन गई है।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1455 নম্বরে ফোন করুন।
1: শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প গল্প স্বল্প।
2: আজকের গল্পের সব চরিত্র কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোন রকম মিল সম্পূর্ণ কাকতালীয়। কারুর সংবেদনশীলতাকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। এই গল্পে মানসিক স্বাস্থ্য সংকট ও আত্মঘাতী পদক্ষেপের একটি কাল্পনিক দৃশ্য বর্ণিত হয়েছে। 107 FM রেইনবো কোনোভাবেই আত্মঘাতী মানসিকতাকে সমর্থন করে না। জীবন অত্যন্ত মূল্যবান। যে কোনো মানসিক সংকটে আপনার পরিবার, বন্ধু বান্ধব বা মানসিক স্বাস্থ্য সহায়তাকারীদের সাহায্য নেওয়া উচিত। 107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনবেন সৌভিক গুহ সরকারের লেখা বাতাসে লেখা উপাখ্যান। সৌভিক গুহ সরকারের জন্ম 1979 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর। লেখালেখির শুরু মূলত কবিতা দিয়ে। প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে নষ্ট সময়ের নাচঘর, মহামায়ার পাড়া, হরিৎপুর বিক্রমপুর উল্লেখযোগ্য। এছাড়াও লিখেছেন নানা নামকরা পত্রপত্রিকা ও লিটল ম্যাগাজিনে। আজকের গল্প সৌভিক গুহ সরকারের বাতা।

0: ইতিহাসে লেখা উপাখ্যান। গল্পের কথক রাজীব, অন্যান্য ভূমিকায় অপরূপা, অর্ণব, সুনন্দা, অরিজিৎ, অভিপ্সা, কোয়েল, আত্রেয়, সৌরদীপ, তমজিৎ, সৌমিক ও সুদীপ্ত। গল্পের সূত্রধার সৌমি। শুরু হচ্ছে সৌভিক গুহ সরকারের বাতাসে লেখা উপাখ্যান।
1: শো শেষ করে অদিতির বেরোতে বেরোতে বাজলো প্রায় বিকেল 5:30। অদিতি মিত্র একটি রেডিও স্টেশনের জকি, আর যে অদিতি নামেই তাকে কলকাতা শ্রোতারা চেনে। 29 বছরের অদিতি অবশ্য কলকাতার মেয়ে নয়, শিলিগুড়িতে তার পৈতৃক বাড়ি। তবে কলকাতাতেই সে বাংলা সাহিত্যে মাস্টার্স করে এখানেই একটা রেডিও স্টেশনে চাকরি পেয়েছিল। বছর 7 ধরে সে এই রেডিও স্টেশনেই রয়ে গেছে। কাজ করতে করতে সে যে কবে রেডিওকে ভালোবেসে ফেলেছে তা সে নিজেই জানে না। অদিতি গড়িয়ার দিকে পিজি থাকে। আজ অবশ্য সে এই যে তাড়াতাড়ি বেরোলো তা বাড়ি ফেরার জন্যে নয়, আজ ঈশানের সঙ্গে দেখা করতে যাবে সে। ঈশান চ্যাটার্জি একটা টেলিকম কোম্পানিতে চাকরি করে, বয়স 31। অদিতি আর ঈশানের সম্পর্ক প্রায় 4 বছরে পা দিয়েছে। অদিতির জীবনে ঈশান যেন এক বৃষ্টি বিকেলের রামধনু, শরতের রোদ্দুর। ঈশানকে সে চোখে হারায়। আজ হঠাৎ ঈশান তাকে ফোন করেছিল সকালের দিকে।
2: কিরে, কি করছিস?
3: এই জাস্ট অফিসে ঢুকলাম, একটা মিটিং রয়েছে, তোকে একটু পরে করি?
2: না না, করতে হবে না, আজ একটু দেখা করব।
3: আজ হঠাৎ?
2: কিছু কথা বলার আছে তোকে।
3: কথা? কি কথা?
2: আছে আছে।
3: সিরিয়াস কিছু রে?
2: খানিকটা।
3: কি নিয়ে?
2: দেখা করেই বলবো।
3: উফ, এত সাসপেন্স করিস না, অসহ্য।
2: সন্ধ্যে 6টায় ময়দান, ভিক্টোরিয়া গেটের সামনে।
3: ও বাবা, প্রচন্ড রোমান্টিক ব্যাপার মনে হচ্ছে। ফুল টুল দিয়ে আবার নতুন করে প্রপোজ করবি নাকি?
2: আচ্ছা শোন, আরেকটা ফোন আসছে বুঝলি, পরে কথা হচ্ছে, তুই কিন্তু চলে আসিস।
3: ওকে।
1: ফোন রেখে দিল ঈশান। অদিতি মিটিং সেরে সারা দিনের কাজ দ্রুত গুছিয়ে প্রোগ্রামিং হেড রাত্রিদির কাছে গেল।
3: রাত্রিদি, আজ না একটু তাড়াতাড়ি বেরোতে হবে গো।
4: কখন?
3: ওই 5টা নাগাদ।
4: ঠিক আছে ঠিক আছে, চাপ নেই, সায়ন্তনকে তোর কাজগুলো বুঝিয়ে দে। আর কাল তো উপাসনা আসছে না, ওর ড্রাইভ টাইম শোটা তুই করে দিস।
3: ঠিক আছে রাত্রিদি, তাহলে আমি বাকিটা দেখে নিচ্ছি। হ্যাঁ,
4: ওকে।
1: রেডিও স্টেশনের সব কাজ গুছিয়ে অদিতি যখন বেরোল, তখন আষাঢ়ের আকাশ কালো করে এসেছে। একটা ভেজা বাতাসের ঝাপটায় ঝিরঝির করে কাঁপছে জামরুলের শাখা, দুলছে কদমের ডাল, উড়ছে অশ্বত্থ পাতা। আজ বাতাসে মন কেমনের মেঘলা রং লেগে আছে। চায়ের দোকানে মানুষের ভিড়, পথে গাড়ি বাস অটোর ভিড়, আর বহু দূরের আকাশে মেঘের ভিড়। মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ গর্জাচ্ছে। অফিস থেকে বেরিয়েই একটা হলুদ ট্যাক্সি পেয়ে গেল অদিতি। কলকাতার পথ কেটে এগোতে থাকে ট্যাক্সি। কাচ নামানো জানলার ভেতর দিয়ে আসছে ভেজা শীতল বাতাস। সেই ভেজা বাতাসে উড়ছে অদিতির চুল, উড়ছে তার মন। অদিতি ভাবতে লাগল,
3: আজকে ঈশান হঠাৎ কেন ডাকলো? কি বলবে সে আমাকে? সে কি আরো একবার বলবে?
2: অদিতি অদিতি, আমি না তোকে খুব ভালোবাসি, আমি তোকে ছাড়া বাঁচবো না।
3: পাগল ছেলে, পাগল, আমাকে নিয়ে পাগল। উফ, কি হিংসুটে আর পজেসিভ।
1: নানা রঙের জাল বুনে ভিক্টোরিয়ার গেটের সামনে দাঁড়ালো অদিত।
3: আরে ঈশান দাঁড়িয়ে, প্রত্যেক দিন তো মিনিমাম আধ ঘন্টা লেট করে, আজ দেখো তাড়াতাড়ি চলে এসেছে।
1: ঈশানকে দেখে

0: হাত নাড়ল অদিতি। ঈশান এগিয়ে এলো, রাস্তা পার হয়ে ময়দানের কিনার ঘেঁষে একটা বেঞ্চে বসলো দুজনে।
1: বল, এত জরুরি তো হলো?
2: আসলে তোকে একটা কথা বলার আছে।
1: বল না, কি হয়েছে?
2: আমার অফিসে
1: চাকরি নিয়ে কোনো সমস্যা? টার্মিনেট?
2: না না, ওসব নয়।
1: তাহলে
2: দেখ অদিতি, আমার সঙ্গে তোর এই সম্পর্কটা, মানে এটা আজ এখানেই শেষ করতে হবে।
1: সম্পর্ক শেষ করতে হবে মানে?
2: মানে আমি আর তোর সঙ্গে এই সম্পর্কে থাকতে পারবো না অদিতি, এটাকে আর টেনে নিয়ে যাওয়া যাবে না। অনেকটা সময় আমরা কাটিয়েছি একসঙ্গে, কিন্তু কিন্তু সব কিছুরই তো একটা এক্সপায়ারি ডেট থাকে।
1: এক্সপায়ারি ডেট?
2: হ্যাঁ।
1: তুই আজে বাজে সব কি বকছিস বলতো?
2: আমি আজে বাজে বকছি না অদিতি।
1: হ্যাঁ বকছিস, ননসেন্সের মতো কথা বলছিস তুই।
2: না অদিতি, আমি আমি দেবপ্রিয়াকে ভালোবেসে ফেলেছি।
1: দেবপ্রিয়া? কে দেবপ্রিয়া?
2: আমাদের অফিসে মাস তিনেক হলো জয়েন করেছে, ওর ব্যাপারে তোকে কিছু বলিনি এতদিন। আমি ওর সঙ্গে একটা সম্পর্কে জড়িয়ে পড়েছি, সুতরাং।
1: কি বললি তুই? সম্পর্ক? তুই মজা করছিস বলিশান? ইউ মাস্ট বি জোকিং রাইট? আমার সঙ্গে এরকম মজা করিস না রে, আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে।
2: আমি মজা করছি না অদিতি, আমি দেবপ্রিয়াকেই বিয়ে করতে চাই।
1: আর আমি? আমাদের এতদিনের এই এত সব কিছু, এসব কোথায় যাবে ঋষান? আমি কোথায় যাব?
2: দেখ অদিতি, ট্রাস্ট মি, আমি শিওর যে তুই আমার মতো কাউকে পেয়ে যাবি, হয়তো আমার চেয়েও বেটার কাউকে।
1: তাই বুঝি? ও, এবার বুঝেছি, তুই আমার চেয়েও বেটার কাউকে পেয়ে গেছিস, তাই তো? আচ্ছা দেবপ্রিয়ার কি আছে বলতো যা আমার নেই? হ্যাঁ কি আছে বল না ঈশান, বল, চুপ করে থাকিস না, জাস্ট স্পিক আউট।
2: শোন অদিতি, ফালতু মেজাজ দেখাস না, মেজাজ আমারও আছে।
1: ফালতু মেজাজ? আমার মেজাজ ফালতু হয়ে গেল না? তুই তুই এটা আমার সঙ্গে করতে পারিস না ঈশান, জাস্ট করতে পারিস না। আমাকে এতটা কষ্ট দেওয়ার তোর কোনো অধিকার নেই।
2: উত্তেজিত হোস না অদিতি, কাম ডাউন, এখানে আমাদের প্র্যাকটিক্যাল হতেই হবে, যেটা ফ্যাক্ট সেটা আমাদের মেনে নিতেই হবে।
1: আমাদের না আমাকে? হ্যাঁ।
2: আচ্ছা তুই কি ভাবছিস যে আমার এটা করতে খারাপ লাগছে না? লাগছে তো, কিন্তু উপায় নেই। আমি যদি সত্যি কথাটা তোকে না বলি তাহলে একটা মিথ্যের মধ্যে থাকতে হবে, আর তুই তো জানিস যে ঈশান চ্যাটার্জি মিথ্যে পছন্দ করে না।
1: ঈশান চ্যাটার্জির পছন্দ অপছন্দ, ভালো লাগা মন্দ লাগা, এগুলো কিন্তু আমি আমার জীবনের অগ্রাধিকার দিয়ে এসেছি এই গত 4 বছর, তার ফল এই এই, তাই না? কিরে বল, চুপ করে আছিস কেন? দেবপ্রিয়া নতুন, দেবপ্রিয়া তোকে টানছে, তাই তো?
2: তুই কিন্তু আবার সিন ক্রিয়েট করছিস অদিতি।
1: করছি, বেশ করছি, 100 বার সিন ক্রিয়েট করবো।
2: শাট আপ অদিতি, এভাবে কথা বলা যায় না, জাস্ট কথা বলা যায় না। সোজা কথা বলছি, বুঝে নে, আমি তোর সঙ্গে আর কোনো সম্পর্কে নেই, আমি দেবপ্রিয়াকে বিয়ে করব, দ্যাট ইজ ফাইনাল।
0: ঈশান বেঞ্চ ছেড়ে উঠে হাঁটতে লাগলো, পেছনে ফিরেও তাকালো না। অদিতি বাজ পোড়া গাছের মতো বিধ্বস্ত হয়ে বসে রইল, তার গোটা জীবনের স্বপ্ন স্বাদ আনন্দ সব তছনছ হয়ে গেছে, সে ধ্বংস হয়ে গেছে। সে ঈশানের চলে যাওয়ার দিকে হতবুদ্ধির মতো তাকিয়ে রইল। সন্ধ্যের আলো আঁধারির মধ্যে ঈশান মিলিয়ে গেল। অদিতি কাঁপতে লাগল, বাদলা বাতাসে তার খুব শীত করতে লাগল। এমনই সময় হুড়মুড়িয়ে নামল আকাশ ভাঙা বৃষ্টি। ময়দানের কিনারে একলা বেঞ্চে বসে অদিতি গাছের পাতার মতো ভিজতে লাগল। সে ছাতা খুলল না, উঠল না, তার চোখের জল মিশে গেল বৃষ্টির জলে।
1: ঈশান সত্যি চলে গেল, আমাকে ফেলেও চলে গেল, আমি এখন কি করব?

0: কোথায় যাব আমি? আমার ভয় করছে, আমার শীত করছে, আমি কোথায় যাব? কোথায় যাব আমি? কোথায় কোথায় যাব? কোথায়?
1: কলকাতার ময়দানের কিনারে যখন অদিতির জীবন পুরনো খয়েরি হয়ে আসা চিঠির মতো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, ঠিক সেই সময় কলকাতা থেকে উত্তরপাড়ায় ফিরছিল পরিমল তালুকদার। পরিমল বর্ধমানের ছেলে, বয়স 38। সে কলকাতার একটি প্রাইভেট ফার্মে অ্যাকাউন্টসে চাকরি করে। পরিমলের বাবা মা মারা গিয়েছেন, তার নিজের ভাই বোন কেউ নেই। থাকার বলতে আছে এক কাকা কাকিমা ও খুড়তুতো ভাই, তারা বর্ধমান টাউনেই থাকে। পরিমল কলকাতায় চাকরি পেয়ে চলে এসেছিল। কলকাতার দিকে বাড়ি ভাড়া বেশি বলে সে উত্তরপাড়ার একটি ফ্ল্যাটে পিজি থাকে। তার জীবনে এই মুহূর্তে একটাই সমস্যা, তার একটি বউ চাই, সে বিয়ে করতে চায়। এই নিঃসঙ্গ জীবন তার মোটেই পছন্দ নয়। তার একটা প্রেমিকের মন আছে, সেই মন ভালোবাসতে চায়, কিন্তু ভালোবাসবে কাকে? নারী নেই, কিছুতেই তার জীবনে নারী আসে না। বালিখাল থেকে অটোতে উঠে পড়ল সে।
2: দাদা, ফেরিঘাটে নামব।
1: ফেরিঘাটে নেমে সাজবেলার গঙ্গার দিকে তাকিয়ে সে এক ভাঁড় চায়ে চুমুক দিল। প্রবাহমান জলস্রোতের দিকে তাকিয়ে তার মনে হলো,
2: যা তা, তোর কপালটাই খারাপ রে পরিমল, তোর আর কিছু হবার নেই। 38 বছর বয়স হলো, এখনো গুছে একটা প্রেম করতে পারলি না, অপরার্থ একদম। এভাবেই একা একা ভূতের মতন জীবনটা কাটিয়ে দিতে হবে। আচ্ছা, যদি বউ না পাস তাহলে কি করবি? মানে সন্ন্যাসী টন্যাসী হয়ে যাবে নাকি? তাও তো পারবি না। আরে তাহলে পারবিটা কি তুই? কিচ্ছু নয়, কিচ্ছু নয়, তার সে গঙ্গায় ঝাঁপতে। হ্যাঁ,
1: এদিকে ময়দান থেকে ক্লান্ত পায়ে মেট্রো স্টেশনে ঢুকে মেট্রোতে উঠে পড়ল অদিতি। দক্ষিণেশ্বর স্টেশনে পৌঁছে তার খেয়াল হল যে সে ভুল মেট্রোতে উঠেছে। সে যেন একটা ঘোরের মধ্যে রয়েছে, তার মাথায় কিছুই রেজিস্টার করছে না। মেট্রো থেকে নেমে বাইরে এসে সে চা খেল। বৃষ্টি বন্ধ হয়েছে, সাইকেল রিক্সা, টোটো, অটো, গাড়িতে জমজমাটি পথ। কত মানুষ কত দিকে চলেছে, সবার ফেরার তাড়া, কিন্তু আজ অদিতির কোনো ফেরার তাড়া নেই। তার কোনো ফেরার জায়গা নেই, নিজের কাছে ফেরার পথটিও সে বন্ধ করে দিয়েছিল। সে শুধু ঈশানের কাছে ফিরতে জানত। এখন সে কোথায় যাবে? গড়িয়াতে ফেরত যাবার মতো সাহস তার নেই। তাহলে ঘোর ভেঙে তাকালো অদিতি। সে দেখল তার রেডিও স্টেশনের সহকর্মী সুচিস্মিতা দাঁড়িয়ে।
3: এ কি, এখানে কি করছো?
1: সত্যিই তো, এখানে কি করছে অদিতি? তার কাছে তো কোনো উত্তর নেই।
4: সুজি, সুজি, আমার না, আমার না মাথাটা কাজ করছে না রে।
3: কেন, কি হয়েছে?
4: ঈশান চলে গেছে রে, আমাকে আমাকে পেলে ঈশান চলে গেছে।
3: সে কি?
1: সুচিস্মিতার রেডিও স্টেশনে 3 বছর ধরে চাকরি করছে। সে ওই স্টেশনের কপিরাইটার। স্টেশনে জয়েন করা থেকেই সে অদিতি আর ঈশানের কথা জানে, গোটা অফিস জানে। ঈশান তো মাঝে মধ্যেই ওদের অফিসের বাইরে অদিতির জন্য অপেক্ষা।

0: করে। সুচিস্মিতার সঙ্গে বেশ কয়েকবার কথাও হয়েছে ঈশানের। সুন্দর চেহারা, স্মার্ট, ঝকঝকে, আর ব্যবহারও খুব ভালো, বেশ মিশুকে। অদিতির জীবন যে ঈশানকে ঘিরেই আবর্তিত সেটা সুচিস্মিতা খুব ভালো করেই জানে। ঈশানের জন্মদিনের গিফট কিনতে অদিতি সুচিস্মিতাকে নিয়েও গেছে। সেই ঈশান চলে গেছে,
1: আমি কি করব কিছু বুঝতে পারছি না। জাস্ট ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক। আমি কোথায় যাব রে সুচি? আমার তো আর ফেরার জায়গা নেই।
0: সুচিস্মিতা এক মুহূর্ত ভাবল, তারপর বলল,
2: অদিতিদি তুমি আমার সঙ্গে চলো আমার বাড়িতে।
1: তোর কাছে?
2: হ্যাঁ আমার কাছে।
1: তোর অসুবিধা?
2: কোথাও কোনো অসুবিধা নেই। আমার বাড়িতে বাবা মা একতলায় থাকে। এখন কয়েকদিনের জন্য দাদার কাছে জামশেদপুরে গেছে, চার দিন পর ফিরবে, সুতরাং বাড়ি ফাঁকা। আর দোতলায় একটা ঘর রয়েছে, সেখানে আমি থাকি, তুমি আমার সঙ্গে থাকবে। এসো। কি হলো অদিতিদি, কি ভাবছ? এসো এসো বলছি।
0: অদিতির হাত ধরে টানতে টানতে সুচিস্মিতা অটোতে উঠল।
2: দাদা বালিখালে নামবো।
0: বালিখাল থেকে আর একটা অটোতে উত্তরপাড়া ফেরিঘাট, সেখান থেকে একটা রিক্সা করে অদিতিকে নিয়ে সুচিস্মিতা বাড়ি ঢুকল। অ্যাপ ডেলিভারি সার্ভিস থেকে খাবার আনানো হলো। সুচিস্মিতার পীড়াপিড়ি সত্ত্বেও অদিতি সামান্য খেল। রাতে দুজনে ঘর লাগোয়া অন্ধকার ছাদে বসল। মেঘমুক্ত আকাশে তারা ফুটেছে, গঙ্গা থেকে বাতাস বইছে মৃদু মন্দ।
1: এবার আমি কি করব রে সুচি, কিচ্ছু বুঝতে পারছি না রে।
2: তুমি একবার ফোন করে কথা বলবে?
1: কোনো লাভ নেই। ওর অফিসের দেবপ্রিয়া নামক একটি মেয়েকে ওর পছন্দ হয়েছে, ওকেই বিয়ে করবে। দেখ জোর করে তো আর প্রেম হয় না রে, কিন্তু ওরা আমাকে একবারও আগে জানায়নি, আমাকে প্রস্তুত হওয়ার সময়টুকু দিল না, নিজেকে জাস্ট উপড়ে নিয়ে চলে গেল।
2: ঈশানদাকে দেখে কিন্তু আমার এমনটা মনে হয়নি।
1: আমিই বুঝতে পারিনি, তো তোরা কি করে বুঝবি? কি জানিস তো সুচি, আমার জীবনটা না একেবারে নষ্ট হয়ে গেল রে।
2: এ কথা কেন বলছ অদিতিদি, ব্রেকআপ তো অনেকেরই হয়, এখন তো এটাই স্বাভাবিক। আমারই তো গত বছর ব্রেকআপ হলো। হ্যাঁ কষ্ট হয়েছিল, কিন্তু
1: আমি না বড্ড বেশি দিয়ে ফেলেছিলাম রে, বড্ড বেশি। এতটা দেওয়া বোধ হয় উচিত নয়। আমি জীবনে আর কাউকে কখনো মন খুলে ভালোবাসতে পারবো না রে, কখনো নয়। আমি সন্দেহ করব, খালি সন্দেহ করব, কিন্তু কিভাবে কি জীবন চলে? ভালোবাসতে গিয়ে যদি সারাক্ষণ সন্দেহ করতে হয় তাহলে তো জীবনের আর কোনো মানেই রইল না বল। ঈশানটা আমাকে শেষ করে দিয়ে চলে গেল।
0: সুচিস্মিতা সরে এসে অদিতিকে জড়িয়ে ধরল। অদিতি বালিকার মতো সুচিস্মিতার বুকে মাথা রেখে কাঁদতে লাগল। গঙ্গার বাতাসে দুলতে লাগল আম গাছের শাখা। পরদিন সকালে সুচিস্মিতা তাদের প্রোগ্রামিং হেড রাত্রিকে ফোনে জানালো।
2: রাত্রিদি?
3: আরে বল।
2: বলছি যে একটা সমস্যা হয়েছে গো।
3: কি হলো রে?
2: অদিতিদি আমার এখানে আছে।
3: তোর ওখানে? মানে উত্তরপাড়ায়? হঠাৎ?
0: সুচিস্মিতা পুরো ঘটনাটা রাত্রিকে বলল।
2: এই হলো ব্যাপার। এবার এখন অদিতিদি জাস্ট চুপ করে গেছে। গতকাল সারা রাত কান্নাকাটি করেছে, আজ সকাল থেকে প্রায় কোনো কথা বলেনি, এখন ঘুমোচ্ছে। আজ বা কাল মনে হয় না অদিতিদি অফিসে গিয়ে শো করতে পারবে বলে।
3: না না প্রশ্নই ওঠে না।
2: আচ্ছা শোনো না রাত্রিদি, আমি অদিতিদিকে একটু সেট করে আসছি, কেমন? আমাদের কাজের লোক মালতি দি আসবে, ওকে বুঝিয়ে দেবো কি কি রান্না করবে, আর আমি ফেরা পর্যন্ত ওকে থাকতেও বলে দেবো, আমার একটু দেরি হবে ঢুকতে।
3: আরে হ্যাঁ হ্যাঁ, নো প্রবলেম, টেক ইউর টাইম, দেখে শুনে গুছিয়ে আয়।

0: কেমন এই কাণ্ড হলো বল দেখি, আমি তো ভাবতেই পারছি না।
1: সুচিস্মিতা যখন বাড়ি থেকে বেরোচ্ছে তখন অদিতি এসে জানলায় দাঁড়ালো।
2: শোনো, ঠিক টাইমে খাবে, কেমন? মালতীদিকে সব বলা রয়েছে, মালতীদি আমি না ফেরা পর্যন্ত থাকবে। লক্ষ্মী মেয়ের মতো খেয়ে একটু ঘুমিয়ে নিও।
3: তাড়াতাড়ি ফিরিস রে।
2: একদম, ফিরে একটু কোন্নগরের দিকটা যাব, কেমন? টাটা।
3: টাটা।
1: সেই দিন সকালে ঘুম থেকে উঠে পরিমল মোবাইলে রিল দেখছিল। বেশ কয়েকটা রিল তার চোখে পড়ল যেখানে প্রেমের খুনসুটি দেখানো হয়েছে। সেই রিল দেখে পরিমলের বুকটা মড়মড় করে উঠল। তার জীবনে এমন দিন আসবে না। 38 বছর পেরিয়ে গেলে এমন প্রেমের দিন কি আর আসে? পরিমলের মনে বড় দুঃখ হল। দুঃখের চোটে তার হৃদয়ে বৈরাগ্য জাগল। সে ঠিক করল,
4: না, আজ আর অফিসে যাব না। তো কি লাভ এই চাকরি বাকরি করে? কোনো লাভ নেই। মায়ের জগতে উপার্জনেরও কোনো মানে হয় না। চলে যাব হিমালয়, পর্ণকুটির বেঁধে থাকব। দরকার নেই বউয়ের, বউ কি হবে? কোনো এই সংসার বংসারের কোনো আমার দরকার নেই, কিচ্ছুর দরকার নেই। গায়ে ওই ছাই মেখে জটা বেঁধে পর্বতে গুহায় নদীতে জীবন ধারণ করব।
1: এইরকম একটা কঠিন সংকল্প করে পরিমল ফোন করল অফিসে।
4: হ্যাঁ অম্লান, এই শোনোটা বলছি, আজ শরীরটা একটু ডাউন বুঝলে। না না, তেমন জ্বর টর নেই, ওই পেটটা একটু যেন কেমন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই একটু রেস্ট নিচ্ছি, শোনো না, লেবুর জল খাচ্ছি। বলছি তাহলে আজ আর যাচ্ছি না বুঝলে, তুমি একটু ওই শিকদার স্যারকে বলে দিও, ঠিক আছে?
1: অফিসে ছুটি নিতে গেলে যতটুকু মিথ্যে কথা বলতে হয় ততটুকু মিথ্যা বলল পরিমল। তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে টোটো নিয়ে শ্রীরামপুরের দিকে চলে গেল। শ্রীরামপুর কলেজের বাইরে প্রবাহিত শান্ত গঙ্গার দিকে তাকিয়ে তার বুকটা হু হু করতে লাগল।
4: হায় ভগবান, আমি আছি, নদী আছে, ঘাট আছে, টোটো আছে, কিন্তু আমার জীবনে কোনো নারী নেই।

শ্রীরামপুরের ঘাটে কিছুক্ষণ বসে ফিরতি পথে সে উত্তরপাড়ার কাছেই একটি অপেক্ষাকৃত নির্জন ঘাটের একধারে গিয়ে বসল। গোধূলি রাঙা আলো ছড়িয়ে পড়ছে মেঘে মেঘান্তরে। বাসায় ফেরা পাখির ডানার ছায়া পড়েছে প্রবাহমান গঙ্গার জলে। জেলেদের নৌকা ভেসে চলেছে আম পাতার মতো। গঙ্গার মাঝে ভাসছে বয়া। ঘাটের ধারেই একটি প্রাচীন বটবৃক্ষ, তার শাখা প্রশাখা ও ঝুড়ি নিয়ে অতি বৃদ্ধ পিতামহর মতো জেগে রয়েছে। ঘাটে কেউ নেই। পরিমল ঘাটের একধারে বসে চোখ বন্ধ করে মোবাইলে গান শুনতে লাগল। হঠাৎ ঝপাস করে একটা শব্দ হল। চোখ খুলে তাকালো পরিমল। দিনের শেষ আলোয় সে দেখল গঙ্গার জলে কে একজন ঝাঁপ দিয়েছে। যে দিয়েছে সে সম্ভবত সাঁতার জানে না। পরিমল ঘাড় ঘুরিয়ে দেখল ঘাটে আর কেউ আছে কিনা। না, সেই মুহূর্তে নেই, মানে কারো সাহায্য নেবার উপায় নেই। সে তাকিয়ে দেখল যে ঝাঁপ দিয়েছে সে ক্রমাগত ভেসে বেরিয়ে যাচ্ছে। আর কাল বিলম্ব না করে মোবাইলটা হ্যান্ডব্যাগে রেখে চটি খুলে পরিমল এক লাফ দিল জলে। খানিকটা সাঁতরে সে যার নাগাল পেল সে এক নারী। পরিমলের অবশ্য তখন সে খেয়াল নেই। সে নারীকে জলে টানতে টানতে ডাঙা এনে তুলল। নারী অজ্ঞান হয়ে গেছে। পরিমল জোরে জোরে নারীর পেটে চাপ দিতে লাগল। নারীর জ্ঞান ফিরল না। তাও মরে গেল নাকি? পরিমল ডেসপারেট হয়ে ফুঁ দিতে লাগল। অবশেষে মিনিট খানেক পর কাশির

চোখ মেলে তাকালো নারী। তখন সাঁজের আকাশে অল্প আলো লেগে রয়েছে, সেই মায়াবী আলোয়

0: তাড়াহুড়ো করবেন না, আস্তে আস্তে জল খাবেন।
1: না না, আপনি কে?
0: আমি আমি পরিমল তালুকদার। আস্তে উঠুন, আস্তে। হ্যাঁ, এইদিকে বসুন। হ্যাঁ,
2: পরিমল অদিতিকে ধরে ঘাটের সিঁড়িতে বসিয়ে দিল। তার টপ পাজামা সব ভিজে সপসপ করছে। অদিতি নদীর জলের দিকে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল। এই জলেই সে একটু আগে নিজেকে বিসর্জন দিয়েছিল। জীবনের ভার আর সহ্য করতে না পেরে সে জীবন থেকে পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু অদিতি তো পালিয়ে যাওয়ার মেয়ে নয়। একটা খসখস শব্দে অদিতি পাশে তাকাল। পরিমল তখন ব্যাগ থেকে শুকনো রুমাল বের করে নির্বিকারভাবে মাথা মুছছে। পরিমলকে দেখে অদিতির মেজাজ হঠাৎ গরম হয়ে গেল।
1: অদ্ভুত লোক তো, বলা নেই কওয়া নেই, আমাকে জল থেকে তুললো। আপনি আমাকে জল থেকে তুললেন কেন? হ্যাঁ,
0: কেন মানে আপনি তো ডুবে যাচ্ছিলেন।
1: তাতে আপনার কি? আমি কি আপনার কেউ হই যে এত উপকার করতে এলেন?
0: একটা মানুষ ডুবে যাচ্ছে, তাকে বাঁচাবো না?
1: না, বাঁচাবেন না। আমি কি বলেছিলাম আমাকে বাঁচাতে? বলেছিলাম পরিমল বাবু আমি জলে ঝাঁপ দিচ্ছি, একটু দেখবেন। হ্যাঁ বলেছিলাম।
0: না বলেননি কিন্তু।
1: কিসের কিন্তু? এত কিন্তুর কি আছে?
0: যা বাবা, এত মহা আপদ হলো।
1: মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, আপদ আমি নই, আপনি।
0: আমি?
1: হ্যাঁ আপনি, জল থেকে টেনে তুলেছেন, অনুমতি নিয়েছিলেন।
0: হ্যাঁ অনুমতি? আরে আপনি তো তখন অজ্ঞান।
1: অজ্ঞান? অজ্ঞান? খুব সুযোগ নিলেন তাই না?
0: এই দেখুন মিস
1: অদিতি।
0: হ্যাঁ দেখুন মিস অদিতি, আপনার কোনো অনুমতিরই আমার প্রয়োজন নেই, বুঝেছেন তো? আমার যেটা ঠিক মনে হবে আমি সেটাই করব, এবং 100 বার করব। আর আপনি যদি 100 বার জলে ঝাঁপ দেন, আমি 100 বার আপনাকে জল থেকে তুলব। ব্যাস, এর জন্য কারোর কোনো পারমিশন আমি নেব না, বুঝে গেছেন?
1: বাবা বাবা বাহ, আপনি তো খুব তেজ দেখছি। তবে 100 বার শব্দটা না মুদ্রাদশে পরিণত হচ্ছে।
0: হ্যাঁ হয় হোক, 100 বার হোক।
2: পরিমলের কথায় অদিতির হাসি পেল। কেন পেল তা সে নিজেও জানে না। সে হাসি চেপে বলল,
1: যাই হোক, থ্যাংকস।
0: চা খাবেন?
1: চলুন।
2: সব সপে ভিজে জামা কাপড়ে দুজনে একটা চায়ের দোকানের বেঞ্চিতে গিয়ে বসল।
0: দাদা বলছি, দুটো বড় দুধ চা দেবেন। আপনি বিস্কুট খাবেন?
1: হ্যাঁ
0: হ্যাঁ, আর দুটো বিস্কুট।
2: চাওয়ালা বিস্কুট আর চা দিয়ে গেল। পরিমল চায়ে চুমুক দিয়ে বলল,
0: বলছি যে লাফ দিলেন কেন?
2: অদিতি চায়ে চুমুক দিয়ে চুপ করে রইল। চায়ের দোকানের আলো অদিতির ভেজা মুখে এসে পড়েছে, ভারী সুন্দর লাগছে তাকে। পরিমল জিজ্ঞেস করল,
0: কি হলো বলবেন না?
2: বলবে কি বলবে না ভাবতে ভাবতে অদিতি বলেই ফেলল,
1: গতকাল আমার ব্রেকআপ হয়েছে।
2: পরিমল একটু চুপ করে গেল। তার কি বলা উচিত এখন? সহানুভূতি দেখাবে? সে চায়ে চুমুক দিয়ে একটু হালকা করেই বলল,
0: ব্রেকআপ হলে বুঝি জলে ঝাঁপ দিতে হয়?
1: বোকার মতো কথা বলবেন না তো।
2: পরিমল কোনো কথা বলল না। অদিতির মনে হল কথাটা সে বেশ রূঢ়ভাবেই বলেছে, এটা অভদ্রতা। সে একটু নরম করে বলল,
1: সরি।
0: আমাকে বললেন কিছু?
1: আপনাকেই। কথাটা ওভাবে বলাটা উচিত হয়নি আমার, আপনি প্লিজ কিছু মনে করবেন না।
0: আরে না না, কি যে বলেন, আসলে এই প্রেম ব্রেকআপ এগুলোর ব্যাপারে না আমি বিশেষ কিছুই জানি না, তাই ঠিক কিভাবে রিয়্যাক্ট করা উচিত সেটাই বুঝতে পারিনি আর কি।
1: প্রেমের ব্যাপারে আপনি কিছু জানেন না কেন?
0: আসলে আমি তো আর প্রেম টেম করিনি কখনো, তাই আর কি।
1: প্রেম করেননি? কত বয়স আপনার?
0: এই 38।
1: বিয়ে?
0: ধুর, প্রেমই হলো না তো বিয়ে।

0: কেন? অ্যারেঞ্জ ম্যারেজও তো হয়।
1: না, সেসবও হয়নি।
0: তাহলে আপনি করেনটা কি?
1: এই ওই কলকাতার একটা ফার্মে অ্যাকাউন্টস এর কাজ করি।
0: আর থাকেন?
1: এই এই উত্তরপাড়ায়। আপনি?
0: আমি একটা রেডিও স্টেশনে কাজ করি।
1: আরে বাস, তাই নাকি? আপনি জকি?
0: রেডিও শোনার অভ্যেস আছে বুঝি?
1: না, আগে ছিল, এখন আর কাজের চাপে হয় না। তা আপনি কি এখানেই?
0: না না না না, আমি গড়িয়ায় থাকি। গতকাল আমার এক বন্ধুর এখানে উঠেছি।
1: চলুন, এবার আপনাকে ছেড়ে দিয়ে আসি।
0: কোথায় ছেড়ে দেবেন?
1: আরে কি মুশকিল, আপনি যেখানে আছেন সেখানে।
0: না না, আমি নিজেই যেতে পারবো।
1: থাক বাবা, অলরেডি যা খেল দেখালেন, এরপর আপনাকে সহজে বিশ্বাস করাটা একটু শক্তই আছে। চলুন।
0: মানে?
1: আরে মানে আবার যদি আপনি গিয়ে ঝাঁপ দেন, সন্ধেবেলা দ্বিতীয়বার আর এই চাপটা আমি নিতে পারবো না, বুঝলেন?
0: বাজে বকবেন না তো, চলুন।
2: অদিতিকে টোটো করে বাড়িতে ছেড়ে দিয়ে পরিমল ফিরে গেল নিজের ঘরে। সুচেষ্মিতা মালতীদিকে পই পই করে বলে গিয়েছিল,
3: মালতীদি, আমি না ফেরত আসা পর্যন্ত তুমি কিন্তু অদিতিদিকে চোখের আড়াল করবে না, কেমন?
4: তুমি কোনো চিন্তাই করো না, আমি সব সময় চোখে রাখবো, সারাক্ষণ খেয়াল রাখবো।
2: কিন্তু আদতে তা হয়নি। সারাক্ষণ চোখে চোখে রাখলেও বিকেলের দিকে মালতীর চোখ লেগে এসেছিল, আর সেই সময়ই বেরিয়ে পড়েছিল অদিতি। মালতী ঘুম থেকে উঠে অদিতিকে দেখতে না পেয়ে ফোন করেছিল সুচেষ্মিতাকে।
4: ও দিদিমণি গো, ও দিদিমণি, ও অদিতি দিদিকে কোথাও পাওয়া যাচ্ছে না গো, কোথাও পাওয়া যাচ্ছে না।
5: পাওয়া যাচ্ছে না মানে?
4: আমার একটু একটুখানি চোখ লেগে গেছিল, একটুখানি ঘুম ভেঙে দেখি।
5: বুঝেছি বুঝেছি, ঠিক আছে, দাঁড়াও আমি দেখছি।
2: এরপর সুচিস্মিতা অনেকবার ফোন করেছিল অদিতির মোবাইলে, কিন্তু অদিতির মোবাইল তখন সুইচড অফ। সুচিস্মিতা ভয় পেয়ে তাড়াতাড়ি অফিস থেকে ফিরে এলো। তখনও ফেরেনি অদিতি। পুলিশে খবর দেবে কিনা ভাবছিল সুচিস্মিতা। এমন সময় ভিজে জামা কাপড়ে ফিরল অদিতি।
3: এ কি অদিতিদি, কোথায় গিয়েছিলে তুমি? এসো এসো এসো, আগে কাপড় ছেড়ে নাও।
2: কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে নিয়ে অদিতি গোটা ঘটনাটা সুচিস্মিতাকে বলল। সুচিস্মিতা বলল,
3: কি কাণ্ড করেছো অদিতিদি?
0: আমার না তখন মাথাটা একদম কাজ করছিল না রে, জাস্ট মনে হচ্ছিল জীবনটাকে শেষ করে দিই, টেম্পোরারি ইনসানিটি বলতে পারিস।
3: ভাগ্যিস ওই ভদ্রলোক ওই সময় ছিলেন।
0: হ্যাঁ, উনি না থাকলে।
3: কি নাম বললে যেন?
0: পরিমল।
3: উনি কোথায় থাকেন?
0: আমাকে তো বলল দুটো গলি পরেই নাকি কোনো একটা স্কুলের উল্টো দিকে।
3: ও আচ্ছা আচ্ছা, বুঝেছি। তা লোকটি কি বিবাহিত?
0: আমি কি করে জানবো এত কিছু? না।
3: সেটাও জেনে নিয়েছো?
0: চুপ কর।
3: আচ্ছা অদিতিদি, একটা কথা বলো তো, তোমার এখন কেমন লাগছে?
0: বেটার, অনেকটাই বেটার। আজ যখন জলে ঝাঁপ দিলাম তখনই রিয়েলাইজ করলাম যে ভুল করেছি, কার জন্যে করছি, কেন করছি, জীবনটা কার? আমারই তো বল, নিজের জন্যও তো বাঁচা দরকার, নিজেকে নিয়ে বাঁচা দরকার। ওই ক্রমশ তলিয়ে যেতে যেতে মনে হলো, কিন্তু সাঁতার জানি না বলে ফিরতেও পারছিলাম না। আর ঠিক তখনই
3: পরিমল বাঁশি বাজিয়ে তোমাকে তুলে আনলো।
0: বাজে বকিস না তো।
2: সুচিস্মিতাকে সেই মুহূর্তে থামিয়ে দেওয়ার চেষ্টা করলেও অদিতির মনের মধ্যে সন্ধের ঘটনাটার তরঙ্গ আন্দোলিত হতে থাকল। তার মাথার মধ্যে ঘুরতে থাকল পরিমলের সেই কথাটা, যা তাকে অবাক করেছিল।
1: আপনি যদি 100 বার জলে ঝাঁপ দেন, আমি 100 বার আপনাকে জল থেকে তুলব।
2: অদিতির 29 বছরের জীবনে এই কথাটা নতুন। অন্যদিকে পরিমল তার ঘরে ফিরে গিয়ে থম মেরে বসে রইল। এ কেমন ঘটনা ঘটে গেল তার জীবনে? বলা নেই, কওয়া নেই। তার অস্বস্তির কিনার ঘেঁষে একজন নারী এইভাবে দেখা দিয়ে চলে গেল।
1: আরে কি ভেলকি দেখাচ্ছে জীবন, এসবের মানেটা কি? না, আর ভাবতে পারছি না,

0: তুলেছে।
1: পরদিন অদিতি রেডিও স্টেশনে গেল, কাজ করল। এখন সে অনেকটাই নিজেকে গুছিয়ে নিয়েছে। কাজের ফাঁকে একটা অচেনা নম্বর থেকে ফোন এলো।
2: হ্যালো।
3: হ্যাঁ হ্যালো, বলছি যে গঙ্গায় আরেকবার ডুব দিতে গেলেন নাকি?
2: অদ্ভুত তো, খামুকে গঙ্গায় আবার ডুব দিতে যাবো কেন?
3: না কেন যাবেন সেটা তো আমি জানি না, মানে আপনার তো মতিগতি বোঝার উপায় নেই।
2: আমার ক্রাইসিস নিয়ে মশকরা করার জন্য বুঝি আমায় ফোনটা করেছেন? গতকাল আপনাকে আমার নাম্বারটা দেওয়াই উচিত হয়নি।
3: এই রে, না না ক্ষমা চাইছি প্লিজ, মানে আমি কিন্তু মশকরা করার জন্য কিছু বলিনি অদিতি ম্যাডাম।
2: এমনি অদিতি বলে ডাকতে পারেন, ম্যাডাম বলার দরকার নেই।
3: আচ্ছা বেশ, তা বলছি মানে শরীর রাদার মন এখন কেমন?
2: বেটার।
3: যাক একটু স্বস্তি পেলাম। আচ্ছা রাখছি তাহলে। হ্যাঁ
2: আপনি এখন কোথায়, অফিসে?
3: হ্যাঁ, ব্যালেন্স শীট নিয়ে একেবারে হাবুডুবু খাচ্ছি।
2: আমি বাড়ি ফিরে রাতে আপনাকে একটা কল করব।
3: আমাকে?
2: হ্যাঁ কেন, অসুবিধে আছে বুঝি?
3: না না কোনো অসুবিধে নেই।
1: ফোন রেখে দিল অদিতি। সুচিস্মিতা পাস থেকে বলে উঠল,
4: কি গো অদিতি দি, পরিমলের বাঁশি বাজলো বুঝি?
2: আবারই আর কি।
1: সেদিন রাতে অদিতি ফোন করলো পরিমলকে।
2: হ্যালো।
3: হ্যাঁ বলুন।
2: বলছি এই শনিবার বিকেলে কি করছেন?
3: কিছুই না,
2: আমি উত্তরপাড়ায় যাব। ওদিকে নাকি নানা মন্দির টন্দির রয়েছে, আপনি আমাকে ঘুরিয়ে দেখাতে পারবেন?
3: মন্দির? হ্যাঁ বলছি, তা আপনি কি একা আসবেন না ওই বন্ধুদের নিয়ে?
2: বন্ধুদের নিয়ে?
3: ও খুব ভালো, হ্যাঁ ঠিক আছে চলে আসুন।
1: শনিবার বিকেলে অদিতি টোটো থেকে উত্তরপাড়া ফেরিঘাটের সামনে নামল। পরিমল সেখানে দাঁড়িয়েই ছিল। অদিতিকে একলা নামতে দেখে সে বলল,
3: বলছি যে আপনার বন্ধুরা
2: আছে কিন্তু অদৃশ্য।
1: পরিমলের মুখ উজ্জ্বল হয়ে উঠল। অদিতিকে নিয়ে টোটোতে চড়ে সাধুর ঘাট পেরিয়ে চলে গেল বারো মন্দিরের ঘাটে। সেইখানে বিপুলা গঙ্গার সামনে দাঁড়িয়ে সে অদিতিকে জিজ্ঞেস করল,
3: শুনুন না বলছি যে আপনার খুব কষ্ট হয়েছে তাই না?
2: হ্যাঁ খুব।
3: আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি।
2: করুন।
3: এই ঈশান নামক ছেলেটাকে কি আপনি মানে সারা জীবন একইভাবে ভালোবেসে যাবেন?
2: জানি না, ওর আঘাতটা যেমন সত্য, ওর ভালোবাসাটাও তো তেমনই সত্য ছিল, সেটা কি করে একেবারে ভুলে যেতে পারবো?
3: এটা অবশ্য খানিকটা সময় না গেলে বোঝা যাবে না।
2: কি জানেন তো, আমরা না বহুকাল স্বামী স্ত্রীর মতোই কাটিয়েছি, তাই বোধহয় আকর্ষণটা চলে গেল, কে জানে।
3: না এটা তো কমার কথা নয়, বরং বেড়ে যাবার কথা।
2: মানে?
3: দেখুন একজন মানুষের প্রথমে আরেকজনকে ভালো লাগে, তারপর সেই ভালো লাগাটা ভালোবাসায় পরিণত হয়, তারপর আসে আর একটা ধাপ, যখন এই ভালোবাসা অতিক্রম করে সেই ব্যক্তি দুজন একে অপরের নেশা হয়ে ওঠে, আর একবার একে অপরের নেশা হয়ে উঠলে তখন তাদের আলাদা করাটা কিন্তু মুশকিল।
2: আপনি শিওর যে কখনো প্রেম করেননি?
3: হ্যাঁ 100 বার।
2: আমি বিশ্বাস করি না।
3: আরে অন গড বলছি।
2: তাহলে এত ফিলোসফি আপনি জানলেন কি করে?
3: আমার জীবনে মানে ভালোবাসা হয়নি এটা ঠিক, কিন্তু ভালোবাসা নিয়ে ভেবেছি জানেন তো, এই চারপাশে সহকর্মী বন্ধুদের দেখেছি। আচ্ছা বলছি আরেকটা কথা জিজ্ঞেস করব।
2: করুন।
3: আমার সঙ্গে আপনি একটু ওই বন্ধুত্ব করবেন, প্রেম টেম নয়, মানে জাস্ট একটু বন্ধুত্ব?
1: পরিমলের গলায় একটা সহজ আন্তরিকতা ছিল যা অদিতিকে আঘাত করল। তার ভেতরের মানুষটার ভেতরে নাড়া দিল। ঈশানের মতো স্মার্ট নয় পরিমল, তার ভেতর নাগরিক চাকচিক্য নেই, কিন্তু

0: একটা সততা রয়েছে। অদিতি বলল,
1: হ্যাঁ।
0: লাফ দিয়ে উঠল পরিমল,
2: আরে দারুণ, তাহলে আজ থেকে আমরা বন্ধু, আর এটাকে আমাদের সেলিব্রেট করা দরকার। চলুন একটু ফুচকা খেয়ে নি।
0: জীবন ঠিক কখন কিভাবে বাঁক নেবে তা মানুষ বোঝে না, কিন্তু যখন নেয় তখন তাকে আর অস্বীকার করার অবকাশটুকুও থাকে না। অদিতি নিজেকে বাধা দিল না। একটি অদ্ভুত ঘটনার ধাক্কায় যে সম্পর্কের সূত্রপাত, সেই সম্পর্ককে সে সহজ মনে গ্রহণ করল। ক্রমে পরিমল আর অদিতির দেখা করা, ফোন করা, ঘুরে বেড়ানো বাড়তে লাগল। পালে যখন বাতাস লাগে নৌকা তখন তর তরিয়ে যায়। কথার পিঠে কথা, হাসির পিঠে হাসি, পরিমল হয়ে উঠল পরিমল দা। সে কখনো পাগল, কখনো অভিভাবক, অদিতি কখনো বান্ধবী, কখনো কর্ত্রী। গভীর রাতের দুঃস্বপ্নের মতো ঈশানের স্মৃতি ক্রমে হালকা হতে শুরু করল অদিতির মনে। পরিমলের মন খোলা হাসির স্পর্শে ঈশান নামক জগদ্দল পাথর নেমে গেল অদিতির বুক থেকে। এখন সে আবার পরিমল বাতাসে মেলে দিতে পারে তার দুটি ডানা, কিন্তু এবার সে আগের চেয়ে বেশি সতর্ক। সে আর ভুল করতে চায় না। এখন আপনি তুমি হয়েছে, মৃদু অধিকার বোধ মাথা চাড়া দিচ্ছে। একদিন বিকেলে উত্তরপাড়া সংলগ্ন গঙ্গার ধারের একটি ঘাটে দাঁড়িয়েছিল অদিতি। সে দাঁড়িয়ে বারবার ঘড়ি দেখছিল আর অধৈর্য হচ্ছিল। এদিকে আকাশে মেঘময়ূর তার মেঘের পেখম বিস্তার করে নৃত্য শুরু করেছে। বাতাসে জলের ঘ্রাণ, অবিন্যস্ত বিদ্যুৎ শিখা, মেঘের শিয়রে আঁকা বাঁকা রেখায় এঁকে যাচ্ছে প্রাগৈতিহাসিক গুহা চিত্র। এমন সময় টোটো থেকে নেমে দৌড়তে দৌড়তে এলো পরিমল।
1: পরিমল দা, এত দেরি হলো কেন? 25 মিনিট ধরে দাঁড়িয়ে আছি আমি।
2: আরে আর বলো না, ফট করে জুতোর শুকতলাটা খুলে গেল, সে কিছুতেই সারানোর লোক পাই না। সেই লেঞ্চে লেঞ্চে টেরিটি বাজারের কাছে একজনকে পেলাম, সেখানে আবার ভিড়।
1: আমার সবসময় পিকুলিয়ার ঘটনা ঘটে পরিমল দা, কখনো জুতোর শুকতলা খুলছে, কখনো ব্যাগের চেন ছিঁড়ে যাচ্ছে, কখনো উল্টো রুটের বাসে উঠে পড়ছো। অদ্ভুত মানুষ তুমি একটা।
2: এই চটে যাও না প্লিজ।
1: চটবো না, চটবো না তো কি?
2: আচ্ছা বলছি, আইসক্রিম খাবে? মাথা ঠান্ডা হবে কিন্তু তাহলে।
1: না, আইসক্রিম খাবো না।
2: তাহলে ফুচকা?
1: না।
2: আচ্ছা ঠিক আছে, চুরমুর?
1: উফ না।
0: হাঁটতে লাগলো অদিতি, পেছনে পেছনে রাগ ভাঙানোর জন্যে প্রায় ছুটছে পরিমল।
2: এই অদিতি, আরে শোনো প্লিজ, আরে এত রাগ করতে নেই রে বাবা, এত রাগ করলে কিন্তু আমি একটা কেলেঙ্কারি করব বলে দিলাম।
0: ঘুরে দাঁড়ালো অদিতি।
1: ও, কেলেঙ্কারি করবে? কি করবে তুমি? হ্যাঁ,
2: আমি কিন্তু একেবারে বৃষ্টি নামিয়ে আনবো।
0: অদিতি আকাশের দিকে তাকালো, আকাশে সজল মেঘ।
1: তুমি বৃষ্টি নামাবে?
2: হ্যাঁ তো, আনাবো তো। আর এই তোমার এই হলুদ সাদা শাড়িটারি কিন্তু ভিজে যাবে, হ্যাঁ, তখন আমাকে দোষ দেবে না, বলে দিলাম।
1: ও, নিজের সময়ের উপর তো বিন্দু মাত্র কোনো কন্ট্রোল নেই, এখন নাকি তুমি মেঘ বৃষ্টি এইসবকে কন্ট্রোল করছো?
2: আলবাত, অবশ্যই করছি। তুচ্ছ সময়কে নিয়ে আমি চিন্তিত নই মোটেই। আমার ব্যাপারটাই হলো মহাজাগতিক, বুঝলে কিনা?
1: মহাজাগতিক?
2: আগে ম্যাডাম।
1: ঠিক আছে, তাহলে আমি এখানেই দাঁড়িয়ে আছি, নামাও বৃষ্টি, দেখি তোমার কত ক্ষমতা।
2: এরে খেয়েছে। বৃষ্টি নামাতে বললে তো, এই দেখো দেখো, 1 2 3।
0: আর মরুন, ঠিক সেই সময় নামলো অঝোর ধারায় বৃষ্টি। অদিতি হতবাক, পরিমল নিজেও ভয়ঙ্কর বিস্মিত। এ কি কাণ্ড ঘটল রে বাবা, এ তো ম্যাজিক, অবিশ্বাস্য, এবার হয় নাকি? কিন্তু হয়েছে তো। দুজনে হাসছে, খিলখিল করে হাসছে। অদিতি ভিজছে, অদিতির শাড়ি ভিজছে,

0: পরিমল ভিজছে। তারা দুজনেই বৃষ্টির মধ্যে হাঁটতে লাগল। আজ আকাশে আকাশে মেঘ, বাতাসে বাতাসে রিদ্দম। পৃথিবী আজ জল রঙে এক অভাবনীয় ছবি এঁকে চলেছে। সেদিন সন্ধ্যাবেলায় পরিমল অদিতিকে বলল,
1: এই শোনো না।
2: কি হলো?
1: বলছি, আমাকে একটা চিমটি কাটবে।
2: চিমটি কাটবো? হঠাৎ চিমটি কাটতে যাব কেন?
1: ও, বড় প্রশ্ন করো, কাটো না একটা।
2: তবে রে,
0: এই বলে অদিতি জোরসে একটা চিমটি কাটলো পরিমলকে।
1: উফ, আরে অত জোরে নয়, আরে বাপরে, হাত চলে গেল একবারে, বাপরে। আরে চিমটি কাটতে বলেছি, খিমচতে তো বলিনি। উফ,
2: বেশ করেছি, খিমচেছি, আবার খিমচে দেব।
1: এই না না, থাক থাক থাক, হয়েছে মানে আমি স্বপ্ন দেখছি না, এটা বাস্তব, এটা ঘটছে, তাই তো?
2: মানে কি পাগলের মতো বলছো বলো তো।
1: আরে বলছি যে, মানে অদিতি, এই যে তোমার পাশে বসে হঠাৎ আমার মনে হলো, এটা স্বপ্ন নয় তো, মানে আমি ঘুমিয়ে নেই তো।
2: তা কি দেখলে?
1: না ম্যাডাম, দেখলাম যে আমি জাগ্রত, আমি জেগেই আছি। উফ, আমি ভাবতে পারছি না, মানে এই সমস্ত আমার সঙ্গে ঘটছে। হ্যাঁ,
2: আমি কিন্তু এবার উঠে যাব।
1: আচ্ছা, তাই নাকি? দাঁড়া, ব্যাটা দেখাচ্ছি এবার, আমাকে খিমচো না, তাই না?
2: এই কি হচ্ছে? আমি কিন্তু পুলিশে খবর দেবো এবার।
1: ঠিক আছে, কোচ পরোয়া নেই।
2: ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি।
0: এইভাবে কেটে গেল মাস ছয়েক। পরিমলের সঙ্গে অদিতির অলিখিত প্রেমের সম্পর্ক যেন প্রেমের কবিতার মতো এক অপরূপ ছন্দে ঘুরে চলেছে। পরিমলও বলেনি ভালোবাসি, অদিতিও বলেনি, কিন্তু তারা একে অপরের কাছে সহজ, গভীর প্রেমে মগ্ন।
1: বেরোবো?
2: 15 মিনিটে বেরো, আমি জাস্ট দুটো কাজ সেরে নিই, তারপর বেরোচ্ছি।
0: ডিসেম্বর মাস, দক্ষিণবঙ্গে এবার ঠান্ডা ভালোই। সন্ধে হলেই ঝরা পাতার একটা গন্ধ ভেসে বেড়ায় শীতল বাতাসে। এমনই এক শীতের সন্ধেবেলা পরিমলের সঙ্গে দেখা করার জন্যে অদিতি অফিস থেকে বেরোল। ব্যাগ গুছিয়ে রেডিও স্টেশন থেকে বেরিয়েই অদিতি ভূত দেখার মতো চমকে উঠল। তার সামনে দাঁড়িয়ে আছে ঈশান। মুহূর্তের জন্যে তার মাথাটা গুলিয়ে গেল। ঈশান বলল,
3: কি খবর, কেমন আছিস?
2: ভালো।
3: চা খাবি? তোকে কিছু কথা বলা রয়েছে আমার। শোন,
2: সরে দাঁড়া।
3: তুই কি এখনো আমার উপর রেগে? শোন না, আসলে সেদিন আমি একটা ভুল করে ফেলেছিলাম, তোকে কথাটা ওইভাবে বলা আমার উচিত হয়নি। আই এম সরি, রিয়েলি সরি।
2: তুই কি এই কথাটা বলার জন্য এসেছিস?
3: হ্যাঁ, কিন্তু আরো একটা কথা আছে।
2: কি কথা?
3: দেবপ্রিয়া আমাকে ছেড়ে চলে গেছে।
2: চলে গেছে মানে?
3: প্রবীর নামে একটি ছেলের সাথে ওর সম্পর্ক তৈরি হয়েছে, ওরা দুজনেই মুম্বাইতে চাকরি নিয়ে চলে যাচ্ছে, আমার সঙ্গে ওর সম্পর্কটা আর নেই।
2: ও,
3: অদিতি, অদিতি, আমরা কি আবার আমাদের সম্পর্কটাকে নতুন করে শুরু করতে পারি না? আমার দিকে তাকা না, আমি মানছি যে আমার ভুল হয়েছে, খুব বড় ভুল, আমি বুঝতে পারিনি, আমি তোর সঙ্গে খুব বড় অন্যায় করেছি, কিন্তু কিন্তু তুই কি আমাকে ক্ষমা করবি না, ক্ষমা করতে পারবি না? আচ্ছা আচ্ছা, তোর মনে আছে সেই যখন আমরা ব্যারাকপুরে গঙ্গার ধারে গিয়েছিলাম আর হঠাৎ একটা খ্যাপা ষাঁড় আমাদের দিকে তেড়ে এলো, তুই কি ভীষণ ভয় পেয়ে আমার হাতটা চেপে ধরেছিলি, মনে আছে? কি রে, কিছু একটা বল না, আমি তো তোরই ঈশান, বল, আমাদের আমাদের এত বছরের সম্পর্ক এই 6-7 মাসের জন্য মিথ্যা হয়ে যাবে।
0: অদিতি জানে না সে কি বলবে। পুরনো ক্ষতটা যেন আবার জেগে উঠেছে, আর তার ফাটল দিয়ে গল গল করে বেরিয়ে আসছে বহুকালের চাপা আবেগ। ঈশানের প্রতি তার টান কি একেবারে মুছে গেছে? যায়নি তো। ঈশানের সঙ্গে কত স্মৃতি তার, সেসব কি একেবারে ভুলে যেতে পেরেছে অদিতি? না তো, পারেনি। আজ ঈশানের ডাক এসেছে, অদিতির বুক কাঁপছে। অন্যদিকে ধর্মতলায় ট্রাম ডিপোর চায়ে

0: দোকানে অদিতির জন্য অপেক্ষা করছে পরিমল।
1: দাদা একটা লিকার চা দিন তো, হালকা চিনি দিয়ে দেবেন। হ্যাঁ,
2: কি কেসটা হলো, অদিতি তো এখনো এলো না, প্রায় 20 মিনিট হয়ে গেল, আর এত দেরিও তো করে না, ফোনটাও সুইচ অফ বলছে, লাস্ট মোমেন্টে কাজ এসে গেল নাকি। একবার কি ওর অফিসে চলে যাব, যাওয়াটা ঠিক হবে, কখনো তো যাইনি, কি করা উচিত আমার, একবার ঘুরেই আসে।
0: বাসে করে রেডিও স্টেশনের দিকে রওনা দিল পরিমল, লেকের দিকে অদিতিদের অফিস। রাসবিহারীতে নেমে সে হাঁটতে হাঁটতে গিয়ে পৌঁছল রেডিও স্টেশনের কাছে, আর ঠিক সেই সময় সে দেখতে পেল এক পুরুষের সঙ্গে একটা অ্যাপ ক্যাবে উঠে গেল অদিতি। পরিমল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল।
2: অদিতি, অদিতি কার সঙ্গে চলে গেল, কে ওটা?
0: পরিমলের বুক হঠাৎ একরাশ কালো মেঘে ঢেকে গেল, সেখানে বাজ পড়তে লাগল। সে অদিতির নম্বরে ফোন করল, ফোন বন্ধ। কেন? অদিতি কিছু জানতে দিতে চায় না বোধহয়, কিন্তু সে যে আসবে না এ কথাও সে জানালো না। আর দাঁড়ালো না পরিমল, সে মেট্রোতে উঠে পড়ল, তার মাথা ঝনঝন করছে, কোথাও যেন একটা সর্বনাশ ঘটে গেছে। কি এক অজানা ভয়ে পরিমলের হাত কাঁপতে লাগল। সে আর মোবাইলের দিকে তাকাতেই চায় না, সে নিজের মোবাইল বন্ধ করে দিল। কালীঘাট, যতীনদাস পার্ক, নেতাজি ভবন, রবীন্দ্র সদন পেরিয়ে পাতাল রেল ছুটল দক্ষিণেশ্বরের দিকে। অন্যদিকে অদিতিকে নিয়ে ঈশান গিয়ে বসল একটা রেস্তোরাঁতে।
3: অদিতি প্লিজ, আমি তোকে অনুরোধ করছি, আমাকে আর একটা সুযোগ দে। দেখ, একটা সম্পর্কে তো এরকম দিন আসি, আসতেই পারে, কিন্তু তাই বলে আমাদের এতদিনের হাত হাসি কান্না সবটাই কি মিথ্যা হয়ে যেতে পারে? আজকে আজকে যত রাতই হোক, তোর কাছ থেকে হ্যাঁ না শুনে আমি কিন্তু ফিরছি না।
0: ঈশানের মুখে যত রাতই হোক কথাটা শুনেই অদিতির খেয়াল হলো,
4: কটা বাজে এখন?
0: ঘড়িতে দেখাচ্ছে রাত 8:35। তার 7:30 সময় পরিমলের সঙ্গে দেখা করার কথা ছিল। চমকে উঠল অদিতি, সে ভুলে গেছে। সে ভেবেছিল পরিমলকে মেসেজ করে দেবে, আজ সে একটা কাজে আটকে পড়েছে, যেতে পারবে না, কিন্তু মেসেজ করতে ভুলে গেছে। সে ঈশানের সঙ্গে কথা বলার জন্যে মোবাইল বন্ধ রেখেছিল, পরে আর সুইচ অন করেনি।
4: এই রে, পরিমলটা কি এখন ওখানেই দাঁড়িয়ে আছে নাকি?
0: অদিতি তাড়াতাড়ি মোবাইল খুলল, পরিমলের 7টা মিসড কল দেখাচ্ছে। সে তাড়াতাড়ি পরিমলের মোবাইলে ফোন করল, পরিমলের মোবাইল এখন আউট অফ রিচ। অদিতি চটপট একটা মেসেজ করে রাখল,
4: পরিমলদা আজ না একটা অন্য কাজে একটু আটকে গেছি, তুমি বাড়ি চলে যাও, আমি রাতে তোমায় ফোন করছি, ভেরি সরি, অনেক আগেই মেসেজটা করে দেওয়া উচিত ছিল।

0: গল্পটি নিয়ে ফেরত আসছি ছোট্ট একটা নিউজ ব্রেকের পর।
1: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুস্মিতা সেন। প্রতিরক্ষা বাহিনীতে দেশজ প্রযুক্তির ব্যবহার ভারতকে শক্তিশালী করে তুলেছে। কারগিল দিবস উপলক্ষে দেশে বীর যোদ্ধাদের অবিস্মরণীয় সাহসের কথা প্রধানমন্ত্রী আকাশবাণীর 136তম মন কি বাত অনুষ্ঠানে স্মরণ করেন। তিনি বলেন, দেশ মাতৃকাকে রক্ষার সংকল্পে বীর যোদ্ধারা তাদের সবকিছু উৎসর্গ করেছেন। দেশ তাঁদের বীরত্ব নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মন কি বাত অনুষ্ঠানে জল সংরক্ষণের উপর জোর দিয়েছেন।

0: গত 4 জুলাই থেকে দেশজুড়ে বৃষ্টির জল সংরক্ষণে এক বিশেষ অভিযান শুরু হয়েছে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বৃষ্টির জল সঞ্চয় দেশের জল সংরক্ষণে এবং বৃক্ষরোপণে এক নতুন মাত্রা সংযোজিত করেছে। মজে যাওয়া পুকুর সংস্কার করে এখন গ্রাম ও শহরের মানুষ নতুন উদ্যোগে কাজ করছেন। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী আজ শিক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর তাকে এই পদের দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের পর তিনি শিক্ষা মন্ত্রকের বিভিন্ন প্রকল্প ও গুরুত্বপূর্ণ উদ্যোগের সম্পর্কে বিস্তারিত পরিস্থিতি পর্যালোচনা করতে একটি বৈঠকে সভাপতিত্ব করেন। দেশে প্রশ্ন ফাঁস রোধে কঠোর পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। আগামীকাল লোকসভায় পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করবেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। পশ্চিমবঙ্গে উত্তর দিনাজপুর জেলায় জাতীয় সড়ক 12 এতে ট্রাক চালকদের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগে গ্রেপ্তার 5 অভিযুক্তকে আজ ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হয়। আদালত তাদের 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, উত্তর দিনাজপুর জেলার ডালখোলা ও চোপড়া এলাকায় জাতীয় সড়ক 12 এতে ট্রাক চালকদের গাড়ি থামিয়ে জোর করে টাকা আদায়ের অভিযোগ ওঠে। তদন্তে নেমে উত্তরপ্রদেশের 4 বাসিন্দাকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে ডালখোলা থানার এক এএসআই, এক কনস্টেবল, এক সিভিক ভলেন্টিয়ার এবং পুলিশের গাড়ির এক চালককে সাসপেন্ড করা হয়েছে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
1: শুনছেন গল্প স্বল্প 107 এফএম রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প।
2: কাকে মেসেজ করছিস?
3: তার কৈফিয়ত তো তোকে দেবো না।
2: না না, তা নয়। আচ্ছা ছাড়, বলছি যে কাল সন্ধেবেলা কি আমি তোর অফিসে আবার আসবো? বাইরে কোথাও খেতে পারি আজকের মতো?
3: না, দরকার হবে না। আচ্ছা ঈশান, একটা প্রশ্নের জবাব দিবি আমায়?
2: বল।
3: দেবপ্রিয়া না চলে গেলে কি তুই আমার কাছে ফিরে আসতি?
2: দেখ, ব্যাপারটাকে ওভাবে দেখিস না।
3: আমার প্রশ্নের উত্তরটা দে ঈশান। হ্যাঁ না না।
2: আচ্ছা শোন, আমার কথা শোন
3: ঈশান। আমি না তোর কোনো কথা শুনবো না, তুই আমাকে উত্তরটা দে।
2: তুই একটা কথা বলতো আমায়, তুই কোন পরিমল তালুকদার নামক লোকের সঙ্গে ঘুরে বেড়াচ্ছিস?
4: চমকে উঠল অদিতি।
3: হ্যাঁ বেড়াচ্ছি, তোকে কে বলল?
2: সব খোঁজ খবর রাখতে হয় বুঝলি। ইউ ডিজার্ভ সামবডি বেটার অদিতি মিত্র, ওই লোকটাকে কাটিয়ে দে। চল আমরা নতুন করে সব শুরু করি।
4: অদিতি কোনো প্রতিক্রিয়া দেখালো না। সে শুধু দেখছিল যে তার সামনে আত্মগরিমা আর অহংকারে ফুটন্ত এক যুবক আগুন লাগা ঝাউ গাছের মতো অন্ধকারে দুলছে।
3: ঈশান, এবার উঠব, দেরি হয়ে গেছে।
2: আরে চাপ নিচ্ছিস কেন? আমি তোকে ছেড়ে দেব।
3: না রে, আমি চলি, আমার দেরি হয়ে যাচ্ছে।
4: অদিতি বেরিয়ে এলো রেস্তোরাঁ থেকে। বাড়ি ফিরে এসে মোবাইল চেক করলো।
3: এখনো মেসেজ ডেলিভার্ড হয়নি, কি ব্যাপার?
4: অদিতি বেশ কয়েকবার পরিমলকে ফোন করলো।
3: কি রে বাবা, এতক্ষণ ধরে সুইচ অফ কেন? ধুর।
4: সে রাত্রে আরো কয়েকবার ফোন করার চেষ্টা করলো অদিতি, কিন্তু পরিমলের ফোন পাওয়া গেল না। পরদিন সকালে উঠেই ফোন চেক করলো অদিতি।
3: আশ্চর্য, এখনো মেসেজ ডেলিভার্ড হয়নি। অদ্ভুত লোক একটা, নিশ্চয়ই মোবাইলে চার্জ টার্জ দিতে ভুলে গেছে।
4: অদিতি তাও মেসেজ করতে লাগলো।
3: ও পরিমলদা, কোথায় তুমি? কি গো, ফোন পাচ্ছি না কেন? তোমাকে অনেক কথা বলার আছে। আজ দেখা করা যায়? আমাকে জানাও।
4: রেডিও স্টেশনে পৌঁছেও অদিতি দেখলো যে মেসেজ ডেলিভার্ড হয়নি। সে বারবার ফোন করতে লাগলো, কিন্তু তাও পরিমলের ফোন আনরিচেবল। অদিতি আবার মেসেজ করল।
3: কি ব্যাপার বলো তো, কোথায় তুমি? মেসেজ পাওয়া মাত্র আমাকে একটা কল করো।
4: অদিতির অফিসে সেদিন ছিল কাজের চাপ, বেশ দৌড়দৌড়ি করে কাজ করতে হচ্ছিল। বিকেলের দিকে আবার মোবাইল চেক করে অদিতি দেখল
3: এ কি রে বাবা, এখনো মোবাইল খোলেনি? পরিমলদার মোবাইল চুরি টুরি হয়ে গেল নাকি? ওই লোকটার পক্ষে সবই সম্ভব, সবসময় তো যতরাজের উল্টো পাল্টা কাজ। মেসেজ করে রাখি। এই যে পরিমল বাবু, কি খবর আপনার, কোথায় ডুব দিলেন? কাল ঠিক সময় মেসেজ করিনি বলে রেগে আছেন? কি হলো, কিছু একটা বলুন, এত রাগ ভালো নয় কিন্তু।
4: সেদিন বিকেলে পরিমল নিজেকে অফিসের কাজে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তার মন ছিল অস্থির, অশান্ত। সে আর মোবাইল খুলবে না কয়েকদিন। তার মাথায় বার বার ঘুরছিল একটাই কথা,
5: অদিতির জীবনে একজন পুরুষ এসেছে যার কথা সে আমাকে জানায়নি। কিন্তু কেন জানায়নি? গোপন রাখতে চায় বলে। আর গতকাল আমার তোদের অফিসে যাওয়ার কথাও ছিল না, না গেলে জানতেও পারতাম না। অদিতি কি ওই পুরুষটার সঙ্গে নিয়মিত দেখা সাক্ষাৎ করে? আমাকে তো কখনো বলেনি। কেন গোপন রাখতে চেয়েছে সে, কেন? নিজেকে প্রশ্ন করো, নিজেকে প্রশ্ন করো। তার উত্তর কি তোমার জানা নেই? অদিতি তোমাকে বন্ধু হিসাবে পছন্দ করে, প্রেমিক হিসাবে নয়। তাই সে অন্য পুরুষের সঙ্গে মিশছে, আর সেই কথা সে তোমাকে গোপন করে গেছে। তুমি শুধু অদিতির বন্ধু বুঝলে, প্রেমিক নও, এটা বুঝতে এখন এত সময় লাগছে।
4: কাজ থামিয়ে গভীর চিন্তায় ডুবেছিল পরিমল। সহকর্মী অম্লান এসে তাকে জানালো,
6: পরিমলদা তোমার সঙ্গে একজন দেখা করতে এসছে।
5: আমার সঙ্গে?
6: হ্যাঁ, রিসেপশন থেকে বললো কোনো এক মিস্টার চ্যাটার্জি তোমাকে খুঁজছে।
5: আমাকে আবার কে খুঁজবে?
4: খানিকটা কৌতূহলী হয়েই উঠে গেল পরিমল। গিয়ে দেখল রিসেপশনে বসে আছে এক সুদর্শন যুবক। সে উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করল,
2: আপনি পরিমল?
5: হ্যাঁ বলুন।
2: আপনার সঙ্গে একটু দরকার ছিল, বাইরে যাওয়া যাবে?
4: পরিমলদের অফিসের বাইরেই একটা ছোট্ট সুন্দর লবি রয়েছে, সেইখানে বেরিয়ে এলো পরিমল। যুবক বলল,
2: আমি ঈশান চ্যাটার্জি।
5: কে?
2: ঈশান চ্যাটার্জি, আমার নামটা বোধহয় আপনি অদিতির কাছে শুনে থাকবেন, আমাদের দীর্ঘদিনের সম্পর্ক ছিল।
5: হ্যাঁ শুনেছি, কিন্তু আপনি এখানে কি করে?
2: এখনকার দিনে কোনো কিছু খুঁজে বের করা খুব শক্ত কাজ কি? ভাবছেন গোয়েন্দা লাগিয়েছি কি না? না না, সেসব নয়। আরে আপনার সোশ্যাল মিডিয়াতেই তো রয়েছে আপনি কোথায় কাজ করেন, সেটা দেখে খুঁজে চলে এলাম।
5: ও আচ্ছা, সে না হয় হলো, কিন্তু আমার সঙ্গে যে অদিতির পরিচয় রয়েছে সেটা আপনাকে কে বলল?
2: হ্যাঁ,
4: পরিমলের এবার আর বুঝতে অসুবিধা হলো না যে গতকাল সন্ধ্যায় সে অদিতিকে কার সঙ্গে অ্যাপ ক্যাবে উঠতে দেখেছে। কিন্তু ঈশান অদিতির জীবনে ফিরল কবে? অদিতি তো ঈশানের কথা তাকে কিছু বলেনি। ঈশানের ব্যাপারটা অদিতি গোপন করল তাহলে? কেন করল? ঈশান বলে চলল,
2: পরিমল আপনি নিশ্চয়ই জানেন যে মাস ছয়েক আগে আমার সঙ্গে ব্রেকআপ হয়। মানে ঠিক ব্রেকআপ নয়, আমি ওকে ছেড়ে দিয়েছিলাম। তো যাই হোক, এখন আমি আবার ওর সঙ্গে সম্পর্কে ফিরতে চাই।
5: তো এতে আমি কি করতে পারি?
2: আপনি কিছু করতে পারেন বলেই তো আপনার কাছে এসেছি, না হলে আর আমার সময় নষ্ট করে আসবো কেন বলুন? ওকে আপনি ছেড়ে দিন। হ্যাঁ, অদিতি হয়তো আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে, কিন্তু আপনার তরফ থেকে আপনি যদি কাইন্ডলি ব্যাপারটা নিয়ে আর না এগোন তাহলেই আর সমস্যা থাকে না।
5: দেখুন, আপনার সঙ্গে অদিতির অনেক দিনের সম্পর্ক, আমার সঙ্গে কয়েক মাসের। আপনি যখন ওর জীবনে ফিরে এসেছেন তখন আর আমার কোনো প্রয়োজন নেই অদিতির জীবনে।
2: না না, এই ভুলটা করবেন না। অদিতির মনে যে আপনি বিশেষ একটা জায়গা করে নিয়েছেন তা আমি কাল ওর চোখ মুখ দেখেই বুঝেছি, সেই জন্যই আমি আপনার কাছে এসেছি। আপনি যদি নিজেকে সরিয়ে নেন তাহলে আর চিন্তার কিছু থাকে না।
5: কিন্তু এইভাবে?
2: না না, এইভাবে না, ফ্রিতে বলছি না। আপনি একটা যে কোনো অ্যামাউন্ট চেয়ে নিতে পারেন, 5,000, 7,000, এনিথিং, আমি এক্ষুনি ট্রান্সফার করে দিচ্ছি।
4: ঈশানের কথায় পরিমল স্তব্ধ হয়ে গেল। কি বলছে?

0: সেই যুবক টাকা, সে অদিতির সঙ্গে যোগাযোগ ছিন্ন করার জন্য টাকা নেবে? অসম্ভব। পরিমল চোয়াল শক্ত করে শান্ত গলায় বলল,
1: আপনাকে কিছু দিতে হবে না ঈশান, আমি সরে যাচ্ছি।
2: থ্যাংক ইউ পরিমল, থ্যাংক ইউ সো মাচ, আপনি ভালো থাকুন। হ্যাঁ, আমি আসি।
0: ঈশান চলে গেল। পরিমলের গা গুলিয়ে উঠল। তার মনে হলো চোখের সামনে সে অন্ধকার দেখছে। এ কেমন প্রতিশ্রুতি দিল সে? কেনই বা দিল? তার মাথা কাজ করছে না। অফিস থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে বেরিয়ে পড়ল।
1: ভাই অম্লান, আমার শরীরটা একদম ভালো লাগছে না রে।
2: কি হয়েছে পরিমলদা?
1: একটু জোর জোর লাগছে, আমি আজ বেরিয়ে যাচ্ছি। তুমি শিকদার স্যারকে একটু বলে দিও প্লিজ। হ্যাঁ,
2: না না ঠিক আছে, তুমি চাপ নিও না, বেরিয়ে পড়ো, আমি বলে দিচ্ছি।
0: সেদিন সন্ধে থেকে পরিমলকে কয়েক লক্ষবার ফোন করল অদিতি, মেসেজ করল, কিন্তু পরিমলের ফোন সুইচ অফ। অদিতি ঠিক করল,
3: এনাফ ইজ এনাফ, আমি কাল পরিমলদার অফিসে যাব। সারাক্ষণ ফোন বন্ধ করে রেখে দিয়েছে লোকটা। তুলকালাম যদি আমি না বাঁধিয়েছি তো আমার নাম অদিতি নয়, চতুরাচ্যের ন্যাকামি।
0: পরদিন শো শেষ করে তাড়াতাড়ি বেরিয়ে পড়ল অদিতি। পরিমলের অফিসে গিয়ে তার খোঁজ করাতে তার সহকর্মীদের মধ্যে বেশ হইচই পড়ে গেল।
4: পরিমলদার খোঁজে একজন সুন্দরী এসেছে, দেখেছিস?
5: তাই নাকি, কই দেখি। পরিমলদা যে ডুবে ডুবে জল খাচ্ছে তা তো বলেনি।
4: আরে পুরো চেপে গেছে বুঝলি।
5: আরে শোন, কি হলো রে?
4: আরে এই মেয়েটা তো রেডিও জকি রে, আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি, মাঝে মধ্যে শো শুনেছি। আরে জিও, পরিমলদা শেষে রেডিও জকির সঙ্গে প্রেম করছে, জিও।
0: ইতিমধ্যে অম্লান রিসেপশনে গিয়ে অদিতির সঙ্গে দেখা করল।
1: হ্যাঁ বলুন।
3: বলছি যে পরিমলদার সঙ্গে দেখা করা যাবে?
2: না মানে পরিমলদা তো আজকে আসেনি, ওর শরীরটা বোধহয় ঠিক নেই।
3: শরীর খারাপ কবে থেকে?
2: ওই গতকালই অফিসে শরীর খারাপ হয়, তাড়াতাড়ি চলেও গেল, আজ বোধহয় একটু রেস্ট নিচ্ছে।
3: তাই নাকি?
2: আপনি ওকে মোবাইলে ট্রাই করুন না।
3: না মোবাইলটা না সুইচড অফ রয়েছে গতকাল থেকেই, তাই পাচ্ছি না।
2: তাই কই দেখি তো।
0: অম্লান পকেট থেকে মোবাইল বের করে পরিমলকে ফোন করল।
6: জিস নাম্বার সে আপ সম্পর্ক করনা চাহতে হ্যায় ভহ আভি সুইচড অফ
2: হ্যায়। মোবাইলটা তো বন্ধই রয়েছে।
3: ঠিক আছে, আমি তাহলে আজ আসি।
2: এক সেকেন্ড, মানে আপনাকে বলা উচিত হবে কি না জানি না।
3: কি বলুন তো?
2: আসলে কাল একজন অল্প বয়সী ভদ্রলোক এসেছিলেন পরিমলদার কাছে, তার সঙ্গে পরিমলদার কি সব কথাও হয়, তারপরেই না পরিমলদা অসুস্থ হয়ে পড়ে। না মানে আমি জানি না সেটার সঙ্গে পরিমলদার অসুস্থতার কোনো যোগ আছে কি না, নাও হতে পারে।
3: কে এসেছিল তার নামটা জানেন?
2: কি যেন সাম চ্যাটার্জি।
3: চ্যাটার্জি নামটা জানেন?
2: দাঁড়ান, আমাদের ভিজিটার্স বুকে লেখা থাকবে।
0: অম্লান রিসেপশনিস্টের কাছ থেকে ভিজিটার্স বুকটা নিয়ে খুঁজে বের করল নামটা।
2: এই তো, ঈশান চ্যাটার্জি, ইনি এসেছিলেন।
0: ঈশানের নামটা শুনে অদিতির চোখটা দপ করে জ্বলে উঠল। অম্লান সেটা লক্ষ্য করল। অদিতি বলল,
3: আপনাকে অনেক ধন্যবাদ অম্লান বাবু, আমি আজ আসি। হ্যাঁ,
0: পরিমলের অফিস থেকে বেরিয়ে কাল বিলম্ব না করে মেট্রোয় চেপে দক্ষিণেশ্বরে নেমে উত্তরপাড়ার পরিমলের ফ্ল্যাটে গিয়ে পৌঁছল অদিতি। ঘর বাইরে থেকে তালা দেওয়া। অদিতি বাড়িওয়ালা সুরঞ্জন বসাকের সঙ্গে কথা বলল। সুরঞ্জন বাবু মধ্য বয়স্ক। তিনি বললেন,
7: আরে পরিমল বাবু তো হাসপাতালে ভর্তি হয়েছেন।
3: হাসপাতালে? সে কি কি হয়েছে?
7: আর বলবেন না, কাল এই গলির মোড়ে ওই চায়ের দোকানটা থেকে চা খেয়ে ফিরতে গিয়ে হঠাৎ কোল্যাপস করেছে, একদম সেন্সলেস।

0: পাড়ার লোকজনই ধরাধরি করে ওকে আমাদের সরকারি হাসপাতালে নিয়ে এসেছে। আমি তো সকালেই গিয়ে একবার দেখেও এলুম, স্যালাইন চলছে। নার্স বলল যে সুগার প্রেশার ফল করেছিল, কোনো একটা স্ট্রেস চলছিল হয়তো। এখন তো চাকরি বাকরিতে যা চাপ, এই আছে এই নেই, কি আর বলি।
1: আচ্ছা, এই হাসপাতালটা কোন দিকে?
0: আপনি ওই রিক্সাটাই যান, ওকে বলুন ও নিয়ে যাবে, খুব একটা বেশি দূর নয়। কিন্তু এখন গেলে আপনি কি আর দেখা করতে পারবেন? ভিজিটিং আওয়ার্স তো বোধ হয় ওই 5টা থেকে 6টা পর্যন্ত।
1: আচ্ছা, আমি তাও একবার যাই।
0: বাই দ্য ওয়ে, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, আপনি বোধ হয় এই প্রথম এলেন।
1: হ্যাঁ, আমি ওর বন্ধু হই।
0: বন্ধু, বাহ, খুব ভালো কথা। তা দেরি করবেন না, তাড়াতাড়ি যান।
1: হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
0: আরে না না, ধন্যবাদ কিসের, পরিমল ঠিক হয়ে উঠলেই খানিকটা শান্তি পাই। এত বছর ধরে আমার এখানে পিজি রয়েছে, কোনো দিন একটুও সমস্যা হয়নি, খুব ভালো ছেলে। যান, পারলে দেখা করে নিন।
2: অদিতি দ্রুত একটা সাইকেল রিক্সায় উঠে হাসপাতালে গিয়ে পৌঁছল। অনেক কাকুতি মিনতি করে সে পরিমলের বেডের কাছে গেল, কিন্তু পরিমল ঘুমোচ্ছে। অদিতি চুপ করে তাকিয়ে রইল পরিমলের দিকে। ক্লান্ত নিদ্রামগ্ন পরিমল ঈশানুকে কি বলেছে, ভয় দেখিয়েছে? অদিতির মাথাটা দাউ দাউ করে জ্বলে উঠল। হাসপাতাল থেকে বেরিয়ে সে সুচিস্মিতাকে ফোন করল।
1: সুচি, শোন, আমি তোদের উত্তরপাড়ায় এসেছি।
3: তাই নাকি?
1: হ্যাঁ, আসলে পরিমল দানা হসপিটালাইজড।
3: সে কি কি হয়েছে?
1: স্ট্রেসড আউট হয়ে কোলাপস করেছিল কাল, পাড়ার লোকেরাই নিয়ে গেছে। তা শোন না, একটা রিকোয়েস্ট আছে।
3: আরে বাবা, রিকোয়েস্টের কি আছে বলো না।
1: বলছি যে আজ রাতটা তোর বাড়িতে থাকা যাবে রে?
3: হ্যাঁ, কেন যাবে না, এ আবার কি কথা। তবে হ্যাঁ, বাবা মা কিন্তু আছে।
1: হ্যাঁ হ্যাঁ, আমার কোনো অসুবিধে নেই।
3: ঠিক আছে, আমি এই জাস্ট বেরোচ্ছি, ঘন্টা দেড়েক লাগবে বুঝলে।
1: কোনো তাড়া নেই, তুই আয়, আমি এখানেই রয়েছি।
2: সে রাতটা সুচিস্মিতার বাড়িতেই কাটালো অদিতি। পরদিন সকালেই সে হাসপাতালে পৌঁছল ভিজিটিং আওয়ার্সে। পরিমলের বেডের কাছে গিয়ে দেখল সে উঠে বসেছে।
1: তোমার ব্যাপারটা কি পরিমলদা, এসব কি হচ্ছে?
2: অদিতিকে পরিমল আশা করেনি, সে চমকে উঠল।
1: কি হলো, এমন ভ্যাবলাকান্তের মতো তাকিয়ে আছো কেন? আমি কি ভূত? আমি তোমার অদিতি।
2: তোমার অদিতি, এই কথাটা পরিমলের হৃদয়ের ঝুঁটি ধরে যেন নাড়িয়ে দিল। অদিতি এমন কথা এই প্রথমবার বলল।
1: কি হলো, চুপ করে কেন, শরীর এখন কেমন?
4: ভালো।
1: হাসপাতাল থেকে বেরো, তোমার হচ্ছে।
4: আরে কি হচ্ছে কি, এ আবার কেমন কথা?
1: হ্যাঁ, এমনই কথা, এটাই করা উচিত তোমার সঙ্গে। ফোনটা বন্ধ করে রেখেছো কেন বলো তো?
4: ও না, আসলে।
1: কি আসলে? হ্যাঁ কি আসলে, রাগ দেখানো হচ্ছে? রাগ দেখানো বের করছি।
2: পরিমল অবাক হয়ে অদিতিকে দেখছে। অদিতি যেন একেবারে দুকুল প্লাবি বাঁধ ভাঙা নদী। অদিতির এই রূপ সে পূর্বে কখনো দেখেনি। কথা বলতে বলতে অদিতি উঠে গেল। রাউন্ডে ডাক্তার এসেছেন, তার সঙ্গে কথা বলে নিল। ফিরে এসে বলল,
1: ডাক্তারবাবু বললেন কাল সকালে ছেড়ে দেবেন। তোমার মোবাইলটা কোথায় গো, দেখি।
2: বালিশের তলা থেকে মোবাইলটা বের করল পরিমল। অদিতি ছো মেরে সেটা নিয়ে নিল, নিয়ে সুইচ অন করে বলল,
1: যদি এই মোবাইল আর বন্ধ হয় তাহলে তোমার কি হাল করব দেখে নিও, হাড়গোড় না আস্ত থাকবে না। এখন আমি অফিস যাচ্ছি, ফোন করব, তুলবে, বুঝেছ?
2: হতবুদ্ধি হয়ে যাওয়া পরিমল পুতুলের মতো ঘাড় নাড়ল। অদিতি হেসে বেরিয়ে গেল। সারাদিন রেডিও স্টেশনের নানা কাজ সেরে সন্ধেবেলা অদিতি নেমেছিল চা খেতে। আজ সে সুচিস্মিতার সঙ্গেই উত্তরপাড়ায় ফিরবে। সুচিস্মিতা কয়েকটা কাজ শেষ করছে, সেই ফাঁকে নেমে এসেছিল সে। অদিতি নিচে নেমেই দেখতে পেল ঈশান দাঁড়িয়ে।

0: কি ব্যাপার? কালকে ফোন করলাম, মেসেজ করলাম, কোনো উত্তর দিলি না, আজকেও করলাম, কিছু রেসপন্ড করছিস না। হোয়াটস দ্য ম্যাটার? আজকে তো ডিনারে যাব বলেছিলাম।
1: না ঈশান, আমি ডিনারে যাব না।
0: কেন?
1: তুই পরিমলদার অফিসে গিয়েছিলি?
0: বাবা, সে খবরও পৌঁছে গেছে? হ্যাঁ, গিয়েছিলাম তো।
1: কি বলেছিস তুই পরিমলদাকে? হ্যাঁ, কি বলেছিস?
0: বাবা, খুব দরদ দেখছি। দুদিনের চেনা পরিচিত লোকের প্রতি এত দরদ?
1: হ্যাঁ দরদ, তাতে কি, কি বলেছিস তুই?
0: বলেছি যে তোর জীবন থেকে সরে যেতে।
1: পরিমলদা কি বললো?
0: সে তো তখন ভালো মানুষের মতো বললো, হ্যাঁ সরে যাবো। ইনফ্যাক্ট আমি তো ফ্রি ডিলও চাই। তুই তো আমাকে জানিস, আমি খুব ফেয়ার অ্যান্ড নিউট্রাল। আই অফার্ড হিম মানি।
1: হোয়াট? কি বললি? তুই পরিমলদাকে টাকা অফার করেছিলি?
0: হ্যাঁ, তখন সাধুর মতো বললো, থাক দরকার নেই। এখন তো দেখছি লোকটা সুবিধের নয়, আমার নামে নির্ঘাত তোকে লাগিয়েছে। যাই হোক, চল আমরা বেরিয়ে পড়ি।
1: ঈশান, এখন সত্যি আমার কি ইচ্ছে করছে জানিস?
0: কি?
1: তোকে ঠাটিয়ে দুটো চড় মারতে।
0: কি বললি তুই?
1: যা শুনলি তাই আবার বলবো?
0: ডোন্ট ক্রস ইওর লিমিট অদিতি।
1: ইউ ডোন্ট ক্রস ইওর লিমিট ঈশান। তুই পরিমলদার না নখের যোগ্য নস, এটা জেনে রাখ। তোর মতো ধান্দাবাদ ছেলের প্রেমে পড়েছিলাম, তখন কম বয়স ছিল, কিন্তু সে ভুল আমার ভেঙে গেছে। পরিমলদার সঙ্গে মেশার পর আমি বুঝতে পেরেছি যে তুই কতটা ক্ষুদ্র, কতটা নিচু মনের একজন মানুষ তুই।
0: অদিতি, খুব ভুল করছিস, মস্ত বড় ভুল করছিস। আজ ঈশান চ্যাটার্জি নিজে এসে দাঁড়িয়েছে তোর সামনে। একবার চলে গেলে সারা জীবন কেঁদে মরলেও ঈশানকে পাবি না আর।
1: আরে রাখ রাখ তোর বড় বড় কথা। কে ঈশান চ্যাটার্জি? নিজেকে কি মনে করিস তুই? হ্যাঁ, কি মনে করিস? কে তুই ভাই, কে? সবার জীবন নিয়ন্ত্রণ করবি তাই না? কন্ট্রোল করবি সবকিছু। তোর প্রতি না আমার সব ভালো লাগা আজ শেষ। আমি তোকে ঘৃণা করি
0: অদিতি।
1: হ্যাঁ, তোকে ঘৃণা করি আমি। আমার কাছে না আজ থেকে তুই একটা কীট, একটা পোকা। আজকের পর আমার সঙ্গে যদি যোগাযোগ করার চেষ্টা করিস তাহলে সোজা থানায় গিয়ে হ্যারাসমেন্টের কেস ফাইল করব। এটা মাথায় থাকে জানো। আমি আর ইহ জীবনে তোকে আমার ত্রিসীমানায় দেখতে চাই না। জাস্ট লিভ, যা এখান থেকে, চলে যা, যা।
2: অদিতির চিৎকারে চায়ের দোকানের লোকজন জড়ো হয়ে গেল। ঈশান আর কোনো কথা না বলে হেঁটে মিলিয়ে গেল জনারণ্যে। অদিতি তখন থরথর করে কাঁপছে। ইতিমধ্যে সুচিস্মিতাও বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়েছে। সে অদিতিকে ওই অবস্থায় দেখে ছুটে এলো।
3: অদিতিদি, কি হয়েছে তোমার? শরীর খারাপ? চা খাবে, একটু বসবে?
1: না রে, চল বেরিয়ে পড়ি।
2: সুচিস্মিতার সঙ্গে বেরিয়ে পড়ল অদিতি। আজ সে মুক্ত। আজ তার মন শুধু পরিমলে ভরে আছে। তার জীবনের একটা তিক্ত বিষাক্ত অধ্যায় আজ চিরকালের মতো শেষ হলো। তবু কেন যে তার আজ খুব কাঁদতে ইচ্ছে করছে তা সে জানে না। পরদিন সকালে হাসপাতালে গিয়ে পরিমলকে নিয়ে তার ফ্ল্যাটে ফিরল অদিতি। পরিমল বলল,
4: তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো আমি।
1: খবরদার ধন্যবাদ দিলে। তোমার এত সাহস, একদম এসব বলবে না, তাহলে কিন্তু মার খাবে। হ্যাঁ,
4: এই তুমি যে তো মার কুটে, এটা তোমার জানা ছিল না?
1: আগে ছিলাম না গো, তোমার সঙ্গে মিশে হয়েছি।
4: কি আমার সঙ্গে?
1: হ্যাঁ তোমার সঙ্গে।
4: কিন্তু আমি তো
1: আর কোনো কথা নয়, চুপচাপ গিয়ে শুয়ে থাকো। এখন আমি দু তিন দিন এখানেই থাকবো, যা রান্না করে দেবো মুখ বুঝে চুপচাপ খেয়ে নেবে।
4: সে কি মানে তুমি এই এখানে থাকবে?
1: হ্যাঁ, রাতটায় শুধু সুচিস্মিতার বাড়িতে শুতে যাব।
4: কিন্তু তোমার অফিস, তোমার শো,
1: ও নিয়ে তোমাকে ভাবতে হবে না।
4: আর ঈশানবাবু?
2: একটু থমকে গেল অদিতি।
1: ঈশানের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই, সব শেষ। ওর কথা তুমি আর কখনো মুখে আনবে না, বুঝেছ?
4: আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে।
1: এখন আমার পাল্লায় তুমি পড়েছ, আমার হাত থেকে কিন্তু কোনো মুক্তি নেই তোমার।
2: পরিমল হাঁ করে অদিতির দিকে তাকিয়ে রইল। অদিতি বলল,
1: কি হলো, ওরকম

0: অ্যাবলার মতো তাকিয়ে আছো কেন?
1: না, আমার না সবটা কিরকম গুলিয়ে যাচ্ছে। আমি তো ভেবেছিলাম তুমি চলেই যাবে, আমি ভেবেছিলাম।
2: আর কথা বলতে পারল না পরিমল। অদিতির বন্ধ দুচোখ বেয়ে তখন গড়িয়ে পড়ছে অশ্রুজল। যে কথা আজ অদিতি নীরবে বলছে, সেই না বলা কথার সবটুকুই পরিমল বুঝছে। পাখি এসেছে নেড়ের কাছে, বাইরে শীতের সকালের নরম রোদ্দুর, সুপুরি গাছগুলো গঙ্গার শীতল বাতাসের ঝাপটায় দুলছে। অদিতি জানে এবার শুধু বন্ধুত্ব নয়, বন্ধুত্বের চেয়ে ঢের বেশি সমর্পণ ঘটে গেছে। যন্ত্রণা শুরু হয়েছে, জীবন কবিতা হয়েছে।

107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনলেন সৌভিক গুহ সরকারের বাতাসে লেখা উপাখ্যান। গল্পের কথক রাজীব, অদিতি অপরূপা, ঈশান অর্ণব, রাত্রি সুনন্দা, পরিমল অরিজিৎ, সুচিস্মিতা অভিপ্সা, মালতী কোয়েল, অম্লান আত্রেয়। পরিমলের সহকর্মীদের ভূমিকায় সৌরদীপ, তমজিৎ ও সৌমিক, সুরঞ্জন সুদীপ্ত। গল্পের সূত্রধার সৌমি, সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভদা, সহকারী পরিচালক পায়েল চ্যাটার্জি। শুনলেন গল্প স্বল্প, শুধু রেডিওতে নয়, গল্প স্বল্প শুনুন ইউটিউবেও। প্রতি রবিবার রাত 9টায় শুনুন নতুন গল্প আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতায়।

0: শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প
1: শুনলেন গল্প স্বল্প বাতাসে লেখা উপাখ্যান, লিখেছেন সৌভিক গুহ সরকার। কেমন লাগলো এই গল্প? আমার আর রাজীব, আমরা দুজন এখানে বসে কিন্তু মুগ্ধ হয়ে জাস্ট শুনছিলাম। আর কিছু বলার নেই, মানে রাজীব নিজে অভিনয় করেছে সেটা আলাদা কথা, কিন্তু তাও মানে শোনার জায়গাটা কিন্তু সত্যিই মুগ্ধতা তৈরি করে। তো সেভাবে আমরা শুনছিলাম এবং আপনার কাছ থেকে জানতে চাইছি আপনার কেমন লাগলো। যেটাই মনে হয়, যে মূল্যায়নই আপনি করুন না কেন, সেটা আমাদের পাঠিয়ে দিন 9903-65992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে একটা সুন্দর মেসেজ পাঠিয়ে দিন দেখি আমাদের, তাহলে কিন্তু আপনি পৌঁছে যেতে পারেন পরশু দিন মঙ্গলবার কুইজওয়ালা সেমিফাইনালে ঠিক রাত 9টায় একদম সরাসরি।
2: আর এই গল্পটা যারা মিস করলে এখন তাদের জন্য চিন্তার কোনো কারণ নেই, কারণ ইউটিউবে রাত 9টায় আবার গল্পটা মানে আমরা আপলোড করে দেবো, এবং এই গল্পটাই আগামী রবিবার মানে আগামী সপ্তাহে রবিবার ঠিক রাত 12টায় বাজানো হবে আর একবার। আর যেমন ঠিক গত সপ্তাহে যে গল্পটা বেজেছিল আজ রাত 12টায় বাজবে, মানে টেকনিক্যালি সোমবার পড়ে যাচ্ছে, ওই আর কি। ওই গল্পগুলো চলতে থাকবে এবং ইউটিউবে যখন ইচ্ছা গিয়ে তুমি শুনতে পারো এবং তোমার মতামত সেখানেও জানাতে পারো। আমরা সবসময় তোমার মতামতকে শিরোধার্য হিসেবে নেব এবং আমাদের গল্প যাতে আরও ভালো জায়গায় পৌঁছায় সেই ব্যাপারটা মাথায় রাখবো। তো এই আশা রেখেই রাজীব আরি এখানেই তোমাদেরকে বলছে টাটা, তোমরা শুনতে থাকো তৃণাঞ্জনার সাথে পরের অনুষ্ঠান, আপাতত আমরা বলছি টাটা।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুস্মিতা সেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের সাংস্কৃতিক চেতনায় সম্মিলিত অংশগ্রহণ সবসময় শক্তির উৎস হিসেবে কাজ করেছে। তিনি আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিকশিত ভাইব্রেন্ট ভিলেজ কর্মসূচি 2026-এ অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে আসা 400-এর বেশি তরুণ অংশগ্রহণকারী প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের অভিজ্ঞতা ভাগ করে নেন। কার্গিল যুদ্ধে শহীদ ভারতীয় সেনা জওয়ানদের বীরত্বের প্রতি শ্রদ্ধা জানাতে আজ দেশ জুড়ে 27তম কার্গিল বিজয় দিবস পালন করা হচ্ছে। কার্গিল বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দেশের ঐক্য ও অখণ্ডতা রক্ষায় আত্মবলিদানকারী সকল বীর সেনানীর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মন কি বাত অনুষ্ঠানে জল সংরক্ষণের উপর জোর দিয়েছেন। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বৃষ্টির জল সঞ্চয় দেশের জল সংরক্ষণে এবং বৃক্ষরোপণে এক নতুন মাত্রা সংযোজিত করেছে। মজে যাওয়া পুকুর সংস্কার করে এখন গ্রাম ও শহরের মানুষ নতুন উদ্যোগে কাজ করছে। গত 4 জুলাই থেকে দেশজুড়ে বৃষ্টির জল সংরক্ষণে এক বিশেষ অভিযান শুরু হয়েছে বলেও জানান তিনি। জলশক্তি মন্ত্রক জানিয়েছে, জল সংরক্ষণের ক্ষেত্রে ছত্তিশগড়ের রাজনন্দনগাঁও

উপজেলা জাতীয় স্তরে সবচেয়ে এগিয়ে রয়েছে। বৃষ্টির জল ধরার কর্মসূচির অন্তর্গত মিশন জল রক্ষা প্রকল্পে তারা বৈজ্ঞানিক পদ্ধতি কাজে লাগানোর ব্যাপারে যথেষ্ট পারদর্শিতার পরিচয় দিয়েছে। 662টি গ্রামে জল রিচার্জের জন্য 60,000-এর বেশি ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। 500টি বুজে যাওয়া কুঁয়োকে আবার পুনরুজ্জীবিত করা সম্ভব হয়েছে। হারারেতে তৃতীয় তথা শেষ টি-20 আন্তর্জাতিক ম্যাচে জিম্বাবুয়ের বিরুদ্ধে ভারত 193 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। শেষ পাওয়া খবর অনুযায়ী জিম্বাবুয়ে 6 ওভারে 3 উইকেটে 48 রান করেছে। এর আগে টসে জিতে ভারত ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত 20 ওভারে তারা 5 উইকেটে 192 রান করে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।

0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলো হার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলো হার্টজে, মৈত্রী প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 505 মিটারে অর্থাৎ 594 কিলো হার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগা হার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগা হার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগা হার্টজে, পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগা হার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগা হার্টজে এবং DTH বাংলা পরিষেবায়। আকাশবাণীর শিলিগুড়ি, শান্তিনিকেতন, মুর্শিদাবাদ ও FM রেনবো প্রচার তরঙ্গে 107 মেগা হার্টজে, FM গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগা হার্টজে এবং বিবিধ ভারতীর FM প্রচার তরঙ্গে 101.8 মেগা হার্টজে ও নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।
1: আমার প্রিয় দেশবাসী,

নমস্কার। আমাদের জীবনে কিছু তারিখ এমন থাকে যা মনে রাখার জন্য ক্যালেন্ডার দেখার প্রয়োজন পড়ে না। আজ 26 জুলাই এমনই একটি তারিখ। আজ কার্গিল বিজয় দিবস। এই দিন আমাদের গর্বে ভরিয়ে দেয়। এই দিন আমাদের বীর যোদ্ধাদের অবিস্মরণীয় সাহসের কথা স্মরণ করায়। কার্গিলের উঁচু উঁচু শিখর, কঠিন আবহাওয়া, শত্রুর চ্যালেঞ্জ, এমন প্রতিটি পরিস্থিতি ছিল আমাদের সৈনিকদের সামনে। কিন্তু তাদের অদম্য সাহস প্রতিটি চ্যালেঞ্জের চেয়ে বড় ছিল। তারা ভারতমাতার রক্ষার জন্য নিজেদের সব কিছু উৎসর্গ করেছেন। আজ কার্গিল বিজয় দিবসে আমি সমস্ত বীর শহীদ এবং বীর সৈনিকদের সশ্রদ্ধ প্রণাম জানাই। বন্ধুরা, আজকের ভারত তার বীরদের শুধু মনে রাখে না, বরং নতুন প্রজন্মের কাছে তাদের কাহিনী পৌঁছে দেয়। এই অনুভূতি থেকেই এই বছর একটি বিশেষ শৌর্য বিজয় যাত্রা বের করা হয়েছে। 14 জুলাই দিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল থেকে শুরু হওয়া এই মোটরসাইকেল যাত্রা দ্রাসের কার্গিল ওয়ার মেমোরিয়াল পর্যন্ত পৌঁছবে। এর বার্তা হল ওয়ান রাইড, ওয়ান নেশন, ওয়ান স্যালিউট। এই যাত্রা আমাদের মনে করিয়ে দেয় যে দেশের জন্য দেওয়া বলিদান কখনো ভোলা যায় না। বন্ধুরা, আজ ভারত তার সৈনিকদের সাহসের পাশাপাশি তার প্রযুক্তিগত সক্ষমতাকেও নিরন্তর শক্তিশালী করে তুলছে। কয়েকদিন আগে ভারতীয় নৌবাহিনীতে INS মহেন্দ্রগিরি অন্তর্ভুক্ত করা হয়েছে। এই আধুনিক যুদ্ধজাহাজ ভারতেই ডিজাইন করা হয়েছে, ভারতেই তৈরি হয়েছে। এতে 75% বেশি স্বদেশী উপকরণ ব্যবহার করা হয়েছে। এটি আত্মনির্ভর ভারতের ক্রমবর্ধমান শক্তির প্রতীক। এই মাসেই DRDO পিনাকা লং রেঞ্জ গাইডেড রকেটেরও সফল পরীক্ষা করেছে। এই সাফল্যের পিছনে আমাদের বৈজ্ঞানিক ও ইঞ্জিনিয়ারদের সম্মিলিত পরিশ্রম রয়েছে। 2-3 দিন আগেই DRDO কুশা ক্ষেপণাস্ত্রেরও সফল পরীক্ষা করেছে। বন্ধুরা, আজ প্রতিরক্ষা উৎপাদন হোক, প্রতিরক্ষা রপ্তানি হোক বা মিত্র দেশগুলোর সঙ্গে রাজনৈতিক সহযোগিতা, ভারত নিরন্তর নতুন উচ্চতার দিকে এগোচ্ছে। এই মাসের শুরুতে আমি ইন্দোনেশিয়ায় গিয়েছিলাম, যেখানে ব্রহ্মস এবং অস্ত্র মিসাইলের জন্য একটি বড় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তির উপর বিশ্বের আস্থা বাড়ছে। আসুন, এই কার্গিল বিজয় দিবসে আমরা আমাদের অমর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই এবং একটি সুরক্ষিত, সক্ষম ও আত্মনির্ভর ভারত গঠনের জন্য আমাদের সংকল্প আরও দৃঢ় করি। আমার প্রিয় দেশবাসী, মন কি বাতের গত পর্বে আমি আপনাদের ক্যাচ দ্য রেইন অভিযানের বিষয়ে বলেছিলাম। আমি অনুরোধ করেছিলাম বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের এই অভিযানকে জন আন্দোলনে পরিণত করুন। ক্যাচ দ্য রেইন অভিযানের বার্তা অত্যন্ত সহজ। যেখানে বৃষ্টি হবে, যখন বৃষ্টি হবে, জলকে সেখানেই সংরক্ষণ করুন। সেজন্য 4 জুলাই থেকে দেশ জুড়ে এক বিশেষ অভিযান চালানো হচ্ছে। এর মাধ্যমে বৃষ্টির জল সঞ্চয়, গ্রাউন্ড ওয়াটার রিচার্জ, পুরাতন জলধারার পুনরুজ্জীবন এবং বৃক্ষরোপণকে নতুন গতি দেওয়া হচ্ছে। আমি খুবই আনন্দিত যে গ্রাম হোক বা শহর, পঞ্চায়েত হোক কিংবা সামাজিক সংস্থা, প্রতিটি জায়গাতেই মানুষ বেশি বেশি করে অংশগ্রহণ করেছেন। বহু পুরনো পুকুর থেকে ময়লা পরিষ্কার করা হচ্ছে, অনেক কূপ ও জলাশয়কে নতুন জীবন দান করা হচ্ছে। বন্ধ হয়ে পড়ে থাকা বোরওয়েলের মাধ্যমে এখন গ্রাউন্ড ওয়াটার রিচার্জ করা হচ্ছে। বন্ধুরা, মধ্যপ্রদেশের সিধি জেলায় প্রায় 1500 পুকুর খনন করা হয়েছে। নরসিংহপুরে অমৃত সরোবরের সৌন্দর্যায়ন করা হয়েছে। মহারাষ্ট্রের নাসিকে বৃহৎ মাত্রায় জল সংরক্ষণের শক্তি গড়ে উঠেছে। অন্ধ্রপ্রদেশের নন্দিয়ালে সব গ্রাম পঞ্চায়েত এই অভিযানের সঙ্গে যুক্ত হয়েছে এবং পুরনো পুকুরগুলিকে আবারও ব্যবহারযোগ্য করে তোলা হয়েছে। আমাদের শহরগুলিও পিছিয়ে নেই,

ছত্তিশগড়ের কোরবা, ওড়িশার ভুবনেশ্বর এবং অন্ধ্রপ্রদেশের বিজয়নগরমে এই অভিযানের উৎসাহব্যঞ্জক ফলাফল দেখা যাচ্ছে। আসুন আমরাও আমাদের আশেপাশের কোনো একটি নালা, কূপ বা জলাশয়ের দায়িত্ব নিই, জলের প্রতিটি ফোঁটা সংরক্ষণ করি। আজকের সংরক্ষিত প্রতিটি ফোঁটা আগামী প্রজন্মের, ভবিষ্যতের সবচেয়ে বড় মূলধন। আমার প্রিয় দেশবাসী, সম্প্রতি গ্লাসগোতে কমনওয়েলথ গেমস শুরু হয়েছে। প্রত্যেক দেশবাসী ভারতীয় দলকে নিরন্তর নিজেদের শুভেচ্ছা জানাচ্ছেন। তাঁদের কামনা এই যে সকল ক্রীড়াবিদ ও অ্যাথলিট যেন অসাধারণ ক্রীড়া প্রদর্শন করেন এবং মানুষের হৃদয় জিতে নেন। বন্ধুরা, আমাদের যুবারা ইদানিংকালে ক্রীড়াক্ষেত্রে বেশ কিছু চমৎকার সাফল্য অর্জন করেছেন। পিভি সিন্ধু ব্যাডমিন্টনে জাপান ওপেন খেতাবজয়ী প্রথম ভারতীয় হয়েছেন। তার এই সাফল্যে সারা দেশ গর্বিত। ভারতীয় মহিলা ক্রিকেট দলও লন্ডনে লর্ডস স্টেডিয়ামে নিজেদের প্রথম টেস্ট ম্যাচ জিতেছে। এটি এক ঐতিহাসিক জয়। আমাদের টিম 270 রানের বিরাট ব্যবধানে এই খেলায় জয়লাভ করেছে। কিন্তু বিষয়টা শুধু এইটুকুই নয়, লর্ডসের দীর্ঘ ইতিহাসে মহিলা ক্রিকেট দলের এটিই ছিল প্রথম টেস্ট ম্যাচ। 1983-তে এই মাঠেই ভারত নিজেদের প্রথম ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল। আজ আমাদের নারী শক্তি এখানে দেশের নাম উজ্জ্বল করেছে। কিছু ক্ষুদ্র প্রয়াস এমনও হয় যা অত্যন্ত অর্থবহ হয়ে ওঠে। কেরালার এর্নাকুলামের সাউথ চিত্তুরে ক্রীড়া বিষয়ক এমনই এক প্রয়াসের কথা আমি জানতে পেরেছি। এখানে একটি স্কুলে সংস্কৃত ক্লাব রয়েছে। সেখানকার এক শিক্ষক অভিলাষজি অত্যন্ত অভিনব পদ্ধতিতে সংস্কৃতকে জনপ্রিয় করে তুলছেন। এই প্রজেক্টটিকে অক্ষর কন্দুক নাম দেওয়া হয়েছে। এতে সংস্কৃত অক্ষরগুলিকে ফুটবল খেলায় ব্যবহৃত শব্দগুলির সঙ্গে যুক্ত করে সহজভাবে বোঝানো হয়। তাতে শেখার আনন্দও পাওয়া যায়, পাশাপাশি খেলার সঙ্গে মানুষের সংযোগও বাড়ে। আমার প্রিয় দেশবাসী, গত রবিবার বিক্রম ওয়ানের সফল উৎক্ষেপণের ফলে প্রতিটি দেশবাসী গৌরবান্বিত হয়েছেন। আমরা সকল দেশবাসী স্পেস সেক্টরের এই ঐতিহাসিক ক্ষণের সাক্ষী হয়েছি। এটি প্রাইভেট সেক্টর দ্বারা নির্মিত ভারতের প্রথম রকেট। আমাদের যুবা ইনোভেটর্সরা সেই কাজ করে দেখিয়েছেন যা কল্পনা করাও দুঃসাধ্য ছিল। তারা অবিশ্বাস্য দক্ষতা, আবেগ ও ধৈর্যের নিদর্শন রেখেছেন। দীর্ঘ সময় পর্যন্ত আমাদের স্পেস সেক্টর বেসরকারি ক্ষেত্রের জন্য বন্ধ ছিল। এই সেক্টরে আগ্রহী বহু যুবা নিজেদের প্রতিভা প্রদর্শন করার সুযোগ পাচ্ছিলেন না। যুবাদের কল্যাণের লক্ষ্যে আমরা স্পেস সেক্টরকে প্রাইভেট সেক্টরের জন্য উন্মুক্ত করি। আজ তার ফলাফল সারা পৃথিবী দেখতে পাচ্ছে। বন্ধুরা, আমাদের যুবা বন্ধুরা বিজ্ঞানের ক্ষেত্রেও ভারতের নাম উজ্জ্বল করছেন। সায়েন্স অলিম্পিয়াডস পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতাগুলির মধ্যে একটি। এতে বড় মাত্রায় ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে থাকে। এই মাসেই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথমেটিক্সের অলিম্পিয়াড হয়েছে। এই প্রতিযোগিতায় ভারতীয় দলের প্রদর্শন অনবদ্য ছিল। ফিজিক্স অলিম্পিয়াডে আমাদের পাঁচজন ছাত্রছাত্রী সকলেই স্বর্ণপদক জিতেছে আর ভারত প্রথম স্থান অর্জন করেছে। বিগত এক দশকে অনুষ্ঠিত প্রত্যেক ফিজিক্স অলিম্পিয়াডে আমাদের দেশের ছাত্রছাত্রীরা স্বর্ণ বা রৌপ্য পদক অবশ্যই জিতেছে। কেমিস্ট্রি অলিম্পিয়াডেও আমাদের সকল ছাত্রছাত্রীরা স্বর্ণপদক জিতেছে। এটা এখনও পর্যন্ত সবথেকে ভালো পারফরমেন্স ছিল। বায়োলজি অলিম্পিয়াডেও আমাদের সব ছাত্রছাত্রীরা পদক জিতেছে, যার মধ্যে একটি স্বর্ণপদকও অন্তর্ভুক্ত। অপরদিকে ম্যাথমেটিক্স অলিম্পিয়া

ইয়ারে আমাদের ছাত্রছাত্রীরা দুটি স্বর্ণপদক আর রৌপ্য পদক নিজ নামাঙ্কিত করে। আমাদের দেশের যুব শক্তির উপর আমি গর্বিত। এটা দেখে আনন্দ হচ্ছে যে ভারতে অলিম্পিয়াড আর হ্যাকাথনের সংস্কৃতি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আমার বিশ্বাস, দেশের একাধিক যুবক এরকম ফোরামে নিজেদের আগ্রহ দেখাবে এবং ভারতের পতাকা ঊর্ধ্বে তুলে ধরবে। আমার প্রিয় দেশবাসী, যখন প্রতিভা থাকে এবং কিছু করার আবেগও থাকে, তখন যে কোনো পথ হয়ে ওঠে সহজ। কাশ্মীরের ঐতিহ্যবাহী মাদুর বগু নিয়ে যে প্রচেষ্টা চলছে তা এরই প্রতিফলন। এটি উলুখাগড়া এবং খড় দিয়ে তৈরি করা হয়। এই চাটাইটি বানানোর প্রক্রিয়া বহু বছর পুরনো। এর জন্য কাশ্মীরের জলাভূমি অঞ্চলের ঘাস ও উলুখাগড়া কাটা হয়ে থাকে। রোদে শুকোনোর পর ছাঁটাই করা হয় আর তারপরে শুরু হয় হাতে বোনার কাজ। দুজন কারিগরের মোটামুটি চার দিন সময় লাগে এই চাটাই বুনতে। এই মাদুর অনন্য এবং ইকো ফ্রেন্ডলিও। এর একটি বড় বিশেষত্ব হল গরমে এই মাদুর থেকে শীতলতা পাবেন আর শীতকালে উষ্ণতা। প্রথম দিকে এটি কাশ্মীরের ঘরে ঘরে দেখা যেত, কিন্তু বিগত কিছু বছরে এর ব্যবহার কমতে শুরু করে। এই সময় শ্রীনগরের গুলাম হোসেনজি এবং তার মেয়ে তঞ্জিলাজি একটি সংকল্প গ্রহণ করেন। দুজনে বগু শিল্পের ঐতিহ্যকে নতুন জীবনদান করতে বদ্ধপরিকর। গুলাম হোসেনজি খুবই সাধারণ পরিবারের। এই কাজ করতে গিয়ে উনি নানা বাধা বিপত্তির সম্মুখীন হন, কিন্তু বগু সংরক্ষণের ওনার এই সংকল্প অটুট ছিল। দেখতে দেখতে ওনার এই প্রচেষ্টার সঙ্গে আরও অনেক মানুষ যুক্ত হতে শুরু করেন। গুলাম হোসেনজি এই কৌশলের যথেষ্ট বিকাশ ঘটালেন। এই মিশনে স্থানীয়ভাবে তিনি সরকারি সাহায্যও পান। আজ দ্রুত ক্রমবর্ধমান বগুর জনপ্রিয়তা দেশের অন্যান্য প্রান্তেও পৌঁছে যাচ্ছে। এই প্রচেষ্টার সঙ্গে যুক্ত প্রত্যেক ব্যক্তির জন্য আমি গর্বিত। আজ আমাদের সবার লোকাল প্রোডাক্টসের ওপর বিশ্বাস আছে। আমরা ভোকাল ফর লোকালের মন্ত্রে এগিয়ে চলেছি। সেক্ষেত্রে কাশ্মীরের বগু আপনাদের ঘরের একটি অংশ হোক, এই ব্যাপারে আপনারা একবার অবশ্যই ভাবুন। বন্ধুরা, আমাদের দেশে চা শুধুমাত্র একটি পানীয় নয়, এটি ঘনিষ্ঠতাও বাড়ায়। সকালের শুরু হোক, বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ হোক বা পরিবারের সাথে কিছু সময় কাটাবার হোক, চা প্রতিটি মুহূর্তের অঙ্গ হয়ে যায়। আর আপনারা তো ভালো করেই জানেন চায়ের সাথে আমার সম্পর্ক কি। কিন্তু আজ আমি যে চায়ের কথা বলছি সে শুধুমাত্র স্বাদই দেয়নি, বরং অনেক বোনেদের জীবনে আত্মনির্ভরতার সুগন্ধও মিশিয়ে দিয়েছে। উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লখিওয়ালা গ্রামে সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত মহিলারা বিদুর প্রেরণা স্বদেশী হার্বাল টি তৈরি করেছেন। এতে লেমন গ্রাস, গুলঞ্চ, যষ্টিমধু, তুলসী, কাঁচা হলুদ, দারুচিনি, এলাচ এবং মৌরির মতো প্রাকৃতিক জিনিস মিশ্রিত আছে। নিজস্ব অপূর্ব স্বাদ ও গুণের জন্য এই চা খুব অল্প সময়ের মধ্যে মানুষের মাঝে বিশেষ পরিচিতি বানিয়ে নিয়েছে। প্রয়াগরাজের মহাকুম্ভ এবং দিল্লির ইন্টারন্যাশনাল ফুড ফেস্টিভ্যালে এই হার্বাল চা খুব প্রশংসিত হয়েছে। বিদেশ থেকে আগত অতিথিরাও এর প্রতি বিশেষ আগ্রহ দেখিয়েছেন। বন্ধুরা, সবচেয়ে প্রেরণামূলক হল এর শুরু হওয়াটা। এই সম্পূর্ণ প্রচেষ্টা শুধুমাত্র 1,00,000 টাকা দিয়ে শুরু হয়েছিল। আজ এই ব্র্যান্ড দেশের বড় বড় সংস্থাগুলির কাছে পৌঁছে গেছে। এই প্রচেষ্টা আমাদের বলে যে যখন স্থানীয় জ্ঞান, প্রকৃতি এবং মহিলাদের আত্মবিশ্বাস একসাথে হয়, তখন এক ছোট প্রচেষ্টাও
বড় পরিবর্তন।

পরিবর্তনের সূচনা হয়ে যায়। আমার প্রিয় দেশবাসী, আজ দেশ জুড়ে এক পেড় মা কে নাম, একটি গাছ মায়ের নামে অভিযানের মাধ্যমে লোকেরা প্রকৃতির প্রতি নিজ দায়িত্ব পালন করছেন। যখন সমাজ এই ভাবনার সাথে যুক্ত হয়, তখন অতি সুন্দর এবং প্রেরণাদায়ক উদাহরণও সৃষ্টি হয়। বন্ধুরা, আহমেদাবাদে জন অংশীদারিত্বের অদ্ভুত শক্তি দেখা গিয়েছে। ভাড়ু এলাকায় এক ঘণ্টার মধ্যে 3,50,000-এরও বেশি গাছ রোপণ করা হয়েছে। এতে 25,000-এরও বেশি মানুষ সম্মিলিত ছিলেন। স্কুলের শিশুরা, এনসিসি ক্যাডেটস, স্বয়ংসেবক এবং সাধারণ নাগরিক প্রত্যেকে এই অভিযানে অংশ নেন। আগামী বছরগুলিতে এই গাছগুলোই এক ঘন নগর অরণ্যের রূপ নেবে। এই প্রচেষ্টাকে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে লিপিবদ্ধ করা হয়েছে। বন্ধুরা, এক পেড় মা কে নাম অভিযানের ফলে উত্তরপ্রদেশে জনশক্তির অদ্ভুত উদাহরণ দেখা গেছে। সেখানে একদিনে 12 জুলাইতে 35 কোটিরও বেশি গাছ লাগানো হয়। উত্তরপ্রদেশের সাংসদ হওয়ায় আমার জন্য এটি বিশেষ গর্বের বিষয়। আমার প্রিয় দেশবাসী, গাছ শুধুমাত্র মানুষের জন্যই হয় না, অগণিত জীবজন্তুরও বাসা। গুজরাটের গিরের জঙ্গলে প্রায় 60 বছর বাদে ইন্ডিয়ান গ্রে হর্নবিল আবার বাসা বাঁধছে। এটা গিরের বছরের পর বছর ধরে হয়ে চলা সংরক্ষণ এবং পুনর্স্থাপনের প্রচেষ্টার ফল। হর্নবিলকে জঙ্গলের কৃষক বলা হয়। এরা ফল খেয়ে বীজগুলি দূরবর্তী স্থানে পৌঁছায়। সেই বীজ থেকেই জঙ্গলে নতুন গাছ জন্ম নেয়। এইভাবে একটি পাখি জঙ্গলকে বারবার সবুজ রাখতে সাহায্য করে। আমি আপনাদের সবাইকে বলবো, আমরা সবাই যেন আমাদের জীবনের কোনো বিশেষ সুযোগকে প্রকৃতির সাথে অবশ্যই যুক্ত করি। একটি গাছ মায়ের নামে লাগায়। আজকে লাগানো একটি ছোট্ট চারা আগামী প্রজন্মের জন্য সবুজ প্রকৃতি, স্বচ্ছ হাওয়া ও সুন্দর ভবিষ্যতের উত্তরাধিকার হতে পারে। আমার প্রিয় দেশবাসী, আমরা সবাই জানি আজ প্লাস্টিক দূষণ সমগ্র পৃথিবীর পরিবেশের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। সিঙ্গেল ইউজ প্লাস্টিকের আবর্জনা অনেক বছর ধরে প্রকৃতির ক্ষতি করতে থাকে। এই জন্য প্লাস্টিকের ঠিক মতো ব্যবস্থাপনা খুব জরুরি। বন্ধুরা, বিহারের সীতামাড়ি থেকে ওয়েস্ট টু ওয়েলথ এর দারুণ উদাহরণ সামনে এসেছে। এখানে আবর্জনা রিসাইকেল করে তার থেকে চমৎকার বসার বেঞ্চ তৈরি করা হচ্ছে। একটা বেঞ্চ তৈরি হতে প্রায় 40 কিলো সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার হয়। এটি মজবুত, টেকসই এবং আরামদায়ক হওয়ার সাথে সাথে ইকো ফ্রেন্ডলিও হয়। এগুলি সরকারি স্কুল, পার্ক এবং সার্বজনীন স্থানে লাগানো হয়। এর মাধ্যমে লোকেদের মধ্যে পরিবেশ সংরক্ষণের প্রতি সচেতনতাও বৃদ্ধি পাচ্ছে। এই প্রচেষ্টায় স্থানীয়দের সাথে সাথে জেলা প্রশাসনেরও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এর ফলে স্থানীয়ভাবে রোজগারের সুযোগও তৈরি হচ্ছে। সীতামাড়ির এই প্রচেষ্টা আমাদের বলে, রিডিউস, রিইউজ ও রিসাইকেল আজ কেবল একটি স্লোগান নয়, বরং আমাদের জীবনের এক অঙ্গ হতে চলেছে। বন্ধুরা, আমাদের মনে থাকবে গতবার মন কি বাতে আমি গণেশ উৎসবের কথা বলেছিলাম। আমি অনুরোধ করেছিলাম যে আমাদের দেশের মাটি দিয়ে তৈরি গণেশ প্রতিমারই পুজো করা উচিত। প্লাস্টার অফ প্যারিস দিয়ে তৈরি যে গণেশ প্রতিমা বা বিদেশ থেকে যেসব গণেশ প্রতিমা আনা হয়, তার বদলে আমাদের দেশের মাটি দিয়ে তৈরি গণেশজিকেই ঘরে প্রতিষ্ঠা করা উচিত। এই বিষয়ে অনেকেই আমাকে বার্তা পাঠিয়েছেন এবং মতামত জানিয়েছেন। লোকেরা জানিয়েছেন তাঁরা আমার অনুরোধ মেনে নিয়েছেন, তাঁরা স্থানীয় মাটি দিয়ে তৈরি গণেশ প্রতিমা প্রতিষ্ঠা করার

সিদ্ধান্ত নিয়েছেন, তাঁরা লিখেছেন, মন কি বাতে আগেই এই আলোচনা হওয়ায় তাঁদের ঠিক সময় ঠিক পদক্ষেপ নিতে সুবিধে হয়েছে। আমি আবারও একবার অনুরোধ রাখছি, এইবার গণেশ পুজোয় দেশের মাটি দিয়ে তৈরি গণেশজিকে নিজেদের ঘরে প্রতিষ্ঠা করুন, পুজো করুন। আপনার এই প্রচেষ্টাও এক প্রকার প্রকৃতি পূজাই হবে। আমার প্রিয় দেশবাসী, এবার আমি আপনাদের এমন এক ব্যক্তির সম্বন্ধে বলব যার সম্পর্কে শুনে আপনাদের খুব গর্ববোধ হবে। এমন একজন ব্যক্তি যিনি সায়েন্স ও ইনোভেশন এর ক্ষেত্রে দারুণ কাজ করেছেন, বিশ্বে যার পরিচিতি তৈরি হচ্ছে, কিন্তু তারপরেও তিনি নিজের শিকড়ের সাথে গভীরভাবে যুক্ত। সুযোগ পেলেই তিনি নিজের মাটিকে সম্মান করতে ভোলেন না। সেই ব্যক্তি হলেন মণিপুরের ডক্টর রোনাল্ডো লেসরামজি। ওর নাম রোনাল্ডো, কিন্তু কাজের ক্ষেত্রে উনি একজন অ্যাস্ট্রোফিজিসিস্ট। উনি জাপানে কাজ করেন আর ইয়াং গ্যালাক্সির এক বিশাল সমষ্টি খোঁজ করছেন, যে দল উনি তারও একজন। আপনারা জানতে চাইবেন যে উনি আসলে কি করছেন। আসলে উনি এই পুরো সমষ্টির নাম মণিপুরের এক সুন্দর লেক এর নামের সঙ্গে জুড়ে দিয়ে নাম রেখেছেন লোকটাক প্রোটো ক্লাস্টার। লোকটাক মিষ্টি জলের এক বিশাল বড় ঝিল। লোকটাক লেকে ভাসমান জলজ উদ্ভিদ মিলে এক অনন্য ল্যান্ডস্কেপ তৈরি হয়। দেখলে মনে হয় বিশাল সমুদ্রের মধ্যে ছোট ছোট দ্বীপ ভেসে বেড়াচ্ছে। একই রকমভাবে ইউনিভার্সে এই ইয়াং গ্যালাক্সি এক বিশাল কাঠামো নির্মাণ করছে। আজ মণিপুরের লোকটাক কেবল দেশের মানচিত্রেই নয়, বরং এই বিশাল মহাকাশে তার নিজের সৌন্দর্যের বিচ্ছুরণ ঘটাচ্ছে। এই প্রাপ্তি সমস্ত ভারতবাসীর গৌরব বাড়াচ্ছে। এর থেকে আমাদের যুব বন্ধুরা শিখতে পারেন যে নিজের ঐতিহ্যের সঙ্গে যুক্ত থেকেও নতুন উচ্চতা ছুঁতে পারা যায়। এ এমনই এক শিখরের অস্তিত্ব যা নক্ষত্রের দুনিয়াকে ঝলমলে করে তুলতে পারে। আমার প্রিয় দেশবাসী, কিছুদিন বাদেই 7ই আগস্ট আমাদের দেশ ন্যাশনাল হ্যান্ডলুম ডে পালন করবে। এই সুযোগে আমরা আমাদের বয়নশিল্পী ভাই বোনদের কৌশল ও সৃজনশীলতার উৎসব পালন করব। আমাদের এই বন্ধুরা চলে আসা পরম্পরাকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছেন। বন্ধুরা, হাতে বোনা এই সব পোশাক কোনো না কোনো ক্ষেত্রে সমাজ ও তার সঙ্গে যুক্ত অসংখ্য মানুষের কাহিনী সামনে নিয়ে আসে। এরা সেই মানুষ যারা গর্বের সঙ্গে ভারতের সাংস্কৃতিক পরম্পরাকে সযত্নে লালন করার কাজে যুক্ত রয়েছেন। আজকের দিনে আমার অনুরোধ যে আমরা হস্তশিল্পকে উৎসাহ দিয়ে আমাদের বয়নশিল্পী বন্ধুদের সম্মান জানাব। আসুন আমরা ভোকাল ফর লোকাল এই ভাবনাকে আরও শক্তিশালী করি। বন্ধুরা, আজ দেশে হ্যান্ডলুমকে যেভাবে উৎসাহ দেওয়া হচ্ছে তাতে বড় অংশের মানুষের জীবন আরও উন্নত হচ্ছে। পোচামপল্লি থেকে পাটনা আর কুথমপল্লি থেকে কচ্ছ পর্যন্ত এর বহু উদাহরণ দেখতে পাওয়া যায়। আজ এমন বহু মানুষ ও গোষ্ঠী আছেন যারা আমাদের হ্যান্ডলুমের এই গৌরবময় ঐতিহ্যকে নতুন উৎসাহ ও পরিচিতি দান করছেন। কেউ পোচামপল্লি ইক্কাতের সুন্দর পরম্পরাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আবার কেউ মহিলা বয়নশিল্পীদের যুক্ত করে উল প্রোডাক্টস বানাচ্ছেন। কিছু মানুষ কেরালামের ঐতিহ্যবাহী কসাউ কলাকে সংরক্ষণ করছেন। এর ফলে আমাদের মা বোনদের আয়ও হচ্ছে। বন্ধুরা, আরেকটি বিষয় যা আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই তা হল খাদি। আমরা সবাই জানি যে খাদি মহাত্মা গান্ধীর খুব প্রিয় ছিল। গত কয়েক বছরে খাদি খুব জনপ্রিয় হয়ে উঠেছে। গত 12 বছরে এর বিক্রি 6 গুণ বেড়ে গেছে।

বিক্রির এই অঙ্ক এখন 8,000 কোটি টাকার কাছাকাছি পৌঁছে গেছে। আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, আগামী উৎসবে খাদির কোনো না কোনো দ্রব্য, হ্যান্ডলুমের কোনো না কোনো দ্রব্য, হ্যান্ডিক্রাফ্টের কোনো না কোনো দ্রব্য অবশ্যই কিনুন। আমার প্রিয় দেশবাসী, যদি আপনাদের জিজ্ঞেস করা হয় যে ভারতে কত প্রকারের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে, তাহলে আপনারা চিন্তায় পড়ে যাবেন। এটা এই জন্য যে আমাদের এখানে অনেক বাদ্যযন্ত্র আর তার সঙ্গে যুক্ত পরম্পরা রয়েছে। এরকমই এক ইনস্ট্রুমেন্ট ত্রিপুরার চোংপ্রেঙ্গ, এটা এখানকার আদিবাসী সমাজে অত্যন্ত জনপ্রিয়। বাঁশের তৈরি এই বাদ্যযন্ত্রে 3টি তার আছে, এর থেকে যে সুর বেরোয় তা অতি সুমধুর, যার সঙ্গে অনেকটা স্বরদের মিল পাওয়া যায়। কিছু কারণে এর জনপ্রিয়তা যুব প্রজন্মের মধ্যে কমে যাচ্ছিল, সেজন্য সুরজ কুমার দেববর্মা তাকে আবার জনপ্রিয় করে তোলার সংকল্প নিয়েছেন। আজ তাঁর চেষ্টার ফল পাওয়া যাচ্ছে। তিনি চোংপ্রেঙ্গের সঙ্গে সঙ্গে ওখানকার অন্য ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রও বাজাচ্ছেন, ককবরক লোকগান, বাউল গান, বাংলা লোকগান, এতে খুব ভালো লাগে। আমি এখন আপনাদের একটি ছোট্ট ক্লিপ শোনাতে চাইছি, এই সুর আপনারা কখনো ভুলতে পারবেন না।

বন্ধুরা, আমার বিশ্বাস এই সুর শুনে আপনাদের খুব ভালো লেগেছে। আমার অনেক গর্ব দেববর্মাজিকে নিয়ে। পারম্পরিক সঙ্গীতকে জনপ্রিয় করে তোলার জন্য তাঁর এই প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়। আমার অনুরোধ, আপনারাও আপনাদের আশেপাশের এরকম ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের কথা সোশ্যাল মিডিয়াতে অবশ্যই শেয়ার করুন। আপনার এই প্রচেষ্টা অন্যকেও ঐতিহ্যবাহী ভারতীয় সঙ্গীতের সঙ্গে যুক্ত করবে। আমার প্রিয় দেশবাসী, কাল 27 জুলাই ভারতরত্ন ডক্টর APJ আব্দুল কালামের প্রয়াণ দিবস। ডক্টর কালামের ব্যক্তিত্ব নানান প্রেরণার স্বরূপ, কিন্তু তাঁর মনের সবচেয়ে কাছে এক শিক্ষকের ভূমিকা। তিনি শিশু ও যুবকদের বড় স্বপ্ন দেখার জন্য উৎসাহ দিতেন। ঘটনাচক্রে এই সপ্তাহেই আমরা গুরু পূর্ণিমা পালন করব। আমাদের মা বাবা আমাদের প্রথম গুরু, স্কুলের শিক্ষক যারা আমাদের অক্ষর পরিচয় করান। গুরু পূর্ণিমা এই সব গুরুদের প্রতি কৃতজ্ঞতা জানানোর সুযোগ। আমি দেশের সব শিক্ষক ও গুরুজনদের প্রণাম জানাই। বন্ধুরা, কয়েকটি সপ্তাহ পরেই আমরা আমাদের স্বাধীনতার মহোৎসব পালন করব। 15ই আগস্ট সমস্ত ভারতবাসীর কাছে গর্বের দিন। এই দিন সেই সব অসংখ্য বীরদের স্মরণ করার দিন যারা ভারতমাতার স্বাধীনতার জন্য নিজেদের সমস্ত কিছু সমর্পণ করেছিলেন। তাঁদের ত্যাগ আর তপস্যার জন্য আজ আমাদের হাতে তেরঙ্গা। এই তেরঙ্গায় রয়েছে আমাদের সংবিধানের আদর্শ। বন্ধুরা, গত কয়েক বছরে হর ঘর তিরঙ্গা অভিযান অত্যন্ত উৎসাহের সঙ্গে সারা দেশকে এক অসাধারণ আদর্শে যুক্ত করেছে। প্রতি ঘর প্রতি রাস্তায় তেরঙ্গার উৎসব দেখা যায়। এই বছরও হর ঘর তিরঙ্গা অভিযানকে সম্পূর্ণ উৎসাহের সঙ্গে এগিয়ে নিয়ে যেতে হবে। নিজেদের ঘরে পুরো সম্মানের সঙ্গে তেরঙ্গা ওড়াতে হবে। বন্ধুরা, প্রতি বছর 15ই আগস্টের আগে আপনারা আমাকে অনেক পরামর্শ ও প্রস্তাব দিয়ে থাকেন। এবছরও

আপনারা অবশ্যই আপনাদের চিন্তাভাবনা মাই গভ পোর্টালে অবশ্যই পাঠান। আমি আপনাদের প্রস্তাবের অপেক্ষায় রয়েছি। বন্ধুরা, মন কি বাত আজ এই পর্যন্ত। আগামী মাসে আমরা আবার মিলিত হব দেশবাসীর সঙ্গে অনেক নতুন উপলব্ধি আর উৎসাহব্যঞ্জক উদ্যোগ নিয়ে। এখন আমাকে অনুমতি

আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 7 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটির বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।

0: এই যে প্রতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
1: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারে 2,000।
0: আর ইলেকট্রিক বিলে?
1: জিরো বিলে আবার টাকা দেব কি?
0: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
1: একদম, পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s only on 107 FM Rainbow। নস্টালজিক 90s, নস্টালজিক 90s।

0: जो हाल दिल का तो होते ही থাকে, কিন্তু जो हाल आकाश का आजकल हो रहा है তাতে কখন একটা ঝলমলে রোদ্দুর থাকাকালীন তুমি হয়তো বেরিয়ে গেলে, তারপর দেখলে ও বাবা ঝমঝম করে বৃষ্টি নেমে গেল, তখন তোমার মন বলবে ছাতা নেই লেনে কা সাজা হ্যায়। হ্যাঁ, তুমি যদি একজন 90s কিড হয়ে থাকো, একজন ট্রু 90s লাভার হয়ে থাকো, তাহলে এই সমস্ত ব্যাপারের সঙ্গে তুমি নিজেকে রিলেট করতেই পারবে। তার কারণ 90s এর সময় এই মনসুন বা বর্ষাকালকে সেই সময় মিউজিক কম্পোজার, ফিল্ম মেকার, অভিনেতা অভিনেত্রীরা এতটা সেলিব্রেট করে গিয়েছেন না, যে বিহু আর আত্রেয়কে 5 মিনিটও ভাবতে হয়নি একটা মনসুন মেনিয়া স্পেশাল করতে গেলে কি কি গান তোমাকে শোনাতে হবে।
1: এক্স্যাক্টলি, সো গোরিকাটা বলছে 10টা বেজে গেছে আর নস্টালজিক 90s নিয়ে বিহু আর আত্রেয় কিন্তু চলে এসছে। আর নস্টালজিক 90s এর প্রথম আওয়ারে, প্রথম আওয়ার তো মোটামুটি আমাদের কাছে আজকে ছিল না, তবে আপাতত বৃষ্টি, প্রেম এইসব নিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। কারণ গত বেশ কিছুদিন ধরে আমাদের শহর কলকাতা, পার্শ্ববর্তী অঞ্চল ভীষণ ভীষণ ভিজেছে। ইনফ্যাক্ট আজকে সকালে আমার হঠাৎ করেই ঘুম ভেঙে যায়, 5টা নাগাদ দেখলাম আকাশ কালো হয়ে আছে। খুব খুব ইচ্ছা ছিল যে ঝমঝমিয়ে বৃষ্টি পড়বে, কিন্তু আলটিমেটলি সেটা হয়নি। তো যাই হোক, আজকে হয়নি মানে আগামী দিনগুলোতেও হবে না তা তো নয়। ডেফিনেটলি এই আওয়ারে বা বেশ কিছুটা সময় ধরে বৃষ্টি নিয়ে গান তোমাদের জন্য থাকবে। তার পাশাপাশি নস্টালজিক 90s মানেই যেটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট গেমিং জোন, মানে তোমাদেরকে একটা প্রশ্ন করা হবে, সেটা 9903653992 তোমরা আমাদের লিখে পাঠাবে, হোয়াটসঅ্যাপ এবং মেসেজ করবে। আপাতত এই ঘন্টায় প্রথম গেমিং জোন রইল তোমাদের জন্য।
2: নাইনটিজ গেমিং জোন, নাইনটিজ গেমিং জোন।

0: এটি একটি বিখ্যাত গানের প্রিলিউড। তোমায় বলতে হবে পুরো গানটি কি।
1: 90s gaming zone, 90s gaming zone, 90s gaming zone.
2: নস্টালজিয়ার বৃষ্টিতে ভিজতে কার না ভাল লাগে, তোমার আমার বিহু আত্মীয় সববার, কারণ তুমি একজন নাইনটিজ লাভার। এবং আজ এই যে গানটা শোনালাম, এই গানটার পুরো গানটা বলে দাও 9903653992-তে। ঠিক তেমনভাবেই 9903653592-র হোয়াটসঅ্যাপ আর টেক্সট মেসেজের ইনবক্স তোমার জন্য খোলা থাকবে রিকোয়েস্ট সঙের জন্য। এই মনসুন মেনিয়ায় যদি একটু বৃষ্টির গান শুনতে ইচ্ছে করে নাইনটিজওয়ালা, তাহলে অবশ্যই বিহু আত্মীয়কে জানিয়ে দিতে পারো। কিন্তু এখন তোমাকে একটু 1942 আর লাভ স্টোরি, মানে 1942-র সিনেমা সেটা নয়, 90s এডিশন সিনেমা, কিন্তু দ্য লাস্ট অফ আদি বর্মন ম্যাজিক, সেখানে একটু ফিরিয়ে নিয়ে যাই বরং। এবং ইন্টারেস্টিংলি এই গান রেকর্ড করতে আসার সময় কুমার শানুকে আদি বর্মন একদম পরিষ্কার করে বলে দিয়েছিলেন যে এই সিনেমার গান রেকর্ড করতে এলে একদম শেফ টেফ করে আসতে হবে, ভালো করে দাড়ি টাড়ি কামিয়ে আসতে হবে। তিনি চলে এসেছিলেন, দাড়ি কামানো ছিল না, উস্কো খুস্কো চুল, বলেছিলেন নো, একজন শিল্পীকে একেবারে বাইরে থেকে ঠিক ততটাই পরিপাটি হতে হবে যতটা তার গানটা হওয়া উচিত।
3: একদমই তাই। আর যে গানের কথা বলা হচ্ছে, আশা করি তোমরা সবাই বুঝে গেছো, গানের নাম রিমঝিম রিমঝিম। গানটি গেয়েছিলেন কুমার শানু। আর নাইনটিজের গান বললে প্রথমেই যাকে ছাড়া নাইনটিজ হয় না তিনি হলেন কুমার শানু আর কবিতা কৃষ্ণমূর্তি। বেশি কথা বলবো না, শুধু এটুকুই বলবো যে এই গানটার লিখেছিলেন মুকুল দত্ত। ইয়েস, আবার একজন বাঙালি। শোনা যায় যে পঞ্চম দা তার ড্রয়ারে এই টিউনটা, মানে এই গানের সুরটা বহু বছর

ধরে লিরিক্স সহকারে পড়েছিল, কিন্তু যা হয় জমা থাকে গান অনেক সময় সেগুলো বানানো হয় না। তবে আলটিমেটলি 1942 আ লাভ স্টোরি যখন তৈরি করা হয় তখন আচমকাই গীতিকারের মনে পড়ে যায় এই গানটার কথা, আর তারপর যা হয় সেটাই হয়। আর বেশি কথা বলবো না, আপাতত তোমাদের জন্য রইল গানটা 9903653992। তোমরা কিন্তু গেমিং জোনের আনসার দিতে থাকো।

0: করুন আপনার পছন্দের গান ইনস্টাগ্রামে, আর শুনতে থাকুন নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক নাইনটিজ।
1: তুমি শুনছো নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক নাইনটিজ, ওনলি অন 107 FM রেইনবো। নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক নাইনটিজ।
2: একবার যখন নাইনটিজের নস্টালজিয়ার বৃষ্টিতে তোমাকে চান করাবো বলে ঠিক করে নিয়েছে বিহু আর আত্রেও, তখন মোহরার গান শোনাবে না এটা হতেই পারে না, আমাদের বিরাট বড় পাপ হবে। এত বড় পাপ থেকে আমাদেরকে নিজেদেরকে রক্ষা করতেই হবে। তাই ওই 1994 রাজীব রায় যখন মোহরা তৈরি করার জন্য একদম উঠে পড়ে লেগেছেন, তখন একদিন তিনি চলে গেলেন আনন্দ বক্সির বাড়িতে। তার কারণ এবারে গানের লিরিক্স লিখতে হবে, এবং আনন্দ বক্সিজির লিরিক্সের ব্যাপারে কতটা সাবধানী ছিলেন, খুঁতখুঁতে ছিলেন, সে গল্প বহু বার তোমাকে বলেছি, আবারও হয়তো বলবো। বাট এই গানটা, মানে সেই আইকনিক গানটা, তার নামটা এক্ষুনি বিহু আত্রেও বলবেন, একটু বাদে বলবে, কিন্তু এই গানটা যখন তৈরি হচ্ছে না, তখন একটা মোটামুটি ওই বিভিন্ন ডামি ওয়ার্ডস, তারপরে একটা সুরের প্রাইমারি স্ট্রাকচার নিয়ে সকলে মিলে তার বাড়িতে গিয়েছিলেন। তা আনন্দ বক্সিজি প্রথমেই গানটা শুনে বললেন, এত লম্বা একটা গান তৈরি করেছো, এটা না হবে না, বুঝলে, গানটাকে একটুখানি ছোট করতে হবে। রাজীবজি বললেন, দেখুন যা হয়েছে হয়েছে, বাদ দিন, আপনি আমাদেরকে জাস্ট একটা মুখড়া দিন, তাহলেই বাকিটা হয়ে যাবে, শুরুটা করে দিন। তো তখন আনন্দ বক্সিজির মাথা থেকে হঠাৎ করে বেরিয়ে এলো চারটে ওয়ার্ড, টিপ টিপ বর্ষা পানি। এবং তারপরে ইট টুক জাস্ট 15 মিনিটস, 15 মিনিটের মধ্যে ওই ইতিহাসটা তৈরি হয়ে গেছিল আনন্দ বক্সির ঘরে।
3: এক্স্যাক্টলি সো, আর তোমরা তো বুঝতেই পারছো, মানে যেমনটা বললো আত্রেয়, এই গানটা মানে নাইনটিজের আইকনিক গান। সে সময় অক্ষয় কুমার আর রবীনা টান্ডনের অ্যাফেয়ার নিয়েও অনেক অনেক কথা, একটা হলগুত শাড়ি আর সেখানে অসম্ভব গ্ল্যামারাস লাগছিল রবীনা টান্ডনকে। কিন্তু ওই যে আমরা বলি না, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, মানে চকচক করলেই কিন্তু সোনা হয় না সেটা সব সময়। আর এই গানের ক্ষেত্রেও তাই হয়েছিল, বাইরে থেকে আমাদের দেখতে মনে হয়েছিল আহ কি সুন্দর, এত সুন্দর বৃষ্টি, এত গ্ল্যামারাস রবীনা টান্ডন, ওই রকম হিরোইক অক্ষয় কুমার। কিন্তু রবীনা টান্ডন পরবর্তীকালে বেশ কিছু ইন্টারভিউজে বলেছেন যে কতটা কষ্ট হয়েছিল ওই গানটা স্পেশালি শ্যুট করতে। একটা তো খালি পায়ে শ্যুট করতে হয়েছিল, আর শ্যুটিংটা হয়েছিল একটা কনস্ট্রাকশন সাইটে, যেখানে পাথর, পেরেক, আরও অনেক অনেক কিছু, রবীনার পা কেটে গেছিলো, রক্ত পড়ছিল, অনেক কিছু অসুবিধা হয়েছিল, গায়ে 102 ডিগ্রির উপর জ্বর ছিল। কিন্তু ওই যে কথায় বলে না, দ্য শো মাস্ট গো অন, তাই তাঁরাও ওরকম একটা পারফরমেন্স আমাদেরকে উপহার দিয়েছিলেন। আপাতত তোমাদের জন্য রইল গানটা, আর তোমরা কিন্তু মেসেজ আর হোয়াটসঅ্যাপ করতে একদম ভুলো না।

0: এটি একটি বিখ্যাত গানের প্রিলিউড, তোমায় বলতে হবে পুরো গানটি কি।
1: 90s gaming zone, 90s gaming zone, 90s. তুমি শুনছো Nostalgic 90s, Nostalgic 90s, only on 107 FM Rainbow. Nostalgic 90s, Nostalgic 90s.
2: Insta Choice, 90s Insta Choice.

0: ভোট করুন আপনার পছন্দের গান ইনস্টাগ্রামে, আর শুনতে থাকুন নস্টালজিক নাইনটিজ। নস্টালজিক নাইনটিজ। নস্টালজিক নাইনটিজ। নস্টালজিক নাইনটিজ। এখন তোমার রিকোয়েস্টের গান। এখন তোমার রিকোয়েস্টের গান।
1: এই গানটি শুনতে চেয়েছেন মনসুন মেনিয়ায় বিজলী চক্রবর্তী মহেশতলা থেকে।

0: 90s Gaming Zone.
1: 90s Gaming Zone. 90s Gaming Zone.
2: একটা অত্যন্ত সোজা গেমিং জোন মনসুন মেনিয়ায় তোমার জন্য বিহু আত্রেয় রেখেছিল, আর তুমি 9903652992 হোয়াটসঅ্যাপ আর টেক্সট মেসেজ ভরিয়ে সঠিক উত্তর দিয়েছো। এবং দ্য বেস্ট থিং ইজ একটা উত্তরও ভুল না, প্রত্যেকটা উত্তর সঠিক হয়েছে। তোমার নামটা আগে বলে দিই চটপট। ঝুমা সাউ হাওড়া থেকে, মহেশতলা থেকে বিজলী চক্রবর্তী, যাদবপুর থেকে সৌমি পাল, আনোয়ার মোল্লা মহেশতলা থেকে, মালদা থেকে সৌরসেনী সরকার, প্রশান্ত ধক বড়গাছিয়া থেকে, সায়নী সাউথ দমদম থেকে, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, খাতরা থেকে পূজা গড়াই, দমদম ক্যান্টনমেন্ট থেকে সোমনাথ ঘোষ, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে, বাঘাযতীন থেকে কবিতা দাস, ভবানীপুর থেকে তন্ময়, চেতলা থেকে শ্রাবণী চক্রবর্তী, সুদীপ দাশগুপ্ত টালিগঞ্জ থেকে, কালীঘাট রোড থেকে সোনালী, পোর্টল্যান্ড থেকে রাহুল, ত্রিপুরা থেকে প্রসেনজিৎ ভট্টাচার্য, প্রশান্ত দলাই কাঁথি থেকে, রফিকুল মণ্ডল আকন্দপোল থেকে, সাকিনা খাতুন আকন্দপোল থেকে, শালকিয়া থেকে মনীষ শর্মা, রীতা শ্রীমানী আর রিঙ্কু সাপুই বাউরিয়া থেকে, ঈশানী সাপুই বাউরিয়া থেকে, রীতা শ্রীমানী বেহালা থেকে সরি, আর হাওড়া থেকে টগরি ঘোষ।
3: তোমাদের সবাইকে কংগ্রেচুলেশনস, আর বিহু আর আত্রেয়র তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। অ্যান্ড দ্য রাইট আনসার ইজ তাল সে তাল মিলা। 1990s যে মিউজিক্যাল ব্লকবাস্টার সিনেমা তাল রিলিজ করেছিল সেটারই কিন্তু টাইটেল ট্র্যাক এই সিনেমা। জানো তো আত্রেয়, আমার মনে হয় মানে মানুষ যখন একটু ছক ভেঙে কিছু করতে চায় তখন সেগুলো নিয়ে অনেক আলোচনা হয়, মানুষজন অনেক রকম ক্রিটিসাইজ করে, কিন্তু আলটিমেটলি সেই কাজগুলো যখন সাকসেসফুল হয় সেই আনন্দটাই কিন্তু অন্য রকমের। এই যেমন এই ছবির ক্ষেত্রে সুভাষ ঘাইয়ের ডিরেক্টোরিয়াল ছবি, তিনি ডিসাইড করেন যে এই ছবিতে তার সারা জীবনের সঙ্গী লক্ষ্মীকান্ত প্যারেলালের সঙ্গে তিনি কাজ করবেন না, পরিবর্তে অন্য কাউকে ট্রাই করবেন। সেই সময় এ আর রহমান একেবারেই নতুন, স্পেশালি বলিউডে, তা সত্ত্বেও সুভাষ ঘাই কিন্তু ভরসা রেখেছিলেন এ আর রহমানের উপর। অনেকেই বলেছিলেন যে হয়তো হয়তো এটা এই জুটিটা ক্লিক নাও করতে পারে, কিন্তু দেখো আজকে যদি সুভাষ ঘাই এবং এ আর রহমানের মেলবন্ধন না হতো তাহলে এইরকম একটা কার্ট ক্লাসিক মুভি আমরা তো পেতাম না।
2: আর তুমি কি জানো এই মেলবন্ধনটা কিভাবে হয়েছিল?
3: কিভাবে?
2: থ্যাঙ্কস টু সুভাষ গায়ের ড্রাইভার। তার কারণ তিনি তখন ব্যাঙ্গালোরে

খলনায়ক সিনেমা শুটিং করছেন এবং সুভাষজির ড্রাইভার যিনি ছিলেন তিনি কি করতেন, তিনি গাড়িতে খালি সারাদিন রোজার গানগুলো বাজাতেন। আর সেইটা শুনে তখন সুভাষ ঘাইয়ের মনে হয়েছিল যে এই ভদ্রলোক কে, কে মিউজিক ডিরেক্টর, আমি যদি সত্যি অন্য কোনো নতুন মিউজিক ডিরেক্টরের সঙ্গে কাজ করি তাহলে আমি তাকে দিয়েই কাজটা করাবো। এবং সুভাষজি কিন্তু নিজেটা স্বীকার করেছেন যে আমি ওই সিনেমাটার নাম অনেক কিছু রাখতে পারতাম, কারণ ওটা তো একটা প্রেমের সিনেমা, কিন্তু আমি ওই সিনেমাটার নাম তাল এই

এখন তোমার জন্য বিহু আর আত্মীয় সেই গানটাই রাখবে যে গানটা ওই প্রথমে তুড়ির শব্দ দিয়ে রেকর্ডিং শুরু হয়েছিল, তারপর আস্তে আস্তে ওই পাত্রের শব্দ, জলের শব্দ, যেভাবে এআর রহমান সব কিছু নিয়ে এক্সপেরিমেন্ট করে গেছেন চিরটাকাল।

0: এই গানটা যে ছবিতে রয়েছে সেই ছবি দিয়েই বলিউডে ডেবিউ করেছিলেন ডিরেক্টর সঞ্জয় লীলা বনশালি। বলতো এই ছবিটার নাম কি?
1: 90s gaming zone 90s gaming zone 90s gaming zone তুমি শুনছো Nostalgic 90s Nostalgic 90s Only on 107 FM Rainbow Nostalgic 90s Nostalgic 90s 90s Insta Choice 90s Insta Choice

0: করুন আপনার পছন্দের গান ইনস্টাগ্রামে আর শুনতে থাকুন নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ নস্টালজিক। Bumper birthday, bumper birthday, bumper birthday.
1: 1983 সালে ওই মাসুমের ছোট্ট মাসুম বাচ্চা ছেলেটা যে 1994 এসে যখন আ গলে লাগ যাতে হিরো হয়ে আসবে, তখনও একই রকম মাসুম থাকবে, একই রকম চকলেট বয় টাইপের থাকবে, এটা কি কেউ জানতো? হ্যাঁ, হয়তো জানতো, তার কারণ ওই ছোট্ট বাচ্চাটাকে দেখে অনেক ডিরেক্টরেরই মনে হয়েছিল একে দিয়ে অভিনয় করানো যেতে পারে, কিন্তু অনেকগুলো কাজ আলটিমেটলি হয়নি। তাই প্রায় ওই 10-11 বছর বাদে আমরা একজন অ্যাডাল্ট হিরোকে পেলাম চোখের সামনে। ওই ছোট্ট বাচ্চাটা বড় হয়ে গেছে, অ্যান্ড দ্য নেম ইজ দ্য ভেরি হ্যান্ডসাম, দ্য টিপিক্যাল চকলেট বয় হিরো অফ 90s বলে যাকে একসময় টাইপ করে দেওয়া হয়েছিল, সেই যুগল হংসরাজ।
2: এক্স্যাক্টলি, আর আজকে তার জন্মদিন, আর তার জন্মদিনে ছোট্ট করে আমাদের স্টুডিওতে সেলিব্রেশন হবে না, তা কি করে হয়। নীল নীল চোখ, ভীষণ মিষ্টি একটা হাসি, মাত্র 2 বছরে প্রথম তিনি ডেবিউ করলেন একটা হেলথ ড্রিঙ্কের প্রিন্টের অ্যাডভার্টাইজমেন্টে, আর তারপরে জহুরি জহর চেনে তাকে চিনতেও কিন্তু মানুষজনের খুব একটা অসুবিধা হয়নি। কিন্তু যুগল হংসরাজ যেমন রাত্রেও বলল, মানে প্রথমেই তো ওই ওয়ান ফিল্ম ওয়ান্ডার হয়ে যাননি, তার পিছনেও তাকে একটা বিশাল স্ট্রাগল করতে হয়েছে। আর এই স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে যেতে হঠাৎ করেই দেখা গেল মহব্বতেতে তিনি একটা বিশাল বড় ব্রেক পেলেন এবং তারপর বেশ কিছু কিছু ভালো ভালো ছবি করলেন। যাই হোক, মহব্বতে নিয়ে যখন কথা হচ্ছে সে গান তো চালাবোই, কিন্তু তোমরা কি জানো, করণ জোহর প্রচণ্ড বিশ্বাস করেন লাকি চার্মে। যেমন কাজলকে তিনি তার ছবির লাকি চার্ম মানেন, ঠিক তেমনই এই যুগল হংসরাজকেও তিনি তার লাকি চার্ম।

0: আর মানেন, এর পিছনে একটা মিষ্টি গল্প রয়েছে। আমরা জানি সুপারহিট ছবি কুছ কুছ হোতা হ্যায় যেটাতে রিলিজ করেছিল 1998-এ, আর ওই ছবিতে শাহরুখ খানের নাম কি হয়েছিল মনে আছে? রাহুল, রাহুল মালহোত্রা। কিন্তু রাহুলের নাম তো রাহুল হওয়াই কথা ছিল, করণ জোহর ভেবেছিলেন মালহোত্রার জায়গায় শাহরুখ খানের নাম রাখবেন রাহুল খান্না। কিন্তু করণের খুব ভালো বন্ধু যুগল বললেন, না, রাহুলের সঙ্গে খান্নাটা দিলে সেই ভাইবসটা ঠিক আসছে না। যুগলের কথা মেনে নিলেন করণ, অতঃপর খান্না হয়ে গেল মালহোত্রা। আর তারপর যেটা হলো, ছবি হলো বাম্পার হিট। আর করণ জোহর মনে করতে শুরু করলেন যে না, যুগল যা বলবে আমাকে কিন্তু শুনতেই হবে। এরপর থেকে করণ জোহর তার প্রায় প্রত্যেকটা ছবিতে যুগলকে কোনো না কোনো কাজ দিয়েছেন, যেমন নয় ক্রিয়েটিভ প্রডিউসার, ক্রিয়েটিভ কন্ট্রিবিউটার, অনেক সময় রাইটিংয়ের দায়িত্বও কিন্তু তিনি সামলেছেন। অনেক কথা বলার আছে তাকে নিয়ে, কিন্তু আপাতত তাঁর জন্য, তাঁর জন্মদিনে তোমাদের জন্য রইল একটা সুপারহিট গান।
1: এক লড়কি থি দিওয়ানি সি, এক লড়কে পে ও মরতি থি, নজরে ঝুকা কে শর্মা কে গলিয়ো সে গুজরতি থি, চোরি চোরি চুপকে চুপকে চিঠিয়া লিখা করতি থি, কুছ কহনা থা শায়দ উসকো, জানে কিসসে ডরতি থি, জব ভি মিলতি থি মুঝসে, মুঝসে পুছা করতি থি, প্যার কেসে হোতা হ্যায়, ইয়ে প্যার কেসে হোতা হ্যায়, অর মে সিরফ ইয়েহি কহ পাতা থা।

0: এই গানটা যে ছবিতে রয়েছে সেই ছবি দিয়েই বলিউডে ডেবিউ করেছিলেন ডিরেক্টর সঞ্জয় লীলা বনশালী। বলো তো এই ছবিটার নাম কি?
1: 90s gaming zone 90s gaming zone 90s gaming zone
2: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: 90s insta choice 90s insta choice

0: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s, only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s.
1: কথা হচ্ছিল যুগল হংসরাজকে নিয়ে। আজকে তার জন্মদিন, আর সেই জন্মদিনই স্টুডিওতে সেলিব্রেট করছে বিহু আর আত্রেয়। একটু আগেই তোমাদের শোনালাম মহাব্বতের একটা ভীষণ সুন্দর গান, ভীষণ প্রেমের গান, মিষ্টি গান। কিন্তু যারা যারা শুধুমাত্র যুগল হংসরাজকে চেনো মডেল হিসেবে, অভিনেতা হিসেবে, তাদেরকে বলে রাখি তিনি কিন্তু একজন ন্যাশনাল প্রাইজ উইনার, মানে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী পরিচালক। কিভাবে? 2008 সালে ইয়াশরাজ ফিল্মস আর ওয়ার্ল্ড ডিজনি, সেই ওয়ার্ল্ড ডিজনি, তাদের যৌথ প্রযোজনায় তিনি একজন প্রথম, ভারতে প্রথম রোড অ্যানিমেশন ফিল্ম তৈরি করেছিলেন। সেই ছবির নাম ছিল রোড সাইড রোমিও। সেই ছবির জন্যই হংসরাজ পেয়ে যান ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড অ্যাজ আ ডিরেক্টর, অ্যাজ আ ডেবিউটেন্ট ডিরেক্টর তিনি কিন্তু পেয়ে যান অ্যানিমেশন ফিল্ম হিসেবে। এছাড়াও একটু আগেই বললাম যে ক্রিয়েটিভ ডিরেকশনে তার প্রচণ্ড নাম যশ। এই মুহূর্তে যদিও তিনি ভারতে থাকেন না, আসা যাওয়া করতে থাকেন। 2014 সালে বিএটিএ করেছেন, দীর্ঘদিনের গার্লফ্রেন্ড ছিলেন জাসমিন ঢিলো বলে একজনকে, তাকে। এখন 53 বছর বয়স হলো, মাঝে মধ্যে ইনস্টাগ্রামে যে সমস্ত ছবি টবি দেন তাতে করে 80s 90s যে সমস্ত তরুণীরা জন্মগ্রহণ করেছিলে তাদের মনের হৃৎস্পন্দন কিন্তু একটু হলেও বাড়তে পারে।
2: প্লাস ওই হৃৎস্পন্দন বাড়ানোর জন্য তার আরও একটা ভূমিকা এখনও খুব অ্যাক্টিভলি রয়েছেন, তিনি কিন্তু একজন বিখ্যাত লেখক। তার কারণ অনেক নামজাদা পাবলিকেশন তার বই ছেপেছে এবং সেই সমস্ত বইয়ের ডিমান্ড এতই বেশি যে তার আবার সিকুয়েলও আসে। বাট তিনি যখন তার জীবনের ওই কেরিয়ার গ্রাফে একদম টপ নচ লেভেলে আছেন, সিনেমার গল্পটা লিখছেন, তখন একটা সিনেমা হঠাৎ করেই চলে এলো, মহেশ ভাটের পাপা কেহতে হ্যায়। এবং অবশ্যই যুগল হংসরাজকে নিয়ে কথা বললে এই সিনেমাটার কথা না বললে হয়ই না। আর এই সিনেমাটা তখন সবথেকে বেশি পপুলার হয়েছিল ফর ইটস সাউন্ড ট্র্যাক। তো যে গানটা এই সিনেমার সব থেকে বেশি হিট এবং যে গানটা আবার ওই রিমেকও হয়েছে, যেমন 90s অনেক গানই হচ্ছে, সেরকমই একটা গানের কথা তোমাকে এখন বিহু আর রাত্রেও শোনাবে। বাট এই গানটা একদম রেকর্ডিংয়ের সময় থেকে শুনেই যুগলজি কিন্তু ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলেন। ইনফ্যাক্ট যখন রেকর্ডিংয়ে গেছেন, উদিতজি রেকর্ড করছেন, জাভেদ আক্তার বসে আছেন, রাজেশ রোশন বসে আছে, তাদের সবার সামনেই মহেশ ভাটকে তিনি প্রথমেই বলে দিলেন যে অন্যান্য শ্যুটিং পরে হবে, আগে আমাকে এই গানটার শ্যুটিং করতে দিতে হবে। তো এখন তো একদম বাচ্চা ছেলে তখন যুগলজি, মহেশজি একদম পরিষ্কার বললেন, না বৎস, ধীরে ধীরে, এটা সমুদ্রের ধারে রেকর্ড হবে, সমুদ্রের ধারে শ্যুট হবে, এখন আগে বম্বের কাজকর্ম করো, তারপর আমরা সিসিলিতে যাব। এবং আলটিমেটলি যখন ওই সিসিলির সমুদ্রের ধারে গিয়ে এটার শ্যুটিং শুরু হলো এবং যেদিন পার্টিকুলারলি এই গানটা শ্যুট হবে সেদিন সকালবেলায় উঠে মহেশজির ঘরে চলে গেলেন আগে যুগলজি, মানে এতটাই এক্সাইটেড, তাকে ডেকে ঘুম থেকে তুলছেন, রাজু খান যে কোরিওগ্রাফার গানে তাকে ঘুম থেকে তুলছেন, সবাইকে তাড়াতাড়ি বাসে তুলছেন এবং তারপরে আলটিমেটলি গিয়ে সেই এক্সাইটমেন্টটা রেখে এই গান শ্যুট হয়েছিল, বাকিটা তো ইতিহাস। তবে বিহু আচ্ছর যেমন এই গানটা শোনাতে ইচ্ছে করছে, শুনতে ইচ্ছে করছে, তোমারও কিন্তু শুনতে ইচ্ছে করেছে। কার শুনতে ইচ্ছে করেছে এক্ষুনি বলবো।
0: নস্টালজিক 90s, নস্টালজিক 90s, এখন তোমার রিকোয়েস্টের গান, তোমার রিকোয়েস্টের গান।
2: যুগল হংসরাজের জন্মদিনে এই গানটা শুনতে ইচ্ছে করেছে বাঘা যতীন থেকে জয়দীপ রায়ের।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তুমি শুনছ নস্টালজিক 90s, নস্টালজিক 90s only on 107 FM রেইনবো। Nostalgic 90s, nostalgic 90s,
1: 90s insta choice, 90s

0: ভোট করুন আপনার পছন্দের গান ইনস্টাগ্রামে, আর শুনতে থাকুন নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক নাইনটিজ গেমিং জোন, নাইনটিজ গেমিং জোন, নাইনটিজ গেমিং জোন।
1: অ্যাজ এক্সপেক্টেড, তুমি আবার সঠিক উত্তর দিয়েছো। 9903659992 তে সব কটা উত্তর সঠিক। সো বিহু অ্যান্ড আত্রেও ভেরি হ্যাপি হয়ে তোমার নামটা আগে বলে দিচ্ছে। বরগাছিয়া থেকে প্রশান্ত ধক, মহেশতলা থেকে আনোয়ার মোল্লা, কৃষ্ণনগর থেকে রাহুল, মুম্বাই থেকে সাগর পাল এবং সোহিনী পাল, সাউথ দমদম থেকে সায়নী, জগৎপল্লবপুর থেকে প্রশান্ত কুতি, বিজলী চক্রবর্তী মহেশতলা থেকে, দমদম ক্যান্টনমেন্ট থেকে সোমনাথ ঘোষ, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, বারাসাত থেকে শঙ্করচন্দ্র দে, রিঙ্কু সাপুই বাউরিয়া থেকে, প্রশান্ত লাই কাঁথি থেকে, ঈশানী সাপুই বাউরিয়া থেকে, সায়নী পোদ্দার মালদা থেকে, ত্রিপুরা থেকে প্রসেনজিৎ ভট্টাচার্য, রাঁচি থেকে সুশান্ত সেনগুপ্ত, বিজয়গড় থেকে সৌমি পাল, হাওড়া থেকে ঝুমা সাউ, সব্যসাচী এবং মণি কাটোয়া থেকে, কুন্তিঘাট থেকে সঞ্জিত মজুমদার, সুদীপ দাশগুপ্ত টলিগঞ্জ থেকে, কবিতা দাস বাঘাযতীন থেকে, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে, শ্রাবণী চক্রবর্তী চেতলা থেকে, বেহালা থেকে রীতা শ্রীমানী, বেলতলা রোড থেকে রমা দত্ত, ভবানীপুর থেকে তন্ময় এবং কালীঘাট রোড থেকে সোনালি।
2: তোমাদের সবাইকে বিহু এবং আত্রার তরফ থেকে অনেক অনেক কংগ্রাচুলেশনস। আর এমন একটা ছবি যে ছবিটার নাম না জানাটাই বোধ হয় অপরাধ। ছবির নাম অর্থাৎ দ্য রাইট অ্যান্সার ইজ খামোশি দ্য মিউজিক্যাল, যে ছবিতে অভিনয় করেছিলেন মনীষা কৈরালা আর সলমান খান। এখনও মনে পড়লে ভীষণ ভীষণ অদ্ভুত লাগে ছবিটা। এক তো এটা সঞ্জালিরা বানসালির ডেবিউ ফিল্ম, প্রথম পরিচালক হিসেবে তার আত্মপ্রকাশ, একই সঙ্গে যতীন ললিতের মিউজিক আর প্রত্যেকটা গান এখানে ভীষণ ভীষণ হিট। এই ছবিতে অ্যানি বার্গেনজা আর সলমান খান রাজের যে অসম্ভব একটা অদ্ভুত কেমিস্ট্রি দেখিয়েছিলেন সেটা বোধ হয় বনসালি বলেই সম্ভব। তবে তুমি জানো কি, এই ছবিতে ডিরেক্টরের প্রথম চয়েস কিন্তু ছিলেন না মনীষা কৈরালা। তিনি ভেবেছিলেন মাধুরী দীক্ষিতকে দিয়ে অভিনয়টা করাবেন। মাধুরী রাজি হলেন না, অতঃপর অফার এসে পৌঁছলো মনীষার কাছে। মনীষা ভাগ্যিস ছবিটা করেছিলেন আর তার ফলেই ওরকম একটা ইনোসেন্স নো মেকআপ লুকে অ্যানি বার্গেনজাকে আমরা পেয়েছিলাম। শুধু তাই নয়, সে সময় সলমান খান বিশাল বড় হিরো, তিনি সাপোর্টিভ ক্যারেক্টার খুব একটা প্লেটে করেন না, অথচ সঞ্জয় লীলা বনসালি তার খুব কাছের বন্ধু ছিলেন। যখন তিনি শুনলেন যে

তিনি ডেবিউ করবেন অ্যাজ এ ডিরেক্টর তখন সালমান আর না করেননি। একজন নারী কেন্দ্রিক ছবি হয়েও সালমান কিন্তু ওই সেকেন্ড লিড বলা যেতে পারে এক্ষেত্রে রাজি হয়েছিলেন। আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট শুনবে, এই ছবিতে আমরা পাই নানা পাটেকরকে, যিনি হয়েছিলেন মনীষা কৈরালার বাবা। তার চরিত্রটাও ভীষণ ভীষণ সুন্দর ছিল। আবার এই বছরই মানে 1996 যখন এই ছবিটা রিলিজ করেছিল তখন এই ছবিতে বাবার ভূমিকায় অভিনয় করলেও পরবর্তীকালে অগ্নিসাক্ষী বলে আরেকটা ছবিতে নানা পাটেকর কিন্তু মনীষা কৈরালার হাজব্যান্ডের রোলে অভিনয় করেছিলেন। যাই হোক, যে গানটা তোমাদের শুনিয়েছিলাম এই গানটা আমার অসম্ভব ভাল লাগে, আর ভালো লাগার কারণও রয়েছে। গানটা গিয়েছেন অলকা ইয়াগনিক আর হরিহরণজি।

0: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s.
1: Hi. मैंने कहा हाय.
2: हाय.
1: कहाँ जा रही हो?
2: ये फ्लाइट सिडनी जाती है.
1: हाँ, लेकिन तुम कहाँ जा रही हो?
2: सिडनी.
1: कितनी अजीब बात है, हम तीनों सिडनी जा रहे हैं.
2: तीनों?
1: हाँ, तुम, मैं और ये फ्लाइट.
2: तुम जानते हो ना, तुम बिल्कुल पागल हो.
1: थैंक यू.
3: এই অডিও ক্লিপে যে দুজন নায়ক নায়িকার গলা শুনলে তারা কারা বলতে পারবে?
0: 90s gaming zone, 90s gaming zone, 90s gaming zone, 90s insta choice, 90s insta choice.
4: ব্যাপারটা হচ্ছে যে তেরি চুনারিয়া তো কেবল দিলটাই নিতে পারলো, বেশি ভোট তো নিতে পারলো না. তার কারণ বিহু আত্রেও আপাতত 107 এফএম রেনবো কলকাতার অফিসিয়াল ইনস্টা হ্যান্ডেলে চোখ রেখে স্টোরি সেকশনে যা জানতে পারছে তাতে আর যে দুটো গান তোমার জন্য ইনস্টা চয়েসে রেখেছিলাম তার মধ্যে কিন্তু লড়াইটা হাড্ডাহাড্ডি হয়েছে. তার কারণ আজকে সং নম্বর 2 হয়ে গেছে তেরি চুনারিয়া উইথ 44% ভোট, আর আরেকটা যে গান ছিল তুষায়র হে সেটা 56% ভোট নিয়ে আজকের গ্র্যান্ড উইনার. তাই ব্যাক টু ব্যাক দুটো ইনস্টাচার্জের গান হয়ে যাবে তো বিহু.
5: একদমই তাই. আর তোমাদের বলছি গেমিং জোন 3 মানে লাস্ট গেমিং জোনটাও কিন্তু তোমাদেরকে দিয়ে দিয়েছি 9903653992 তে. তোমরা কিন্তু সেটার হোয়াটসঅ্যাপ এবং মেসেজ করতে ভুলো না.
0: সং নাম্বার

0: 90s Insta Choice. 90s Insta Choice.
1: Song number

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তুমি শুনছো Nostalgic 90s, Nostalgic 90s, only on 107 FM Rainbow. Nostalgic 90s, Nostalgic 90s.
1: Hi. मैंने कहा हाय।
2: हाय।
1: कहाँ जा रही हो?
2: ये फ्लाइट सिडनी जाती है।
1: हाँ, लेकिन तुम कहाँ जा रही हो?
2: सिडनी।
1: कितनी अजीब बात है, हम तीनों सिडनी जा रहे हैं।
2: तीनों?
1: हाँ, तुम, मैं और ये फ्लाइट।
2: तुम जानते हो ना, तुम बिल्कुल पागल हो।
1: थैंक यू।
3: ये ऑडियो क्लिपे जे दुजो नायक नायिकार गला सुनले तारा कारा बोलते पारबे?
0: 90s gaming zone, 90s gaming zone, 90s gaming zone, 90s pop tunes, 90s pop tunes, just indie pop, just indie pop, just
4: সদ্য ডাক্তারি টাক্তারি ছেড়ে বা ডাক্তারিটাকে পাশে রেখে একটা ছেলে কোঁকড়া চুল হাতে গিটার নিয়ে ওই রকম সুন্দর দেখতে, কিউট দেখতে, সে গান বাঁধতে এসছে, গান তৈরি করতে এসছে, নিজের একটা ব্যান্ড করে ফেলেছে। আচ্ছা, তা বলে কি প্রথমেই সে সব কিছু বুঝে যাবে? কারণ তখনকার একটা ট্রেন্ড তৈরি হয়েছিল 90s-এ যে তুমি যদি ইন্ডি পপ করো তাহলে সেখানে মিউজিক ভিডিও বানাতে হবে, এবং সেই মিউজিক ভিডিও যত পপুলার হতো গানটা আরও আরও আরও বেশি করে মানুষের মধ্যে ছড়িয়ে পড়তো অডিওর পাশাপাশিও। তাই ইউফোরিয়ার পলাশ সেন সেই সময় তার এই গানের মিউজিক ভিডিও তৈরি করতে চাইছেন, এবং সেই গুরুদায়িত্ব পড়েছে প্রদীপ সরকারের উপরে। তো প্রদীপ সরকার তখনই এক্সপিরিয়েন্সড মানুষ, তিনি অনেক খুঁজে খাঁজে একজনকে নিয়ে এলেন, বললেন যে তোমার গানে একে ফিচার করো। কিন্তু প্রথমেই তাকে দেখে পলাশ সেন একদম নাকচ করে দিলেন, বললেন না, আমার একদম পছন্দ হয়নি। অবশেষে প্রদীপ সরকার জোরজার করে বুঝিয়ে টুঝিয়ে সেই অভিনেত্রীকেই রাখলেন, এবং সেটে গিয়ে তাকে দেখার পরে পলাশ সেনের মনে হয়েছিল প্রদীপ সরকার, যাকে দাদা বলে গোটা ইন্ডাস্ট্রি ডাকে, দাদা একদম 100% ঠিক। তার নামটা বিদ্যা বালান।
5: একদমই তাই। আর মানে এই একটা জিনিস ভালো লাগে, এই যে একটু আগে পলাশ সেনের কথা বললে বা প্রদীপ সরকারের কথা বললে, এরা সবাই তো বাঙালি, এবং এরা যখন বম্বে গিয়ে সাকসেসফুল হচ্ছেন তখন কিন্তু নিজেদের রুটটা তারা বলেননি। এই যেমন এই গানটার কথা, মানে পার্টিকুলারলি এই মিউজিক ভিডিওটা রিলিজ করেছিল 2003 সালে, আর যে অ্যালবামটা ছিল সেই অ্যালবামের নাম ছিল গল্লি। এবং দেখা যায় সেখানে যে ক্যারেক্টারটা প্লে করেছিলেন বিদ্যা এবং পলাশ, সেটা ছিল একটা পাঞ্জাবি পরিবার এবং একটা বাঙালি পরিবারের দুজনের মধ্যে মেলবন্ধন এবং ঝগড়াঝগড়ি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, গানটা শুনলেও মনে করবে, মানে মনে পড়বে তোমাদের ও ফাটাফাটি, গুরু ফাটাফাটি, মানে যেগুলো আমরা বলে থাকি রোজকালকার জীবনে, একজন বাঙালি বলে থাকে, সেইগুলোর উপর কিন্তু ভীষণভাবে এম্পাসাইজ করা হয়েছে। সময় কত চেঞ্জ হয়ে যায় না। প্রদীপ সরকার আর নেই, কিছু বছর আগে তাকে আমরা হারিয়েছি। অন্যদিকে বিদ্যা বালানকে আমরা নিজেদের মেয়ে, মানে হাফ বাঙালি হিসেবে ধরেই নিয়েছি।
4: আমার তো ফুল বাঙালি মনে হয়।
5: আর পলাশ সেনের কথা যদি বলি, বয়স বেড়েছে ঠিকই, ইউফোরিয়ারও তেমন ক্রেজ জেনজিদের মধ্যে নেই, তবে যারা মিলেনিয়াল বা 90s কিড তাদের কাছে পলাশ সেন আজও পলাশ সেন। তোমাদের জন্য রইল গান, আর 9903653992 তোমরা কিন্তু কুইজের উত্তর দিতে ভুলো না।

0: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s.
1: বাংলা গানের 90s,
2: বাংলা গানের 90s.
3: সে 90s হোক কিংবা 2026, এরকম প্রত্যেকটা অফিসে গেলেই কোনো না কোনো একজন মানুষকে পাওয়া যাবে, যিনি হয়তো দিনের পর দিন ওই অফিসের চাকরিটা করে যাচ্ছেন, কারণ তাকে সেটা করতে হবে, সেটা তার রুটিরুজি আহরণের জন্য দরকার, বাট তার সেটা করতে একদম ইচ্ছে করছে না, তার মন বলছে একটা অন্য কিছু করা যাক। হ্যাঁ, ওই বিভিন্ন সিনেমায় যেরকমটা দেখা যায়, আমার এখন এম এস ধোনির কথা মনে পড়ে যাচ্ছে, তিনি যখন স্টেশনে বসে থাকতেন আর ভাবতেন এই চাকরিটা করতে আমার ভালো লাগছে না, ওকে খেলতে হবে, ঠিক তেমন করি না, যুগে যুগে এমন অনেক মানুষ পৃথিবীর এরকম অনেক অফিসের কোনায় বসে থাকেন, যারা অফিসে বসে বসেই একটা অন্য স্বপ্ন বোনেন। ঠিক তেমন এই যার গান এখন তোমাকে বিহু আর রাত্রেও বাংলা গানের 90s-এ শোনাবে 107 FM রেনবোতে, তিনিও ওই অফিসের কাজ করতে করতে ক্লান্ত হয়ে গিয়ে ভেবেছিলেন এই সেলসের চাকরি করা আর আমার পক্ষে সম্ভব না, এবারে ছাড়তে হবে, এবং সেই সময় তার এক বন্ধু তাকে সেই পুশটা দেন। তিনি কিন্তু বলেন যে তুই যা ভালো গাস তাতে তোর গান যেভাবে হোক রেকর্ড করে, একদম কম পয়সার মধ্যে রেকর্ড করে কিছু মিউজিক রেকর্ডিং কোম্পানিকে দে, দেখ তারা তোকে রিপ্লাই করে কি না, তারপরে যদি হয় হবে, না হলে না হবে। এবং সেই সময় তিনি কিন্তু চাকরি ছেড়ে এই কাজ করেছিলেন, আর তখন এতটাই ফাস্ট সব কিছু হয়ে গেছিলো তার প্রথম অ্যালবাম বেরোনোর পর, যে তাকে একবার একটা প্রোগ্রামে ডাকা হচ্ছে এবং ডেকে জিজ্ঞেস করা হচ্ছে, দাদা আপনাকে গান করার জন্য আমরা নিমন্ত্রণ জানাচ্ছি, তো আপনি কীরকম টাকা নেন? তিনি জানেনই না যে প্রোগ্রাম করতে গেলে তখন কত টাকা ডিমান্ড করতে হয়, মানে এতটাই অপ্রস্তুতে তিনি পড়ে গেলেন। আলটিমেটলি তিনি তারপরে তার সমস্ত বন্ধুবান্ধব যারা মিউজিশিয়ান আছেন তাদের সঙ্গে কথা টথা বলে রেটটা জানাতে পেরেছিলেন। তো মাঝে মাঝে না এরকম স্বপ্নের মতন আনপ্ল্যান্ড অনেক কিছু হয়ে যায়, তাই না বিহু?
4: একদমই তাই। আর আমরা কথা বলছি শ্রীকান্ত আচার্যকে নিয়ে। একটু আগেই তোমাদেরকে নচিকেতার একটা গান শোনালাম, আর 90s-এ যাদের ছাড়া 90s-এর বাংলা গান হয় না তাদের মধ্যে অন্যতম শ্রীকান্ত আচার্য। মনে পড়ছে আজকে এই নস্টালজিক 90s-এর শুরুটা আমরা করেছিলাম বৃষ্টি দিয়ে, সেখানে বেশ কিছু হিন্দি গান তোমাদের শুনিয়েছিলাম বৃষ্টি নিয়ে, বৃষ্টির মুম্বাই নিয়ে। কিন্তু বৃষ্টি মানেই শহর কলকাতা, বৃষ্টি মানেই আমাদের নিজেদের চেনা পরিচিত সেই সোদাগন্ধ। আর এই সোদাগন্ধের কথা বললেই মনে পড়ে তার কথা, মনে পড়ে সেই গানটার কথা। এখন তোমাদের জন্য রইল এমন একটা মিষ্টি গান, যেটা আজকে তুমি তোমার প্রিয়জনকে ডেডিকেট করতেই পারো।

0: 90s Gaming Zone. 90s Gaming Zone.
1: হাজারো কনফিউশন পেরিয়ে তুমি যে সঠিক উত্তরটা দিয়েছো তার জন্য তোমাকে আগাম কনগ্রাচুলেশন বিহুয়াত্রীও জানাবে এবং তোমার নামটা বলে দেবে। হাওড়া থেকে ঝুমা শাও, মালদা থেকে সায়নী পোদ্দার, এসএস মুখার্জি কোথা থেকে বলনি, পোর্টল্যান্ড থেকে রাহুল, প্রবীণ চৌহান মধ্যপ্রদেশ থেকে, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে, চেতলা থেকে শ্রাবণী চক্রবর্তী, সঞ্জয় পাল বিজয়গড় থেকে, সঞ্জিত মজুমদার কুন্তিঘাট থেকে, সব্যসাচী আর মণি কাটোয়া থেকে, হুগলি থেকে সাজু মণ্ডল এবং রাঁচি থেকে সুশান্ত সেনগুপ্ত। ইতনা কনফিউশন কিউ হ্যায়, সবকো কিউ রানী লাগতা হ্যায় বিহু?
2: আমি তো জানি না, আমি তো বুঝতে পারিনি যে থার্ড কুইজে এসে সব এরকম ঘেটে ঘুটে ঘ হয়ে যাবে। যাই হোক, ছবির নাম দিলচাতা হে, আর যে দুজনের গলা তোমরা শুনেছিলে তারা আর কেউ নন, আমির খান আর প্রীতি জিন্টা। ফ্লাইটে সেই সিকোয়েন্সের কথা মনে আছে তো? 10th August 2001 ফারহান আখতারের ডিরেক্টোরিয়াল ডেবিউ রিলিজ করেছিল, সেই আইকনিক ছবি দিলচাতা হে থেকেই ছিল তোমাদের লাস্ট গেমিং জোনটা। আপাতত আমাদের টাটা বাই বাই বলার পালা, সঙ্গে রইল তোমার জন্য এই গানটা।
1: দিল চাইছে না তাও বিহু আত্রকে বাড়ি যেতেই হবে। স্টেডিয়াম 107 FM রেনবো।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে, গল্প স্বল্প।

0: আজকে রাতে আপনাদের সাথে গল্প শোনাতে চলে এসেছি আমি সোহম। আপনি টিউন করেছেন 107 FM রেইনবো। আর গভীর রাতে রেইনবো টিউন করার মানেই হলো গল্প স্বল্প শোনা, মানে রবিবার পেরিয়ে সোমবার। হ্যাঁ, এই সময়টা শুধুমাত্রই গল্প স্বল্পের। আমাদের প্রতিদিনের বা বলা যায় প্রতি রাতের যে সকল বন্ধুরা গল্প স্বল্প শোনেন তাদের কাছে এই বিষয়টা একেবারে পরিষ্কার। সেটা হলো আজ আমরা সেই গল্পটাই শুনব যেটা গত রবিবার বিকেলবেলা শুনেছিলাম। হ্যাঁ, বিকেল 4:02 থেকে অনুষ্ঠানটা হয় অনেক সময়, বা বলা যায় বেশিরভাগ সময়ই আমরা গল্পটা শুনতে পাই কখন না বিকেল 5টার পর। আর অনেক সময় 4:02 পরেও গল্পটা শুনে থাকি, মানে গল্প স্বল্প অনুষ্ঠানে এই গল্পটা আমরা শুনে থাকি প্রতি সপ্তাহে, প্রত্যেক রবিবার বিকেলবেলা, আবার রবিবার রাত, মানে মধ্যরাত, এই গভীর রাত, এই গভীর রাতে আপনাদের সাথে এক এক সময়ে FM রেইনবো 107 গল্প শোনাতে চলে আসি আমি সোহম। আজ আবার একটা দারুণ গল্প শুনবো, দারুণ দারুণ দারুণ গল্প শুনবো। আর আপনারা তো জানেন 107 FM রেইনবোর গল্প স্বল্প অনুষ্ঠানটা শুধুমাত্র গল্প শোনার মধ্যেই সীমাবদ্ধ নেই, এর সঙ্গে যুক্ত রয়েছে কেন একটা প্রশ্নোত্তর পর্ব, বা বলা যায় একটা ইন্টারাকশন পর্ব, যেখানে আপনি এই গল্প সম্পর্কে আপনারা বক্তব্য জানাবেন। ইয়াস, আমাদের চিরপরিচিত নাম্বার 9903659 2, এই নাম্বার 9903659 2, এই নাম্বারে SMS অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি এই গল্পটির একটা গঠনমূলক সমালোচনা করে দেবেন, মানে গল্পটা আপনার ভালো লাগলো কি না, ভালো লাগলে কেন ভালো লাগতো, আর ভালো না লেগে যদি একটু মন্দ লেগে থাকে তাহলে মন্দ লাগার কারণটা কি সেটাও জানিয়ে দেবেন আমাদের 9903659 2, এই নাম্বারে 9903659 2, নাম্বারটা সেভ করে রাখুন, লিখে রাখুন। হ্যাঁ, এখানেই তো পাঠাতে হবে আপনার বক্তব্য। আর যার গঠনমূলক সমালোচনা আমাদের কাছে শ্রেষ্ঠ বলে মনে হবে তাকেই তো আমরা নিয়ে যাবো মঙ্গলবারের কুইজওয়ালা অনুষ্ঠানের একেবারে সেমিফাইনাল রাউন্ড। বন্ধু, ইয়াস, আগের রাউন্ডগুলো আপনাকে খেলতেই হবে না, আপনি ডাইরেক্ট সেমিফাইনালে খেলবেন, ঠিক আছে? এত বড় সুযোগটা কিন্তু হাতছাড়া করবেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি প্রত্যেক রাত্রে অনুষ্ঠান করতে এসে দেখছি, প্রত্যেক রবিবার প্রিয় সোমবার রাত্রে অনুষ্ঠান করতে এসে দেখছি মোবাইলে, মানে আমাদের অফিসিয়াল নাম্বারে নতুন নতুন বন্ধুরা উত্তর দিচ্ছেন, তাই তাদের জন্যই এই নিয়মটা আরও একবার বলে দিলাম। আরেকটা কথা না বললেই নয়, সেটা হলো গল্প স্বল্প এখন শুধুমাত্র FM-এই উপলব্ধ নয়, এছাড়া আপনি শুনতে পাবেন ইউটিউবে, আকাশবাণী কলকাতার যে ইউটিউব চ্যানেল রয়েছে সাবস্ক্রাইব করে নিন, সেখানে আপনি গল্প স্বল্পের গল্পগুলো শুনতে পাবেন, আপনার সুবিধা মতন, সুযোগ মতন, সময় মতন শুনে নিতেই পারেন গল্প স্বল্প। তাহলে আমি আর কথা কেন বাড়াই, 9903659 2, এই নাম্বারে আপনি আপনার বক্তব্য জানাতে পারেন, এর পাশাপাশি আপনি কেমন আছেন, কোথার থেকে বলছেন, আমার উপস্থাপনা কেমন লাগছে, গল্প স্বল্প কেমন লাগছে, সব নিয়েই আপনি কিন্তু আপনার বক্তব্য জানাতেই পারেন। না, অনেকক্ষণ কথা বলে ফেললাম তাই তো, আবারও না হয় কথা বলবো, আবারও একটু কথা বলবো, না হয় আপনাদের বক্তব্যগুলো তুলে ধরবো যদি কিছু পাঠান তবেই, ঠিক আছে? তাহলে চলুন শুনে নি আজকের গল্প।
1: শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প।
2: আজকের গল্পটি সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো রকম মিল সম্পূর্ণ কাকতালীয়। গল্পে বর্ণিত কোনো ধরনের অন্ধবিশ্বাস, কুসংস্কার বা অলৌকিক দাবিকে 107 FM রেইনবো সমর্থন বা প্রচার করে না। এর মাধ্যমে কোনো ব্যক্তি, সম্প্রদায় বা প্রচলিত লোকবিশ্বাসকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। এরই সঙ্গে 107 FM রেইনবো বন্যপ্রাণীসহ সকল প্রাণীদের প্রতি যে কোনো ধরনের নির্যাতন, নিষ্ঠুরতা বা সহিংস আচরণের বিরোধিতা করে এবং আইনের পথ অনুসরণ করাকেই সমর্থন করে। গল্পের কাহিনী বিন্যাস শুধুমাত্র সাহিত্য ও বিনোদনের উদ্দেশ্যে তৈরি, পাশাপাশি ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, শ্রোতাদের এটি থেকে বিরত থাকতে অনুরোধ করা হচ্ছে। 107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনবেন রম্মানী গোস্বামীর রাতটা ছিল ভয়ের। রম্মানী গোস্বামী পেশায় পদার্থবিজ্ঞানের অধ্যাপিকা। তার প্রকাশিত বইয়ের সংখ্যা ছয়। প্রথম গল্প কুয়াশা প্রকাশিত হয় 2014-তে। ওই একই বছর প্রথম সারির একটি পত্রিকায় প্রকাশিত একটি গল্পের মাধ্যমে বৃহত্তর পাঠকের নজরে আসেন তিনি। এরপর একের পর এক প্রথম সারির পত্রপত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় তার প্রথম প্রাপ্তবয়স্ক উপন্যাস মেঘ রঙের মেয়ে এবং প্রথম ছোটদের জন্য লেখা অ্যাডভেঞ্চার উপন্যাস ইয়ামসো উপত্যকার গুপ্তধন। তিনি পেয়েছেন নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের পক্ষ থেকে সাহিত্য সম্মান ও আরও অনেক পুরস্কার। আজকের গল্প রম্মানী গোস্বামীর রাতটা ছিল ভয়ের। গল্পের কথক রাজীব। অন্যান্য ভূমিকায় অর্পণ, বাসু, আত্রেয়, উজ্জ্বল ও অনির্বাণ। গল্পের সূত্রধার সৌমি। শুরু হচ্ছে রম্মানী গোস্বামীর রাতটা ছিল ভয়ের।
3: আজ রবিবার বিকেলেই রুদ্রদার ফেমাস টি বুটিক মৌতাতে চলে এসেছি আমি আর পলাশ। প্রমথেশ রুদ্র অর্থাৎ আমাদের রুদ্রদা এই বছর 75 পা দিলেন। তিনি দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গ ও নর্থ ইস্টের চা বাগানগুলোতে ম্যানেজারি ছাড়াও নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। সেই সঙ্গে জলে জঙ্গলে ঘুরে বেরিয়েছেন ভালোবাসার টানে। সুতরাং বিচিত্র সব গল্পে ভরে আছে তাঁর ঝোলা। আমরা মাঝে মাঝে মৌতাতে আসি ওই সব রোমাঞ্চকর গল্পের খোঁজে। সঙ্গে জুটে যায় স্বাদে গন্ধে অতুলনীয় দার্জিলিং চা এবং তার সঙ্গে রকমারি টাও। শুধু একটা জায়গায় এসেই আমরা বিব্রত হয়ে পড়ি। বেরোনোর সময় উনি কিছুতেই খাবারের দাম নেবেন না। আহা, এমন করলে চলবে? আফটার অল রিটায়ারমেন্টের পর এটাই তো ওঁর রুজি রোজগার। আসলে আমরা আসাতে বড্ড খুশি হন রুদ্রদা। হয়তো আমাকে আর পলাশকে দেখে ওর নিজের যৌবনের টকবগে দিনগুলোর কথা মনে পড়ে যায়। আজও দারুণ খুশি হলেন।

0: এবারে জমিয়ে শীত পড়েছে উত্তরবঙ্গে। দার্জিলিংয়ে এমন বরফ পড়েছে যা বিগত কয়েক দশকে কেউ চোখে দেখেনি। মৌতাতে রোজগার মতো দু একজন খদ্দের বসে আছে চায়ের কাপ হাতে। মাঝারি হলখানা পেরিয়ে গেলে বাড়ির একদম পেছন দিকটায় তিস্তা নদীর অববাহিকায় গড়ে ওঠা বিস্তীর্ণ জলাভূমির উপরে ঝুঁকে আছে যে চওড়া মতো ব্যালকানিটা, সেইটে আমাদের প্রাইভেট স্পেস। অন্য খদ্দেরকে এখানে নো এন্ট্রি। এবারে দেখলাম জলায় প্রচুর পরিযায়ী পাখি এসেছে। পরন্ত সূর্যের রাঙা আলোয় বিদেশি হাঁসের একটা বড় ঝাঁকের জলতলের মসৃণ গা চিড়ে এগিয়ে যাওয়ার দৃশ্য আশ মিটিয়ে দেখতে দেখতে ব্যালকানিতে পেতে রাখা বেতের চেয়ারে গুছিয়ে বসে রুদ্রদার কাছে আবদার জুড়লাম আমরা আর একটা গল্পের। আমাদের পাশেই নিজের পছন্দের আরাম চেয়ারে বসা রুদ্রদা তার ঠোঁটের কোনায় ধরা পাইপে একটা লম্বা টান দিয়ে বললেন,
1: আজ তোমাদের বলবো সুজন কোব্রিজের সঙ্গী হওয়ার এক অদ্ভুত অভিজ্ঞতার কথা। না চাইতেও নিজের অজান্তে কিভাবে যেন ঘটনাটার সঙ্গে জড়িয়ে পড়েছিলাম আমি।
2: সুজন কোব্রিজ, সে আবার কি?
3: আর ওই কোব্রিজ মানে তো কবিরাজ, ওই যে যারা ঘাস পাতা ফল ফুল এই সমস্ত থেকে ওষুধপত্র বানায়, তারাই তো? হ্যাঁ,
0: পলাশ জিজ্ঞেস করল।
1: ব্রাদার, ঘাস পাতা বলে অমন তুচ্ছতা ছিল করো না। যে তরাই অঞ্চলে আমরা থাকি সেই তরাই বা টেরাই শব্দের মানে জানো নিশ্চয়ই?
0: হ্যাঁ হ্যাঁ জানি, স্যাঁতস্যাঁতে জমি অথবা ওয়েটল্যান্ড।
1: ঠিক, অজস্র পাহাড়ি ঝর্ণা, নদীনালা, খালবিল, তারপর ধরো দিগন্ত জুড়ে শাল, সেগুন, ওদাল, চিকরাশির এই যে গভীর অরণ্য, তাছাড়া মাইলের পর মাইল দিগন্ত বিস্তৃত চা বাগান, বড় বড় ঘাস জমি বা সাভানা, আর খাগড়ার জঙ্গলে মোড়া বৈচিত্র্যময় সমতল ভূমি দিয়ে তৈরি আমাদের এই তরাই অঞ্চল। আর এই স্যাঁতস্যাঁতে উর্বর জমি হল প্রায় 3000 প্রজাতির উদ্ভিদ আর তৃণলতা গুল্মের বাসস্থান।
0: 3000 বলেন কি?
1: হ্যাঁ, আর প্রাচীনকাল থেকেই যুগ যুগ ধরে এখানকার আদি জনজাতিদের, যেমন ধরা যাক মেচ কিংবা রাজবংশী অথবা টোটো কোচ, এদের আয়ুর্বেদিক চিকিৎসার ভাণ্ডারও ছিল কিন্তু এই ডুয়ার্সের বনভূমি। এখানকার গাছপালা, শেকড় বাকড়, লতাগুল্মের যা ভেষজ গুণ, তা তুমি পৃথিবীর অন্য কোথাও পাবে না। তোমাদের অ্যালোপ্যাথিক চিকিৎসা এত নয়। তবে কি জানো, ভেষজ বিদ্যার মৌলিক জ্ঞান আমাদের অবহেলাতে হারিয়ে গেল কালের গর্ভে। দিনে দিনে মানুষ ঝুঁকে পড়ল আধুনিক বিজ্ঞানসম্মত ওষুধের দিকে।
3: হ্যাঁ, মানে এথনোবোটানির আমি নাম শুনেছি বটে, আর মানে আপনার এই যে সুজন কোব্রিজ, তো সে কার কাছ থেকে শিখেছিল এই বিদ্যা? হ্যাঁ,
0: আমাদের টেবিলে চা দিয়ে গেছে, সঙ্গে বড় দুটো চিনেমাটির প্ল্যাটারে ধোঁয়া ওঠা পেঁয়াজি আর বোনলেস চিকেন পকোড়া। চায়ের কাপ মুখের কাছে ধরে প্রশ্নটা করল পলাশ।
1: সে শিখেছিল তার বাবার কাছ থেকে। বিরল প্রতিভাধারী শঙ্কর কোব্রিজ ছিলেন সুজনের বাবা। তিনি সত্যিই ছিলেন একজন খনজন্মা পুরুষ। আচ্ছা, তারপর শোনো, সুজন লোহার তার পুরো নাম, সে ছিল একজন জনজাতি ছেলে। জুনিয়র হাইস্কুলে আমরা গলাগলে বন্ধু ছিলাম। ছোটবেলায় বাগানের মাঠে একসঙ্গে বাতাবি লেবু পিটিয়ে ফুটবল ম্যাচ খেলেছি কত। কালী পুজো রাতে মণ্ডপে জেগেছি, বুড়ির ঘর পুড়িয়েছি চৈত্র মাসে। তখন আমার বাবা নাগরাঘাটায় একটা চা বাগানে ম্যানেজারের কাজ করতেন। শঙ্কর কোব্রিজকে সকলে সেখানে এক ডাকে চেনে। তারপর আমরা সেই জায়গা ছেড়ে চলে আসি। সুজনের সঙ্গে আবার দেখা হলো অনেক দিন পরে। নশালবাড়ির কাছে ঘন জঙ্গলের কিছুটা অংশ কেটে ফেলে সেখানে একটা নতুন চা প্লান্টেশনের কাজ চলছে। তার মাঝামাঝি পর্যায়ে আমি ওখানে জয়েন করেছি। তখন আমার এই একেবারেই অল্প বয়স, বুঝলে, 20-21 হবে। সন্ধ্যার মুখে কাজকর্ম মিটিয়ে স্টাফ কোয়ার্টারগুলোর দিকে হেঁটে হেঁটে যাচ্ছি, দেখি দূরের ওই কচি চা গাছের ঢালের মাঝ বরাবর এক চিলতে পথ দিয়ে লঞ্চরে সাইকেলে প্যাডেল মেরে জঙ্গলের দিক থেকে এগিয়ে আসছে একটা ছোকরা। গোধুলি লাল আভা খেলা করছে ওর খুচখুচে কালো চুলে, চেক চেক ফুল শার্ট পরনে, মরিন ট্রাউজারে ধুলোর ছোপ, কাঁধের কাপড়ের ঝোলাটার জায়গায় জায়গায় সেলাই করা। সাইকেলের সামনে স্ট্যান্ডে একটা বাঁশের ঝুড়ি আটকানো, ঝুড়ি উপচে পড়ছে লতা পাতা আর আগাছায়। সাইকেলের পিছন পিছন কয়েকটা বাচ্চাও মহানন্দে দৌড়চ্ছে। ছেলেটার ভাবভঙ্গি আমার খুব চেনা লাগলো। সে একটু এগোয়, সাইকেলের বেলে আঙুল ছোঁয়ায়, মোলায়েম শব্দ ওঠে, ক্রিং ক্রিং, অমনি বাচ্চাগুলো হাততালি দিয়ে ওঠে। ও তখন মজা পেয়ে হাসে, একটু থামে, আবারও প্যাডেলে চাপ দেয়। এভাবে কিছুক্ষণ চলার পর বাঁক ঘুরে মূল রাস্তায় উঠে আমার সামনে এসে পড়তেই আমি জোর গলায় চেঁচিয়ে উঠলাম,
4: ক্রিং ক্রিং বাজে বেল, ওই চলে সাইকেল, চাকা দুটো ঘুর ঘুর, নিয়ে যায় বহু দূর। কিরে সুজন, মনে আছে ছড়াটা একসঙ্গে মুখস্থ করেছিলাম?
1: আমাকে বাস কাটিয়ে চলে যেতে গিয়েও ঠুমকে দাঁড়ালো ছেলেটা, সাইকেল থামিয়ে ভুরু কুঁচকে অবাক হয়ে তাকালো আমার দিকে, তারপরই এক গাল হেসে হই হই করে উঠল।
5: আরে রুদ্রনা, তুই এখানে?
1: তারপর আর কি, আমাদের তুমুল আড্ডা জমে যেতে সময় লাগলো না। জানতে পারলাম যে সুজন এখন এখানেই বাবুলাইনের এক পাশে আস্তানা গেড়েছে, কলেজ থেকে পাশ করে বেরিয়ে চাকরি বাকরির চেষ্টা করেনি। ওর জীবনের একটাই ধ্যান জ্ঞান, তা হল পিতৃদত্ত বিদ্যা কবরেজি। দুপুরের রোদটা একটু নরম হতেই সামান্য জল খাবারের পুঁটুলি বেঁধে সাইকেলে চেপে ও চলে যায় জঙ্গলের দিকে। শেষ বিকেলে রোদ পড়ে যাওয়া অবধি চলে ওর ভেষজ লতা পাতা সংগ্রহের কাজ। তারপর সন্ধ্যা আমার মুখটা ফিরে আসে। রাতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া মিটিয়ে মাটিতে মাদুর বিছিয়ে ও বসে পড়ে ওষুধ তৈরির কাজে। একজন পুঁচকে অ্যাসিস্ট্যান্টও জোগাড় করেছে দেখলাম। রোজ কাক ভোর থেকেই আরম্ভ হয় ওর দাতব্যখানা, নাম মাত্র মূল্যে অথবা বিনামূল্যে ওষুধ বিলয় সুজন। এই বাগানে তো বটেই, আশেপাশের এলাকা থেকেও নাকি ওর কবরেজি ওষুধের গুণে লোকে ভিড় জমায়।
6: তারপর
1: কত কথা যে জমেছিল দুই বন্ধুর বুকের ভিতরে, কি বলবো, সেই ছোটবেলার কথা, স্কুলে হুটোপাটির স্মৃতিগুলো ঘাই মারছিল যেন এতদিনের আগল ভেঙে বেরিয়ে আসার জন্য। অস্বীকার করবো না, বাগানের হাই সোসাইটির সাহেব মার্কা লোকজনের সঙ্গে মেলামেশায় আমি কোনো কালেই তেমন আগ্রহ বোধ করিনি। ছুটির দিনগুলোতে এই কদিন তাই সময় যেন কাটতেই চাইতো না। আর এখন সুজনকে পেয়ে ওর সঙ্গে লতা পাতা ঘাঁটাঘাঁটি করতে জঙ্গলে যাওয়া আমার একটা গভীর নেশায় পরিণত হলো, বুঝলে। বৃষ্টি ভেজা জঙ্গলের ঘন জমাট গন্ধ, বিরাট বৃক্ষের গায়ে জমে যাওয়া পুরুর স্যাঁতস্যাঁতে বাকলে হাত ছোঁয়ানোর শিরশিরে রোমাঞ্চ, দূর থেকে কানে ভেসে আসা ময়ূরের তীক্ষ্ণ ডাক, বুনো হাতির পালের ডালপালা ভাঙার দৃঢ় মটমট শব্দ, এসব ক্রমশ অভ্যেস হয়ে গেল। উৎসুক হয়ে থাকতাম বুধবারের অফ ডেটার জন্য।
5: অফ ডে? আপনারাও পেতেন নাকি?
1: হ্যাঁ তো, সমস্ত বাগানে একদিন ডে অফ থাকে, বুধবার আমাদের বাগান বন্ধ থাকত। সেই দিন আমি সুজনের সঙ্গী হতাম। হঠাৎ কোনো জরুরি কাজে আটকে পড়ে কোনো বুধবার ওর সঙ্গে জঙ্গলে যেতে না পারলে ছটফট করতাম ভিতরে ভিতরে, মনে হতো কি অমূল্য জিনিস মিস করে ফেললাম। অরণ্যের এমনই নেশা, বুঝলে হে। অনেক ভেষজ গাছপালাও সে সময় চিনে ফেলেছিলাম, যেমন ধরো পেটের রোগ, জ্বর, সর্দি কাশির কমন কিছু ওষুধ।
3: ইয়ে মানে আপনি তখন কি যেন একটা মানে অদ্ভুত অভিজ্ঞতার কথা বলবেন বলছিলেন না?
1: হ্যাঁ, এবারে আসবো সেই কথায়। সুজনই প্রথম একদিন জঙ্গলের ভিতরে ঘুরতে ঘুরতে আকাশ ছোঁয়া একটা বিশাল ওদাল গাছের তলায় সে পাথরটাকে দেখে। ওদাল গাছ দেখেছ নিশ্চয়ই, ওই বসন্তে ফল পাকলে লাল টুকটুকে হয়, যে গাছ থেকে নাম হয়েছে ওদাল বাড়ি জায়গাটার, সেই গাছের তলাতেই ছিল পাথরটা।
6: পাথর?
5: পাথর?
6: আমি আর পলাশ নিমকে খাওয়া ভুলে মুখ তুলে তাকালাম রুদ্রদার দিকে।
1: হ্যাঁ, বড়সড় আকারের একটা চকচকে গোলাকার ধূসর পাথর। পাথরটার গায়ে অনেকটা তাজা সিঁদুর লেপা, তাতে বুনো ফুলগুলি শুকিয়ে আছে। এবার বুঝতে পেরেছি তোরা কি?
6: না, পারিনি।
1: আমিও পারিনি প্রথমটায়। তখন সন্ধ্যের আঁধার আবছা হয়ে জড়িয়ে ধরেছে চায়ের ফ্যাক্টরির আশপাশের এলাকা। একটা ময়ূর খুব কাছ থেকে তীক্ষ্ণ স্বরে ডাকছে। আমি অফিসের দিক থেকে হেঁটে চলেছি নিজের বাংলোর দিকে, ঘাড় তুলে রেন্ট্রিগুলোর ডালে বসে থাকা ময়ূরটাকে খুঁজছি। এমন সময় সামনে তাকিয়ে দেখি সুজন ফুল স্পিডে আসছে সাইকেল ছুটিয়ে। ওর সমস্ত মুখ উত্তেজনা লাল, ঘামে ভেজা, অথচ গরম সেদিন তেমন নেই। দুপুরের দিকেও এক পশলা বৃষ্টি হওয়ায় দিব্যি শীত শীত ভাব। আমাকে দেখে সাইকেল থামিয়ে অস্ফুটে বলল সুজন,

0: সর্বনাশ হয়েছে। বনের ভেতরে বঙ্গা মানে জঙ্গলি বাবাকে কে বা কারা যেন জাগিয়ে দিয়েছে। দেখলাম পাতালের মাটি ফুঁড়ে উঠে এসেছেন দেবতা। জঙ্গল কেটে ফেলে এইসব চা বাগান, লোকজনের বসতি তৈরি করে জঙ্গলের প্রাণীদের শান্তি নষ্ট করা, তোর এসব একেবারেই পছন্দ নয় জঙ্গলি বাবার। তুই দেখিস এবার আর আমাদের রক্ষে নেই, কারোর নেই।
1: মানে কে কাকে জাগিয়ে দিয়েছে, মাটি ফুঁড়ে কি উঠেছে?
2: সত্যি কথা বলতে গিয়ে আমি সুজনের কথা কিছু বুঝতে পারলাম না, বললাম,
1: কোন বাবার কথা বললি এইমাত্র?
0: আরে বঙ্গা কাকে বলে জানিস না? আমাদের বনের দেবতারে।
1: তুষ, মাটি ফুঁড়ে উঠবে কি রে?
2: আমি অবাক হয়ে বন্ধুকে দেখছিলাম, ওকে আজ বড্ড অচেনা লাগছে। এই জন্য এতদিনের চেনা ধীর স্থির শান্ত স্বভাবে সুজন নয়, অন্য কেউ।
0: উফ, তুই বুঝতে পারছিস না কেন রুদ্র প্রচণ্ড কুপিত না হলে উনি মাটি ফুঁড়ে উঠতেন না। আচ্ছা আচ্ছা, তুই বলতো কে এমন সর্বনাশা কাজটা করলো? নিশ্চয়ই কারো কোনো রকম উদ্দেশ্য আছে ওকে জাগানোর।
1: কেন, বনের দেবতাকে জাগালে কি হয়? আর যারা জাগিয়েছে তারাই বুঝুক গে, ওরাই এখন থেকে নিয়মিত ধূপধুনো জেলে বাবাকে পুজো দেবে।
0: পুজো দেবে? তুই জানিস এ কি এই পুজোর উপচার? এই দেবতা মহাকাল, অর্থাৎ হাতির রূপ ধরে আসেন।
1: মহাকাল মানে হাতি, হাতির রূপ ধরে আসেন?
2: আমি বললাম সুজনকে, বনে জঙ্গলে হাতিকে মানুষ ভক্তি করে মহাকাল নামে ডাকে, এটা জানো তো?
3: হ্যাঁ একদম, এই তো লাটাগুড়ি জঙ্গলের ভেতরে হাই রোডের ধারেই তো মহাকাল বাবার থান, খুব জাগ্রত, কতবার ওখানে গেছি। মানুষ কিন্তু খুব সম্মান করে এই দেবতাকে, এটা ঠিক।
2: ওদিকে আমার কথা শুনে শিউরে ওঠে চাপা স্বরে আমাকে ধমকে উঠল সুজন।
0: আহ, সন্ধেবেলা ওই শব্দটা উচ্চারণ করিস না ভাই, তুই কিছুই জানিস না রে। সবে তো এসেছিস এখানে, আমি তোকে খুলে বলছি, দাঁড়া, এ তার আগে একটু জল দে তো। উফ, আরে তেষ্টায় গলাটা শুকিয়ে যাচ্ছে আমার।
2: জল সঙ্গে ছিল না, সুজনকে নিয়ে আমার বাংলো চলে এলাম। আমার দেখাশোনার ভার ছিল একজন মাঝবয়সী লোকের উপরে, সোমরা নাম ওর, ভারী বিশ্বস্ত। সে আমাদের আসতে দেখে জলের জাগ আর গ্লাস এগিয়ে দিল, তারপর কিচেনে গেল তোড়ে ঘুরে চা জল খাবারের ব্যবস্থা করতে। পিতলের বড় গ্লাস ভর্তি করে ঢকঢক করে জল খেল সুজন। তারপর একটু দম নিয়ে আমাকে বলল দেড় বছর আগের একটা গল্প, এ অঞ্চলের মোটামুটি সকলেই পরিচিত গল্পটার সঙ্গে। এই এলাকাটা তখন মরে থাকত গভীর জঙ্গলের চাদরে, জঙ্গলের পাশে বনবসতি। তখন আমাদের এই চা বাগানের কাজ শুরু হয়নি, আর এখান থেকে প্রায় 30 কিলোমিটার মতো দূরত্বে চলছিল নতুন এক চা বাগান তৈরির জন্য জমি পরিষ্কারের কাজ। সেখানকার ম্যানেজার সাহেবটি বেশ করিতকর্মা লোক, তাঁর তত্ত্বাবধানে রোজ শয়ে শয়ে মজুর খাটে। কুড়ুলের সাঁই সাঁই আঘাতে আর্তনাদ করতে করতে দামাদ্দাম মাটিতে লুটিয়ে পড়ে কত বড় বড় মহিরুহ। ঠিক সেই সময় কেউ এমনি ভাবেই গভীর জঙ্গলের মাঝে জ্বালানির জন্য শুকনো কাঠ জোগাড় করতে গিয়ে দেখতে পেল ঠিক একইভাবে মাটি ভেদ করে উপরে উঠে আসা বনের দেবতাকে। তারপর যা ঘটল সেটা বলতে গিয়ে সুজন কেঁপে উঠল।
3: কি কি বললো আপনার বন্ধু?
2: সুজনের চাপা স্বর শুনতে শুনতে আমার গায়ে কাঁটা দিচ্ছিল। দেবতা ক্রুদ্ধ হয়ে জেগে ওঠার পরপরই একটা লাশ মিলল ওই জঙ্গলের গভীরে শাল গাছের তলায়। মাত্র সপ্তাহ দুয়েকের ব্যবধানে আরো একটা। ওরা দুজন ছিল সেই জঙ্গল পরিষ্কারের কাজে নিয়োজিত মজুর শ্রেণীর লোক। কাদায় মিশে যাওয়া শরীর দুটোর এমন অবস্থা যে চেনা দায়। জামা কাপড়ের টুকরো দেখে বডি শনাক্ত করল সঙ্গীরা। পুঁটলি বাঁধা তালগোল পাকানো মৃতদেহ দুটো সৎকারের জন্য তারা নিয়ে গেল এবং নিজেরাও ফিরল না। মালিক পক্ষ প্রচুর চেষ্টা করেছিল।
1: সে কি, কে মারল ওদের?
2: না সেটা জানা যায়নি, কিন্তু সেই ঘটনার প্রভাবে ওই বাগানের কাজ বন্ধ হয়ে গেল পুরোপুরি। কাটা গাছের গুঁড়িগুলো এখনো সেখানে দাঁড়িয়ে আছে প্রহসনের ভঙ্গিতে। বস্তির কুলে লাইনের জন্য তৈরি খাঁ খাঁ করা কাঠামোগুলো আর পরিত্যক্ত কারখানার জং ধরা টিনের শেডটা এখনো গেলে দেখতে পাওয়া যাবে। জঙ্গল আবার ধীরে ধীরে গিলে ফেলছে জায়গাটাকে। পরিত্যক্ত সেই বাগানে জঙ্গলি লতা পাতার খোঁজে সুজন কতবার গিয়েছে ও সব জানে।
3: তারপর
2: সব শুনে আমার মনে প্রচন্ড কৌতূহল জাগল। সুজনকে বললাম,
1: ওই পাথরের দেবতার মূর্তিটা কাল আমাকে একবার দেখাবি?
2: ও জিভ দিয়ে ঠোঁট চেটে সম্মতি জানালো।
1: দেখলেন নাকি?
2: পরদিন পরন্ত বিকেলে ঝিরঝিরে বাতাসে সে বিশাল ওদাল গাছের তলায় বুনো ফুল আর সিঁদুরে শোভিত গোলাকার পাথরটাকে দেখে সত্যি চমৎকৃত হয়ে গেলাম, বুঝলে। অদ্ভুত শেপের ধূসর রঙের পাথরের সামনের অংশটা খানিকটা লম্বালম্বী উঁচু হয়ে ফুলে ফেঁপে উঠেছে, অনেকটা যেন হাতির শুঁড়ের মতো। এমনটা আমি আগে কখনো দেখিনি। পাথরটা আর কোনো তল খুঁজে পেলাম না। ওর চওড়া নিম্নাংশ জঙ্গলের পুরো ঝোপঝাড়ে ঢাকা, সেখানে ঘন অন্ধকার জমাট বেঁধে আছে। সবকুপো থাকতে পারে, বেশি কাছে যেতে ভরসা হয় না। পাথরটার দিকে কিছুক্ষণ তাকালে অচেনা আতঙ্কে হিম হয়ে যায় শরীর। আমি জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকা সুজনের দিকে তাকিয়ে ওর কোমরের নিচেটা খোঁচা দিলাম, বললাম,
1: চল পা চালিয়ে চল, দেখছিস না আকাশের অবস্থা, আবার বৃষ্টি নামবে। আর শোন ভাই, একটা কথা বলি, খামোখা ভয় পাস না, এটা সাধারণ পাথর, আমি বলছি তোকে।
2: আমার আশ্বাসের বাক্য শুনে সুজন যেন কিছুটা বল ভরসা পেল মনে। দ্রুত পায়ে দুই বন্ধু যে যার আস্তানায় ফেরার জন্য রওনা দিলাম। কিন্তু তখনও কি আর জানি যে আমার মুখের কথাকে ভীষণভাবে মিথ্যে করে দিয়ে আমাদের বাগানে কি ভয়ঙ্কর ঘটনা একটার পর একটা ঘটতে চলেছে।
3: ভয়ঙ্কর ঘটনা বলতে?
2: প্রথম মৃতদেহটা পাওয়া গেল চা বাগান লাগোয়া ঝোড়ার ধারে। ভোরবেলা খবরটা পেয়ে ছুটে গেলাম, গিয়ে দেখি মৃতদেহটা একজন পাতা কুড়ুনি বুড়ির। কেউ যেন প্রবল আক্রোশে সর্বশক্তি দিয়ে তার রোগা শরীরটাকে আছড়ে ফেলেছে দূরে। বুড়ির চোখ দুটো তখনও খোলা, চোখে বিস্ময় আর ত্রাস। দৃশ্যটার দিকে বেশিক্ষণ চেয়ে থাকা যায় না, এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিলাম। বাবু লাইন ও কুলে লাইন থেকে তখন দলে দলে লোকজন ছুটে আসছে বুড়িকে দেখতে। সুজনও সেই ভিড়ের মধ্যে এসে দাঁড়িয়েছিল। আর চোখে তাকিয়ে দেখি ওর মুখখানা আতঙ্কে ফ্যাকাশে হয়ে গেছে। জানি কোন প্রশ্ন ওর মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, কে এই নিরীহ বুড়িকে অকারণে এমন নিষ্ঠুরভাবে মারতে পারে? সেদিনে সে জঙ্গলের দেবতা। আমার মনের ভিতরে যদিও একটা খটকা, কিন্তু সুজনের দিকে তাকিয়ে সেটা চুপচাপ গিলে নিলাম।
1: তা কিরকম খটকা
2: বলছি? তার আগে বলি দ্বিতীয় মৃত্যুটার কথা। সেটা একজন মাঝবয়সী লোকের। চিনতাম লোকটাকে, ওর নাম রাজেশ, রাজেশ ওরাও। লোকটার ছিল ছাগলের ব্যবসা। সন্ধ্যায় হাট থেকে সে বাড়ি ফিরছিল সাইকেল চালিয়ে। তার থেঁতলে যাওয়া মৃতদেহের পেটের ডান দিকে একটা গর্ত, একটু দূরে পড়ে আছে ওর ভাঙাচোরা তালগোল পাকানো সাইকেলটা। সব কিছু খুঁটিয়ে দেখে আমার কাছে বিষয়টা বোধগম্য হলো। স্পষ্ট বুঝলাম যে এ আর যাই হোক কিছুতেই জঙ্গলের ক্রুদ্ধ দেবতা বা ভয়ানক কোনো দানোর নয়, বরং একটি একলা দলছুট হাতির কাজ। জঙ্গল থেকে মাঝে মাঝে দলছুট দাঁতাল কিংবা মাকনা চলে আসে চা বাগানের দিকে, এটা সেরকমই কেউ।
3: আচ্ছা এক সেকেন্ড, এই মাকনা মানে কি?
2: হ্যাঁ, মাকনা কাকে বলে জানো না? যে পুরুষ হাতির দাঁত নেই তাকে বলে মাকনা। সন্ধ্যা নামায় হাট থেকে গ্রামে ফেরার নির্জন পথটা তখনও ঢেকে গিয়েছিল আবছা অন্ধকারে। রাজেশ ছিল তার সাইকেলে, আচমকা ওর পথ আটকে দাঁড়ায় অতি উগ্র মেজাজের দলছুট একটি হাতি। খ্যাপা হাতি দেখে রাজেশ ওর সাইকেল ফেলে রেখেই পালায়। হাতিটা প্রথমে রাগে আক্রোশে পা দিয়ে পিষে সেই সাইকেলটাকে পুরোপুরি তুবড়ে দেয়, তারপর ফুল স্পিডে তাড়া করে রাজেশকে।

0: খানিক পরেই ও রাজেশকে বাগে পেয়ে যায় আর শুনের ধাক্কায় তাকে ফেলে দেয় মাটিতে। দেড় বছর আগের ওই হতভাগ্য মজুর দুটিও খুব সম্ভবত ওই হাতিরই শিকার।
1: কিন্তু লোকটার পেটের ডান দিকের ওই ক্ষতটা?
0: হ্যাঁ, ওটা দেখে আমার মনের মধ্যে যে খটকা জন্মেছিল তা দূর হয়। আমি আরো নিশ্চিত হই যে ওটা কোনো হাতিরই কীর্তি। মাটিতে ফেলে দেওয়ার পর দাঁত দিয়ে আঘাত করে এমনিভাবে ওরা সচরাচর মানুষকে মারে।
1: শুনে আমি শিউরে উঠলাম ভয়ে। পলাশ বলল,
2: হাতি এরকম ক্ষিপ্ত হয় কখন?
0: অনেক কারণে হাতিরা রেগে যেতে পারে। প্রচণ্ড উত্তেজনায় ওদের রগের পাশের টেম্পোরাল গ্রন্থি থেকে এক ধরনের হরমোন ক্ষরণ হয়। এই সময় অনেক ক্ষেত্রে কোনো কোনো হাতি মারকুটে হয়ে একেবারে কন্ট্রোলের বাইরে চলে যায়, তাই দলের সর্দার তাকে দল থেকে দূর দূর করে তাড়িয়ে দেয়। সে তখন হয়ে যায় একলা বা একোয়া। সেই হাতি কিন্তু তখন অরণ্যের ত্রাস, একা একাই সে এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে ঘুরে বেড়ায় খাবারের সন্ধানে। তীক্ষ্ণ মেজাজ নিয়ে সে মাঝে মাঝে লোকালয়ে হানা দেয়। চাষের ক্ষেতে কিংবা গোডাউনে সম্পত্তি নষ্ট করে বলে তাকে বলা হয় গুন্ডা। আর বিনা প্ররোচনায় খেপে গিয়ে অকারণে মানুষকে তাড়া করে পিষে মারলে তাকে বলে খুনিয়া বা রোগ।
2: বাপ রে, একোয়া, গুন্ডা, খুনিয়া, নামের কত বাহার!
0: হ্যাঁ, আর হাতি কিন্তু অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন প্রাণী। এক জায়গায় হামলা করে রাতারাতি মাইলের পর মাইল জঙ্গল নদী চা বাগান পেরিয়ে এমনই নিঃশব্দে এতটা দূরে চলে যাবে যে কেউ ভাবতেই পারবে না এটা যে ওর কাজ। কিন্তু সুজনকে তো এসব বুঝিয়ে কোনো লাভ নেই। ওর রক্তে মিশে রয়েছে জঙ্গলের প্রতি ভক্তি আর কৌমের দেবদেবীদের প্রতি আন্তরিক শ্রদ্ধা। একলা দলছুট কোনো রোগ বা গুন্ডা হাতির আক্রমণের কথা বললে ও আমার কথা বিশ্বাসও করবে না।
1: তো আপনি আপনার বন্ধুকে কি বললেন?
0: আমার কিছু বলার প্রয়োজন পড়ল না। দ্বিতীয় মৃত্যুটার পরপরই আমাদের চা বাগানেরই একজন লেবার সবার চোখের সামনে খুন হল। বাগানের কাজ ছেড়ে ফিরছিল লোকটা, ওর সঙ্গীরা খানিকটা সামনে এগিয়ে এসেছিল। তখন সন্ধে হব হব করছে, হঠাৎ জঙ্গলের দিক থেকে প্রচণ্ড এক গর্জন তুলে ধুলোমাটি উড়িয়ে লোকটাকে লক্ষ্য করে তেড়ে এলো কালো পাহাড়ের মতো এক বিরাট জন্তু। বেচারা কিছু বুঝে ওঠার আগেই ওর শরীরটাকে একেবারে পিষে দিল মাটিতে। তারপর চোখের পলক ফেলতে না ফেলতে মিলিয়ে গেল জঙ্গলের ভিতরে।
2: কি ভয়ানক!
0: যা ভেবেছিলাম ঠিক তাই। ওটা ছিল দলছুট বিশাল এক মাকনা। স্থানীয় লোকেরা ভক্তি আর সম্ভ্রম করে হাতি বলে না, বলে মহাকাল বাবা। মেঘের মতো গায়ের রং তার, কুতকুতে চোখ আর মগজে ক্ষুরধার বুদ্ধি। অন্ধকারে ঝোপের আড়ালে চুপটি করে এমন ভাবে নিজের বিশাল শরীরটা নিয়ে গা ঢাকা দিয়ে থাকবে যে একেবারে তোমাদের ঘাড়ের কাছে এসে না দাঁড়ানো পর্যন্ত তোমরা কিছু টেরই পাবে না। আমরাও সেরকম ভালো করে কিছু টের পাওয়ার আগে যা ঘটার তাই ঘটল। সুজনের মুখের কথাগুলো অক্ষরে অক্ষরে ফলে গেল। জঙ্গলের দেবতা মহাকাল সত্যি পর পর তিনটি তাজা প্রাণের আহুতি নিলেন।
1: তারপর
0: এই ঘটনায় যা হয়, রাতারাতে আমাদের বাগানের কাজ প্রায় বন্ধ হওয়ার মুখে পড়ল। বন বিভাগে খবর গেল, বনকর্মীরা এসে বোমা পটকা ছুড়ল বিস্তর যাতে হাতিটাকে জঙ্গলের ভিতরে তাড়িয়ে দেওয়া যায়। বস্তির লোকজনের কাছেও খোঁজ খবর করলো তারা। তারপরই বিবরণ শুনে শনাক্ত করা গেল হাতিটাকে। আশেপাশের এলাকার অনেকেই নাকি দেখেছে তাকে। আরও খোঁজ নিয়ে জানা গেল যে গত দেড় দু বছর ধরেই নকশাল বাড়ির বিভীষিকা হয়ে ঘুরে বেড়াচ্ছে সে। ইতিমধ্যে নিদেনপক্ষে 30-40 প্রাণ ও নিয়েছে।
2: বলেন কি, এতগুলো?
0: হ্যাঁ, ওটা অলরেডি রোগ হাতি বলে ডিক্লেয়ার্ড। বনবিভাগের লোকে নাকি চেষ্টা করেছিল কাবু করে ট্রিটমেন্টের

পর ওকে দূরের অন্য কোনো জঙ্গলে শিফট করে দিতে। কিন্তু সে কাজেও তারা কমপ্লিটলি ব্যর্থ হয়েছে। বরং হাতিটাকে তাড়াতে গিয়ে বন দপ্তরের এক কর্মী প্রচণ্ডভাবে জখম হয়ে মৃত্যুর দোরগোড়ায় অবধি পৌঁছে গিয়েছিল। ঘটনাটা মারাত্মক। হাতিটা প্রথমে নাকি সে বনকর্মীকে তাড়া করে আসে, ছেলেটা এলোপাথারি ছুটতে ছুটতে একটা চা বাগানের ভিতরে ঢোকে।

0: থেকে ছেলেটার কোমরের নিচের অংশ সম্পূর্ণভাবে প্যারালাইজড। আর উপায়ান্তর না দেখে তখন বাধ্য হয়ে বনবিভাগ থেকে নোটিশ জারি করা হয় যে খুনে হাতিটাকে দেখলেই ওকে গুলি করে মারা হবে।
1: দেখলেই গুলি করে মারা হবে মানে? এতই সহজ, হাতি শিকার তখন নিষিদ্ধ ছিল না?
0: হ্যাঁ, এটা খুব ভালো পয়েন্ট বলেছ। শিকার কিন্তু এককালে আমাদের দেশে পুরোপুরি আইনসিদ্ধ ছিল। আসামের মানস অভয়ারণ্যের নাম শুনেছ?
1: হ্যাঁ, আলবাত শুনেছি, বেড়াতেও গেছি। জিপ সাফারির সময় পালে পালে হাতি, গন্ডার, বাইসন সব দেখেছি।
0: অভয়ারণ্য হওয়ার আগে একটা সময় পর্যন্ত জঙ্গল ছিল গৌরীপুর রাজ পরিবারের প্রাইভেট হান্টিং গ্রাউন্ড।
2: হ্যাঁ, এটা জানতাম। তাছাড়া স্বাধীনতার আগে রাজা মহারাজা ও ব্রিটিশ ভারতের সাহেবদের মধ্যে ওই ট্রফি হান্টিং এর ব্যাপক প্রচলন ছিল।
0: ঠিক ঠিক, বড় জীবজন্তুকে শিকার করাকে সাহেবরা বলতো বিগ গেম। আমাদের উত্তরবঙ্গের বনাঞ্চল যেমন ধরো জলপাইগুড়ি বা আলিপুরদুয়ার তো হাতি শিকারের জন্য ফেমাস ছিল একটা সময়। তারপর সময় বদলালো, ধীরে ধীরে লোকে বন্যপ্রাণ সংরক্ষণের গুরুত্ব বুঝতে শিখল। 1972 সালের 9 সেপ্টেম্বর দিনটিতে তৈরি হল ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট বা বন্যপ্রাণী সুরক্ষা আইন, এবং আনুষ্ঠানিকভাবে আমাদের দেশে বন্যপ্রাণী শিকার নিষিদ্ধ হল। আইন ভাঙলেই হাজত বা জরিমানা। তো আমি যে সময়ের কথা বলছি তা 1972-এর প্রায় বছরখানেক আগের। তখনও এই আইন পুরোপুরি কার্যকরী হয়নি, কিন্তু মূল বিষয়টা সেটা নয়। এমাত্র পলাশ জিজ্ঞেস করছিল যে রোগ বা গুন্ডা হাতিকে মারা কেন হবে, তাই না?
1: হ্যাঁ,
0: একদম ঠিক পয়েন্ট। সচরাচর কিন্তু এই জাতীয় রোগ এলিফেন্টদের মারা হয় না, এখন তো নয়, অতীতেও হতো না। একে বলতে পারো দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া বন দপ্তরের কাছে শেষ বিকল্প বা লাস্ট অপশন। তার আগে বনবিভাগের তরফ থেকে দেখে নেওয়া হয় যে হাতিটি গুরুতর আক্রমণ করে বারবার মানুষের প্রাণহানি ঘটাচ্ছে কিনা, কিছুদিন পরপর জনবসতিপূর্ণ এলাকায় ঢুকে মারাত্মক ধ্বংসলীলা চালাচ্ছে কিনা। আরও দেখা হয় যে ওকে ট্র্যাঙ্কুলাইজ করে ধরে নিয়ে গিয়ে অন্যত্র স্থানান্তর করা সম্ভব কিনা। যদি দেখা যায় যে না, জন্তুটাকে কাবু করা এক প্রকার অসম্ভব এবং ওই এলাকার মানুষের জীবনের ঝুঁকি অত্যন্ত বেশি হয়ে দাঁড়াচ্ছে, তখন বন দপ্তর একটা লিখিত অনুমতি দিতে বাধ্য হয়। তারপর কোনো ট্রেন্ড শুটারকে হায়ার করে এনে গুন্ডা হাতিটাকে মারা হয়। আমাদের সময় এই ধরনের প্রবলেম এলিফেন্টদের ক্ষেত্রে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে লাইসেন্স বা পারমিট নিয়ে তাকে শিকার অবধি করা যেত। এটা কিন্তু পুরনো দিনের কথা, এখন এসব আইনে নিষিদ্ধ।
1: বেশ, বুঝলাম। তাহলে বলুন যে বন দপ্তর থেকে ওই খুনে হাতিটাকে মারা হলো না কেন? ও তো একের পর এক নিরীহ মানুষকেই মেরে চলছিল।
0: চেষ্টা কি আর করেনি, কিন্তু পারল কোথায়? হাতিটা ছিল অদ্ভুত রকমের চালাক। প্রতিবার মানুষ মেরে নিমিষের মধ্যে এমনভাবে গা ঢাকা দেয় যে ওর আর কোনো ট্রেসই পাওয়া যায় না। এবারও তাই হলো। সবাই যখন একটু নিশ্চিন্ত হয়ে বসে কাজকর্মে মন দিয়েছি, আবারও ঘটে গেল দুর্ঘটনা।
2: এবার কি হলো?
0: এবার চা বাগানটা টপকে ভোর রাতে আলো ফোটার আগে আগে একেবারে লোকালয়ে বস্তির ধারের আলু খেতে গিয়ে হানা দিল মাকনাটা। কি সাহস ভাবতে পারো! অনেকক্ষণ ধরে মাটিতে পা দাপিয়ে পা দিয়ে খুঁড়ে মাটির তলা থেকে আলু তুলে মুখে পড়ল, বেশিরভাগটাই ছড়ালো, নষ্ট করল। বস্তির কোনো কোনো বাড়ির উঠোনে ধান কেটে গোছ করে রাখা ছিল, সেগুলো নিমেষে চালান করে দিল পেটে। বেশ কিছুদিন আড়ালে গা ঢাকা দেওয়ার পর খেদের চোটে ও ভয়ঙ্কর হয়ে উঠেছিল হয়তো, কিন্তু লোকেই বা কাহাতক সহ্য করবে, তাই না? সহ্যের তো একটা সীমা আছে, কি বলো?
2: তাহলে গ্রামের লোকজন কি করলো?
0: বেশিরভাগই দরজা জানালা বন্ধ করে ঘরের ভেতরে বসে কানে হাত চাপা দিয়ে ঠক ঠক করে কাঁপছিল। ওর রাগে চিৎকার কানে ঢুকলে বুকের রক্ত জমাট হয়ে শুকিয়ে আসে। তখনও পর্যন্ত যদিও সেটা নিজের কানে শোনা হয়নি, যাই হোক, কিছু সাহসী জোয়ান মাঝে মাঝে জঙ্গল লাগোয়া এলাকায় হাতি তাড়ানোর কাজ করে, ওদের হোলা পার্টি বলে। ওদের ঘরে বাজি, পটকা, ড্রাম সবই মজুদ থাকে।
1: হোলা পার্টি?
0: হাতি তাড়ানোর দল। তাদের কাজ এরকম, কোনো একলা বা দলছোট গুন্ডা হাতি লোকালয়ে চলে এলে মশাল জ্বালিয়ে, পটকা ফাটিয়ে, ড্রাম বাজিয়ে এবং নিজেরাও চিৎকার চেঁচামেচি করে প্রচণ্ড হই হট্টগোল সৃষ্টি করা। ওতে জন্তুটা ভয় পেয়ে সরে যাবে লোকালয় থেকে দূরে। আচ্ছা, তারপর শোনো তো, কয়েকজন সাহসী ছেলে মশাল হাতে, পটকা

0: ফালাতে ফালাতে এগিয়ে গেল ক্ষেতের দিকে। ওদের উদ্দেশ্য ছিল হাতিটাকে ভয় খাইয়ে উল্টো দিকের জঙ্গলে ফেরত পাঠিয়ে দেওয়া, কিন্তু বাস্তবে এতে ফল হলো মারাত্মক।
1: এত লোকজন দেখো হাতিটা ঘাবড়ালো না, বলেন কি রুদ্রদা?
0: ভয় তো পেলই না, বরং আরো খেপে উঠে পাহাড়ের মতো শরীর নিয়ে হুড়মুড় করে তাড়া করে এলো ওদের দিকে। এই অংশটা আমি শুনেছি সম্রাটেরই একজন আত্মীয়ের মুখে, সে নিজেও ওই বস্তির বাসিন্দা, আগাগোড়া গোটা ঘটনার প্রত্যক্ষদর্শী। সেদিন ভোরে বস্তির 12টা ছেলে জখম হলো, কারোর পড়ে গিয়ে হাত ভেঙেছে, কারোর পা, দুজন তো স্পট ডেড।
2: ইস, আমার তো কল্পনা করেই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে।
0: আর এই ঘটনাটা ওকে আরো অকুতোভয় করে তুলল। দিনে দুপুরে যখন তখন বেরিয়ে পড়ত মাকনাটা জঙ্গলের আড়াল থেকে, খামোখা তাড়া করে আসতো রাস্তার পথচারী বা সাইকেল চালককে। কতজনের যে প্রাণ ভয়ে পালাতে গিয়ে হাঁটু ভেঙেছে তার কোনো লেগাজোগা নেই। আক্রমণের পর কিছুদিন আবার তার দেখা নেই, কোথায় যে গা ঢাকা দিত কে জানে। এভাবে মাস দুয়েক যেতে না যেতে আমাদের বাগানের 6টা লোক অকারণে মরল। 7 নম্বরের বেলায় কুলিরা স্ট্রাইক করল, বলল যে প্রাণীর নিরাপত্তা না পেলে ওরা আর কাজে আসবে না। প্লান্টেশনের কাজ পুরোপুরি বন্ধ, তখন আমরাও শঙ্কিত হয়ে উঠেছিলাম। খুব দরকার ছাড়া ঘরের বাইরে বেরোই না কেউ, এমনকি কাঠ কুড়ুমিরা ও হলেও আর জঙ্গলের পথ মারাত না। সকলে আতঙ্কিত, একমাত্র ভয় ছিল না একজনের, সে হল সুজন কবিরাজ।
1: আপনার বন্ধু সুজন কবিরাজ, সে ভয় পেল না?
0: না পেল না, কারণ ওর মনে স্থির বিশ্বাস যে মহাকাল বাবা ওর কোনো ক্ষতি করতেই পারে না। তাছাড়া তখন ওর ব্যস্ততাও বেড়ে গিয়েছিল অনেক গুণ। বাবু লাইন, কুড়ি লাইন আর কাছাকাছি বনবস্তির যত আহত লোক সবাই ভিড় করে আসত ওর কাছে, ওর দেওয়া টোটকায় সেরে উঠত তারা। ভাঙা হাড় চমৎকার জুড়ে দিতে পারত সুজনের ওষুধ, কিন্তু সেই ওষুধই ক্রমে ফুরে আসছিল। সুজন সবসময় ছটফট করত, তার অনেক গাছপালা দরকার, জমানো কাঠ, লেই, গুঁড়ো ওষুধ, কোটোয় যা যা সঞ্চিত ছিল সবই প্রায় শেষ। ওষুধের উপকরণ ছাড়া ঘরে বসে থেকে থেকে সে অসহ্য হয়ে উঠেছে।
3: আমি আর পলাশ বুঝতে পারলাম যে এবার গল্পের আসল অংশ আসতে চলেছে, যাকে বলা হয় ক্লাইম্যাক্স। রুদ্রদা বললেন,
0: তখন জুনের শেষ, রাত 8টা কি 9টা হবে, আকাশে বিরাট চাঁদ উঠেছে, মনে হয় যেন পূর্ণিমা। আমি তাড়াতাড়ি ডিনার সেরে একটা উইকলি জার্নাল হাতে আর্ম চেয়ারে গায়ে নিয়ে বসেছি সবে। সোমরা এসে বলল,
4: দাদাবাবু আপনার বন্ধু ওই ডাক্তারবাবু এসেছে, আপনাকে ডাকছে।
0: আমি অবাক হয়ে দৌড়ে গিয়ে দেখি দরজার বাইরে ঝোলা কাঁধে দাঁড়িয়ে আছে সুজন। আমাকে দেখে সুজন বলল,
5: শোন রুদ্র, আমাকে না এখন একটু জঙ্গলে যেতে হবে, তুই ওকে একটু দেখে রাখ ভাই, আমি যাব আর আসব।
4: কাকে?
0: জিজ্ঞেস করতে গিয়ে দেখি বাংলোর বারান্দার কোণে হাঁটু ভাঁজ করে বসে আছে একটা বাচ্চা ছেলে, বয়স ওই 7-8 কোঠায়। দেখা মাত্র চিনলাম, এই বাগানের বস্তিরই ছেলে, বাপ মা কেউ নেই, সুজনের কাছেই পড়ে থাকে দিন রাত। ওষুধপত্র বানানোর সময় এটা সেটা এগিয়ে দেয়, কখনো হামাম দিস্তায় ওষুধি গাছের গোছা থেঁতো করে, কাঠ তৈরির সময় পরিমাণ মতো জল বা নারকেল তেল মেশায়, নাড়ে চাড়ে, মানে সুজনের সেই খুদে অ্যাসিস্ট্যান্ট।
5: আজ ভোর থেকে ওর খুব জ্বর রে, নামছেই না, তার উপর আবার দুপুর থেকে আরম্ভ হয়েছে ডায়রিয়া। দেখ আজ রাতের মধ্যে ওষুধ না পড়লে ছেলেটাকে বাঁচানো যাবে না ভাই, আমার কাছে আর এক ফোঁটাও ওষুধ নেই, পাতা ছাল বাকল কিচ্ছু নেই, আনতে না পারলে।
0: বলতে বলতে গলাটা কেমন কেঁপে গেল সুজনের।
4: তার জন্য তুই এখন এই

0: আমি আশ্চর্য হয়ে তাকালাম সুজনের দিকে। ছেলেটা পাগল হয়ে গেছে নির্ঘাত, বাইরে একটা খ্যাপা হাতি ঘুরছে সেটা জেনেও এই কথাও ভাবলো কি করে? দুর্ভাগ্য যে জ্বর বা ডায়রিয়ার কোনো ওষুধ তখন আমার ফার্স্ট এড বক্সেও মজুদ ছিল না। মাসে একবার শহর থেকে ওষুধের পার্সেল আসে, ওষুধপত্র কিছু থাকলে সুজনকে এখনই দিয়ে দিতাম, যদিও সেটা ও বাচ্চাটাকে খাওয়াতো কিনা সন্দেহ।
1: হ্যাঁ যাব, রাতে জঙ্গলে যাওয়ার অভ্যেস আমার আছে, আর জানিয়ে ভয় পাচ্ছিস মহাকাল বাবা এখন নেই এই এলাকায়, গত 7 দিনে তাকে আর এই তল্লাটে দেখা যায়নি, আমি খোঁজ নিয়েছি, হয়তো সে অন্য জঙ্গলে চলে গেছে চিরদিনের মতো।
2: তারপর
3: আমি আর পলাশ হাঁ করে তাকিয়ে আছি রুদ্রদার দিকে।
0: অনেক বোঝালাম ওকে, অনেক বোঝালাম।
4: যাস না প্লিজ যাস না, আজ রাতটা বাচ্চাটার ওআরএস এর উপর চলুক, কাল আমি জিপে করে ওকে নিয়ে শহরে গিয়ে ডাক্তার দেখিয়ে ওষুধ কিনে আনবো, কেমন?
0: কিন্তু আমার এক কুচি নিষেধও সুজন কানে তুলল না। শেষমেশ সোমরার দ্বারস্থ হলাম। বাচ্চাটাকে বারবার গ্লাসে করে নুন চিনির জল বানিয়ে অল্প অল্প করে খাওয়াতে বলে সোমরার জিম্মায় ওকে রেখে আমি সুজনের সঙ্গ নিলাম।
2: মানে আপনিও গেলেন রুদ্রদা?
0: তো কি করবো, বন্ধুকে একা ছেড়ে দেব? সবসময় পজিটিভ ভাবাটাই আমার স্বভাব। মনে মনে ভাবলাম হাতি এলাকা ছেড়ে চলে গেলে তো ভালোই, তাছাড়া স্ট্যাটিস্টিক্স বলছে যে ভোরবেলা আর দিনের আলোতেই মাকনাটা বেশি আক্রমণ করেছে, রাতেই বরং করেনি। হয়তো কিছুই হবে না, নির্বিঘ্নে ঘন্টা দুয়েকের মধ্যে কাজ সেরে আমরা ফিরে আসব। তবে আমি খালি হাতে যাইনি, সেটা খুবই রিস্ক হয়ে যেত। একটা দলছুট রোগ হাতির ডেরায় খালি হাতে যাওয়া আর আত্মহত্যা করা একই। নিজেদের আত্মরক্ষার খাতিরেই আমার ভারী রাইফেলটা সঙ্গে নিয়েছিলাম, লাইসেন্স ছিল আমার। দা, তোমাদের জন্য আরেক প্রস্থ চাওয়া আসছে। সেই রাতটা আমি কখনো ভুলব না, জানো, মেঘহীন আকাশে চাঁদটা যেন ঝলসাচ্ছিল। সুজন আগে আগে হাঁটছে, পেছনে সাবধানে, চারপাশ দেখতে দেখতে রাইফেল কাঁধে আমি। দুজনেই চেষ্টা করছি যতটা সম্ভব নিঃশব্দে হাঁটা যায়। বাগান পেরিয়ে জঙ্গলের সীমানায় পৌঁছে মুহূর্তের জন্য আমার কনফিডেন্সটা কেমন টাল খেয়ে গেল, গায়ে কাঁটা দিল, মাথা থেকে পা অব্দি শরীর ভয়ে কুঁকড়ে উঠল। চাঁদের আলোর তলায় প্রাগৈতিহাসিক একটা গুহার মতো দেখতে লাগছে অন্ধকার জঙ্গলটাকে। মন বলল যে একবার ওখানে ঢুকলে জীবনেও আর বেরোনো হবে না আমাদের। সুজনই আগে আগে ঢুকলো গটগটিয়ে, নিজের আশ্রিত বাচ্চাটার জন্য দুশ্চিন্তায় ও অস্থির হয়ে গিয়েছিল, ওর আর অপেক্ষা সই ছিল না। আমি ঢুকলাম সুজনের পিছন পিছন, একটু তফাৎ রেখে। দুটো বিশেষ গাছের শুকনো ছাল, বাকল, মূল এসব লাগবে। যতদূর মনে পড়ছে সে দুটো হলো কুরচি আর নাগবেল। সুজনের মোটামুটি জানাই আছে গাছগুলো জঙ্গলের কোন অঞ্চলটায় পাওয়া যাবে, ও সেদিকে এগোলো। জঙ্গলের ভিতরে ঢুকতেই চাঁদের আলোটা ধপ করে দুই ধাপ কমে গেল। ঘাড় উঁচিয়ে দেখলাম যে বিশাল বিশাল মহিরুহের ডালপালায় বাধা পেয়ে আলো ক্রমশ নিভে আসছে। মাথার উপর চাঁদোয়ার মতো ডালপালা অন্ধকারকে বাড়িয়ে তুলেছে। দুই হাতে ঝোপঝাড় ঠেলে সে অন্ধকারের আগল সরিয়ে যতটা দ্রুত যাওয়া যায় আমরা চলছিলাম। যত জঙ্গলের গভীরে ঢুকছি দেখছি জঙ্গল অস্বাভাবিক নিস্তব্ধ। কোনো কোনো গাছের কাছে এসে দাঁড়িয়ে ঝোলা থেকে বের করা পেন্সিল টর্চ জ্বালিয়ে এক পলকের জন্য কিছু একটা পরখ করেই সেটা নিভিয়ে দিচ্ছিল সুজন। তারপর একটা 14-15 ফুট লম্বা গাছের কাছে এসে ও থমকে দাঁড়াল। যাক, একটা কিছু অন্তত পাওয়া গেছে, আমি স্বস্তির শ্বাস ফেললাম। দেখলাম যে কাঁধের ঝোলা থেকে ছোট্ট ছুরি বের করে

0: যতটা পারা যায় নিঃশব্দে সুজন একটা মোটা ডালের বাকল খুঁচিয়ে তুলছে। আমি সতর্কভাবে ওকে গার্ড করে আছি। এমনি সময় আমরা দুজনেই বেশ কিছুটা দূরে ঝোপঝাড় ভাঙার স্পষ্ট আওয়াজ পেলাম। ওই আবছা অন্ধকারে সে যে কি ভয়ানক লাগলো তা বলে বোঝানো মুশকিল। আওয়াজটা যেমন শুরু হয়েছিল তেমনি আবার থেমেও গেল, তারপর কিছুক্ষণ থমথমে নীরবতা।
1: ও কিছু না, বুনো হাতিদের কোনো একটা পাল যাচ্ছে।
0: ফিসফিস করে কথাটা বলে সুজন আবার তার কাজে মন দিল। একটু পরে আমার মনে হলো যেন ডাল ভাঙার শব্দটা আরো খানিকটা এগিয়ে আমাদের কাছে চলে এসেছে। তবে কি হাতির দলটা এদিকে আসছে? আমরা দুজন কি নিজেদের অজান্তে ওদের যাতায়াতের পথে এসে দাঁড়িয়েছি? সুজনের কোমরের কাছে খোঁচা দিয়ে ওকে সতর্ক করতে যেয়ে বললাম,
2: কি রে শুনলি? ব্যাপারটা কিন্তু ভালো ঠেকছে না আমার, চল ফিরি এবার।
0: কিন্তু দেখলাম যে জরুরি কাজের সময় বাধা পেয়ে ওর মেজাজ একটু তিরিক্ষে হলো। রেগে গিয়ে বলল,
1: দুষ, একটা নিরীহ হাতির পাল কাছাকাছি এসে পড়লে ঝট করে লুকিয়ে যাবো ঝোপের মধ্যে। ওদের বিরক্ত না করলে ওরা অকারণে কাউকে কিছু করে না, জানিস না?
3: ও মানে আপনি সেটা জানতেন না?
0: জানবো না কেন, আমি কি সেই প্রথম গিয়েছি নাকি জঙ্গলে হাতির পাল দেখিনি কখনো? জঙ্গলের ভিতর ডালপালা ভাঙার আওয়াজ অত্যন্ত স্বাভাবিক একটি প্রক্রিয়া, আর দলবদ্ধ হাতিরা সচরাচর নিরীহই হয়, তারা যেচে কখনো কারো ক্ষতি করে না। কিন্তু সেই মুহূর্তে কেমন যেন একটা অস্বস্তি লাগছিল আমার। আমার সিক্সথ সেন্স বলছিল যে বিপদ যেন আজ খুব কাছে পিঠে ওৎপিতে লুকিয়ে আছে।
2: তারপর
0: আরো কিছুটা সময় কাটল। সুজন বেশ কিছু প্রয়োজনীয় ছালবাকল ঝোলায় পুরে এবার একটু সরে গিয়ে এদিক ওদিক টর্চের আলো ফেলে হয়তো দ্বিতীয় গাছটার সন্ধান করছিল। আমি ঠোঁটে আঙুল রেখে ওকে একদম চুপ করতে বলে শটান শুয়ে পড়ে কানটা মাটিতে ঠেকালাম। সঙ্গে সঙ্গে ভয় আমার শরীরের সব রক্ত জমে বরফ হয়ে গেল। দল কোথায়? এ তো একটাই হাতির পায়ের প্রতিধ্বনি জেগে উঠছে মাটি থেকে। তবে কি দু সেকেন্ডে মাথায় যা সিদ্ধান্ত নেওয়ার নিয়ে ফেলে দড়াক করে মাটি থেকে উঠে পড়ে চেঁচিয়ে সুজনকে বললাম,
2: তাড়াতাড়ি বাঁদিকে টর্চের আলো ফেল, জলদি।
0: যন্ত্রের মতো সুজনের টর্চ লাইট ধরা হাতটা সরে গেল বাঁদিকে, আর আমার মুখের কথা খুঁজতে না খুঁজতে সেদিকের ঝোপ জঙ্গল ভেদ করে ডালপালা প্রবল ভাবে নাড়িয়ে একতাল কালো পাহাড়ের মতো বিশাল খুনি বাকনাটা সরাসরি আমাদের দিকে চার্জ করলো। সে যে কি বিকট চিৎকার জন্তুটা! সুরটা মুখে পুরে কান দুটো গুটিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে ছুটে আসছে ওটা। ভয়ে বিস্ময়ে হতচকিত সুজনের অবশ হাত থেকে জ্বলন্ত টর্চটা খসে পড়ল। ও নিজে কাঁপতে কাঁপতে হাঁটু গেড়ে বসে দু হাতে নিজের কান চেপে ধরল। আর তার মধ্যে আমার কাঁধে উঠে গেছে রাইফেল। দ্রুত কয়েক পা পিছিয়ে গিয়ে আমি স্থির নিষ্কম্প হাতে সরাসরি ফায়ার করলাম ওর কপাল লক্ষ্য করে। যেহেতু বন দপ্তরের নির্দেশ ছিল যে এই খ্যাপা হাতিকে মারা যাবে কারণ এ মানুষের ক্ষতি করছে, তাই আমি আর দেরি করিনি আমার বন্ধুর প্রাণ বাঁচাতে।
4: উফ, কি সাংঘাতিক! আপনার হাত কাঁপল না?
0: না, এটা জানি না কি করে হয়, তবে খেয়াল করেছি যে এইসব চূড়ান্ত বিপদে পড়া অবস্থায় আমার নার্ভ একেবারে ইস্পাতের মতো কঠিন আর বরফের মতো ঠান্ডা হয়ে যায়। দেখলাম জন্তুটা আঘাত পেয়ে এক মুহূর্তের জন্য থমকে গেল, তারপর মাটিতে পড়ে না গিয়ে উল্টো দিকে ঘুরে অন্ধের মতো বন বাদার ভেদ করে ছুটে পালাল। আমার কিছুটা স্বস্তি হচ্ছিল যে ও মারা পড়েনি। ভয়ঙ্কর মুহূর্ত ছিল সেটা। চালাক জন্তুটা চমৎকারভাবে ধোঁকা দিয়েছিল আমাদের।

0: কিচ্ছু করার নেই, বাঁচার পথ নেই। দৌড়ে পালাবো, কোথায় পালাবো? স্পিডে তো পারবই না ওর সঙ্গে। গাছে উঠলেও রেহাই নেই, ডাল ভেঙে নিয়ে আমাদের শুদ্ধ টেনে নামাবে। তবে সেদিন চাঁদের আলোয় জঙ্গলের ভিতরে আধো আলো আধো অন্ধকারে নিশানা ফসকালে আমরা দুজনেই মরতাম। রাগের জন্তুটা সোজা এসে আমাদের দুজনকে পা দিয়ে থেঁতলে মিশিয়ে দিত মাটিতে। নিশ্চিত মৃত্যুই লেখা ছিল সেই রাতে। ঠিক সময়ে ঠিক অ্যাঙ্গেলে একটা ফায়ার ভাগ্যের ঘুঁটি পাল্টে দিল।
1: পালালো মানে হাতিটা গুলি খেয়ে মরল না?
0: মাটিতে দাঁড়িয়ে মুখোমুখি ফায়ার করে ওই বিশাল হাতিকে খুব বড় জোর আহত করা যায়? মেরে ফেলাটা কঠিন, খুব প্রায় ইম্পসিবল। ওদের মাথাটা তো অনেক উঁচুতে থাকে, আর মাথার সামনের দিকের হাড় ভীষণ শক্ত হয়। ব্রেনটা তো অত বড় মাথার তুলনায় ছোট, আর থাকেও সেটা মাথার পেছন দিকটায়। গুলি ব্রেন অব্দি না পৌঁছলে তো আর জন্তুটা মরবে না, হাড় মাংস ভেদ করে বুলেট সেখানেই আটকে থাকবে, সেও বহাল তবিয়তে বেঁচে থাকবে। এরকম উদাহরণ প্রচুর আছে। যাই হোক, পরদিন ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজন নিয়ে একটা বড় গ্রুপে আমরা জঙ্গলে আহত হাতিটার পিছু নিলাম। এটা তো আগেই বলেছি যে ইতিমধ্যে ওকে রোগ এলিফ্যান্ট বলে ডিক্লেয়ার করা হয়েছিল। কিছু দূর গিয়ে আমরা ডালপালার গায়ে মোটা রক্তের ধারা লেগে থাকতে দেখতে পাই। আরো এগিয়ে একটা জোড়ার কাছে পৌঁছে দেখি যে সে ওখানে বিশ্রাম নিয়েছে, জলও খেয়েছে, তারপর খাবলা খাবলা মাটি তুলেছে এক জায়গাকার। ওরা এভাবে মাটির প্রলেপ দিয়ে নিজেদের ক্ষত সারায়, জানো তো?
2: না, এখন জানলাম। ইটস রিয়েলি ইন্টারেস্টিং।
0: হ্যাঁ, ইন্টারেস্টিং। তো আমরা সারাদিন হেঁটেই গেলাম, হেঁটেই গেলাম, হেঁটেই গেলাম। একসময় বিকেল ফুরিয়ে সন্ধে নামল, তখন ক্লান্ত শরীরে সবাই বাংলায় ফিরে এলাম। এভাবে আবারও পরদিন, তারও পরদিন, কিন্তু কোথায় কি, ওটার কোনো খোঁজ খবরই পাওয়া গেল না। অবিশ্বাস্য। এরপর আরো মাস ছয়েক কেটে গেল। আমরা সর্বক্ষণ ভয়ে ভয়ে থাকতাম, এই বুঝি মাগনাটা ফের হানা দিল, কিংবা এই বুঝি আশেপাশে এলাকা থেকে কোনো দুঃসংবাদ এলো। কিন্তু আর আমাদের বাগানে ওকে দেখা যায়নি, আশেপাশের বাগানগুলো থেকেও কোনো রকম দুর্ঘটনার খবরও পাওয়া গেল না। কে জানে, হয়তো সত্যিও ভয় পেয়েছিল। এই প্রথমবার ওকে কেউ পাল্টা আঘাত করলো, এটা তো ফ্যাক্ট। যে আঘাত ওর পাগলামি সারিয়ে দিয়েছিল চিরকালের মতো। তবে এটাও তো হতে পারে যে সেই রাতে আমার উপহার দেওয়া ওই বুলেটখানা মাথায় নিয়েই বনুদের দলে ফিরে গিয়ে সে হয়তো আবার আগের মতো দাপিয়ে বেরিয়েছে জঙ্গল একজন রাজার মতো, কে বলতে পারে।

107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনলেন রম্মানী গোস্বামীর রাতটা ছিল ভয়ের। গল্পের কথক রাজীব, প্রবীণ প্রমথেশ রুদ্র অর্পণ, নবীন প্রমথেশ রুদ্র বাসু, সুজন আত্রেয়, সুমরা উজ্জ্বল ও পলাশ অনির্বাণ। গল্পের সূত্রধার সৌমি। সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভদা। সহকারী পরিচালক পায়েল চ্যাটার্জি। শুনলেন গল্প স্বল্প, শুধু রেডিওতে নয়, গল্প স্বল্প শুনুন ইউটিউবেও। প্রতি রবিবার রাত 9টায় শুনুন নতুন গল্প আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতায়।

শুনলেন তো পাখির ডাকটা? গভীর জঙ্গলে হয়তো এরকমই পাখির ডাক শোনা যায়, এমন গভীর রাতে হয়তো হাতির বৃংহন, ব্যাঘ্রের সশব্দ গর্জন ইত্যাদি ইত্যাদি শোনা যায়। আর গভীর জঙ্গল অরণ্য আমাকে খুব আকর্ষণ করে। এমন গভীর রাতটা আমরা আমাদের বাসস্থানে, যেখানে জনপদ রয়েছে শহর বা গ্রামে, সেখানে একরকম, আর ভাবুন তো একটা গভীর অরণ্য সেখানে একটা আলাদা জগৎ। তো যাই হোক, আজকের গল্পটা তো আমার খুবই ভালো লেগেছে, আপনার কেমন লেগেছে সেটা জানাবেন 9903659928 নাম্বার, 9903659928 আরেকবার নাম্বারটা বলে দিই 9903659928। ইতিমধ্যে এই নাম্বারে একটা খুব সুন্দর মেসেজ পেয়েছি, মনটা খুব ভালো হয়ে গেল। অনুষ্কা বালিগঞ্জ থেকে বলছেন, মাঝে মধ্যে কিছু খেয়ে নিও আর কফি খেয়েও। হ্যাঁ, কফি খুব আমার প্রিয় অনুষ্কা, চেষ্টা করবো খাওয়ার। হ্যাঁ, ভালো থেকো, খুব ভালো থেকো, আর পারলে এই গল্পটার একটা গঠনমূলক সমালোচনা পাঠিয়ে দিও 9903659928 নাম্বারে। আর যার গঠনমূলক সমালোচনা আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ মনে হবে, আমাদের কর্তৃপক্ষের কাছে সর্বশ্রেষ্ঠ মনে হবে, তাকেই আমরা মঙ্গলবারের কুইজওয়ালা অনুষ্ঠানের একেবারে সেমিফাইনাল রাউন্ডে নিয়ে যাব। আজকের মতন গল্প স্বল্প অনুষ্ঠান এখানেই শেষ হলো। আপনারা কিন্তু আপনাদের বক্তব্য পাঠাতে থাকুন 9903659928 এই নাম্বারে রাত 2:03 পর্যন্ত, কারণ 1:03 থেকে আমি সময় দিলাম 2:03 পর্যন্ত। এখন শুরু করছি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনী। এই অনুষ্ঠানে এখন শুনবেন রাগে শ্রী রাগে খেয়াল শিল্পী পম্পা মুখোপাধ্যায়ের পরিবেশনায়।

কতক্ষণ শুনলেন রাগেশ্রী রাগে খেয়াল শিল্পী পম্পা মুখোপাধ্যায়ের পরিবেশনায়। এখন শুনবেন সেতারে রাগ ঝিঝিট পণ্ডিত পূর্বায়ন চট্টোপাধ্যায়ের পরিবেশনায়।

এতক্ষণ শুনলেন সেতারে রাগ ঝিঝিট পণ্ডিত পূর্বায়ন চট্টোপাধ্যায়ের পরিবেশনায়। আর এর সঙ্গেই শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনী।

0: টিউন করেছেন 107 FM রেইনবো।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

আজকের রাতে আপনাদের সাথে গান শোনাতে চলে এসেছি আমি সোহম। শুরু করছি হিন্দি চায়াছবির গানের অনুষ্ঠান আপকে লিয়ে। অনুষ্ঠান আপনাদের ভালো লাগার কথা, ভালোবাসার কথা ভেবেই সাজানো হয়েছে। রাত ক্রমশ গভীর হচ্ছে, এমন গভীর রাত মানুষকে নিজের সামনে এনে ফেলে। সারাটা দিন আপনি অন্যের জন্যই কাজ করেন, সে আপনার কর্মক্ষেত্রেই হোক, সংসারের ক্ষেত্রেই হোক, কিন্তু এমন গভীর রাতটা, এই সময়টা একান্তই আপনার। চারিদিকে নৈঃশব্দ, বড় জোর ঝিরঝিরে বৃষ্টি অথবা হাওয়ার সরসর আওয়াজ, আর রয়েছে FM রেইনবো। তখনই তো মনটা একটু রোম্যান্টিক হয়ে যায়, একটু নস্টালজিক হয়ে যায়, ইচ্ছে করে অতীত দিনের গানগুলো শুনি আর মনটাকে রিফ্রেশ করে নিই। চলুন আজকে একটা রোম্যান্টিক ছবির থেকে একটা রোম্যান্টিক গান শুনিয়ে নিই, কুমার শানুর কণ্ঠে 1998 সালে মুক্তি পাওয়া ইয়ে মুম্বাই মেরি জান ছবি থেকে ইন্দিরা ছবির গানের অনুষ্ঠান আপকে লিয়ের আজকের প্রথম গান। তারপরের গানগুলি শোনাবো এক এক।

ইহে মুম্বাই মেরি জান ছবি থেকে একটা দারুণ গান শুনলাম, একটা রোম্যান্টিক গান শুনলাম। বন্ধুরা কাল আপনার খুব ব্যস্ততা বলুন, রবিবার পেরিয়ে সোমবার, অনেকেরই তো শনিবারটা হাফ ডে থাকে, আবার রবিবারটা তো আমাদের ফুল ডে ছুটি থাকে। আমরা অনেকের আমার মতন আছেন যারা রবিবারেও কাজ করেন, তো সোমবারটা খুবই চাপের। আসলে কি জানেন তো, ছুটির পর আবার কর্মক্ষেত্রে ফিরে যাওয়া, এই মনটাই আমাদেরকে অনেক সময় একটু দুর্বল করে দেয়। হ্যাঁ, মানে ইচ্ছে হয় আরেকটা ছুটি পেলে মন্দটা কি, আরেকটু ছুটি পেয়ে আরেকটু যদি নিজের কাছের লোকের সঙ্গে সময়টা কাটাতে পাই মন্দ কি। কিন্তু কি জানেন, কাজই আমাদের বাঁচিয়ে রাখে, একমাত্র কাজ যেটা মানুষকে কখনো জীবনে হতাশ হতে দেয় না, তাই না? আর তারই মাঝখানে আনন্দটাও করে নিতে হবে, জীবনের ভালো মুহূর্তগুলোকে আঁচলা ভরে নিজের মনের মাঝে স্থান দিতে হবে। যেমন এই মুহূর্তটাই গভীর রাতে আপনি গান চালিয়ে হয়তো একটু ঘুম ঘুম ভাবের দিকে এগিয়ে যাচ্ছেন, অর্ধচেতন অর্ধচেতন অবস্থায়, অবচেতনে গানের সুরটা আপনাকে স্পর্শ করছে। এবারে যে দুটো গান শোনাবো, সে দুটো গান শুনলে আপনার মনটা ভালো হয়ে যাবে, কালকে সারাটা দিন এই মুহূর্তটা আপনাকে স্পর্শ করবে। খিলাড়ি ছবি থেকে এবং আজ আমেরি জান ছবি থেকে, নাইনটিজের দুটোই কিন্তু থ্রিলার ছবি। এরপরে যে গানগুলো শোনাবো বেশিরভাগই থ্রিলার ছবির গান, রহস্যে ঘেরা ছবি, অসাধারণ সুপারহিট গান, চলুন শুনে নিই।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

রহস্য ঘেরা রাতে আপনাদের সাথে গান শোনাতে এফএম রেনবো 107 আমি সোহম। হ্যাঁ, রাত মানে একটা রহস্য, চারদিকে নৈঃশব্দ নিস্তব্ধতা, আকাশে তারাদের আনাগোনা, মেঘের আড়ালে চাঁদের লুকোচুরি খেলা, কুয়াশা কুয়াশা ঘেরা রাত, আর তাকে কেন্দ্র করে আমাদের মনে রহস্যের দানা বাঁধতে থাকে। হ্যাঁ, রহস্যের জট কি করে ছাড়াবো সে কথা নয়, পরে ভাববো, কিন্তু এই যে চারদিকে একটা রহস্য রহস্য ভাব, রহস্যের আবহ, এটাকেই না হয় একটু এনজয় করে নিই। সত্যি ছোটোবেলায় এবং এখনও আমার রহস্য কাহিনী পড়তে খুব ভালো লাগে। আর রহস্য কাহিনীর মধ্যে এই যে সাসপেন্স তৈরি করা, একটা চিন্তাধারাকে একটা বিশেষ খাতে বইয়ে নিয়ে যাওয়া এবং অবশেষে সে রহস্যের সমাধান, এর মধ্যে অসামান্য বুদ্ধিমত্তার প্রয়োগ তো রয়েছে। আমাদের প্রতিদিনের জীবনের অজস্র বিষয় যা একান্তই রহস্য হয়ে থেকে যায় তার কথাও মনে করিয়ে দেয়। সবথেকে বড় রহস্যের নাম ভালোবাসা। সত্যি কীভাবে যে মানুষ একে অপরকে ভালোবেসে ফেলে এবং সেই ভালোবাসা একটা নির্দিষ্ট খাতে বয়ে যায়, এগিয়ে যায়, সে কথা ভাবলে আমাদের অবাক লাগে। হ্যাঁ, চলুন এবার আরও দুটো সাসপেন্স থ্রিলার মুভি, মুভির গান শুনে নিই। দুশমন, বিখ্যাত ছবি দুশমন, 90s-এর কুমার শানু এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে, পরের গান এবং তারপরের গানটি উদিত নারায়ণ, লতা মঙ্গেশকর এবং সমবেত শিল্পীদের কণ্ঠে সেই 1993 সালে মুক্তি পাওয়া সুপারহিট সাসপেন্স থ্রিলার মুভি। রোমান্সেরও ছোঁয়া রয়েছে কিছুটা, ডার থেকে। চলুন শুনে নিই পরবর্তীটি গান।

আজকে লিয়ে অনুষ্ঠান আধটা ঘন্টার সময় পার করে ফেললাম, আর আধ ঘন্টা মতন আমি রয়েছি, কিন্তু তারপরে আপকেলি কিন্তু শেষ হয়ে যাবে না, ভোর 4টে পর্যন্ত আপকেলি চলবে, আমার পরে আসবেন আর যে মহুল। বন্ধুরা, এবারে পরের যে গানটা শুনবো, আগের যে গানটা শুনলাম ডার্ট ছবি থেকে, শাহরুখ খানের সুপারহিট থ্রিলার মুভি, সাইকোলজিক্যাল থ্রিলার। এরপরটা যে বিনোদ রাঠোরের কণ্ঠে গান শুনে নেবো, কোন ছবি থেকে বলুন তো? হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, বাজিগার ছবি থেকে, আরও একটি থ্রিলার। তারপরের গানটি, হ্যাঁ, এই গানটি অলকা ইয়াগনিক এবং কুমার শানুর দ্বৈত কণ্ঠে 1995 সালে সবসে বড়া খেলাড়ি, আরও একটি থ্রিলার মুভি, অক্ষয় কুমারের এবং মমতা কুলকার্ণীর। হ্যাঁ, এখান থেকে শুনে নেবো। এবং এসপি বালা সুব্রমণিয়াম এবং চিত্রার কণ্ঠে যে সিনেমার গানটি শুনবো, 1994 সালে মুক্তি পাওয়া দ্য জেন্টলম্যান, আরও একটি ক্রাইম থ্রিলার মুভি। চলুন পরপর এই তিনটে থ্রিলার মুভির গান চটপট শুনে নিই।

অনেকগুলো থ্রিলার মুভির গান শোনালাম বন্ধুরা। সব থেকে বড় রহস্য আমাদের এই জীবন, কখন যে কার সঙ্গে দেখা হয়ে যাবে, কখন জীবনের মোড় ঘুরে যাবে, কখন আমরা কোন দিকে চলে যাব, যা চাইবো তা কি পুরোটা পাবো, নাকি যা পেয়েছি তা পুরোটাই চেয়েছি, এ প্রশ্নের ধাঁধায়, গোলক ধাঁধায় আমরা একটু হলেও অবাক হয়ে যাব, সারপ্রাইজড হয়ে যাব। জীবন মানে সারপ্রাইজ, ভালো কিছু অপেক্ষা করছে। এই শুভেচ্ছা নিয়ে, এই শুভকামনা নিয়ে আজকের মতন মানুষ হবেন এফ এম রেনবো থেকে আমি বিদায় নিচ্ছি, কিন্তু আপকে লিয়ে চলবে আরও একটা ঘন্টা। সঙ্গে থাকবেন নার্জে মহুল, যেতে যেতে কুমার শানু এবং অলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে 1994 সালে মুক্তি পাওয়া ক্রিমিনাল ছবি থেকে আরও একটি থ্রিলার ছবি একটি গান রেখে গেলাম আপনাদের জন্য। ভালো থাকবেন বন্ধু, ভালো রাখবেন সকলকে, সারাটা দিন খুব ভালো কাটুক। গান

কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

আপকিলের পরের ঘন্টায় তুমি চলে এসেছ, আর সঙ্গে রয়েছি মহুল। এতক্ষণ তোমার কানে ছিল জাংলির সাউন্ডট্র্যাক থেকে মোহাম্মদ রফির গলায় এহসান তেরা। আর এরপর যে গানটা তোমার জন্য থাকছে কিশোর কুমার আর আশা ভোসলের গলায় ইয়ে ওয়াদা রাহার সাউন্ডট্র্যাক থেকে।

ইয়ে বাদারাহার সাউন্ডট্র্যাক থেকে এতক্ষণ তুমি শুনছিলে কিশোর কুমার আর আশা ভোসলের গলায় এই গানটা, আর এরপর তোমার জন্য থাকছে পরপর দুটো গান। প্রথমের গান দ্য গ্রেট গ্যাম্বলার থেকে আশা ভোসলে, অমিতাভ বচ্চন আর শরত কুমারের গলায়, আর তারপরের গান অমিত কুমারের গলায় বালিকা বধূর সাউন্ডট্র্যাক থেকে। শুনতে থাকো পরপর দুটো গান, ফিরে আসছে দুটো গানের ওপরে তোমায় সঙ্গে নিয়ে আপকে লিয়েতে, তুমি রাজ জাগছো মহুলের সঙ্গে।

শুনছিলে তুমি এতক্ষণ অমিত কুমারের গলায় বালিকাবধূর সাউন্ডট্র্যাক থেকে বাড়ি আছে লাগতে। হ্যাঁ, আর এরপর 3:25 তোমার কানে থাকছে লতা মঙ্গেশকর আর মোহাম্মদ রফির গলায় দো কালিয়ার সাউন্ডট্র্যাক থেকে খেয়ে সামা।

জিভা থেকে এতক্ষণ তোমার কানে ছিল আশা ভোসলে আর অমিত কুমারের গলায় রোজ রোজ আঁখো তালে, আর এরপর যে গানটা শুরু হয়ে গেছে প্রিলিউডটা শুনেই বুঝতে পারছো ভীষণ ভীষণ চেনা একটা গান। যে গানটা এই সময় আরও একবার শুনতে বড্ড ইচ্ছে করছে, আশা ভোসলের গলায় ইজাজতের সাউন্ডট্র্যাক থেকে।

স্টুডিও ক্লক বলছে রাত 3:50 হয়ে গেছে সময়। আর তুমি এতক্ষণ শুনছিলে আধে সাউন্ড ট্র্যাক থেকে লতা মঙ্গেশকর আর কিশোর কুমারের গলায় তেরে বিনা জিন্দেগি সে কই, আর এরপর উমরাও জান থেকে আশা ভোসলের গলায় ইন আঁখো কি মস্তি।

আজকের আপকে লিয়ের শেষ গানের সময় চলে এসেছি আমরা। শেষ গান কিশোর কুমারের গলায় পল পল দিল কে পাস, ব্ল্যাকমেলের সাউন্ডট্র্যাক থেকে। আর এতক্ষণ তুমি ছিলে মহুলের সঙ্গে, আবারও তোমার সঙ্গে কথা হবে ঠিক ভোর 5টায় আনন্দ ধ্বনিতে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: ঘড়িতে সময় ভোর 4:02। আপনি শুনছেন প্রভাতী। প্রভাতীতে আজ আপনি প্রথমে শুনবেন নন্দিনী চক্রবর্তীর পরিবেশনায় খেয়াল ললিত রাগে। এখন শুনবেন খেয়াল রাগ ললিত।

এতক্ষণ আপনি শুনছিলেন প্রভাতিতে, খেয়াল পরিবেশনায় ছিলেন নন্দিনী চক্রবর্তী ললিত রাগে। এখন আপনি শুনবেন তবলা বাদন, পরিবেশনায় পণ্ডিত আনন্দগোপাল বন্দ্যোপাধ্যায়, রূপক তালে। শুনবেন তবলা বাদন, রূপক তালে, পরিবেশনায় পণ্ডিত আনন্দগোপাল বন্দ্যোপাধ্যায়।

যেমনি তিন তালের আমরা পেশকার বাজাই, সেই পেশকারের জায়গায় আমরা তাল চলনটা আমরা বাজাচ্ছি, তার মধ্যে ছোট ছোট তেহাই।

तीन बार जाके चक्रधार तक मुकुल बोलिया।

একটা ছোট্ট টুকরো দেখ, এটাই।

এতক্ষণ আপনি প্রভাতীতে শুনলেন তবলা বাদন রূপক তালে। পরিবেশনায় ছিলেন পণ্ডিত আনন্দগোপাল বন্দ্যোপাধ্যায়। আজ প্রভাতীতে আপনি যেই দুটো শাস্ত্রীয় সঙ্গীত শুনলেন, প্রথমে শুনেছিলেন খেয়াল ললিত রাগে নন্দিনী চক্রবর্তীর পরিবেশনায়, এবং তারপর শুনলেন তবলা বাদন পণ্ডিত আনন্দগোপাল বন্দ্যোপাধ্যায়ের পরিবেশনায় রূপক তালে। এরই সঙ্গে শেষ হল প্রভাতী। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই, আর ততক্ষণ আপনার কানে থাক সুরের এই মূর্ছনাটুকু।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: ঘড়ির কাঁটায় ভোর 5:22 আপনি শুনছেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি। আর আনন্দধ্বনি মানেই থাকে এক ঘন্টা জুড়ে নানা শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, ঠিক যেমন আজ শুরুতেই রেখেছি অদিতি মহসিনের গলায় এই রবীন্দ্রসঙ্গীতটি। আর আপনার সঙ্গে রয়েছি আমি।

এতক্ষণ শুনছিলেন শ্রীকান্ত আচার্যের গলায় রবীন্দ্রসঙ্গীত, তার পরের শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত। আপনি শুনছেন আনন্দধ্বনি, সঙ্গে রয়েছি আমি মহুল।

গণিতের সময় 5:24। এখন শুনে নেব পরপর দুটি গান। প্রথমে শিল্পী ভাস্বতী দত্ত এবং তারপর মনোময় ভট্টাচার্য। আপনি শুনছেন আনন্দধ্বনি।